আজ মঙ্গলবার 21শে আশ্বিন 1948 শকাব্দ, 13ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ এবং 25শে আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5টা বেজে 35 মিনিট হয়ে 14 সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল 5টা বেজে 10 মিনিট হয়ে 26 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 25 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী ও সমুদ্রে যারা মাছ ধরতে যান, তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, ফারাক্কা ও পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।
1: তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্যে যদি তোমার প্রাণ আটুবাটু করে, তবেই তাকে লাভ করবে। ভক্তির মানে কি? না কায় মনোবাক্যে তার ভজনা, কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নামগুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা, বাক্য অর্থাৎ স্তব স্তুতি, তার গুণকীর্তন এই সব করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তাঁর নাম কীর্তন করা। যাদের সময় নাই, তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তাঁর ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়, যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টের মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ, প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না, চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিল, রাম, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম, যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি।
0: সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: দেখেছি অশনির ছায়া দুলছে,
1: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 মিনিটে। শারদীয়া পুজোর গান।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আপনাদের জানিয়ে দেব আজ অর্থাৎ 13 অক্টোবর 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলির সম্পর্কে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন আজকের চাষবাস কথিকা সরিষার চাষ, বলেছেন ডক্টর শুভ্রজ্যোতি প্রামাণিক। 6:40 আপনার স্বাস্থ্য, অতিরিক্ত প্রসাধনে সাবধান, এই নিয়ে কথা বলেছেন ডাক্তার অবন্তী সাহা। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও মৌলি দাশগুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়। 8:00 শুনবেন জানা অজানা, চেনা অচেনা গাছপালা নিয়ে, লিখেছেন জয়শ্রী দত্ত, শুনবেন প্রথম পর্ব। 8:05 নজরুলগীতি পরিমল ভট্টাচার্যের কণ্ঠে। 8:20 শুনবেন উত্তরণ। দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মেঘা চক্রবর্তীর সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী ত্রৈলী দত্ত। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের দ্বিতীয় অংশ। 10:00 শুনবেন গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান, পুজোর বিশেষ অনুষ্ঠান YV পুজোপেডিয়া উপস্থাপনায় চয়নিকা ধারা ও কিংসু ঘোষ। 12:00 ভক্তি গীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 12:15 লোকগীতি, শিল্পী দোতারায়, শিল্পী সৌমেন্দু দাস। 12:33 গ্রামীণ অনুষ্ঠান, উনজমির দুনো ফসল, এখানে শুনবেন প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা কথিকা, বলেছেন অনন্ত কুমার রায়। এছাড়াও শুনবেন মরশুমি ফুলের চাষ কথিকা, বলেছেন তাপস কুমার চৌধুরী। দুপুর 1:00 সঙ্গীতালেখ্য আনন্দময়ীর আগমনে, অংশগ্রহণে চন্দ্রাবলী রুদ্র দত্ত, শ্রীকুমার চট্টোপাধ্যায়, অঞ্জলি কর, পার্থ মুখোপাধ্যায়, চৈতালি মণ্ডল, স্বপন দত্ত, অরুণ কর। যন্ত্রানুষঙ্গে রয়েছেন শ্যামল কাঞ্জিলাল, কল্লোল মজুমদার, দেবাশিস মজুমদার, বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়, গণেশ বসাক, হর শঙ্কর ভট্টাচার্য, সুব্রত কর্মকার, প্রযোজনা বাসবী গোস্বামী। দুপুর 1:45 মাননীয় সু উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়। 2:30 শুনবেন সাঁওতালি গান মোহনচন্দ্র হেমব্রম ও সহশিল্পীদের পরিবেশনায়। এরপরে শুনবেন সঙ্গীতালেখ্য রচনা মবিব চন্দ্র হাঁসদা, অংশগ্রহণে চন্দ্র মুর্মু এবং সহশিল্পীরা। এছাড়াও রয়েছেন অর্জুন সরেন ও সহশিল্পীরা এবং অনিল মান্ডি ও সহশিল্পীরা, প্রযোজনা নিভা টুডু। এরপরই শুনবেন লোকগীতি পরিবেশনায় সুখী মান্ডি ও সহশিল্পীরা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সম্পর্কে জানিয়ে দিলাম। এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে কি কি রয়েছে। 6:25 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানসের 262তম পর্ব। 6:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সঞ্জিতা সুলতানা। 8:30 আধুনিক গান শিল্পী পরিমল ভট্টাচার্য। 8:50 দোতারা শিল্পী সৌমেন্দু দাস। 9:10 রসধারা উপস্থাপনায় পপি নাগ। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শরদবাদন, শিল্পী ত্রৈলী দত্ত। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান এবং দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তিন তালে তবলা, শিল্পী তাপস পাল। আকাশবাণী কলকাতা, এতক্ষণ আপনাদের জানাচ্ছিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

0: এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ চার জঙ্গির মৃত্যু। এদিকে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের গোপন ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। কোনো যোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গে বিশেষ প্রচারাভিযান শুরু নির্বাচন কমিশনের। পাঞ্জাবে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, মহারাষ্ট্রে বাড়ানো হল খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানোর সময়সীমা। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি বারবার আলোচনা ভেস্তে দিচ্ছে বলে অভিযোগ তালিবানের। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোর্তা এসসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। তিনি আরও বলেন, সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ, শক্তিশালী ও সুরক্ষিত বিমস্টেক অঞ্চল গড়ে তুলতে সংশ্লিষ্ট দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অগ্রগতির জন্য প্রযুক্তি এবং ঐতিহ্যকে পরস্পরের হাত ধরে চলতে হবে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অভিমত ব্যক্ত করেছেন। নতুন দিল্লিতে গতকাল নিরাময়তা, দক্ষিণ এশীয় পাঠ্য ও অনুশীলনে নিরাময় ও সুস্থতা শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাময়তা হল ব্যক্তি, সমাজ এবং প্রাকৃতিক জগতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এক সভ্যতাগত উপলব্ধির অন্বেষণ। তিনি বৈদ্য, শল্য চিকিৎসক, হাকিম, সন্ন্যাসী ও ভেষজ চিকিৎসকদের অবদানের স্বীকৃতি দেওয়ার উপর জোর দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছটি রাজ্যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর কেরালামের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। কেরালামের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে ভূমিকা পালন করবেন। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্মন্ত গৌতম। ব্রজমোহন রাম ওড়িশার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হচ্ছেন। কর্ণাটকের রাজ্যপাল হচ্ছেন ডক্টর সুধা যাদব। ডক্টর ঢাল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তারা নিজ নিজ পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে নতুন এই নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় সরস মেলার উদ্বোধন করবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আয়োজিত এই মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1,500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করবেন। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ চার জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্কর-ই তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফয়জান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের বাসিন্দা বলে জানা গেছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী গতরাতে বড় সাফল্য পেয়েছে। ঘন জঙ্গলের ভেতরে মাওবাদীদের একটি গোপন ডেরা থেকে বিপুল

0: রাম থানা এলাকার অন্তর্গত পালাচালমা গ্রামের পাহাড়ি ও জঙ্গলঘেরা অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে এই অস্ত্রশস্ত্র উদ্ধার করে। কোনো যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নির্বাচন কমিশন তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতোমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। পাঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে 13 আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল 1,93,94,435, বর্তমানে তা বেড়ে 2,10,00,000 বেশি হয়েছে। এদিকে নির্বাচন কমিশন মহারাষ্ট্রের খসড়া ভোটার তালিকার বিষয়ে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা 26 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। গত 31 আগস্ট এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সংশোধিত সময়সূচি অনুযায়ী 10ই নভেম্বরের মধ্যে দাবি ও নিষ্পত্তির কাজ শেষ করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী 16ই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জনসেবা থেকে দেশসেবা, এই ভাবনাকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। একটি প্রতিবেদন,
1: গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভারত সরকারের একটি উদ্যোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ায় ধোঁয়ায় ভরা রান্নাঘরের বদলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সময় সাশ্রয় এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসেছে পরিবর্তন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবনেও এই প্রকল্প কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে বললেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসা আবার লাহিড়িপুরের বাসিন্দা শ্যামলী মণ্ডল।
2: আমরা আগে জঙ্গল থেকে কাঠ কেটে রান্না করতাম। 3 বছর আগে উজ্জ্বলা গ্যাসের কানেকশন নিয়েছি। আগে চাইতে কাঠের ব্যবহার কম হয়ে গেছে। ছেলে মেয়ে স্কুলের ক্ষেত্রে গ্যাসের তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সরকারের এই ব্যবস্থায় আমরা খুব খুশি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডাক্তার কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি আলোচনা প্রক্রিয়া বারবার বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচারে ব্যস্ত। মুজাহিদ বলেন, নিজেদের ব্যর্থতার জন্য আফগানিস্তানকে দায়ী করা কোনো সমস্যার সমাধান নয়, বরং পাকিস্তান বর্তমানে যেসব রাজনৈতিক, নিরাপত্তাজনিত, সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মুখে পড়েছে তা গভীর উদ্বেগের বিষয়। তিনি পাকিস্তানকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক পদক্ষেপ গ্রহণ এবং সেদেশের রাজনীতিবিদ ও জনগণের মতামত ও অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। তুরস্কের সঙ্গে শান্তি প্রচেষ্টার অঙ্গ হিসেবে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি উত্তর ইরাকের 4টি ঘাঁটি থেকে সরে এসেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলু জানিয়েছে, 8ই অক্টোবর তুরস্ক সীমান্তবর্তী ঘাঁটিগুলি খালি করা হয়। কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালনের আহ্বানে সাড়া দিয়ে গত বছর ওই বিদ্রোহী গোষ্ঠী তাদের অস্ত্র ত্যাগ ও সংগঠন ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে। সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সাইপ্রাসের নৌবাহিনীকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাইপ্রাসের মারি নৌঘাঁটিতে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এছাড়া প্রতিরক্ষা সচিব সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের পলিটিক্যাল ডাইরেক্টর সালিনা সাম্বোসের সঙ্গেও সাক্ষাৎ করেন। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি উকনাগিন খুরেলসুক গতকাল মঙ্গোলিয়ার দর্ণগোবি প্রদেশের আলতানসিরি সুমে অবস্থিত দেশের প্রথম তেল শোধনাগার নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের প্রতি ভারতের অবিচল সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, 2015 সালে প্রধানমন্ত্রীর মঙ্গোলিয়া সফরের সময় পরিকাঠামো উন্নয়নের জন্য $1 বিলিয়ন ঋণ সহায়তা অনুমোদন করা হয়েছিল। মঙ্গোলিয়া সরকার এই অর্থ দর্ণগোবি প্রদেশে সেদেশের প্রথম তেল শোধনাগার নির্মাণের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। সপ্তাহান্তে ভয়াবহ বন্যায় নেপালের মধ্যাঞ্চলে হাইকিংয়ের রাস্তা ও সেতু ভেসে যাওয়া

0: হওয়ায় শতাধিক বিদেশি ট্রেকার বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় ভূমিধসের ফলে বুধিগণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর আজ কর্তৃপক্ষ 12 জন বিদেশি নাগরিক সহ মোট 321 জনকে উদ্ধার করেছে। নদীর জলস্তর কিছুটা কমলেও আগামীকালও উদ্ধারকাজ চলতে থাকবে বলে সেনাবাহিনী জানিয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোরতা এসির মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:15। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করবেন বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বরে থাকা কোরিয়ার আন সে ইয়াং এর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। এদিকে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের গোপন ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি বারবার আলোচনা ভেস্তে দিচ্ছে বলে অভিযোগ তালিবানের। খবর শেষ হল, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সরিষা চাষ, এ বিষয়ে বলছেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর শুভ্রজ্যোতি প্রামাণিক।
1: প্রথমেই আমার যেটা বলার যে কৃষি অর্থনীতিতে কিন্তু দানাশস্যের পরই তৈলবীজের স্থান, কিন্তু দেখা গেছে যে তৈলবীজের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছি, অর্থাৎ অন্যান্য দেশের মুখাপেক্ষী হয়ে আমাদের থাকতে হয়। কিন্তু প্রতিদিন সুস্থ স্বাভাবিক মানুষের মাথাপিছু 35 গ্রাম তেলের কিন্তু প্রয়োজন আছে। সেই এই তৈলবীজের চাষ আমরা যদি বাড়াতে পারি তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে সর্ষের চাষের ক্ষেত্রে, কারণ আমাদের রাজ্যে 9 রকমের তৈলবীজ চাষ হয়, তার মধ্যে প্রধান কিন্তু সর্ষে। সেই সর্ষে চাষে চাষিদের অনীহা এবং কম গুরুত্বপূর্ণ জমিতে সর্ষে চাষ করা, এটা কিন্তু সর্ষে চাষের ক্ষেত্রে কম উৎপাদনের একটা অন্যতম কারণ। উন্নত জাতের সীমিত ব্যবহার এবং অপ্রতুল সংশ্রিত বীজের ব্যবহার, এটা একটা অন্যতম কারণ, এবং সময় মতো বীজ বপন না করাটা, এটাও সর্ষে চাষের কিন্তু একটা কম ফলনের কারণ। সর্ষে চাষের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে কৃষকরা কিন্তু প্রথমত লাইনে বোনেন না, ছড়িয়ে বোনেন, যার জন্য কী হয়, কোনো জায়গায় বেশি চারা হয়, কোনো জায়গায় কিন্তু কম চারা হয়। যদি লাইনে বোনা যেত 30 সেন্টিমিটার সারি থেকে সারিতে এবং একই লাইনে 10 সেন্টিমিটার দূরে দূরে যদি গাছ থাকতো, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ তাদের পরিমাণ মতো জায়গা পেত এবং তাদের ভালো ফলন দিতে পারত। আবার আমরা দেখতে পাই যে বীজ শোধন না করা এবং সালফার না দেওয়া, এটা কিন্তু সর্ষে চাষে আমাদের বেশি ফলন পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দেওয়ায়। বীজ বোনার সঠিক সময় যদি বলা হয় সর্ষের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা বলবো যে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্তই কিন্তু সর্ষে চাষের বীজ বোনার সঠিক সময় হওয়া উচিত। কারণ সর্ষে চাষের যে জিনিসটা সবথেকে বেশি লাগে সেটা হচ্ছে যে রাতের ঠান্ডা এবং দিনের রৌদ্রোজ্জ্বল দিন, এর সঙ্গে সঙ্গে 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কিন্তু সর্ষের ক্ষেত্রে একটা ফলন বাড়ানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এছাড়া যত দেরি হবে তত কিন্তু রোগ পোকার আক্রমণ বাড়বে এবং আস্তে আস্তে ফলন কমতে থাকবে। কী প্রকারের বীজ আপনারা ব্যবহার করবেন এবং বীজের হার বা কতটা হবে, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে সংশিত বীজ ব্যবহার করা। যদি দেখা যায় যে কৃষকরা সংশিত বীজ পাচ্ছেন না, তাহলে তা আপনাকে ভালো গুণমানের বীজ জোগাড় করতে হবে। আমি বলবো যদি প্রতি বছর সর্ষের বীজ আপনারা নিজেরাই রেখে দেন, তাহলে কিন্তু সেই বীজ থেকে আপনারা পরবর্তী বছরগুলোতে ভালো ফলন পেতে পারেন। এক্ষেত্রে একসঙ্গে ফসল তোলার পর তার থেকে বীজ না রেখে আমি বলবো বেশ ভালো দেখে, আপনার পছন্দ মতো গাছ দেখে, সেই গাছ থেকে সেই গাছটাকে যদি আলাদা করে কেটে নিয়ে আপনি আপনার পরিমাণ মতো বীজ রেখে দেন এবং আপনার জমির মাঝখান থেকে বীজ সংগ্রহ করেন, তারে কিন্তু

0: সেই বীজটা পরের বছর আপনাকে ভালো ফলন দেবে। কারণ আপনাকে মনে রাখতে হবে সর্ষে কিন্তু একটা ইতর পরাগযোগী উদ্ভিদ, অর্থাৎ ক্রস পলিনেশন হয়, সেহেতু সর্ষের কিন্তু তার জাতের বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাওয়ার একটা বিরাট চান্স রয়েছে। সর্ষের ক্ষেত্রে আমরা হেক্টারে 6 থেকে 8 কেজি মতো বীজ মোটামুটি আমরা ব্যবহার করি, বিঘাতে 1 কিলো মতো, এটা কিন্তু ছড়িয়ে বোনার ক্ষেত্রে। আর যদি দেখা যায় যে আপনারা লাইনে বোনেন, তাহলে কিন্তু 4 থেকে 5 কেজি বীজই আপনাদের যথেষ্ট। এছাড়া আছি জাতের ক্ষেত্রে, টরি সর্ষের ক্ষেত্রে অগ্রণী বা পাঞ্চালী, শ্বেত সর্ষের ক্ষেত্রে বিনয়, সুবিনয়, ঝুমকা, রায় সর্ষের ক্ষেত্রে সীতা, সরমা, ভাগীরথী, সংযুক্তা, গোবি সর্ষের ক্ষেত্রে কল্যাণ, এবং হাইব্রিড বা শঙ্কর সর্ষের ক্ষেত্রে NR CHB 506। এই জাতগুলো আমি বললাম, এছাড়াও আরও অনেক জাত রয়েছে, এবং এছাড়াও আপনারা যে জাতগুলো নিজেরা করেন এবং ভালো ফলন পান, আমি বলবো সেই জাতগুলোও আপনারা করতে পারেন। এক্ষেত্রে সারের ব্যবহার কিভাবে করবেন, সারের ব্যবহার করতে গেলে আমি বলবো ডিউরেশন অনুযায়ী মোটামুটি 60 থেকে 120 কিলো নাইট্রোজেন, এবং ফসফরাস এবং পটাশ হচ্ছে 30 থেকে 60 কেজি, এইটা আপনাদের দিতে হবে। এক্ষেত্রে স্ট্রেট ফার্টিলাইজার বা ইউরিয়া, ফসফেট, পটাশ দিলে ভালো হয়, কারণ আপনারা জানেন যে ফসফেটে 12% কিন্তু সালফার রয়েছে, যেটা সর্ষেকে কিন্তু তার ফলন বাড়াতে সাহায্য করে। এছাড়াও আমি বলবো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যদি ফুল আসার আগে দেয়া যায়, অনুখাদ্য, তাহলে কিন্তু সর্ষের ভালো ফলন পাওয়া যেতে পারে। রোগ পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনাদের সবসময়ই সজাগ থাকতে হবে। এছাড়া জমি তৈরির সময় আপনাদের দেখতে হবে যে আপনারা জমিটা যতটা ঝুরঝুরে করতে পারবেন, তত কিন্তু আপনাদের অঙ্কুরোদ্গম ভালো হবে। এছাড়া গাছ বেরোনোর পর গাছকে পাতলা করে দেওয়া, অর্থাৎ বর্গমিটারে, প্রতি বর্গমিটারে 1 মিটার × 1 মিটারে যেন 30-35টার বেশি গাছ না থাকে, সেটা দেখা। এছাড়া অনাহূত উদ্ভিদ এবং যে উইডিং বা হার্বিসাইডের প্রয়োগ আপনারা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফলন পাবেন। এবং সর্বোপরি আপনাদের দেখতে হবে যে ফসল পেকে যাওয়ার, পুরোপুরি পেকে যাওয়ার আগে যদি আপনারা ফসলটা তুলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা সর্ষের ঝরে যাওয়ার সমস্যার থেকেও সর্ষেকে বাঁচাতে পারবেন। এই সর্ষে চাষের এখন কিন্তু মরশুম চলছে, ফলে দেরি না করে যদি এই বিষয়ে বিস্তারিত আপনারা জানতে চান, তাহলে আমি বলবো অবশ্যই আপনাদের নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্রে অথবা আমাদের নদিয়া জেলায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া প্রত্যেক ব্লকে যারা এডিএরা আছেন, সেই এডিএদের সঙ্গে কিন্তু আপনারা এই সর্ষে চাষের বিষয়ে অবিলম্বে যোগাযোগ করতে পারেন।
1: শুনছিলেন সরিষা চাষ এ বিষয়ে বললেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর শুভ্রজ্যোতি প্রামাণিক।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য বিশেষ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আর এই সঙ্গেই আজকের চাষবাস এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

0: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন দিন শুনবেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় এবং শেষ পর্ব। বলছেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
1: গতকাল অবধি আমরা জেনেছি প্রসাধনী দ্রব্য কী কীভাবে ত্বক এবং কেশের ক্ষতি করে। আজকে জানব নখের প্রসাধনী দ্রব্যের ব্যবহারের ফলাফল সম্পর্কে। নখে বিভিন্ন প্রসাধনীর ব্যবহারও আজকাল ক্রমবর্ধমান। নখে শুধু নেল পলিশ ছাড়াও আরও বিভিন্ন রকম প্রসাধনী দ্রব্য ব্যবহার করে শরীরের অন্যান্য অংশের সাথে সাথে নখকেও আকর্ষণীয় করে তোলা আজকাল সাজগোজ এবং ফ্যাশনের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। সেগুলির জন্য শুধু নখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই আলাদা আলাদাভাবে প্রচুর পার্লারও এখন দেখা যায়। জেনে রাখা ভালো, এই যে নখের প্রসাধনী দ্রব্যগুলি, এগুলির ব্যবহারও নখের ক্ষতি করতে পারে যদি অতিরিক্ত পরিমাণে এবং দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয়। কেমন ক্ষতি? যেমন নখে বিভিন্ন রকম ছত্রাক বা অন্যান্য জীবাণুর সংক্রমণ, নখ পাতলা হয়ে যাওয়া, নখের স্বাভাবিক যে একটা হালকা গোলাপি রং থাকে সেটার পরিবর্তন হওয়া, এমনকি নখ সংলগ্ন যে স্বাভাবিক চামড়া বা ত্বক থাকে তাতে একজিমা হয়ে যাওয়াটাও অস্বাভাবিক না। সুতরাং পুজোয় সাজগোজের আবশ্যকীয় ব্যাপার হিসেবে যদি পার্লারে যেতেই হয় নখের সৌন্দর্য বর্ধন করতে, তাহলে এই ব্যাপারগুলি মাথায় রেখে যাওয়া ভালো। সবশেষে এই কথাটা বলি, সৌন্দর্য মানে শুধু বাহ্যিক রূপ রং, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের অনুকরণে পোশাক পরিধান, চুলের স্টাইল ইত্যাদি নয়। এগুলি কিন্তু সৌন্দর্যের ডেফিনেশন কিন্তু এটা কখনো হতে পারে না। সৌন্দর্য আসে সুস্থ খাদ্যাভ্যাস, শরীর চর্চা, নিরোগ শরীর এবং মন, স্বাভাবিক প্রফুল্লতা, জ্ঞান ও ব্যক্তিত্বের মেলবন্ধনে। মানসিক অবসাদগ্রস্ত কোনো মানুষ বা ব্যক্তিত্বহীন কোনো মানুষ যতই প্রসাধনী ব্যবহার করুন না কেন, সৌন্দর্য কিন্তু অধরাই থেকে যাবে। কাজেই প্রসাধনী ব্যবহার করুন, কিন্তু যথাযথ পরিমাণে, যথাযথ সময় ভিত্তিকভাবে, এবং আগে জেনে নিন যে সেটা আপনার ত্বক, কেশ এবং নখের পক্ষে আদৌ প্রয়োজনীয় কিনা বা আদৌ সেটা আপনার সৌন্দর্য বৃদ্ধি করছে কিনা।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় এবং শেষ পর্ব। বললেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার

অবন্তী সাহা। আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

It is not the strength of the body that counts, but the strength of the spirit. J.R.R. Tolkien. J.R.R. Tolkien. তিনি বলছেন, তুমি কতটা শক্তিশালী সেটা কি করে বোঝা যাবে? তুমি শারীরিকভাবে কতটা স্ট্রং, কতটা শক্ত, সমর্থ, তার উপর ভিত্তি করে কি? না, বরং তোমার মন কতটা শক্তিশালী, তোমার ইচ্ছে শক্তির জোর কতটা, তোমার স্পিরিট কতটা জোর রয়েছে তার মধ্যে, তাই কিন্তু জানিয়ে দেয় তুমি আদপে কতটা শক্তিশালী। শরীরের যত্ন যেমন আমরা নেবই, তাই আসুন আমরা সকলে আমাদের মনের যত্নও নিই, তাই কিন্তু আমাদের শক্তিশালী বানায়। স্বাগত জানাই প্রাত্যহিকের দরবারে, আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। আজকের সুপ্রভাত শুরু করব আজকের দিনের পাতায় চোখ রেখে। 13ই অক্টোবর প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ দিবস। এই সুন্দর সকালে আজ একটু প্রকৃতিকে নিয়ে কথা বলি আমরা। প্রকৃতি যেমন মায়ের মতো কোল পেতে দিয়েছে আমাদের জন্য, তেমনি প্রকৃতির রোষ আমাদের বারবার দেখিয়ে দিয়ে গেছে কতখানি নির্দয় হতে পারে সে। খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প সময়ে সময়ে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গেছে আমাদের, ছেলেখেলা করেছে আমাদের বাধার প্রাচীরকে নিয়ে। এক সময় এই প্রকৃতির হাতের পুতুল ছিল মানুষ, অসহায়ভাবে আত্মসমর্পণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথই ছিল না। আজ কিন্তু অবস্থা বদলেছে, বদলাচ্ছে। মানুষের সচেতনতা, বিজ্ঞানের উন্নতি এবং শিক্ষার প্রসার, তার সঙ্গে বিভিন্ন প্রকল্পের স্বার্থ

0: ঠোক রূপায়ণ মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াইয়ে জয়ী করেছে। তবুও বাকি আছে অনেকটাই, এখনও আমরা উপকূলের মানুষের ঝড় থেকে রক্ষা করতে অনেক সময় ব্যর্থ হই, এখনও পাহাড়ের ধস প্রাণ নেয় অনেক মানুষের, এখনও ভূমিকম্পের আতঙ্ক কেড়ে নেয় মানুষের প্রিয় প্রাণ। আজ আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় রোধ দিবসে আমরা এই চেষ্টা শুরু করি যাতে প্রকৃতিও বাঁচে, বাঁচে মানুষও প্রকৃতির রোষ থেকে।
1: ফিরে যাই 1896 সালের শেষের দিকে। ইংল্যান্ডের এক ধর্মীয় সভায় স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে মুগ্ধ হন মার্গারেট। হ্যাঁ, ভগিনী নিবেদিতা, স্মরণ করব আজ তাকে। সে ধর্মীয় সভায় বিবেকানন্দের বাকশক্তির আকর্ষণে তার জীবন ধন্য হয়। 1898-এ তিনি প্রথম আসেন ভারতে। স্বামীজি তার নাম দেন ভগিনী নিবেদিতা। কলকাতায় প্লেগ রোগ তখন মহামারী রূপে দেখা দিয়েছে। বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের কর্মীদের নিয়ে রোগীদের সেবায় নিযুক্ত হন। নিবেদিতা এ সময় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। 1898-এর নভেম্বর মাসে বিবেকানন্দ বাগবাজারের বোসপাড়া লেনে বালিকা বিদ্যালয় স্থাপন করেন। নিবেদিতা এই বিদ্যালয় পরিচালনা করতেন। স্বামীজির মৃত্যুর পর নিবেদিতা বিবেকানন্দ সোসাইটি স্থাপন করেন। স্বামীজির দেশপ্রেম ও স্বাধীনতা অর্জনের আগ্রহ তিনি দেশবাসীকে শোনাতেন। ভারতের মঙ্গলই ছিল তাঁর জীবনের সাধনা। তিনি ভারতে বহু মন্দির স্কুল প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি। ভারতের স্বাধীনতা, শিল্প, সাহিত্য, লোকসংস্কৃতি, পুরাণ ও বিজ্ঞানকে স্থাপন করাই তাঁর মূল লক্ষ্য ছিল। সে কারণেই তিনি সাহায্য করেছেন ঋষি অরবিন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, শিল্পাচার্য অবনীন্দ্রনাথ, শিল্পী নন্দলাল বসু, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্রদের। কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করার ব্যাপারেও তাঁর অবদান ছিল। ভারতে জন্মগ্রহণ না করেও তিনি ছিলেন খাঁটি ভারতীয়। রবীন্দ্রনাথ সঙ্গত কারণেই তাঁকে লোকমাতা আখ্যা দিয়েছেন। 1911-র 13ই অক্টোবর আজকের দিনে দার্জিলিংয়ে জগদীশচন্দ্র বসুর বাসভবনে ভগিনী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাত্যহিক দেশবন্দনা শুনব আজ সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: সমবেত কণ্ঠে এতক্ষণ শুনলেন দেশবন্দনা। এবারে চলে আসি আমাদের প্রাত্যহিকীর অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষে চিঠি লেখার বিষয়ে। আশ্রয়, লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাপি ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম, CHITHIR JHANPI ডট AIR অ্যাট দ্য রেট জিমেল ডট কম। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় রইল আশ্রয়।
1: চলছে অক্টোবর মাসের প্রথম পক্ষকাল। পূজোর সাজে সেজে উঠছে প্রাত্যহিকী রাঙিনা। আজকের প্রথম চিঠি, বিকাশ পণ্ডিত, জি নন্দপুর, বলাগেড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। অবিশ্রান্ত বর্ষণে ক্লান্ত বর্ষা ছুটি নিয়েছে। দাপুটে কালো মেঘের দল নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে। উষ্ণায়নের কারণে জলবায়ুতে ব্যাপক পরিবর্তন এলেও প্রকৃতি এখনো নিজেকে সাজায়। কংসাবতীর চর জুড়ে এখন শুধু কাশ ফুলের কাব্য। সকলের অগোচরে শিউলি ভরে রাখে উঠোন, শাপলা শালুক আলতো বায়ে দুলে দুলে হাসে, আনকো আলোয় শিশির কণা দুপুর রগায় মুক্ত হয়ে হাসে, নীল কাজলে চোখ রাঙিয়ে অপরাজিতা লজ্জায় রাঙা হয়। ঋতুর রানী বলে, এই তো আমার পূজোর সাজ। আর বুকের মাঝে ঢামকুরকুর বান্তি বাজে, মৃৎশিল্পীদের হাতের কুশলতায় একটু একটু করে মা হেসে ওঠেন। রায়বাবুদের গুপির গায়ে ফুলকাটা শাটিনের জামা ওঠে, মাথায় জুরির টুপি, মধু বিধুর আসে সস্তা ছিটের জামা। কেউ পূজোর সাজ প্রতিদিন পাল্টায়, কারোবা ছেঁড়া ফাটা পোশাকেই কেটে যায় পুজো। আমি পাড়াগাঁয়ের নিম্নবিত্ত পরিবারের ছেলে, ভাই বোন পাঁচজন। অনেক সময় ফুটন্ত হাড়ের শব্দ একমাত্র জীবন্ত মনে হয়। পুজোর সাজ সে দূর আকাশের চাঁদের মতোই অধরা। তবু শরৎ এলে পুজোর সাজের জন্য বুকের মাঝে মোচ

জোর দেয়। আমরা বুঝলেও ছোট বোনের বায়না ছিল বেশি। বাবার শূন্য দৃষ্টি, মায়ের শাস্ত্রীয় চোখ বুঝিয়ে দিত তারা নিরুপায়। চোখের জল আড়াল করে সকলের অগোচরে মা ভোরের শিউলি কুড়িয়ে গাঁথতেন মালা, গড়তেন কানের দুল, হাতের বালা, পুরনো ফ্রকের সঙ্গে মায়ের ফুলের গয়নায় সেজে বোনের চোখে ঝিলিক দিত শরতের মিঠে এলে রোদ্দুর। তার হাসিতে বেজে উঠত আলোর বেনু, আর আমরা অপলক দৃষ্টিতে দেখতাম বোনের সে অপূর্ব পূজোর সাজ। আজও শরৎ এলে নির্নিমেষ চোখে তাকিয়ে থাকি আকাশের দিকে। হাজার তারার ভিড়ে দুটি তারা আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। ওই তারা দুটি আমার মা আর আমার ছোট বোন। বুঝি অসীম নীলাম্বরের মাঝে বোনটি হেসে বলে, দাদা দেখ দেখ আমার পূজোর সাজ। জোছনা ভেজা রাতে ঘুমহীন চোখে আমি তার অনিন্দ সুন্দর পূজোর সাজ দেখে মুগ্ধ হই, আর সকলের অগোচরে একটি একটি করে শিউলি ফুল ফোটে, হাসে, সেজে চলে পূজোর সাজে।

বিকাশ পণ্ডিত, জি নন্দপুর, বলাগেরিয়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন।

0: পরের চিঠি পাঠিয়েছেন অনুপ কুমার রাউত, বাগনান, হাওড়া থেকে। শরতের নরম হলুদ আলো মেখে দুই উৎসাহী কিশোর এগিয়ে চলেছে, মন খুশিতে ডগমগ। এবার তাদের দুই ভাইয়ের পড়ার জন্য এক কামরা নতুন ঘর হয়েছে। পুরনো ইটের বাড়ি লাগোয়া জমিতে মাটির ঘর। বাবা মা না বললেও ওরা বুঝেছে এটা তাদের পূজোর উপহার, তাই বাড়ির সকলে মিলে খাটছে মাসখানেক। দুজনে এসে থামল দামোদরের বাঁধে, জোড়া বাদাম তলায়। এখানে পাওয়া যায় লাল মাটি, না ঠিক লাল নয়, হলদেটে গেরুয়া, তবু সকলে লাল বলে। অমিও বলে, ভাই তাড়াতাড়ি মাটি নিয়ে পালাতে হবে, রঞ্জনের ঠাকুমা দেখলে তাড়া করবে, নে নে ব্যাগে ভর। অমিও কাটারি দিয়ে মাটি কাটে। দামোদরের ঘোলাটে গেরুয়া জলের স্রোত, মাঠের দিকে সবুজের মাঝে গোলাপি শালুকের সমারোহ, কি একটা পাখি ডেকেই চলেছে। অরূপ বললে, ওটা কি পাখি দাদা? অমিও বলে, ওটা পাপিয়া, নীলকণ্ঠ পাখির মতো দেখতে। যে মাটি নিয়ে ফিরছে ওরা, চারিদিকে সমাগত শরৎ, নদীর কুল ছুঁয়ে কাশের মাতন। অমিও কিছু কাশফুল তুলে নিল, সুন্দর করে ঘর সাজানো যাবে। মায়ের মুখ ধরা দুই কিশোর রঙিল মাটি লেপে দিল ঘরের ও উঠোনের দিক, রাঙিয়ে দিল দুদিনেই। কি সুন্দর দেখাচ্ছে ঘরখানি! কুমোরপাড়ার কালো মাটি আর চুন দিয়ে আলপনা চিত্রিত হলো দেওয়ালে। ছেলেদের কাজ দেখে বাবা উচ্ছ্বসিত। বিকেলে নতুন জামা ও জুতো এলো। পিসে মশায়ের বন্ধু স্বপনবাবু বড় শিল্পী, লেখক। চতুর্থীতে তাঁর সঙ্গে আলাপ করতে চলল দুই ভাই। চন্দনপুরের মাঠে কর্মশাই দ্বিতীয় হুগলি সেতুর আদলে মণ্ডপ তৈরি করেছেন, ওদের সঙ্গে আলাপ করেই ওদের কাজে নামিয়ে দিলেন, রং ভরার কাজ। অমিয়র উৎসাহ গেল বেড়ে, মাইকে গান চলছে, সুর তাল ছন্দ বর্ণের মাধুর্য নিয়ে। সে বছর পুজোর সাজ সত্যি অনন্য লেগেছিল অমিয়দের। স্বপনবাবু আজ নেই, কিন্তু গুরুর দেওয়া তুলিগুলি আজও লেখায় রেখায় রাঙিয়ে দেয় শিল্পী অমিয়দের পুজোর সাজ। অনুপ কুমার রাউত চিঠি পাঠিয়েছেন বাগনান, হাওড়া থেকে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: অশোক অধিকারী এবারে চিঠির পাতায়। বকুলতলা লেন রামরাজাতলা, হাওড়া থেকে লিখছেন। রোজ একটু করে করে রিফু করি, হাতার ফুলের পাপড়িটা সোজা করে দিই, গলার বোতামটা এখনো তাল খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে, ভাবছি মাকে দিয়ে বসিয়ে নেব। তরমুজের ফালির মতো ছেঁড়াটাকে জুড়ে হাত সেলাই দিয়ে আবার ঠিক করে নেব। তারপর খার জলে হাত কাঁচা দিয়ে শুকিয়ে নেব রোদে। এই আমার পূজোর জামা। বাবা এবারে বোনাস পায়নি, ভাইকেও বলে দিয়েছে স্কুলের জামাটা মাকে দিয়ে কাচিয়ে নিস। উঠোনের স্বর্ণচাপা বেশ ফুল দিচ্ছে এবার, শিউলিও বিছিয়ে পড়ছে, গন্ধে ম ম করছে সারা উঠোন। ঠিক করে রেখেছি সকালের তাজা শিউলি কুড়িয়ে তার পাপড়ির নিচের হলুদ ডাঁটা তালুতে ঘষে মেহেদি রং বানিয়ে নেব। কপালে সর্ষে দানার মতো টিপ কাটব, গালের দুদিকে হালকা করে ঘষে নেব এই রং। এইবারের পূজোয় এই আমার ডাকের সাজ। আমাদের পাড়ার দুর্গা দিদিদের পুজো এবছর 50 বছরে পড়ল। দুর্গা দিদি বলে রেখেছে পুজোর কদিন আমাদের বাড়িতেই খাবি, আমার কলা পাতা রঙের হেয়ার ব্যান্ডটা তোকে দেব, ফেরত দিতে হবে না, মাথায় পরবি। আর আমার মায়ের যে কাজল হাতাটা আছে না, তার থেকে কাজল নিয়ে তোর চোখে সুরমা টেনে দেব, পুজোর কটা দিন কাজলা বন্ধু হয়ে থাকবি আমার সঙ্গে। গেলবার ভাই খেজুর পুকুরে দুর্গা দিদিদের ঠাকুর বিসর্জনের পর সাঁতরে গিয়ে দুর্গামার মাথার মোটুকটা তুলে এনেছিল। ঝুড়ির কাজ করা টিপগুলো খুলে আঠা দিয়ে আমার জামাই বসিয়ে দেবে বলেছে। ভাইকে বলেছি নদীর চড়ায় যে কাশফুল ফুটেছে তা কেটে এনে তোর গোটা মাথায় গোল করে বেঁধে দেব, হাওয়ায় কি সুন্দর দুলবে দেখবি, পূজোর সাজে আমরা দুজন মিলে ঠাকুর দেখতে যাব। পূজোর সাজের বনে দিয়ানা যেমন শালঙ্কৃতা রমণীর অঙ্গভূষণ, তেমনি কাঙালিনী কন্যার টিপ আর কাজলের রূপ লাবণ্যে আমার রাত পোহালো শারদ প্রাতের যে আবাহন, তাতে কোথাও তো খামতি নেই। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজির মাঝেই তো পূজোর সাজের মাটির সাজ আর ডাকের সাজের বহমানতা। যেখানে

0: সাজ শুধুই আক্ষরিক পদবী, পূজো তার অনিন্দ্য আমন্ত্রণ। অশোক অধিকারী চিঠি লিখলেন বকুলতলা লেন রামরাজাতলা হাওড়া থেকে।
1: পরবর্তী চিঠি আবারও দুই ভাইয়ের, কিশোর বেলাকার কথা। পাঠিয়েছেন রাজীব ঘোষ কুসুম দিঘি ময়নাপুর বাঁকুড়া থেকে। তখন দুই যমজ ভাইয়ের কিশোরবেলা। সেই সময় পূজো আসার বেশ কিছুদিন আগে থেকেই আমরা দুই ভাই মাকে জিজ্ঞাসা করতাম, মা বাবা কবে কলকাতা থেকে আসবে? বাবা কলকাতা স্টেট বাসের অফিসে কেশিয়ার পদে চাকরি করত। পূজোর সময় আমাদের একটি করে জামা আর মায়ের জন্য শাড়ি আনত। এক বছর একটা গোলাপি রঙের একটা হলুদ রঙের জামা কিনে এনেছিল আমার বাবা। জামা দুটি রঙের বাহারে চকচক করছে। বাবা বলেছিল জামা দুটি টেরি কটনের। টেরি কটন সে প্রথম দেখলাম। আর সে বছর মায়ের জন্য এনেছিল ঘি রঙের জমির ওপর ক্যারাম খেলার গুটি আকারে গোল গোল কালো রঙের ছাপ দেওয়া একটা ববি প্রিন্টের সিল্কের শাড়ি। এতদিন এত বছর পেরিয়ে আজও কানে ভাসে সেদিনের আমার বাবা মায়ের কথোপকথন। মা বাবাকে জিজ্ঞাসা করেছিল শাড়িটার দাম কত। বাবা বলেছিল 90 টাকা। মা বলেছিল এত টাকা খরচ করে এত দামি শাড়ি আনার কি দরকার ছিল, তোমার বেতনের 1/4 তো এই শাড়িটা কিনতে খরচ হয়ে গেছে। তারপর সপ্তমীর সন্ধ্যায় মা যখন ওই ববি প্রিন্টের সিল্কের শাড়ি পরে পূজা মণ্ডপে আমার হাত ধরে এসে দাঁড়ালো, তখন আমার সেই কিশোর চোখে মণ্ডপের দেবীর সৌন্দর্য আর আমার মায়ের সৌন্দর্য মিলে মিশে একাকার হয়ে গেল। বাড়িতে ফিরে এসে মাকে বললাম, মা ওই ববি প্রিন্টের সিল্কের শাড়ি আর চশমাতে তোমাকে ঠিক পুরীর দেশের মানবী মনে হচ্ছে। জানো প্রাত্যহি কি, মা বাবা না ফেরার দেশে পাড়ি দিয়েছে, কিন্তু আজও চোখে ভাসে আমার মায়ের সেই সপ্তমীর পুজোর সাজ। এই মধ্য বয়সে পৌঁছে দেবী দর্শনের মুহূর্তে এই অবুজ মন গুনগুন করে গেয়ে যায় সেই গান, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া।

0: আরতি মণ্ডল, নবনগর, যাদবপুর, কলকাতা থেকে লিখছেন। তরঙ্গ বন্ধু প্রাপ্ত হইকে, তোমার এই পক্ষের বিষয় শুনে কানে ভেসে এলো দ্বিজেন্দ্রলাল রায়ের সেই চিরশারদীয় সুরধুনি। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও, আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। অর্থাৎ বাঙালির পুজোর দিন ক্যালেন্ডারে স্পষ্ট হওয়ার আগেই প্রকৃতি সেজে ওঠে এক অধরা মাধুরী বুকে নিয়ে, তার আঁচলে জড়িয়ে থাকে কাশের গুচ্ছ, অঙ্গে শিউলি পদ্মের সুরভি, মাথায় নীলাম্বরের কিরীটি। মাটির পৃথিবীতে পুজো আসে পারিজাত ভরা আঙিনায় আলতারঙা পা ফেলে। তার আগমনের উপলক্ষে সেজে ওঠে গ্রাম থেকে শহর, বেজে ওঠে ছুটির মাসি মহামিলনের গান, নিকোনো হয় আদিবাসীদের বসত বাড়ি আর রাঢ় বাংলার রাঙা মাটির রঙে ওরা পাট ধরায় বাড়ির ধারিতে, অর্থাৎ মাটি সংলগ্ন দেওয়ালের নিচের অংশে লাল মাটির প্রলেপ দেয়। শারদ বন্দনায় ফুটে ওঠে নানাবিধ আলপনা, দর্জির দোকানে হাজারো কাপড়ের সঙ্গে স্তূপীকৃত হয় দুটো পকেট, গোল গলা আর চৌকো পিঠের হরেক বায়না। শিয়ালদার মতো বড় স্টেশন চত্বরে জমে ঢাকিদের ভিড়, সমবেত ঢাকের বলে সেজে ওঠে রোজ দিনের ঘষা পেটা জীবনের নাগরিক সভ্যতার শ্বাসবায়ু। ঢাকের সৌন্দর্য বর্ধন করে পালকের সাজ, ডাকের সাজে দেবীর অঙ্গভূষণ তৈরি করতে জল থেকে তুলে আনা হয় শোলা, চারুশিল্পীর হাত যশে তৈরি হয় সাবিকি গয়না। বাহিরকে সাজানোর হরেক উপচার থাকলেও অন্তরকে সাজাতে গেলে পুড়তে হয়, পুড়িয়ে ফেলতে হয় আমিত্ব ও অহমিকাকে। সেই অহংকার ক্ষুদ্র স্বার্থের আহুতিতেই জ্বলে ওঠে অন্তরের দীপশিখা। উৎসবের আলো তখন আর শুধু মণ্ডপে ঝাড় লণ্ঠনের রোশনাইতে আটকে থাকে না, তা হয়ে ওঠে আত্মশুদ্ধির অমৃত জ্যোতি। অর্থাৎ পূজোর সাজ কেবল দেবীর অঙ্গভূষণ বা মানুষের নতুন পোশাকেই সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে জগতের এক মহাজাগতিক রূপান্তর। মণ্ডপের কাঁচা বাঁশের গন্ধ, শিউলি ঝরা ঘাসের গালিচা, কুমোরটুলির খড় মাটির সোঁদা গন্ধ আর কাশফুলের চামর, সব যেন এক মহাসূত্রে গেঁথে যায় এক অলৌকিক শিল্পীর জাদুকরি তুলির টানে। গ্রামীণ মেঠো পথ থেকে শহরের আলোড়ন জাগানো রাজপথ, নিসর্গ থেকে মানুষের অন্তরাত্মা, প্রত্যেকেই তখন উৎসবের এক মহাসমুদ্রে অবগাহন করে সেজে ওঠে এক শাশ্বত অমূল মহিমায়। আরতি মণ্ডল, নবনগর, যাদবপুর, কলকাতা থেকে লিখলেন চিঠিখানি।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: পুজোর সাজের চিঠি পাঠিয়েছেন শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। কয়েকদিন ধরেই স্কুল মাঠের ওধারে ভরা ধান ক্ষেতের শ্যামলাঞ্চল আসনে গুচ্ছ কাশের শুভ্র সুন্দর উদ্ভাস, আনন্দ অমৃত অনন্তের কি সহজিয়া রূপৈশ্বর্য, আর পুকুরে ফুটে আছে রূপসী বাংলার হৃৎকমল, পদ্মদলের স্নিগ্ধ প্রভায় মাতৃরূপেণ সংস্থিতা। জানালায় উঁকি দিচ্ছে লজ্জাতুরা কামারাঙা বউ, পুজো আসছে, মা আসছেন, তাই তো পরমা প্রকৃতির এই পুজোর সাজ দেখছি। আর মনে মনে সহচরী দূর শৈশবের হাত ধরে দিচ্ছি গোল্লা ছুট, সেই যে

0: ধানের খেতে রোদ ছায়ার লুকোচুরি খেলা, খালপাড়ে কাশবন, ঘুড়ির কাটাকুটি, মাইলের পর মাইল হেঁটে ঠাকুর দেখা, হ্যাজাক লাইট, মেলায় রঙিন ফিতে, কাঁচের চুড়ি, চাকার মতো রেকর্ড প্লেয়ারে পান্নালাল ভট্টাচার্য, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় প্রমুখ যশস্বী শিল্পীদের কালজয়ী গান, বাবা জেঠুদের তাস খেলার প্রতিযোগিতা, পাড়ার জলসায় আবৃত্তি পরিবেশনে হোঁচট খাওয়া, মায়ের টেলারিং মেশিনে তৈরি ছিট কাপড়ের ফ্রক, অষ্টমীতে যৌথ পরিবারের উঠোনে ইয়া বড় কড়াইতে গরমাগরম লুচি ঘুগনি, একটু বড় হলে প্যান্ডেলে প্যান্ডেলে তার মুখ খোঁজা, চোখে চোখে কুহক স্বপ্ন খেলা, বিরহ মিলনের স্বগত প্রলাপ, কত কিছুই যে নিয়েছিল পূজোর সাজ, এখন বিচ্ছেদের ঘূর্ণিতে সবাই আমরা একলা যাযাবর, উৎকট মাতামাতি, অক্লান্ত দেখনদারি, ডিজেবাজির বুক ঢিপঢিপ করা আওয়াজ, চোখ ধাঁধানো আলোর প্রতিযোগিতামূলক ভক্তিবিহীন পূজা আয়োজন, সাজ সাজি ভরে ওঠে আত্মশ্লাঘায়, তাল মেলাতে পারি না যে পূজোর দিনগুলোয় শব্দে ঘুমোতে পারে না পাখি, প্রবীণ মানুষ, বাজির ধোঁয়ায় দূষিত বাতাসে শ্বাসকষ্ট বাড়ে, ঝলমলে আলোয় পতঙ্গকুলের প্রাণ সংশয় ঘটে, দুর্গা মাগো তুমি মানুষেরে শুধু একটুখানি সংযম ও সুমতি দিও, যেন খানিক ব্যয় সংকোচ করে পীড়িতদের সাহায্য করে, সহনাগরিক ও পরিবেশকে ভালোবেসে আনন্দ উল্লাসকে বসে রাখে, তখন দেখব আমাদের পূজোর সাজ আরও সুধাময় হয়ে উঠেছে। শিউলি শুভেচ্ছায় এই চিঠি আমাদের পাঠিয়েছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: পশ্চিম মেদিনীপুরেরই আরও একখানি চিঠি মিঠু মণ্ডল প্রেমবাজার খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। বৃষ্টি উপুর করে সদ্য নিঃস্ব হয়েছে ধূসর আকাশ, এবার সাদা নীলের কোলাজ জড়াচ্ছে গায়ে একটু একটু করে, ভোরের বাতাস ঠান্ডা, শিশিরের টুপ, ঘাসে হীরের কুচি, মাটিতে আলপনা বিছিয়েছে শিউলি, নদীর ধারে বন্ধুত্বের নিশান উড়িয়েছে সাদা কাশ। মন বলতো এই তো সাজের সময়, সে যে নাও প্রকৃতির সাজে, একাত্ম করে নাও নিজেকে। প্রকৃতি সাজতে শুরু করলেই রতনদা জামার মাপ নিয়ে যেত, আমাদের তুতো ভাই বোন মিলে 15 জনের পল্টন, পুজো এলে সকলের জন্য বরাদ্দ একটি করে জামা ছিট কাপড়ের, তাতে একটাই প্যাটার্ন, কারণ রতনদা দ্বিতীয় ডিজাইন জানত না। ঘটিহাতা, গোলগলা, বুকের কাছে ঢেউ খেলানো কুঁচি, সেই কুঁচি লম্বা হয়ে নেমে আসত পেটের উপর, দুটো দড়ি ঝুলে থাকত কোমর থেকে, সেই দড়ির মাধন পিঠের উপর টাইট কিংবা ঢিলে রাখা দেখে ফ্যাশন নির্ধারণ করা হতো আমাদের। মাথার দুপাশে চুল উঁচু করে তুলে কলা বিনুনি, তাতে জামার সঙ্গে রং মিলিয়ে ফিতে আর কুমকুমের টিপে সাজ কমপ্লিট। কি সুখ সে সাজে, কত শান্তি, তারপর সকলে মিলে দিনের আলোয় হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া, আর এখন তো সারা বছরই পুজোর বাজার আর সাজ, বাজার বাজার, অফলাইন অনলাইন এগুলি সেগুলিতে জামা কাপড়ের এক্সিবিশন, যে রূপেই আসুক না কেন এই উৎসবের আনন্দ কিন্তু সম্পূর্ণ আলাদা। উৎসবের সঙ্গে সাজ নাকি সাজের সঙ্গে উৎসব, কে যে কার পরিপূরক কে জানে, সে যাই হোক এই সব কিছুতে জড়িয়ে থাকে আমাদের ভালোবাসা, আবেগ আর ঐতিহ্য, নাড়িতে বাজে ঘরে ফেরার গান। মিঠু মণ্ডল প্রেমবাজার খড়গপুর 6 পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন।

0: সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। যারা পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই।
1: শেষ করি আজকের প্রাত্যহিকী এখানে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: মৌলি দাশগুপ্ত,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, নমস্কার।
0: নমস্কার।
1: এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। এদিকে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের গোপন ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের কোটা বাড়ানো সংক্রান্ত রাজ্য আইনের ধারাকে অসাংবিধানিক বলে খারিজ করেছে কর্ণাটক হাইকোর্ট। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি বারবার আলোচনা ভেস্তে দিচ্ছে বলে অভিযোগ তালিবানের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের আল শোর্তা এসসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংগঠিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ধারণা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতের উন্নয়ন যাত্রায় দেশের যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নতুন দিল্লিতে গতকাল দিল্লি ডায়ালগ 2026 ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অর্থনৈতিক বিকাশের উপর আলোকপাত করেন। দেশের ভবিষ্যৎ এবং এদেশের তরুণদের প্রাণশক্তি ও উচ্চাকাঙ্ক্ষার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন মন্ত্রী। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে ব্রিটেনের বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উভয় নেতা মহাকাশ, অসামরিক পারমাণবিক শক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। ভারত ও ব্রিটেন প্রাণী স্বাস্থ্য সুরক্ষা, সুস্থায়ী গবাদি পশুপালন এবং বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারতের মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ব্রিটেনের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে পশু স্বাস্থ্য, সুস্থায়ী গবাদি পশুপালন, বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। ভারত এবং ইউরোপীয় কমিশন ভারতে কার্বনের বাজার এবং ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা CBAM সংক্রান্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল ভারতের বিদ্যুৎ সচিব পঙ্কজ আগরওয়াল এবং ইউরোপীয় কমিশনের কর ও শুল্ক উন্নয়ন বিষয়ক মহানির্দেশক গেরাসিমস থমাসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দুই পক্ষ সমঝোতায় পৌঁছয়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আয়োজিত এই মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলায় অংশগ্রহণ করবেন। কোনো যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নির্বাচন কমিশন তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতোমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছেন। পাঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার পর গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন মহারাষ্ট্রের খসড়া ভোটার তালিকার বিষয়ে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা 26 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। নতুন সূচি অনুসারে 16 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ

বিস্ফোরণে লস্করি তৈবার এক শীর্ষ কমান্ডার সহ চার জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্করি তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফাইজান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকাস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের মান্ডলার বাসিন্দা বলে জানা গেছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী গতরাতে বড় সাফল্য পেয়েছে। ঘন জঙ্গলের ভেতরে মাওবাদীদের একটি গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তপশিলি জাতির জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 17% এবং তপশিলি উপজাতির জন্য তা 3% থেকে বাড়িয়ে 7% করা সংক্রান্ত 2022 সালের একটি আইনের সংস্থান বাতিল করেছে কর্ণাটক হাইকোর্ট। দুই বিচারপতির একটি বেঞ্চ এই আইনের সংশ্লিষ্ট ধারাকে অসাংবিধানিক বলে জানিয়েছেন। এই বর্ধিত কোটা সুপ্রিম কোর্টের 1992 সালের ইন্দিরা সাহানি মামলায় নির্ধারিত 50% সংরক্ষণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। এই আইনের ফলে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য মোট সংরক্ষণ 50% থেকে বেড়ে 56% হচ্ছিল। কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এই আইনটি পাশ হয়। 2023 সালের জানুয়ারি মাসে রাজ্যপালের সম্মতি মেলে। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডক্টর কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি আলোচনা প্রক্রিয়া বারবার বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচারেই ব্যস্ত। মুজাহিদ বলেন, নিজেদের ব্যর্থতার জন্য আফগানিস্তানকে দায়ী করা কোনো সমস্যার সমাধান নয়, বরং পাকিস্তান বর্তমানে যেসব রাজনৈতিক, নিরাপত্তাজনিত, সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মুখে পড়েছে তা গভীর উদ্বেগের বিষয়। তিনি পাকিস্তানকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক পদক্ষেপ গ্রহণ এবং সেদেশের রাজনীতিবিদ জনগণের মতামত ও অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার জ্বালানি সংক্রান্ত বাণিজ্য নীতির পক্ষে সওয়াল করেছেন। রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের তেল কেনার কথা উল্লেখ করে সংবাদ মাধ্যমের সমালোচনার জবাব দেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প দাবি করেন, জ্বালানির খরচ বাবদ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে 250 বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। সংবাদ মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেননি বলে অভিযোগ করেন ট্রাম্প। রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্তের সপক্ষেও যুক্তি দেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান কায়া কালাস রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্র এবং ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় 1600টি নিষেধাজ্ঞার তালিকা ঘোষণা করেছেন। ভারত ও ইরান সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে। নতুন দিল্লিতে ইরানের দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই গত সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সাইপ্রাসের নৌবাহিনীকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাইপ্রাসের মারি নৌঘাটিতে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এছাড়া প্রতিরক্ষা সচিব সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের পলিটিক্যাল ডাইরেক্টর সালিনা সাম্বোসের সঙ্গেও সাক্ষাৎ করেন। উল্লেখ্য, রাজেশ কুমার সিং বর্তমানে সাইপ্রাস সফরে রয়েছেন। নির্ধারিত কর্মসূচি শেষ হলে তিনি সরকারি সফরে গ্রিসে যাবেন। এস্টোনিয়ার নবনির্বাচিত রাষ্ট্রপতি ইউলে মাদিসে রাজধানী তল্লিনের রিগিকোকু ভবনে শপথ গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা লাভের পর তিনি সেদেশের ষষ্ঠ এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। মাদিসে পূর্বতন রাষ্ট্রপতি এলার্ড করিসের স্থলাভিষিক্ত হলেন। সপ্তাহান্তে ভয়াবহ বন্যায় নেপালের মধ্যাঞ্চলে হাইকিংয়ের রাস্তা ও সেতু ভেসে যাওয়ায় শতাধিক বিদেশি ট্রেকার বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় ভূমিধসের ফলে বুধিগণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর আজ কর্তৃপক্ষ 12 জন বিদেশি নাগরিক সহ মোট 321 জনকে উদ্ধার করেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোর্তা এসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:15। আম্মানে গ্রুপ ডির প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডানের আল হুসেনের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছিল।
ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বরে থাকা কোরিয়ার আনসে ইয়াং এর মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি ও কিদাম্বি শ্রীকান্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের কোটা বাড়ানো সংক্রান্ত রাজ্য আইনের ধারাকে অসাংবিধানিক বলে খারিজ করেছে কর্ণাটক হাইকোর্ট। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য দ্রুতগতিতে কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহাকারণে গতকাল এ সংক্রান্ত কমিটি বৈঠক করেছে। যোগ্য ভোটদাতার নাম তালিকা থেকে যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে জেলা নির্বাচনী আধিকারিকরা বিশেষ প্রচার অভিযান চালাচ্ছেন। ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম মেনে নবম দশমে শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে এসএসসি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের প্রায় ৬,০০০ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করবেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের আল শোর্তা এসির মুখোমুখি হবে। যুব ভারতীতে আগামী ২৫শে নভেম্বর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার জন্য দ্রুতগতিতে কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি ২-৩ মাসের মধ্যেই তাদের রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্ট হাতে পেলেই বিধানসভায় বিল পাস হবে। এরপর তাঁর দাবি, ইউসিসি কার্যকর করা রাজ্য সরকারের অগ্রাধিকার। এরপর ধর্মান্তকরণ রোধেও পৃথক আইন আনার বিষয়ে পদক্ষেপ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: ২-৩ মাসের মধ্যে রিপোর্ট এসে যাবে, পাস করি দুই, তৃতীয় রাজ্য হবে যেখানে ইউসিসি কার্যকর। আমরা কমিটেড, সংকল্পপত্রে যা বলেছিলাম কমা পূর্ণচ্ছেদ কমিটেড, ও কমিশন কা রিপোর্ট আনে কা বাদ তুরন্ত অ্যাসেম্বলি বুলা কে কর দো, হাম লোগ রেডি হ্যায়, মিডনাইট বুলানা পড়েগা তো মিডনাইট বুলা লুঙ্গা, ইউসিসি কা বাদ তো হাম লোগ কা কনভার্সন ভি রোকনা পড়েগা, রিলিজন কনভার্সন জো চল কর জা রাহা হ্যায় ও ভি কানুন লাউঙ্গা।
0: উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধির রূপরেখা তৈরি নিয়ে গতকাল মহাকরণে এ সংক্রান্ত কমিটি বৈঠকে বসে। ইউসিসি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করেছে কমিটি। এর মাধ্যমে কমিটির কাজকর্ম, আইনি বিধান এবং বৈঠকের বিষয়ে তথ্য জানানো হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে নিজেদের মতামত ও পরামর্শ কমিটির কাছে পাঠাতে পারেন সেই ব্যবস্থাও রাখা হতে পারে। রাজ্যে কোনো যোগ্য ভোটদাতার নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিক রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান চালাচ্ছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ভোটার তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিএলও, এইআরও, ইআরও অথবা ডিইওর সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ভোটারদের অধিকার সুরক্ষিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম মেনে নবম দশমে শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন তালিকা অনুযায়ী কবে ইন্টারভিউ এবং তথ্য যাচাই হবে সেই তারিখ খুব শীঘ্রই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। নবম ও দশমে ২৩,২০৯টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগ করবে এসএসসি। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এসএসসির ২০১৬র প্যানেলের ২৬,০০০ চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে আইআইটি খড়গপুর এনডিএলআই ফার্মি লার্নিং এনাবেলড এআই টিউটর শীর্ষক বিশেষ ডিজিটাল ব্যবস্থা চালু করেছে। নিউটাউনে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই ব্যবস্থা চালু হয়। পাশাপাশি গেট ও জ্যামের প্রস্তুতিতে সাহায্যের জন্য নিখরচায় অনলাইন প্ল্যাটফর্মও চালু করেছে তারা। আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শিক্ষা দানের এই মাধ্যম দেশের মধ্যে প্রথম। সুকান্ত মজুমদার আইআইটি খড়গপুরের এই উদ্যোগকে স্বাগত জানান। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সভাপতি, সহসভাপতি এবং

0: বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। দীর্ঘ দশ বছর ধরে চেয়ারম্যান পদে থাকা মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস বিধায়ক আইনজীবী অশোক দেবকে পরাজিত করে আইনজীবী সমীর পাল ওই পদে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান হয়েছেন বিজেপি সমর্থিত অজয় চৌবে। অন্যদিকে সর্বভারতীয় বার কাউন্সিলের পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আইনজীবী অরুণ সরকার। নির্বাচনে তৃণমূলপন্থী একাধিক আইনজীবী অন্য দলের প্রার্থীদের সমর্থন করেছেন। এই জয়লাভে সন্তোষ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আইনজীবীদের বৃহৎ অংশ এবার রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, যা এক ইতিবাচক বার্তা। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।
1: গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভারত সরকারের একটি উদ্যোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ায় ধোঁয়ায় ভরা রান্নাঘরের বদলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সময় সাশ্রয় এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসেছে পরিবর্তন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবনেও এই প্রকল্প কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে বললেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসা আবার লাহিড়িপুরের বাসিন্দা শ্যামলী মণ্ডল।
2: আমরা আগে জঙ্গল থেকে কাঠ কেটে রান্না করতাম। তিন বছর আগে উজ্জ্বলা গ্যাসের কানেকশন নিয়েছি। আগে চাইতে কাঠের ব্যবহার কম হয়ে গেছে। ছেলে মেয়ে স্কুলের ক্ষেত্রে গ্যাসের তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সরকারের এই ব্যবস্থায় আমরা খুব খুশি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ড বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ১০টায় গীতাঞ্জলি, ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডাক্তার কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে ফেনল ও অ্যাসিটোন কারখানা আরও সম্প্রসারিত হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের উৎপাদন ক্ষমতাও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকার পরিবেশ দপ্তরের কাজকর্মের উন্নতিতে একটি পরামর্শদাতা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওরাও বলেন, পূর্বতন সরকারের আমলে পরিবেশের সুরক্ষায় কোনো কাজ হয়নি, বর্তমানে দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। অ্যাডভাইজারি কমিটি গঠন করে নিয়মিত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বৈঠক, পরিবেশবিদদের কাছ থেকে পরামর্শ গ্রহণ এবং পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করার উপর মন্ত্রী জোর দেন।
3: এর আগে যেহেতু এখন কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তাই আপনারা নিজেরাই কী করতে পারছেন, কী ভয়ঙ্কর পরিস্থিতি। পুজোর আগে একটা আমি চেষ্টা করছি, একটা অ্যাডভাইজারি কমিটি, পুরোটাই পশ্চিমবঙ্গ কী করে বাঁচানো যায়, বিশেষ করে দুদিন করে শীতকাল আপনারা নিজেরা ফিল করবেন। কলকাতায় বলতে গেলে এয়ার পলিউশনের মারাত্মক পরিস্থিতিটা ঘুরে ফিরে কন্ট্রোলিং, মানুষ যেন বুঝতে পারে যে প্লাস্টিক কেন আমরা ব্যবহার করবো না, কিসের জন্য ব্যবহার করবো না।
0: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে দ্রুত পরিষেবা চালুর লক্ষ্যে ট্রায়াল রান বৃদ্ধির জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর জেরে আজ থেকে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই লাইনে মেট্রো পরিষেবা সকাল ৭:৪০ পরিবর্তে ৮:৪০ শুরু হবে। শেষ পরিষেবা ৯:০৮ পরিবর্তে ৮:১৮ পাওয়া যাবে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে নদিয়ার শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যে একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শান্তিপুর কৃষ্ণনগর ইএমইউ স্পেশাল সকাল ৯:৩৪ এবং কৃষ্ণনগর শান্তিপুর ইএমইউ স্পেশাল সকাল ১০:২০ ছাড়বে বলে রেল সূত্রে খবর। ভগিনী নিবেদিতার ১১৬তম প্রয়াণ দিবসে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল নারী শিক্ষা ও তাদের কল্যাণসহ নানা সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হন। ব্রহ্মচর্য গ্রহণ করার পর স্বামীজি তাঁর নাম রাখেন ভগিনী নিবেদিতা। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২ ফুটবল প্রতিযোগিতার

0: গোষ্ঠীর ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোর্তা এসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:15। দুর্গাপুজোর পর রাজ্যে একের পর এক আন্তর্জাতিক মানের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। অক্টোবরের শুরুতেই যুব ভারতীতে ব্রাজিল ও উরুগুয়ের প্রীতি ম্যাচের পর এবার বিশ্ব ক্লাব ফুটবলে দুই চির প্রতিদ্বন্দ্বী দল এফসি বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 25 নভেম্বর এই ম্যাচ আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে পর্যটন বিনিয়োগ এবং অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য দ্রুতগতিতে কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহাকরণে গতকাল এ সংক্রান্ত কমিটি বৈঠক করেছে। যোগ্য ভোটদাতাদের নাম তালিকা থেকে যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে জেলা নির্বাচনী আধিকারিকরা বিশেষ প্রচারাভিযান চালাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

0: এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কলকাতা।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: জানা অজানা,
4: জানা অজানায় পরপর 3 দিন ধরে শুনবেন 3 পর্বের ধারাবাহিক চেনা অচেনা গাছপালা। লিখেছেন জয়শ্রী দত্ত। আজ প্রথম পর্ব। বাইবেলের মেথুশালা যদি কোনো গাছের নাম হয় তবে অবাক না হয়ে কোনো উপায় নেই। সাধারণভাবে গাছটা গ্রেট বেসিন ব্রিসল কোন পাইনের একটি প্রজাতি। এর বিজ্ঞানসম্মত নাম পিনাস লঙ্গাইভা। এটি দীর্ঘজীবী গাছ। গাছটাকে ক্যালিফোর্নিয়া, উটা আর নেভাদাতে পাওয়া যায়। 1987 সালে মেথুশালা নেভাদা রাজ্যের গাছ হিসেবে স্বীকৃত এই গাছটা 4,857 বছরের পুরনো। এটাই পৃথিবীতে পাওয়া সবচেয়ে পুরনো একটা গাছ হিসাবে চিহ্নিত হয়েছে। এটা কোনো ক্লোন গাছ নয়, এটা শিকড় থেকে বড় হওয়া একটা পুরনো কাণ্ডযুক্ত গাছ। পিনাস শব্দটা ল্যাটিন পাইন থেকে এসেছে, এর অর্থ রেজিন বা আঠা, আর লঙ্গাইভা ল্যাটিন অর্থে দীর্ঘজীবী। তাই পিনাস লঙ্গাইভার অর্থ দীর্ঘজীবী পাইন। গাছটা মাঝারি উচ্চতার, 5 থেকে 16 মিটার লম্বা, অর্থাৎ 16 থেকে 49 ফুট উচ্চতা পর্যন্ত হয়। গাছের গুঁড়িটি 2.5 থেকে 3.6 মিটার, অর্থাৎ 8 থেকে 12 ফুট পর্যন্ত হয়। বাকলের রং উজ্জ্বল কমলা হলুদ। গাছের গোড়া পাতলা শল্ক বা আঁশযুক্ত। পাতাগুলি সবচেয়ে দীর্ঘস্থায়ী, 45 বছর পর্যন্ত সবুজ থাকে। কাণ্ডের গোড়ায় সূচালো ফ্যাসিকেলের সঙ্গে জুড়ে থাকে। এগুলো 2.5 থেকে 4 সেন্টিমিটার, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা। বাইরের দিকে গাঢ় সবুজ থেকে নীলচে সবুজ। গাছের গায়ে 16 মাস বয়সে অসংখ্য পাতলা কমলা রঙের ফুলের মতো শঙ্কু দেখা যায়। এগুলো 4 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এর ভেতরে 12 থেকে 22 মিলিমিটার ডানাযুক্ত বীজ থাকে। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের ভাস্কুলার ক্যাম্বিয়াম স্তরের বেশিরভাগ অংশই মারা যেতে থাকে। এই প্রজাতিটির দুর্গমতার কারণে গাছটাকে নতুন করে কাটা বা জ্বালানি হিসেবে নিষিদ্ধ করা হয়। উডস সাইকাড, এটা বিশ্বের বিরল উদ্ভিদদের মধ্যে একটা। এর বিজ্ঞানসম্মত নাম এনসেফালারটোস উডি। এনসেফালারটোস শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ এন মানে উইদিন বা ভেতরে, কেফালি মানে মাথা, আর আটাস মানে ব্রিড। গাছের ভেতরের অংশটা যাকে পিট বলা হয় তার থেকে রুটি তৈরি করা যায় বলে এই নাম। প্রজাতির নামটা এসেছে জন মেডলি উডের নাম অনুসারে। জন মেডলি উড 1895 সালে শেষ 4টে প্রকৃতিতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা গাছ খুঁজে পান। গাছটাকে পাওয়া গেছিল দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল অঞ্চলে এন গোয়ে জঙ্গল থেকে। এটা অনেকটাই পামের মতো দেখতে গাছ। এর উচ্চতা 6 মিটারের মতো। গাছটার ব্যাস 30 থেকে 50 সেন্টিমিটার। গাছের গুঁড়ির কাছটা সবচেয়ে বেশি মোটা। গাছের মাথায় 50 থেকে 150টা পাতা থাকে। পাতাগুলো চকচকে ঘন সবুজ, লম্বায় 150 থেকে 250 সেন্টিমিটার। প্রতিটি পাতায় 70 থেকে 150টা পত্রক থাকে। পত্রকগুলো কাস্তে আকৃতির, 13 থেকে 15 সেন্টিমিটার লম্বা এবং 20 থেকে 30 মিলিমিটার চওড়া। এই গাছের ছেলে ও মেয়ে গাছ আলাদা, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ে গাছ খুঁজে পাওয়া যায়নি। 6 থেকে 8টা কমলা রঙের পুরুষ কোন গাছের মাথায় হতে দেখা যায়। বনে জঙ্গলে আদি বাসস্থানে এটা হারিয়ে গেলেও অনেক উদ্ভিদ উদ্যানে বিভিন্ন প্রতিষ্ঠানে এটাকে পাওয়া যায়। 500টা গাছ বিভিন্ন জায়গায় দেখা গেলেও সবই ওই প্রাচীন গাছটারই ক্লোন, তার ফলে কোনো স্ত্রী গাছ পাওয়া যায়নি কোথাও। জানা অজানায় এতক্ষণ শুনলেন চেনা অচেনা গাছপালা শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব, লিখেছেন জয়শ্রী দত্ত।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন পরিমল ভট্টাচার্যের কণ্ঠে।

0: পরিমল ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্স এ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
4: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
3: শ্যামলী ভট্টাচার্য।

শারদীয়া পুজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 মিনিটে। শারদীয়া পুজোর গান।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ।
1: আমার নাম মেঘা চক্রবর্তী। আমার জন্ম হয় 2002 সালে। যখন আমি জন্মেছি তখন থেকেই আমার একটা চোখের সমস্যা ছিল। প্রথম 6 মাসে বোঝা যায়নি যে আমার চোখের কোনো সমস্যা আছে। তারপর যখন আমি বড় হচ্ছি তখন আমার শ্বাসকষ্ট একটা সমস্যার জন্য আমাকে হসপিটালে ভর্তি হতে হয়। হসপিটালে আমার শ্বাসকষ্টের জন্য চেক আপ হচ্ছে। এবার ডাক্তারের মনে হলো যে আমার চোখেরও কোনো একটা সমস্যা আছে। তো যথারীতি ডাক্তার আমার মাকে বললে যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে মেডিকেলে একবার দেখান, মনে হচ্ছে চোখে কোনো একটা সমস্যা আছে। বাড়িতে এসে বলে মা, বাড়ির লোক ভাবে এখনো চোখ খুলতেই পারলো না, তারা আমার চোখের সমস্যা, ডাক্তারের মনে কোথাও একটা ভুল হচ্ছে। যাই হোক, এরকম করে আরো 6 মাস কেটে যায়। তারপরে আমাকে আর্জি করে নিয়ে গিয়ে আবার একবার চেক আপ করা, শ্বাসকষ্টের সমস্যাটার জন্য আরেকবার ডাক্তার চেক আপে আসতে বলেছিল। তো মা নিয়ে গিয়ে চেক আপ করা, ডাক্তার সবার আগে প্রশ্ন করে যে আপনি কি আপনার বাচ্চাকে দেখিয়েছেন চোখের ডাক্তার, আমি যে আপনাকে মেডিকেলে দেখাতে বলেছিলাম? সেক্ষেত্রে আমার মা উত্তর দেয় যে না, আমি আমার বাচ্চাকে এখনো দেখাতে পারিনি, তার পরে দেখাও। তো সেই মুহূর্তে ডাক্তার বলে যে আমি আপনার বাচ্চাকে দেখবো না, বাচ্চাকে আগে চোখের ডাক্তার দেখান। তো মেডিকেল কলেজে আমি যাই, মা নিয়ে যান, ডাক্তার বলছে ডান চোখে কোনো ভিশন নেই, পা চোখে ওর ভিশনটা যেটা আছে সেটা অনেকটাই কম। আমার বাড়ি হচ্ছে সত্যপুর পানিহাটি। যখন আমি জন্মগ্রহণ করেছিলাম তখন আমার বাড়ি ওটা ছিল, ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি। আমার মা বাবা ঠাকুমার দাদু কাকা কাকি, বাড়ির লোক বিশ্বাস করছে না চোখের সমস্যা, বাড়ির লোক ভাবছে মা মিথ্যে কথা বলছে, বেসিক্যালি বাবা ঠাকুমা এরা ভাবছে মা মিথ্যে কথা বলছে। তো সেক্ষেত্রে ডাক্তারের সাথে তারা কখনো কথাও বলতে যেত না, আর জানতেও যেত না যে মা আমাকে সারাদিন নিয়ে যাচ্ছে মেডিকেলে, চোখের স্ক্রিন করাচ্ছে, চোখের ব্যায়াম করাচ্ছে, যাতে চোখটা ঠিক হয়, যে চোখটা ঠিক আছে। তো সেক্ষেত্রে বাড়ির লোক ভাবছে যে মা কোথায় যাচ্ছে, এখনো ফিরছে না, বা ডাক্তার দেখাচ্ছে না ঠিক করে, বা ডাক্তারের নাম করে অন্য কোথাও হয়তো যাচ্ছে। কিন্তু বাড়ির লোক একবারও যাচাই করতে চাইতো না যে আমার কি সমস্যা। ওদের ভাবতো যে ওর কোনো সমস্যা নেই, মা মিথ্যে করতো। তো এই করতে করতে 3-4 বছর আরো কেটে যায়। তারপর একটা সংসারে মা আর বাবার মধ্যে সেপারেশন হয়ে যায়। আমি আমার মায়ের সাথে থাকি আর আমার একটা দিদি আছে, তার কোনো চোখের সমস্যা নেই। তো সে চলে যায় বাবার কাছে। এবার এই অবস্থাতে মা আসে মামার বাড়িতে। আমাদের মামার বাড়ির পরিস্থিতিও খুব খারাপ। এবার আমাকেও মা নর্মাল স্কুলে দিতে পারছে না, কারণ আমি স্কুলের বোর্ড ফলো করতে পারছি না, কখনো কখনো স্কুলে যেতে গেলে পড়ে যাচ্ছি। তো তারপর একজন ছিল আমাদের কাছে ভগবান, যিনি আমাদের এই আমি যে স্কুলে পড়াশোনা করেছি তার নাম হচ্ছে ক্যালকাটা ব্ল্যাঙ্ক স্কুল, এই স্কুলে যোগাযোগ পাই, উনি আমার মাকে বলে। তো আমার মা ওই স্কুলে যোগাযোগ করে 2009 সালে লাস্টের দিকে। আমি 2010 সাল থেকে ওই ক্যালকাটা ব্ল্যাঙ্ক স্কুলে পড়াশোনা শুরু করি। যখন আমি আমার বাবার থেকে চলে আসি তখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের না কোনো আছে থাকার জায়গা, না কোনো আছে আর্থিক সহযোগিতা কেউ করতে পারবে। খুব খুব একটা খারাপ অবস্থায় চলে আসি। যেই রাত্রে ওই বাড়ির থেকে চলে এসেছিলাম সেই রাত্রে আমার মায়ের একটা বোন আছে, নিজের বোন। তো আমরা ওই মাসির বাড়িতে উঠেছিলাম, আমরা বেশ কয়েকদিন ওই বাড়িতে ছিলাম। 1 মাসের মধ্যে মা একটা সিকিউরিটি গার্ডের জব পায়। এদিকে মা লেডিস হোস্টেলে থাকছে আর আমি থাকছি ক্যালকাটা ব্ল্যাঙ্ক স্কুলের হোস্টেলে। মায়ের প্রথমে সিকিউরিটি গার্ডের জব করেছে, তারপর সেলসের জব করেছে, তারপর কখনো কখনো শাড়ির ব্যবসা করেছে। এভাবে করে করে মা নিজেকে একটা জায়গায় তৈরি করে। আর আমিও ততদিনে ক্যালকাটা ব্ল্যাঙ্ক স্কুলে ভালো করে পড়াশোনা শিখছি, যেহেতু ওটা বোর্ডিং স্কুল তো সেক্ষেত্রে ওখানে প্রচুর অ্যাক্টিভিটি শেখাতো। এবার আমার চেসটা খুব ভালো লাগতো, আমি চেস নিয়ে যে কখনো জীবনে এগোবো এটা আমি ভাবিনি। তো 2013-14 সাল মানে যখন ক্লাস আমি 3-তে পড়ি তখন আমাদের স্কুলে একজন চেস শেখাবে বলে এলেন, তার নাম হচ্ছে নিমাই দাস। তো উনি চেস শেখাতে শুরু করলো আর আমি ছিলাম খুব দুষ্টু বাচ্চা, কিন্তু আমি এই কাজটা শিখতাম বা যেটা করবো ভাবতাম সেটা আমি করতাম। এইভাবে দাবা খেলাটাও আমার শুরু হয়। তো স্যার আসে যথারীতি, আমি শিখতে যাই। সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে স্যার আমাকে শেখাতে চাই, স্যার বলেছিল যে এত দুষ্টু বাচ্চা কখনো চেস খেলতে পারে না। আর আমি এরকম ছিলাম, আমার একটা জিনিস শেখা হয়ে যেত, আমাকে আবার একটা নতুন জিনিস শেখাতে হবে। আমাকে একই জিনিস বারবার শেখালে আমার ভালো লাগতো না। এবার স্যারের সমস্যা হতো যে বাকি যেই বাচ্চা আছে তারা হয়তো আর একটু কম বুঝতে পারছে, এমনকি স্যার

0: শিখো, শুরু হয় আমার দাবার জার্নি। আমার জীবনে প্রথম টুর্নামেন্ট যেটা হয় সেটা হচ্ছে নবদ্বীপে স্কুল টুর্নামেন্ট, তখন আমি ক্লাস ফোরে পড়ি। ওই টুর্নামেন্টে আমি একটা প্রাইজ পেয়েছিলাম, সেই প্রাইজটা হচ্ছে বেস্ট উম্যান। তো ওটা শুরু হয় আমার দাবার জার্নি। তো এরকম করতে করতে আরো কয়েকটা বছর কেটে যায়, 2016। তখন আমি আমার মাকে বলি যে আমি ন্যাশনাল খেলতে যাবো। এবার মা যথারীতি চেষ্টা করে, খবর নাই, হায়দ্রাবাদে একটু ন্যাশনাল টুর্নামেন্ট হয়, ওটাও একটা ব্লাইন্ড স্কুল, স্কুলটার নাম হচ্ছে দেবনার ব্লাইন্ড স্কুল। এবার মা পুরো ব্যবস্থাটা করলেন, মানে ট্রেনে কিভাবে যাব, কোথায় যাব, কার সাথে যোগাযোগ করবো, কি করব না করব, সব কিছু মা যোগাযোগ করলেন। আর আমি শুধু করলাম, আমাকে খেলতে হবে, আমাকে ওখানে গিয়ে ভালো করে খেলতে হবে। ওখানে 9 রাউন্ডের একটা টুর্নামেন্ট হলো, রেটেড টুর্নামেন্ট। আমি যার সাথে খেলতে বসি তার বয়স কম করে হলো 70-72, 4 ঘন্টা করে একটা ম্যাচ হয়। তো আমি ওনার সাথে 3.5 ঘন্টা ম্যাচ খেলি। 3.5 ঘন্টা খেলার পর আমি ওই ম্যাচটা হেরে যাই, কিন্তু ওই হারটাই আমার জীবনের মনে জিত ছিল, যেটার জন্য হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। তখন আমি পাই বেস্ট ওমেন প্রাইজ। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম অ্যাচিভমেন্ট, যেটা আমি নিজেও কখনো ভাবিনি। বয়স্ক যেই লোকটার সাথে আমি খেলেছিলাম, উনি আমাকে একটা চেস বোর্ড গিফট করেছিলেন, ওটা আমাকে আশীর্বাদ হিসেবে বলেছিল, বলেছিল যে তুমি একদিন ভালো একজন প্লেয়ার হবে, তুমি কিছু একটা করবে আমাদের দেশের জন্য। মা চেষ্টা করছে কোনো একটা ভালো কোচ জোগাড় করে দেওয়ার। এবার যেহেতু ফাইন্যান্সিয়ালও খুব ভালো ছিলাম না আমরা, সেক্ষেত্রে যে ফিসটা দেবো তারও কখনো কখনো অসুবিধা হতো যে আমরা কিভাবে ফিসটা দেবো। আর আমার মা যে আমাকে নিয়ে যেত টুর্নামেন্টে, কখনো কখনো এরকম হয়েছে আমার মা একটা নোয়া পড়তো, তো কখনো কখনো সেইটা বন্ধক দিত, আমাকে টুর্নামেন্টে নিয়ে যেত, আবার সে সারাতো, আবার সেটা কখনো বন্ধক দিয়েছে। এরকম ভাবে স্ট্রাগেলগুলো মা করেছে আমার জন্য। মাঝখানে আমি অনেকগুলো টুর্নামেন্ট খেলি, ন্যাশনালে খেলি, কলকাতাতে খেলি, কলকাতার বাইরে খেলেছি। 2018 সাল আমি ওমেন্স চ্যাম্পিয়নশিপ খেলি, ওই ওমেন্স চ্যাম্পিয়নশিপটা ছিল আমার জীবনের প্রথম ওমেন্স চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে আমি হই চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হয়ে আমি সিলেক্ট হয়েছিলাম এশিয়ান প্যারাগেমসের জন্য, যেটা 2018 ইন্দোনেশিয়ার জাকার্তাতে হোস্ট হয়েছিল। সব যেন স্বপ্ন, যাই হোক, 2018 সালে আমি ইন্দোনেশিয়াতে খেলছি, যেটা কিনা গভর্নমেন্ট পুরো স্পন্সর করেছিল। আমাদের যে সংস্থা মেন AICFB, ওনারা আমাদেরকে বাইরে পাঠান। তো AICFB হচ্ছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন ফর দ্য ব্লাইন্ড। কলকাতা থেকে আমি একা গেছিলাম, আর টোটাল আমরা গেছিলাম 6 জন মেয়ে 6 জন ছেলে। তো আমি একটা ব্রোঞ্জ আর একটা সিলভার, দুটো ইভেন্ট হয়েছিল, একটা হচ্ছে র্যাপিড ইভেন্ট আর একটা ছিল স্ট্যান্ডার্ড ইভেন্ট। আমরা এটা জানতে পেরেছিলাম যে যারা মেডেল পাবে তারা আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ওনার সাথে আমরা মিট করতে পারবো। তো আমি যে কি খুশি, আমি তো বলছি না যে আমার দিনগুলো একটা স্বপ্ন কাটছে, মানে ঘুম থেকে উঠছি, এক একটা নতুন নিউজ আসছে, এক একটা প্রেস আসছে, ইন্টারভিউ দিচ্ছি, কথা বলছি, প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করতে পারবো, মানে একটা হিউজ অ্যাচিভমেন্ট। ফ্লাইটে করে গেলাম, ফ্লাইটে চললাম জীবনের প্রথম। আমি আমার মাকে নিয়ে যেতে পেরেছিলাম, আমার মাও গেছিল আমার সাথে ইন্দোনেশিয়াতে মেয়েদের এসকর্ট হয়ে, একটা অ্যাচিভমেন্ট করেছি, তার জন্য ফ্লাইটে চড়তে পারছি, সত্যি সেটা একটা অস্বাভাবিক খুশি। আমার বয়স তখন 16, আমি ছিলাম সবার থেকে ছোট, মানে আমাদের টিমে যারা মেয়েরা ছিল বা ছেলেরা ছিল সব থেকে ছোট ছিলাম আমি। তবে যেহেতু ভালো পারফরমেন্স করছি, স্যারেদের আমার উপর এক্সপেকটেশন বেড়ে গেল, তুমি ভালো করে খেলবে। তো আমরা ইন্দোনেশিয়া থেকে ফিরলাম, সেদিন ফিরলাম, তার পরের দিন আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার সাথে আমাদের দেখা করার কথা। তো যথারীতি রাত্রিবেলা ফিরলাম, হোটেলে থাকলাম, পরের দিন আমাদের একটা টাইম মিট করতে যাবো ওনার সাথে। তো সেক্ষেত্রে একটা সুন্দর প্রোগ্রাম হয়, উনি ইন্ডিভিজুয়ালি সবার সাথে হ্যান্ডশেক করে ফটো তুলেছিলেন। আমি যখন হ্যান্ডশেক করতে যাই, উনি আমাকে একটা কথা বলেছিলেন, এখন তো কলকাতাতে দুর্গাপুজো চলছে, তো তুমি যে দেশের জন্য এরকম জিতে এসেছো, তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, দেশের জন্য মেডেল জেতা না কলকাতাতে থেকে দুর্গাপুজো এনজয় করা? আমি তখন বললাম যে দুর্গাপুজো তো প্রত্যেকটা বছর আসছে, দুর্গাপুজো আমাদের একটা কালচার, ওটাকে আমরা মনে মনে সব জায়গায় স্মরণ করতে পারবো, কিন্তু এই যে দেশের জন্য মেডেল জিতেছি এটার একটা অনুভূতি আলাদা।
1: শুনলেন মেঘা চক্রবর্তীর জীবনে এগিয়ে চলার গল্প, তবে এখানেই শেষ নয়, ওর জীবনের আরো অনেক কথা নিয়ে হাজির হব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, নিবেদনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট।

0: শুনলেন পরমেশ্বরী রাগে সরোদ, শিল্পী ত্রৈলী দত্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিন্টু দাস। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: তোর কলেজের দিনগুলো মনে পড়ে?
2: আরে কলেজের স্মৃতি ছাড়, কত কথা যে ভুলে গেছি। তখনকার ব্যাংক অ্যাকাউন্টও মনে নেই।
1: ব্যাংক অ্যাকাউন্ট পুরনো হলেও খুঁজে পাওয়া যায়।
2: কোত্থেকে পাওয়া যায়?
1: উদ্গম থেকে। RBI এর উদ্গম পোর্টালে রেজিস্টার করে লগ ইন কর আর নিজের ডিটেলস এন্টার করে 10 বছর বা তার চেয়েও পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে সার্চ কর।
2: ও,
1: ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সক্রিয় কর।
2: আজই সার্চ করব।
1: তাহলে আজকের চাটা তুই খাওয়াবি।
3: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আজ শুনবেন ওগো বধূ সুন্দরী ছবির গান, প্রথম গান আশা ভোঁসলের কণ্ঠে।

ওগো বন্ধু সুন্দরী, ছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব শুনতে পাবেন সকাল 9:30 আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা।

আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6 রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। ভারতের ব্রডব্যান্ড ও ন্যারোব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা 111 কোটি ছাড়িয়েছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি ভারতের হয়ে আজ অভিযান শুরু করছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর কেরালামের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। কেরালামের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে ভূমিকা পালন করবেন। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্যন্ত গৌতম। ব্রজমোহন রাম ওড়িশার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কর্ণাটকের রাজ্যপাল হয়েছেন ডক্টর সুধা যাদব। ডক্টর ঢাল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তারা নিজ নিজ পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে নতুন নিয়োগ কার্যকর হবে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আয়োজিত এই সরস মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করবেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধি দলকে স্বাগত জানান। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গে 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচার অভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ভোটার তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিএলও, এইআরও, ইআরও অথবা ডিইওর সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ভোটারদের অধিকার সুরক্ষিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লিতে 13 জেলা নির্বাচনী আধিকারিক, 70 জন ইআরও, 1313 জন বিএলও সুপারভাইজার এবং 14,900 বেশি বুথ স্তরের আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। উত্তরপ্রদেশে 1,77,000 বেশি বুথে বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সিকিমে 623টি ভোট কেন্দ্রে চলছে শিবির। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্কর-ই তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফয়জান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকাস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের মান্ডলার বাসিন্দা বলে জানা গেছে। গত সন্ধ্যায় কৃষ্ণঘাটি সেক্টরের নাঙ্গি তাকড়ি এলাকা দিয়ে একদল সন্ত্রাসবাদী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোপনে ভারতে প্রবেশ চেষ্টার সময় একটি মাইন বিস্ফোরণ ঘটায় বলে খবর। শক্তিশালী ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই 4 জঙ্গি প্রাণ হারায়। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় সেচ ব্যবস্থা পরিকাঠামোয় উল্লেখযোগ্য কর্মক্ষমতা প্রদর্শন করেছে জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলা। দেশের 100টি জেলার মধ্যে কিস্তওয়ার রয়েছে শীর্ষস্থানে। জলে সরবরাহ বৃদ্ধি করে কৃষিকাজে সেচ ব্যবস্থার উন্নয়নে এই জেলার কৃতিত্ব নজর কেড়েছে। যেসব সন্ত্রাসবাদী কার্যকলাপ মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে সেগুলিকে এ ধরনের অপরাধ দমন ও শাস্তির বিষয়ে প্রস্তাবিত আন্তর্জাতিক কনভেনশনের আওতাভুক্ত করতে আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 6ষ্ঠ কমিটিতে বক্তব্য রাখার সময় ভারতীয় মিশনের কাউন্সিলর আর মৈথিলি বলেন, প্রস্তাবিত কাঠামোর নিরিখে বিষয়টি বিবেচনা করা উচিত। ভারত ও ইরান সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছে। নতুন দিল্লিতে ইরানের দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই গত সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

0: সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে ভারত অর্থ যোগান ও প্রযুক্তি সহজলভ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। দারিদ্র দূরীকরণকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে সুস্থায়ী উন্নয়ন বিষয়ক আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপনের সময় কাউন্সিলর সৌম্য নায়ার পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, বর্তমানে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 55% আসছে অচিরাচরিত শক্তি ক্ষেত্র থেকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের ইন্টারনেট গ্রাহক সংখ্যা চলতি বছরের মার্চের পর 109 কোটি থেকে বেড়ে জুন মাসের শেষে পৌঁছেছে 111 কোটি 41 লক্ষে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের ভারতীয় টেলিকম পরিষেবা সূচক সংক্রান্ত একটি রিপোর্টে জানা গেছে, গ্রাহক সংখ্যা ত্রৈমাসিক এই বৃদ্ধির হার 96%। এই হিসেবের মধ্যে ব্রডব্যান্ড ও ন্যারো ব্যান্ড দু ধরনের ইন্টারনেট গ্রাহকই রয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, দেশে প্রায় 5 কোটি গ্রাহক তারযুক্ত ইন্টারনেট ব্যবহার করেন এবং 100 কোটি গ্রাহক তার বিহীন ইন্টারনেট পরিষেবার গ্রাহক। এই 3 মাসে ইন্টারনেটের পাশাপাশি টেলিফোন গ্রাহক সংখ্যা 1.31% বৃদ্ধি পেয়েছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ধারণা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতের উন্নয়ন যাত্রায় দেশের যুব সমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নতুন দিল্লিতে গতকাল দিল্লি ডায়লগ 2026-এ ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অর্থনৈতিক বিকাশের ওপর আলোকপাত করেন। দিল্লির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ আজ একটি নির্দেশিকা জারি করেছে, যাতে রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শহরের কিছু গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় যান চলাচলের পথ পরিবর্তন করা হতে পারে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বিরোধী দলগুলির আন্দোলনকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, যারা এতদিন কারচুপি করে মানুষকে লুট করেছে তারাই ভোট চুরির কথা বলছেন।
1: যারা 15 বছর ধরে মানুষকে লুট করেছে তারা আজকে বলবে যে ভোটে কারচুপি হয়েছে। যে যে রাজ্যে বিজেপি হেরেছে তাহলে সেখানেও কারচুপি হয়েছে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, যেভাবে নির্বাচনে কারচুপি হয়েছে তা নজিরবিহীন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, মানুষের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করতেই তাদের এই আন্দোলন। নবরাত্রির তৃতীয় দিনে আজ দেশজুড়ে দেবী চন্দ্রঘণ্টার পূজার্চনা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেবী চন্দ্রঘণ্টা সাহস, শান্তি ও ঐশ্বরিক শক্তির প্রতীক। তপশিলি জাতির জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 17% এবং তপশিলি উপজাতির জন্য তা 3% থেকে বাড়িয়ে 7% করা সংক্রান্ত 2022 সালের একটি আইনের সংস্থান বাতিল করেছে কর্ণাটক হাইকোর্ট। প্রধান বিচারপতি বিভু বখরু এবং বিচারপতি কে এস হেমলেখার বেঞ্চ এই আইনের সংশ্লিষ্ট ধারাকে অসাংবিধানিক বলে জানিয়েছেন। এই বর্ধিত কোটা সুপ্রিম কোর্টের 1992 সালের ইন্দিরা সাহানি মামলায় নির্ধারিত 50% সংরক্ষণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জ্বালানি সংক্রান্ত বাণিজ্য নীতির পক্ষে সওয়াল করেছেন। রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের তেল কেনার কথা উল্লেখ করে সংবাদ মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প দাবি করেন, জ্বালানির খরচ বাবদ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে $250 বিলিয়ন প্রদান করেছে। সংবাদ মাধ্যম এই বিষয়টি তুলে ধরেনি বলে অভিযোগ করেন তিনি। রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্তের সপক্ষেও যুক্তি দেন ট্রাম্প। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে কেন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গত সপ্তাহের ওই হামলায় অন্তত 13 জন নিহত এবং 300 জনেরও বেশি মানুষ আহত হন। প্রথমে ড্রোন এবং তারপর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলি 1000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছয়। ইসরায়েল লেবানন সীমান্তের কাছে একটি বিস্ফোরণে এক স্কুল পড়ুয়া নিহত এবং 24 জন আহত হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরকটি হিজবুল্লাহ সেখানে রেখেছিল বলে অনুমান করছে ইসরায়েলের সেনাবাহিনী। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছেন বিশ্বের ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বরে থাকা কোরিয়ান আনসে ইয়ং এর মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ছাড়াও রয়েছেন তানভি শর্মা, উন্নতি হুডা, দেবিকা সিহাগ ও অস্মিতা চালিহা। পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি ও কিদাম্বি শ্রীকান্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6 রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে।

0: হয়েছে। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সকাল ১০টা বেজে ১০ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কলকাতা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা ভজন গাঙ্গুলি। উমা আসছেন কৈলাস থেকে মর্তে, তার বন্দনায় ভোরের আকাশে দেবীপক্ষের আবাহনে বেতার।

0: সঙ্গে আজও জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ, স্মৃতি ও নস্টালজিয়া। বনেদি বাড়ির ঠাকুর দালান থেকে পাড়ার বারোয়ারি মণ্ডপ, সর্বত্রই প্রস্তুতি জোর কদমে। শোভাবাজার রাজবাড়ি, জোড়াসাঁকো, জানবাজার কিংবা বরিশার ঐতিহ্যবাহী পুজোয় ফিরে আসে ইতিহাসের ছোঁয়া। সাবেকি প্রতিমা, ঠাকুর দালানের স্থাপত্য, পুরনো রীতি ও পারিবারিক ঐতিহ্য বনেদি বাড়ির পুজোকে আজও স্বতন্ত্র করে রেখেছে। অন্যদিকে বারোয়ারি পুজোর থিম শিল্পকলা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে ধরা দেয় নতুন সময়ের কলকাতা। একদিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্য, অন্যদিকে নতুন প্রজন্মের সৃজনশীলতা, দুয়ের মেলবন্ধনেই দুর্গোৎসব হয়ে ওঠে বাংলার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। পাড়ার ক্লাবের সদস্যদের উদ্যোগ, চাঁদা সংগ্রহ, মণ্ডপ তৈরির ব্যস্ততা, প্রতিমা গড়ার কাজ, সব মিলিয়ে পুজো শুধু কয়েকদিনের অনুষ্ঠান নয়, বরং সারা বছরের অপেক্ষা ও প্রস্তুতির ফল। এবারে শারদীয় আয়োজনে নতুন সরকারের উদ্যোগও বিশেষভাবে নজর কেড়েছে। ইডেন গার্ডেন্সে মহালয়ার অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে দুর্গা বন্দনা। ঢাকের বাদ্যি, নাচ, গান, আলো এবং নানা পরিবেশনার মধ্যে দিয়ে দেবী আবাহনের এই অনুষ্ঠান পুজোর আবহকে অন্য মাত্রা দিয়েছে। শারদোৎসব যে শুধু ধর্মীয় আচার নয়, সংস্কৃতি ও মানুষের মিলন মেলাও, এই ধরনের আয়োজন সেই কথাই মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবছর মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ দেবী পক্ষে। পুকুরে মাছ ছাড়া, রাজহাঁস ছাড়ার মতো উদ্যোগও উৎসবের বিস্তৃত পরিসরে জায়গা করে নিয়েছে। এবার পুজোর মানচিত্রে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কও থাকছে বিশেষ আকর্ষণের জায়গা হিসেবে। এবছরই তাদের প্রথম দুর্গাপুজো। আলো, সাজসজ্জা ও উৎসবের আবহে কলকাতার এই পরিচিত অঞ্চল বরাবরই মানুষের নজর কাড়ে। শহরের বিভিন্ন প্রান্তে মণ্ডপ সজ্জা ও আলোকসজ্জার পাশাপাশি নতুন আয়োজনও পুজো পরিক্রমায় বৈচিত্র্য যোগ করে। মণ্ডপে মণ্ডপে ঘোরা, একসঙ্গে ছবি তোলা, ভিড়ের মধ্যে পছন্দের খাবারের দোকান খুঁজে নেওয়া কিংবা রাত জেগে ঠাকুর দেখা, এসবের মধ্যেই তৈরি হয় পুজোর ব্যক্তিগত স্মৃতি। কারো কাছে পুজো মানে পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন, কারো কাছে প্রথম প্রেমের গল্প, আবার কারো কাছে পরিবারের সঙ্গে কাটানো কয়েকটি বিশেষ দিন। পুজোর খাওয়া দাওয়ার প্রসঙ্গও বাদ যায় না। অষ্টমীর ভোগ, খিচুড়ি, লাবড়া, লুচি, ছোলার ডাল থেকে ফুচকা, রোল, বিরিয়ানি এবং রেস্তোরাঁর বিশেষ পদ, সব মিলিয়ে শহরের খাবারের গলিতে উপচে পড়ে ভিড়। মণ্ডপে মণ্ডপে ঘোরার পাশাপাশি পছন্দের খাবার চেখে দেখা বাঙালির পুজো পরিক্রমার অন্যতম আকর্ষণ। উৎসবের আবহে চাকরি প্রার্থীদের নজর থাকবে পুজোর পর পুলিশে নিয়োগের সম্ভাব্য ঘোষণার দিকেও। সব মিলিয়ে মহালয়ার ভোরের সুর থেকে ইডেনের সাংস্কৃতিক আয়োজন, বনেদি বাড়ির সাবিকিয়ানা থেকে বারোয়ারি পুজোর নতুনত্ব, পঙ্কজ কুমার মল্লিকের স্মৃতি থেকে অ্যালেন পার্কের আকর্ষণ, পুজোর প্রেম থেকে রকমারি খাবার, সব কিছু নিয়েই কলকাতার শারদোৎসব। এই উৎসব তাই শুধু দেবী আরাধনা নয়, এটি শহরের ইতিহাস, সঙ্গীত, সংস্কৃতি, বন্ধুত্ব, প্রেম, আনন্দ এবং নতুন আশার এক মহামিলন। জেলার চিঠি শেষ হল। কলকাতা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা ভজন গাঙ্গুলি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বের শুরুতেই ছদ্মবেশী ছবির গান মান্না দের কণ্ঠে।

0: ওরা ঝুলছে কেন?
1: এইভাবেই লোকে ছয় মাসে ঝুলে চলে।
0: যদি পড়ে যায়?
1: আগে পড়ে যেত, এখন এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রড ধরে চলাটাই ট্যাকটিক্স। এই এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রড।

0: মারে, আমি ঠেলা গাড়ি শুধু ঠেলা মারে। এই ঠেলা বল তুমি কে?
1: আমি ট্রাফিক পুলিশ, রোদ নেই জল নেই আছি খানা দানি।

एक हो जाए दुफला।

0: এবারে অনুপ ঘোষাল এবং রবি ঘোষ।
1: ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, তবে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, তবে থাক। যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আছে,

Musay. শুধু দেখেছো ঘুঘুটি তাই এত ভুডুকুটি, শুধু দেখেছো ঘুঘুটি তাই এত ভুডুকুটি, বললে ফাঁদেতে চুপসিয়ে যাবে যাক

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও, জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

তুমি জীবন সংগ্রামের ছবি এঁকে নাম করেছ, তাই তুমি জানো হাড়ে হাড়েই যে জীবনে প্রতি পদে হানা দেয় হাজারো স্ববিরোধ, সাহেব পুরাণে যাদের অভিধা প্যারাডক্স। বিখ্যাত ভজন সাধক তুকরাদাস লিখেছিলেন এই স্বভাব বিরোধের কথা। সব দেশেই লোকে জানে তথা মানে যে জীবনলীলার একটি বিচিত্র প্যারাডক্স হল এই যে কবিতার আদর গদ্যের তুলনায় অনেক কম হলেও মহাকালের দরবারে শিরোপা পান সবার আগে কবি। প্রাঞ্জলতম গদ্যের স্থান রসোত্তীর্ণ কাব্যের পরে। রবীন্দ্রনাথও উঠতে বসতে বলতেন সাহিত্যে তার শ্রেষ্ঠ অবদান তার প্রবন্ধ গল্প উপন্যাস বর্গীয় রচনা নয়, তার শ্রেষ্ঠ অবদান কবিতা। এবং কাব্য নন্দনেও তিনি পারিজাত ফুটিয়েছেন গানে, কিন্তু তবু মানুষ কবিতায় তেমন সাড়া দেয় না। মাসিক পত্রিকাদিতে কবিতা বা গান ছাপা হয় বটে, কেবল প্রায়ই শূন্যস্থানের ফাঁকে। পাঠকেরা সবচেয়ে বেশি সাড়া দেন গল্প ও উপন্যাসেই বটে। স্বভাবকবি যারা তারা একথা জানেন, কিন্তু কবিতা বা গান রচনা না করে থাকতে পারেন না। অন্য দেশে বড় কবিরা সচরাচর গান বাঁধে না, কিন্তু বাংলা হলো গানের জন্মভূমি, তাই এদেশে গানের ফসল ফলে তেমনি সহজে, যেমনই সহজে বসন্ত বয় মলয় বর্ষায় নামে জলধারা। স্বভাবকবি কাজী ছিল এই মলয় হাওয়া তথা নির্ঝরণের একটি প্রদীপ্ত যমুনা। কবিতা ও গান তার কলমে ঝরত অশ্রান্ত প্রবাহে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে দিলীপ কুমার রায়ের একটি লেখা দিয়ে শুরু করলাম আজকের গানের ভেলা। শুরু করলাম বা শুরুতে দুটি গান আমরা শুনেছি, তাকেও আমরা শুরু বলতে পারি। প্রথমে অনুপ ঘোষাল, পরে পূরবী দত্তর গাওয়া গান। আমরা বেশ কয়েকটি পর্বে কবিকে ঘিরে, কবি নজরুলকে ঘিরে, সঙ্গীতজ্ঞ নজরুলকে ঘিরে, বিভিন্ন মানুষেরা যারা তার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন, তার সাহিত্য নিয়ে তার গান নিয়ে চর্চা করেছেন, তাদের দৃষ্টিতে কবি কেমন সে কথা তুলে ধরবার চেষ্টা করছি। যেমন আজ শুরুই করলাম দিলীপ কুমার রায়ের লেখা দিয়ে। এবারে আমরা আরও দুটি গানে আসব। দেবমাল্য এবং আইরিন প্রথম গানের শিল্পী, পরের গান সবিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গান শোনার ফাঁকে আপনাদের একটু মনে করাই 2210-7325-2210-7325 আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের সেতু।

221-0732-22-1073-25 খোলা আছে আপনাদের জন্য, এবং আমাদের ইতিমধ্যে বন্ধু আছেন, তার সঙ্গে সরাসরি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। যা, এইমাত্র আপনি ছিলেন, কী করে আবার নেই হয়ে গেলেন?

0: আরও একজনকেও জানান দিচ্ছেন, তিনি আছেন, তিনি এসেছেন আমাদের মধ্যে, যুক্ত হতে চান, দেখা যাক। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি জগন্নাথ দে বলছি।
0: কোথা থেকে?
1: রাজাকে জানি পারে হুগলি থেকে।
0: বেশ, বলুন দাদা।
1: আজকে মঙ্গলকে নিয়ে হচ্ছে। আজকে মঙ্গলবার, তো ভালোই গান শুনছি। আমি একটা বলছি যে উনি কারাগারে বসে একটা কিছুদিন জেল খাটায়, যে কারাগারে লৌহ কপাট জিনিসের পর্যায়ের ব্যাপার, ওইটা যদি শোনান তো ভালো লাগবে। আর আরো যে সুযোগ চালাবেন সকল শ্রোতা বন্ধুকেও বললাম।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। সুফি জুলফিকার হায়দার, তিনি এক জায়গায় লিখেছেন যে সিরাজগঞ্জে কবির সঙ্গে একটানা তিন

তিনি একসময় কাটিয়েছেন, এবং সেই তিন দিন একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা অপূর্ব এক অভিজ্ঞতা। বিশেষ করে সেই সময় তিনি দেখেছেন যে কবির রসজ্ঞান। একদিন যমুনার তীরে বাংলোয় খেতে বসেছেন সবাই। আসাদ উদ্দৌলা সাহেব আর গিয়াসউদ্দিন সাহেব পরিবেশন করছেন। তারা সবার পাতে পাতে ইলিশ মাছ ভাজা দিয়ে যাচ্ছেন, কবির পাতেও দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কবি বেশ বড় দুটুকরো মাছ ভাজা খেয়েছেন। এমন সময় একজন পরিবেশক, যারা পরিবেশন করছিলেন তাদের মধ্যে যে কবির পাতে আরও ইলিশ ভাজা দিতে যাচ্ছেন, অমনি কবি তাকে বাধা দিয়ে বলে উঠলেন, আরে করছো কি, শেষকালে আমাকে বিড়ালে কামড়াবে যে। সবাই হো হো করে হেসে উঠলেন। খাওয়া দাওয়ার পর্ব যখন প্রায় শেষ, এবার সিরাজি সাহেব কবির পাতে দই দিলেন। একটুখানি দই মুখে দিয়েই কবি অদ্ভুত ভঙ্গি করে সিরাজের দিকে চাইলেন এবং ডাগর দুটো চোখ তুলে বললেন, কে তুমি, কি এই দই তেঁতুল গাছ থেকে পেড়ে এনেছ নাকি? আবার আবার সবাই হো হো করে হেসে উঠল। আসলে দইটা খুব টক ছিল। এবারে কুমার শানুর গাওয়া গান, আর তার ঠিক পরেই শুনবো ফিরোজা বেগম।

0: 7320 7325 আপনাদের জন্য অপেক্ষায়। নমস্কার, সুপ্রভাত।
1: দিদি নমস্কার, আমি লক্ষ্মীকান্ত আচার্য নারায়ণগড় ভদ্রকালী থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর।
0: বলুন।
1: একটা গানের অনুরোধ করবো, যদি শুনান, অনুপ ঘোষালের কণ্ঠে, রবনা কৈলাসপুরে, নাও আই এম ক্যালকাটা গই, যদি গানটা শুনান খুব আনন্দিত হব। অনুপ ঘোষাল।
0: অনুরোধের গান কতটা কি শুনে উঠতে পারবো নিশ্চিত করে বলতে পারি না।

এবারে একটি লেখা ছোট্ট অংশ আপনাদের পড়ে শোনাই। দেখুন তো চিনতে পারেন কি না, কার লেখা হতে পারে, কার উক্তি হতে পারে এমন। নজরুলের সঙ্গে আলাপ জমে গেল, সে কবিতা পড়ল, গান শোনাল, আমিও তাকে গান শোনালুম। কি ভালোই লেগেছিল নজরুলকে সেই প্রথম আলাপে। সবল শরীর, ঝাঁকড়া চুল, চোখ দুটি যেন পেয়ালা, কখনো সেই পেয়ালা খালি নেই, প্রাণের অরুণ রসে সদাই ভরপুর। গলাটি সারসের মতন পাতলা নয়, পুরুষের গলা যেমন হওয়া উচিত তেমনি সবল বীর্যব্যঞ্জক। গলার স্বরটি ছিল ভারী, গলায় সুর খেলত, সেই মোটা গলার সুরে জাদু ছিল। ঢেউয়ের আঘাতের মতো, ঝড়ের ঝাপটার মতো তার গান আছড়ে পড়ত শ্রোতার বুকে। অনেক চিকন গলার গাইয়েছে নজরুলের মোটা গলার গান আমার লক্ষ গুণ ভালো লাগল। প্রবল হতে সে ভয় পেত না, নিজেকে মিঠে দেখাবার জন্যে সে কখনো চেষ্টা করত না। নজরুল ইসলাম সম্পর্কে এ কথা বলেছিলেন, কবির সঙ্গে প্রথম পরিচয় প্রথম সাক্ষাতের পর, সৌমেন্দ্রনাথ ঠাকুর। আবারও পরপর দুটি গান, প্রথমে ধীরেন বসু, পরে ফেরদৌসী রহমান।

0: 2210-7325-2210-7325-235-235-235-235 অপেক্ষায়। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার, আমি কে এম ঘোষ বলছিলাম গড়িয়া থেকে।
0: বলুন দাদা, আমি প্রথমবার কথা হচ্ছে?
1: হ্যাঁ ম্যাম, আমার সাথে প্রথমবার। তো আমি অ্যাকচুয়ালি
0: কি করেন?
1: আমি নিজেই একটু সঙ্গীত জগতে আছি, তো সেখানে নজরুলকে নিয়ে একটু ভাবি আমি বেশ। কারণ কি, ওনার যে লেখার মানে গানগুলো রচনা করার, সেখানে যে একটা, আমি যদি একটা উদাহরণ দিই, একটা ছোট্ট বালিকাকে উনি পিকচারাইজ করছেন, খেলিছে জল দেবী শোনেন সাগর জলে, মানে উনি কিন্তু একটা বাচ্চা মেয়েকে পিকচারাইজ করছেন আর উনি লিখছেন একটা ইমাজিনারি বাচ্চা মেয়েকে, আবার লিখছেন একটা বাচ্চা মেয়ে পড়ে আছে, পরি জাফরানি ঘাগরি শলে সিরাজের পরি। আবার সেই নজরুল তার ছেলে মারা যাওয়ার পরে লিখছেন, বুলবুলে নীরব নার্গিস বনে ঝরা বন গোলাপে, মানে কতটা ব্যথা একটা বাচ্চার, সে উনি তার খেলার ছন্দকে তুলে ধরছেন নিজের সঙ্গীতে, আবার তার নিজের ছেলে যখন মারা যাচ্ছে তার যে মানে ব্যথা সবাইকে মানে কাঁদিয়ে তুলছে। এই জিনিসগুলো আমি সত্যি কথা বলতে যখন আমি একা বসে থাকি তখন ভাবি এই কম্পোজিশনগুলো কতটা ডেপথ না হলে আসে না একদম।

0: মানুষের ভেতরে। আমরাও একটু অর্ধেক সঙ্গীত নিয়ে চর্চা করি ঠিকই, কিন্তু এইরকম ভাবে ভাবনা চিন্তা করার মানে মানে আমাদের সেই কি বলবো সেই মানসিকতাটাই থাকে না মানে এখনকার দিনে। তো এই এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে আর খুবই মনে ছুঁয়ে যায়। আবার দেখুন উনি আবার কত ভ্যারাইটিস, মানে অবভিয়াসলি আমাদের একজন মুসলমান হয়ে মা কালীকে নিয়ে এমন ভাবে উনি রচনা করছেন, আমরা যারা মা কালীকে পুজো করি হয়তো ওনাকে মা কালীকে হয়তো অতটা আমরা দেখতে দেখি না, উনি যে এতটা অন্তরে গিয়ে উনি রচনাগুলো করেছেন। এই জিনিসগুলো আমি আমি আর কি আপনাদের মাধ্যমে আমার চিন্তা ভাবনাটাকে একটুখানি
1: ভাগ করে নিলাম আর কি। অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার সংযোজন। স্মৃতি রায়নায় ফিরে দেখেছেন আইনুল হক খা। তিনি বলছেন যে কবির গতির প্রতি একটা সীমাহীন আসক্তি ছিল। এই গতির প্রতি সীমাহীন আসক্তি বললে ঠিক যেন বোঝা যায় না, আসলে তিনি বলতে চেয়েছেন যে পারুৎপক্ষে না কবি ট্রামে যাতায়াত করতে চাইতেন না। একদম ঠিক শুনছেন, ট্রামে যাতায়াত করতে চাইতেন না। বলতেন যে ট্রাম কেমন ওই টিকিট টিকিট করে থেমে থেমে চলে, এটা তার একেবারে অসহ্য লাগে। ওই ট্যাক্সি ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে, ওই যে ঊর্ধ্বশ্বাসে ছুটে যাওয়া, ওই যে দুরন্ত গতি, তাতে যেন কবির মন কোন এক অজানা দেশে পাড়ি দিত। এবং সেই সময় তিনি বলছেন, ওই অজানা দেশে যখন পাড়ি দিতাম ট্যাক্সিতে চড়ে, তখন আমার যেন সংসারের অভাব অনটম সব একেবারে ভুলে যেতেন তিনি। সওগাতের কর্তৃপক্ষ একসঙ্গে কবিকে তো বেশি টাকা দিতে পারতেন না, প্রতিদিন একটু একটু করে কখনো 10 টাকা কখনো 15 টাকা এভাবে দিতেন, কিন্তু ট্যাক্সিতে যাতায়াত করে কবির প্রায় 3-4 টাকা খরচ হয়ে যেত। 10 টাকা 15 টাকার মধ্যে 3-4 টাকা ট্যাক্সিতে যাতায়াত করতেই খরচ হয়ে যেত। কবির বন্ধু প্রেমেন্দ্র মিত্র, তিনিও সওগাত অফিসে আসতেন, মোটামুটি নিয়মিতই আসতেন। এই দুজনেরই, প্রেমেন্দ্র মিত্র এবং নজরুল ইসলাম, দুজনেরই ফুটবল খেলা দেখার দারুণ নেশা ছিল। ফুটবল খেলার মরশুমে এই দুই বন্ধু কখনো কখনো আরও দু একজন তাদের সঙ্গে সঙ্গী হতেন, ট্যাক্সি করে খেলা দেখতে যেতেন, আবার খেলার পর ওই ট্যাক্সি করেই কবি বাড়ি ফিরতেন। ওইটা কবির একটা বিলাসিতা ছিল, শুধু বিলাসিতা বলবো না, ওই যে কবি বলছেন যে ওই যে দুরন্ত বেগে ছুটে যাচ্ছে, তার মনও যেন কোথায় একটা অজানা দেশে পাড়ি দিত। কবি মন, সৃষ্টিশীল মন সত্যি কোথায় যে কখন কিভাবে কোথায় বয়ে চলে, সে তো আমাদের মতন সাধারণের পক্ষে বোঝাটা বেশ একটু কঠিন ব্যাপার। যাই হোক, এই যে ট্যাক্সি করে খেলা দেখতে যেতেন এবং ট্যাক্সি করেই বাড়ি ফিরতেন, সেই সময় মূলত কিন্তু এই সওগাতে লিখেই তাকে সংসার চালাতে হতো। তা একদিন তার খুব যারা ঘনিষ্ঠ শোভানুধ্যায়ী তারা বলেছিলেন যে আপনি সারাদিনে কোনো দিন 10 টাকা পাচ্ছেন, কোনো দিন 5-15 টাকা পাচ্ছেন, তো এর মধ্যে যদি আপনি 3-4 টাকা ট্যাক্সিতেই খরচ করে ফেলেন তাহলে কি করে হয়, এটা তো অনেকটা অপব্যয় হয়, এই টাকাটা বাঁচালে এটা তো আপনি সংসারে ব্যয় করতে পারেন। তো এর উত্তরে কবি বলেছিলেন, এটা আপনাদের কাছে অপব্যয় মনে হতে পারে, কিন্তু আমার কাছে তা মনে হয় না। অনাহারে থাকি আমি বটেই, কিন্তু ট্যাক্সিতে চড়ে যে প্রভূত আনন্দ পাই, এই আনন্দ থেকে আমি বঞ্চিত হব তাহলে। এই ভাবনার প্রতি সমর্থন থাকতে পারে, সমর্থন নাও থাকতে পারে, যুক্তি প্রতিযুক্তি পাল্টা যুক্তি নানান রকম হতে পারে, কিন্তু ওইটা একটা বিনোদন কবির। এবং এই যে কবির গতির প্রতি এই আসক্তি, এটা থেকেই এটা আরও পরিষ্কার হয়ে গেল যখন সবাই দেখলেন যে কবি নিজেই একটা মোটর গাড়ি কিনে ফেলেছেন। এবং এই যে কবি মোটর গাড়ি কিনেছেন তা কীভাবে কিনেছিলেন, তার ভালো ভালো কবিতাগুলোর কপিরাইট তিনি বিক্রি করে দিয়েছিলেন সেই মোটর গাড়ির টাকা সংগ্রহ করতে। পরে সেই কবিতাগুলো সঞ্চিতা নামে প্রকাশিত হয়েছিল। অনেকেই খেয়ালি কবির এই মোটর গাড়ি কেনাকে কাণ্ডজ্ঞানহীনতা বলে উল্লেখ করেছিলেন, কিন্তু

ওই শিশুর মতন সরল, তার সেই ঈপ্সিত আশা পূর্ণ হওয়াতে, তার মধ্যে যে শিশু সুলভ উচ্ছ্বাস তার ঘনিষ্ঠজনেরা দেখেছেন সে কথাও তারা উল্লেখ করেছেন। কবি তখন ভাড়া বাড়িতে থাকেন, ভাড়াও নিয়মিত দিতে পারেন না, তার নির্দিষ্ট নিশ্চিত কোনো আয়ের পথ নেই। অথচ কবি একটা চমকালো মোটর গাড়ি কিনেছেন এবং তাতে চড়ে পরম আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। সবার পক্ষে এই আনন্দ, এই অনুভব হয়তো তার স্পর্শ পাওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু কবির যে আর্থিক অনটন, যে কখনো অনাহারে কখনো অর্ধাহারে থাকা সেই জীবন, সেই জীবনের কষ্টকেও কি আমরা সবাই খুব স্পষ্ট করে অনুধাবন করতে পেরেছি? পেরেছি কি একবার একটু ভাবি। তাহলে তার যে সামান্য বিলাসিতা, যেখানে তিনি নিজেকে কোথাও একটা আনন্দ দিতে পারছেন, তাই বা আমরা কী করে একেবারে খুব স্পষ্টভাবে তাকে ছুঁয়ে দেখতে পারব বলুন তো? পরপর দুটি গান বিমান মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

0: 2210-7325-221-7325 আপনাকে স্বাগত, নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার, লালবন রোল বাঁকুড়া থেকে গগন ঘোষ বলছি।
0: বলুন।
1: বলছি যে কাজী সাহেব, মুর্শিদাবাদ নিবাসী ওস্তাদ কাদের বক্স ও মঞ্জু সাহেবের কাছে তিনি বহু রাগ রাগিনী আয়ত্ত করেছিলেন। ঠাকুর নবাব আলী চৌধুরী প্রণীত সঙ্গীত পুস্তক থেকে তিনি বহু অপ্রচলিত রাগ রাগিনী শিক্ষা করেন, যেমন লঙ্কা দহন সারং রাগ। এই রাগে নজরুল রচনা করলেন অগ্নিগিরি ঘুমন্ত উঠিল জাগিয়া, বা মেঘহীন খর বৈশাখে গানটি রচিত হল সাবন্ত সারং রাগে। নীলাম্বরী রাগে তিনি সৃষ্টি করলেন নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায় কে যায়। দিদি আর একটা কথা বলি, ওই ফরিয়াদ কবিতাটি একদিন শুনিয়ে দিলে খুব ভালো লাগবে।
0: বেশ, চেষ্টা করব। অনেক ধন্যবাদ। চেষ্টাটা রাখলাম, দেখা যাক শোনাতে পারি কিনা। কাজী নজরুল ইসলামের বিলাসিতার কথা যেমন বললাম, তার অভাব অনটন এসব কথা তো আমরা বহুবার উল্লেখ করেছি। তার জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেসব কথা। এবার একটু উদার নজরুলের কথা বলি। কাজী নজরুল ইসলাম, তার গান, বিশেষ করে ইসলামী গানের চাহিদা তখন একেবারে তুঙ্গে। তার সেই সোনালী দিনগুলোতেও কিন্তু কবিকে পাওনাদারের ভয়ে দরজা বন্ধ করে থাকতে হয়েছে। কবির একজন পরিচালক ছিলেন, তার নাম ছিল হরি, কেউ কেউ হৈরা বলতো। যে কেউ গিয়ে কাজী সাহেবের খোঁজ করলেই সেই হরি বলতো কবি সাহেব বাসায় নেই। আব্বাসউদ্দিনও কয়েকদিন এমনভাবে গিয়ে ফিরে এসেছেন। হরির কাছ থেকে কবির অনুপস্থিতির খবর পেয়ে এরকমই একদিন আব্বাসউদ্দিন ফিরে আসছেন। ঠিক সেই সময় কবির ওই একবারে দরাজ গলার উচ্চ কণ্ঠের হাসি শুনতে পেলেন। তো খুব অনিচ্ছা সত্ত্বেও হরিকে সেদিন বাড়ির মধ্যে যেতে দিতে হলো। ভেতরে গেলেন আব্বাসউদ্দিন। সেই সময় কবির কাছ থেকে আসল ব্যাপারটা জানতে পারলেন আব্বাসউদ্দিন। তিনি বললেন, পাওনাদারদের আর কত ফেরাবো বল। এই রকম যখন আর্থিক অবস্থা, সেই সময়কার একটি দিনের কথা আব্বাসউদ্দিন বলছেন যে কবির ঘরে বসে আছেন দুজনেই, কবি এবং আব্বাসউদ্দিন আহমেদ। একজন হকার কাপড়ের মোট কাঁধে করে হেঁকে যাচ্ছে বাড়ির পাশ দিয়ে। কবি তাকে ডাকলেন। কোনো রকম দরদস্তুর না করে সেই হকার তার কাছ থেকে ছেলেদের জন্য কয়েক গজ সিল্কের কাপড় কিনলেন। এর দিন তিনেক পরে আবার আব্বাসউদ্দিন কাজী নজরুল ইসলাম ওই এক

এই জায়গায় একইভাবে গল্প করছেন। সেই চীনাম্যান হকার কাপড়ের বোঝা কাঁধে নিয়ে আবারও সেই একই রকমভাবে হাঁকতে হাঁকতে চলেছে। সেদিনও সেই চীনাম্যান হকারকে ডাকা হলো এবং কিছু কাপড় কেনা হলো। চীনাম্যান যা দাম চাইল তাই দিয়ে দিলেন কবি। আব্বাসউদ্দিন তো সংসারী মানুষ এবং হিসেবী মানুষ, তিনি লক্ষ্য করে দেখলেন যে একই কাপড় মাত্র তিন দিনের ব্যবধানে দামের দিক থেকে দেড় গুণ বেশি হয়ে গেছে। কবিকে তখন বললেন আব্বাসউদ্দিন আহমেদ যে এই কাপড়টাই তো তিন দিন আগে এই দাম বলেছিল, আজকে এত বেশি বলছে, আপনি সেই দামেই কিনে নিলেন। তো কবি উত্তরে বললেন, আরে কাপড়ের পাহাড় কাঁধে করে ঘুরছে, গরিব মানুষ নেবে না দুটো পয়সা। এই কাজী নজরুল, যেমন বেহিসেবী, যেমন উদ্দাম, তেমনি উদার। পরপর দুটি গান, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং কেয়া চট্টোপাধ্যায়।

বলার কথা তো ছিল অনেক, কবির মতন মানুষ তাকে নিয়ে কি এই একটু আধটু কথায় দিন শেষ হয়? দিনের পর দিন, মাসের পর মাস তাকে নিয়ে কথা, তাকে নিয়ে গবেষণা বছরের পর বছর চলতেই পারে এবং চলছেও। আগামী আরও অনেক বছর আমরা কবিকে নিয়ে একইভাবে গবেষণা করব। কিন্তু ওই যে সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, সেই অমোঘ নিয়মেই শেষ করব আপনাদের জন্য। রেখে গেলাম তার গাওয়া তার গান। এই গানের শিল্পী জগন্ময় মিত্র এবং তারপরেই মীরা দত্ত রায়। গানের ভেলায় আপনাদের সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

যুববাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান ওয়াই ভি পুজোপিটিয়া। উপস্থাপনায় চয়নিকা ধারা এবং কিংসুক ঘোষ।

0: হ্যাঁ, তাহলে চয়নিকা পুজোর জন্য একেবারে রেডি তো?
1: একদম। আর দেখো, পুজোর জন্য এই যে পুজোর উৎসব, এই যে আমরা এখন এখন থেকে আমাদের মধ্যে যে একটা উৎসব উৎসব ব্যাপার শুরু হয়ে গেছে, তো এই যে উৎসব, এই উৎসব শুধুই কি আমাদের?
0: না, একদমই না। এই উৎসব সবার, শুধুমাত্র যে আমরা যারা এটাকে উপভোগ করছি বা আমরা যারা এই জামা কাপড় কিনবো বলে এত তাড়াহুড়ো করছি, বা ধরো অলরেডি যারা আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, যেখানে কিছু কিছু প্যান্ডেল যেগুলো খুলে গেছে অনেক জায়গায় যেখানে এখন ঠাকুর আসছেন, তো এই সব কিছু দেখে যে আমরা প্রচণ্ডভাবে আনন্দিত হচ্ছি, আমরা
1: এক্সাইটেড।
0: হ্যাঁ, খুব এক্সাইটেড। কিন্তু এটা আমারও মনে হয়, আমি বুঝতে পারছি চয়নিকা তুমি যে কথাটা বলতে চাইছো, যে শুধু কি আমাদের, আমরা যারা উপভোগ করছি তাদের পুজো, এই পুজো আমাদেরকে উপহার যারা দিচ্ছেন তাদের কথা তো অবশ্যই বলতে হয়।
1: একদম। এবং তারা কে, মানে এই যে আমাদের উৎসব প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, সেটা এই যে তুমি প্যান্ডেলের কথা বললে, সেই প্যান্ডেল হোক বা প্রতিমা হোক বা ধরো পুজোর নানান সামগ্রী হোক, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কিন্তু আরো বহু মানুষের অবদান জড়িয়ে রয়েছে।
0: 100 বার তাই,
1: তাদের ছাড়া পুজো অসম্পূর্ণ।
0: হ্যাঁ, আমরা যে পুজোটা উপভোগ করছি সেই পুজো উপভোগের পিছনে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে, যাদের ছাড়া আমরা হয়তো এই পুজোটা ঠিক এইভাবে আনন্দ করতে পারবো না। তাহলে জন্য আজকে, মানে আজকের এই যে পুজো পিডিয়ার আমরা স্পেশাল অনুষ্ঠানে বসে রয়েছি,
1: আমি
0: তৃতীয়ার দিনে আমি তোমাদের সঙ্গে, তোমাদের যুববাণীর বন্ধু কিংসুক, এবং আমার সঙ্গে
1: আমি চয়নিকা, তোমার যুববাণীর বন্ধু।
0: হ্যাঁ, তাহলে আজকে আমরা সেই সব মানুষদের নিয়ে কথা বলবো যাদের জন্য আমরা পুজোটা ঠিক এরকমভাবেই এনজয় করতে পারি যেরকমভাবে আমরা করে থাকি।
1: একদমই তাই। আর দেখো, আমাদের এই আড্ডা মানে কখনোই তো আমরা দুজন শুধুমাত্র থাকতে পারি না, তার সঙ্গে অবশ্যই তোমরাও থাকতে পারো। এই যে আমরা যে আজ নেপথ্যের কারিগরদের কথা বলছি, তোমরা তো পোস্টারে দেখে নিয়েছোই, তো এই নেপথ্যের কারিগর বলে তোমাদের মনে কাদের কথা আসে, তাদের মানে সেইটা কিন্তু তোমরা আমাদের জানাতে পারো। কোথায়? 0332107325।
0: আর কোনো কারণে যদি আমাদেরকে ফোন লাইনে তোমরা না পাও, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে কিন্তু আমাদের দুজনের ছবি দেওয়া এবং চারিদিকে প্রচুর মানুষের ছবি দেওয়া একটা সুন্দর পোস্টার রয়েছে, সেই পোস্টারের তলায়ও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কাদের কথা তোমার মনে পড়ে। এর সঙ্গে আরও আরেকটা বোনাস কোয়েশ্চেন, কোয়েশ্চেন ঠিক বলবো না, একটা বোনাস আবেদন বলতে পারো তোমাদের কাছে রাখলাম। সেটা হচ্ছে যে তোমরা জানাও যে তোমরা যেখান থেকে ফোন করছো সেখানে পুজোর প্রস্তুতি ঠিক কেমন, মানে আমরা ধরো যারা কলকাতায় রয়েছি তারা মোটামুটি দেখতে পারছি কলকাতায় পুজোর প্রস্তুতি ঠিক কীরকম চলছে, তোমরা যেখান যেখান থেকে ফোন করবে সেখানে পুজোর প্রস্তুতি ঠিক কেমন সেটা কিন্তু আমাদের জানিয়ে দিতে পারো। ফোন নাম্বারটা তোমাদেরকে আরও একবার বলে দিই, 0332107325।
1: একদম। আর যেটা কিংসুক বললো যে তোমাদের যেখান থেকে ফোন করছো সেখানে পুজোর প্রস্তুতি কেমন, সেটা জানলে কিংসুক আর কি চলে যেতে পারবে, এটাও কিংসুকের একটা মনের কথা আমি জানি। না, কিংসুকের সঙ্গে আমিও যেতে পারি, তাই জন্য তোমরা কিন্তু চলে এসো ফোন লাইনে এবং আমাদের পোস্টারের কমেন্ট সেকশনে। আর আজকের যে আমাদের আলোচনার বিষয়টা, মানে নেপথ্যের কারিগর, সেই আলোচনায় যাদের কথা আসবে আমরা অবশ্যই তাদের কথা বলবো,
0: কিন্তু একদম শুরুতেই তাদের সবাইয়ের জন্য এবং তোমরা যারা সবাই শুনছো তোমাদের সবার জন্য একটা গান তো অবশ্যই আমরা শোনাবো। কারণ এই গানটা যদি শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে জিন্দেগি কহিন ভি থামতি নেহি, মানে জীবন তো চলেই যায় এবং এই জীবন চলে যায় বলে সবার পরিশ্রমের জন্য কিন্তু আমরা এরকম একটা সুন্দর পুজো সবাই মিলে উপভোগ করতে থাকি। সেই জন্যে বনি চক্রবর্তীর কণ্ঠে তোমাদের সবার জন্য রইল এই গানটা।

0: হ্যাঁ, মানে 100 বার বুনহা সিনেমা থেকে যে গানটা তোমাদের শোনালাম সেই গানে কিন্তু বলছে, জিন্দেগি কহি ভি থামতি নেহি, জীবন তো এগিয়ে যাবে। আর জীবনে এই প্রচুর মানুষদের জন্য যাদের জন্য জীবন এগিয়ে যায় আর যাদের জন্য পুজো সফল হয়, সেই সব নেপথ্যের কারিগরদের নিয়ে আজকে আমরা এই তৃতীয়ার দিনে আমি তোমাদের সঙ্গে, তোমাদের জোবানি বন্ধু কিংসুক এবং আমার সঙ্গে চয়নিকা, আমরা কথা বলবো। তাহলে চয়নিকা,
1: হ্যাঁ
0: শুরু করি একদম প্রথমেই, যাকে ছাড়া বা যাদের ছাড়া এই পুজোটা হতেই পারে না।
1: মানে দেখো, পুজো মানে

0: প্রতিমা ছাড়া তো আর পুজো হয় না, তাই না? আর এই যে প্রতিমা, প্রতিমা গড়ার যে কারিগর মানে কুমোর বা মৃৎশিল্পী, তাদের কথা কিন্তু একদম প্রথমে আসবে, তাই না?
1: একদমই তাই। তাহলে একদম শুরু থেকে যদি আমরা শুরু করি, যে সেই মাটি থেকে যারা একটা রূপ দান করেন, যারা প্রতিমা তৈরি করেন, তাদের কথায় তো আসতেই হয়। এবং মানে একদম শুরু থেকে সেই কাঠামো বাঁধা থেকে শুরু করে তারপরে খড় দেওয়া, খড়ের পর মাটি, তারপর আস্তে আস্তে পুরো প্রতিমা যে তৈরি হয়, পরপর মুখ হাত পা, এবং এই যে পুরো আমরা যখন কুমোরটুলিতে যাই এই পুজোর আগে প্রচুর মানুষ
0: সাজানো থাকে।
1: হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা দেখতে পাই যে মায়ের মূর্তি গড়া হচ্ছে, মায়ের মূর্তি তৈরি হচ্ছে, এবং সেই সময় থেকেই আমাদের কোথাও যে ওই যে ফিলটা আমরা বলি না যে পুজো পুজো একটা ফিল।
0: আর দেখো একটা জিনিস ভেবে দেখো, একটা মাটি থেকে প্রতিমা তৈরি হচ্ছে, কিন্তু যখন তাদের হাতের ছোঁয়াটা পায়, যখন সত্যি প্রতিমা তৈরি হয়, আমরা কিন্তু সেই প্রতিমা দেখেই মানে আমাদের মন থেকেই চলে আসে আহ কি অপূর্ব মূর্তি, তাই না?
1: একদমই তাই। আর সেই মূর্তি দেখেই বোধহয় আমাদের ওই প্রথম বিষয়টা আসে যে আচ্ছা, তার মানে পুজো পুজো ফিলটা আসছে, মানে পুজো আসছে, পুজো এসে গেছে। এবং অবশ্যই আমরা যদি ঠিক তারপরেই যাই, যে আমরা হয়ে গেল মানে আমাদের পুরো কাঠামোটা যখন তৈরি হয়ে যায় প্রতিমার, তারপরেই চলে আসে সাজ শিল্পীদের কথায়।
0: একদম তাই। মানে দেখো পুজোতে আমাদের সাজটা তো অনেক পরে, সবার আগে তো মাকে সেজে উঠতে হবে, তাই না? এবং মায়ের সাজের যে নিয়ম বা মায়ের সাজের যে নানান ব্যবস্থাপনা, সেগুলো কিন্তু আমাদের থেকে অনেক বেশি জটিল।
1: অবশ্যই তাই। আমরা যারা ধরো আমরা চাই সবসময় যে আমাদের মায়েরা খুব ভালো করে সেজে থাকুক, মানে আমরা আমাদের নিজেদের মায়েদের সবসময় চাই পুজোর সময় মাকে বা বাবাকে কিছু একটা কিনে দিই, তাদেরকে একটু সুন্দর করে সাজি, তারা যদি সেজে গুজে আমাদের সঙ্গে বেরোয় তাহলে আমাদেরও খুব ভালো লাগে।
0: আমার যেরকম যত বড় হয়েছি জানো তো, আমার না এখন নিজের সাজার থেকে আরো বেশি ভালো লাগে যে বাবা মাকে কত সুন্দর লাগছে, এবং সেই জায়গাটা বোধহয় কোথাও না কোথাও গিয়ে আমাদের মানে দুর্গা মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই না?
1: একশোবার তাই। তা সেই জন্যেই যে সাজ শিল্পী যারা রয়েছেন তাদের যে হাতের ছোঁয়া, তাদের যে জাদু, সেই জাদুতেই বোধহয় আমরা এই হাজারে হাজার মানুষ গিয়ে প্যান্ডেলের বাইরে বা হাজার হাজার মানুষ গিয়ে মায়ের দিকে তাকিয়ে আমরা মানে জাস্ট তাকিয়ে থাকি আমরা মায়ের দিকে, আমরা ভাবি যে আহা মানে কি অপূর্ব লাগছে।
0: আর এই যে সাজ, এই সাজের মধ্যে অনেক পার্থক্য আছে। মানে ধরো একটা প্রতিমা, সেই প্রতিমার সাজের মানে ডাক শিল্প মানে সোলার সাজ যেটা, বা ধরো জরি মুকুটের মানে সেই জরির যে সাজ, সেগুলো এক ধরনের, এবং সেই সাজের সরঞ্জামের যে পার্থক্য, তার উপরে কিন্তু মায়ের রূপ সম্পূর্ণ আলাদা হয়ে যায়।
1: অবশ্যই অবশ্যই। মানে আমরা তোমরা যখন তোমরা জানো অলরেডি যে আমরা আমাদের এই যে পুজো পিডিয়া, এটা মোটামুটি পুরো পুজো পুরো পুজোটাই তোমরা শুনতে পাবে, সেখানেই তোমরা দেখতে পাবে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার পুজো যখন কভার করব, মানে শহর কলকাতা থেকে শুরু করে বনেদি বাড়ির পুজো থেকে শুরু করে গ্রামের পুজো থেকে শুরু করে, সেখানে আমরা দেখতে পাবো মায়ের রূপ কিন্তু অন্য রকম। সেখানেই চলে আসে এই সাজ শিল্পী, সেই সাজের উপরেই কিন্তু নির্ভর করে যে আমরা মাকে কীরকমভাবে দেখছি। এবং তারপরে অবশ্যই শেষে আসে অলংকার, যেটা ছাড়া অনেক সময় আমরা দেখি যে অলংকার প্রচুর সুন্দর গহনা মাকে পরিধান করানো হয়। তো এইখানেই সাজ শিল্পীরা কিন্তু মাকে পুরো সম্পূর্ণভাবে আমরা যেরকম ভাবে দেখি সেরকম ভাবে তারা তৈরি করে দেন বলেই আমরা দেখতে পাই।
0: এবং বলা যায় আমরা যেভাবে দেখতে চাই মাকে, সেটা কিন্তু তাদের হাতের ছোঁয়াতে তাদের স্পর্শেই হয়ে থাকে। এবং এই মানে মাকে এত সুন্দরভাবে আমাদের সামনে মানে নিয়ে আসার জন্য, আমরা যে মাকে দেখে আমাদের মনটা ভরে যায়, এটার জন্য কিন্তু সম্পূর্ণ অবদান এই মৃৎশিল্পী এবং সাজ শিল্পী যারা মাকে সাজিয়ে তো।
1: একদমই তাই। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এরকমভাবে জানাতে পারি। আরও প্রচুর মানুষ আছেন যাদের ছাড়া এই পুজোটা হয়তো অসম্পূর্ণ, কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, ফিরে এসে সবার কথা বলবো।
2: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
3: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
2: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
3: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
2: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: হ্যাঁ, যাদের কথা বলছিলাম মানে এই যে আমাদের উৎসব, এই যে আমাদের পুজো, তার নেপথ্যে যারা রয়েছেন, নেপথ্যের সেই কারিগরদের কথা হচ্ছে।

0: আজ কিংশুক এবং চয়নিকার সঙ্গে, এবং শুধু আমাদের সঙ্গে নয়, আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে বন্ধু। দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো,
0: হ্যাঁ বলো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
1: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, সারদা পল্লী দক্ষিণ চব্বিশ পরগনা। আমাদের এখানে আমার বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে এবং প্রতিমাও এসে গেছে, গতকালের আগের দিক। আচ্ছা, এখানে বেশ সুন্দরভাবে পূজা হয় এবং যারা দর্শনার্থীরা আসে তাদের খাওয়ানো দাওয়ানো হয়, সব মানে অষ্টমী থেকে অষ্টমী নবমী, হ্যাঁ খাওয়ানো দাওয়ানো হয়, খিচুড়ি ফিচুড়ি খাওয়ানো হয়। নবমীর দিন এখানে ভালোভাবে হ্যাঁ খাওয়ানো হয়, এখানকার যেসব মানে বসবাস করেন তাদের খাওয়ানো হয়। হ্যাঁ, আর প্রথমে আমি তোমাদের দুজনকে জানাই শারদীয় শুভেচ্ছা।
0: হ্যাঁ,
2: আপনাকে অনেক শুভেচ্ছা
1: এবং হার্দিক অভিনন্দন। আর
2: বন্ধু, কিন্তু বিষয়টা আমি বুঝতে পারছি, মানে বন্ধুর জায়গায় যেটা বন্ধু বলতে চাইলেন, খাওয়া দাওয়াটা কিন্তু মেন, মানে আমরাও খাওয়া দাওয়া নিয়ে অবশ্যই কথা বলবো, আমাদের এরকমও পুরোপুরি খাওয়া দাওয়া ডেডিকেটেড অনুষ্ঠানও কিন্তু তোমাদের জন্য রয়েছে
0: সেখানে।
2: কিন্তু হ্যাঁ, সেখানে কিন্তু তোমরা শুধু খাওয়া দাওয়াই নিয়ে কথা বলবে, কিন্তু আজকে কিন্তু আমরা খাওয়া দাওয়ার আগে, মানে পুজোর আগে, মানে পুজোর আগে অবধি তো পৌঁছই, মানে আমরা এখনো পুজোতে পুরোপুরি ঢুকে যাইনি, আমরা যাবো, খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করবো, কিন্তু যাদের জন্য পুজোটা হচ্ছে তাদের কথা বলতেই জয়নিকা, এরপরে কাদের কথা আসবে?
0: দেখো, আমরা মৃৎশিল্পীর কথা বলেছি, আমরা সাজ মানে মাকে যারা সাজিয়ে তোলেন তাদের কথা বলেছি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, শুধু কি মাকে সাজানো, মায়ের যে এই যে মানে তার যে চালচিত্রটা, সেটাও কিন্তু সাজিয়ে তোলার জন্য আলাদা কারিগর রয়েছেন, এবং
2: অবশ্যই
0: তারা এরকমও রয়েছেন যারা বংশ পরম্পরায় এই কাজটা করে চলছেন, মানে সেখানে নানান জায়গার, এমনকি জানো তো এক একটা বাড়ির বা এক একটা যেগুলো জমিদার বাড়ির পুজো বা পুরনো যে পুজোগুলো, সেগুলোতে কিন্তু এই চালচিত্রের এক একটা ধরন রয়েছে, মানে সব জায়গায় একই চালচিত্র ব্যবহার করা হয় না, এবং সেগুলো যারা আঁকেন তাদেরও কিন্তু অবদান এই পুজোতে মানে যথেষ্ট,
2: একশোবার। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা যখন, তোমাদেরকে বলছি, আশা করি তোমরা রিলেট করবে, সেটা আমরা যখন পুজোয় ঠাকুর দেখতে যাই তখন আমরা হয়তো দূর থেকে দেখি, যখন আমরা জুম করে ঠাকুরের ছবিটা তোলার চেষ্টা করি, যে মায়ের ছবি আমরা তুলে রেখে দিই, সংগ্রহ করে রেখে দিই, কিন্তু এই চালচিত্র মানে বিশেষ করে যেগুলো এক চালার ঠাকুর হয়, তখনই কিন্তু আমাদের সেই জুম থেকে জুম আউট করে একটা ওয়াইডে চলে যেতে হয়, যাতে আমরা পুরো ছবিটাকে একসঙ্গে পাই। তো সেই যে সুন্দর অসাধারণ যে চালচিত্রগুলো থাকে, যেগুলোর জন্য আমরা জুম আউট করি, সেই মানুষগুলো যারা তৈরি করেন তাদের জন্যই কিন্তু আমাদেরকে জুম আউট করতে হয়, আর আমরা সেই পুরো চালচিত্রটাকে একসঙ্গে দেখতে পাই
0: একদম। আর এবং দেখবে শুধু ওই চালচিত্রগুলোতে এত সুন্দর আঁকা থাকে, তোমাকে কিন্তু মানে কিছুক্ষণ ওর দিকেও হা হয়ে তাকিয়ে থাকতে হয় যে কি অপূর্ব মানে শিল্প, তাই না? এবং এরপরে যাদের কথা না বললেই নয়, মানে পুজো, দুর্গা পুজো, আর তুমি ঢাকিদের কথা বলবে না, তা বললে কি হয় বলো?
2: একদমই না, ঢাকিদের কথা তো আমরা অবশ্যই তোমাদেরকে বলবো, কিন্তু দেখো শুধু আমরা বলছি তো সেটা নয়, তোমরাও কিন্তু বলবে, কারণ এই মাসেও কিন্তু তোমরা চিঠি লিখে আমাদেরকে পাঠাতে পারো। তোমরা কি বিষয়ে ঠিক চিঠিটা লিখবে সেটা তোমাদেরকে একটু শুনিয়ে দিই।
3: কমেন্ট তো সবাই করে, কেউ বলে দারুণ অনুষ্ঠান, কেউ বলে খুব ভালো লেগেছে, কিন্তু তুমি যদি একটু অন্যরকম করে বলো, একটু হাসি, একটু বুদ্ধি, সঙ্গে এক চিমটি কৌতূহল, আর এমন একটা পাঞ্চলাইন যেটা পড়ে অন্যজন বলে ওঠে, আরে কমেন্টটা দেখেছো, তাহলে তোমার সেই কমেন্ট কিন্তু হারিয়ে যাবে না। যুব মঞ্চে এবার থাকছে সেরা কমেন্ট, সারা মাসের অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা ১০টি মজার, বুদ্ধিদীপ্ত আর কৌতূহল জাগানো কমেন্ট। তাই কমেন্ট করো, তবে শুধু কমেন্ট নয়, এমন কমেন্ট করো যেটা পড়ে স্ক্রোল করতে গিয়েও মানুষ থেমে যায়। হয়তো মাসের সেরা দশে তোমার নামটাই উঠে যাবে যুব মঞ্চে।
4: এই জানিস, সোশ্যাল মিডিয়াতে চার বছর আগের একটা মেমরি দেখালো, সেই যেবার আমরা মহালয়ার ভোরে কুমোরটুলি গিয়েছিলাম।
5: আর পাড়ার প্যান্ডেলে একসঙ্গে অঞ্জলি দিতে গিয়ে আকাশ যা ভুলভাল মন্ত্র বলেছিল, মা দুর্গা এসে শিওর ওর কান মলে দিয়ে যেত কিন্তু।
2: আচ্ছা, ওসব ভেবে আর কি হবে, সেই তো এখনো পুজো মানেই অষ্টমী সপ্তমী সবেতেই ক্লায়েন্টের কল, আর নবমী রাতে ভিড় আড়াতে ওয়েব সিরিজ দেখা, আমাদের

0: সব ক্যাপ ফাটানো দুর্গাপুজো সে কি আর ফিরবে?
1: কেন ফিরবে না রে? আচ্ছা তোর মনে আছে সেই যেবার অঞ্জলি দিতে গিয়ে তুই একটা মেয়ের দিকে হা করে তাকিয়েছিলি?
0: তুইও না, ওটা জাস্ট একটা ক্রাশ ছিল। আর আমার শুধু মনে আছে জানিস তো, ওই ওর সেই খোলা চুল, নীল শাড়ির আঁচলটা এত সুন্দর।
2: কি থমকে গেলে তো? মনের ভেতরের সেই পুরনো ডায়েরির পাতাটা আরেকবার দেখতে ইচ্ছে করছে নাকি? মনে পড়ে যাচ্ছে ক্রাশের সঙ্গে সেই প্রথম চোখাচোখি, বন্ধুদের সঙ্গে রকে বসে আড্ডা, কিংবা বিশেষ মানুষের জন্য লুকিয়ে রাখা এক ক্রাশ না বলা কথা? যুববাণীর বলতে চাই ডাক পাঠাচ্ছে তোমার সেই হারিয়ে যাওয়া পুজোর স্মৃতিগুলোকে, বলতে চাই এর অক্টোবর মাসের বিষয় স্মৃতির শারদীয়া।
0: তাহলে কিরে দিয়া, নীল শাড়ি সেই গল্পটা লিখে পাঠিয়ে দেবো নাকি?
1: হ্যাঁ রে পাগল, আজকেই পাঠিয়ে দে।
2: আর তোমরাও যদি লিখতে চাও তাহলে আজই পাঠিয়ে দাও অনধিক 300 শব্দের মধ্যে। তোমার বয়স যদি হয় 16 থেকে 30 তবে মেল করো আমাদের। আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
1: পাঠাতে পারো আমাদের ডাক বাক্সে। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। চিঠি পাঠানোর শেষ তারিখ 26শে অক্টোবর। সঙ্গে অবশ্যই দিতে ভুলো না তোমার বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। তাহলে যেতে যেতে আরো একবার মনে করিয়ে দিই,
2: অক্টোবর মাসের বলতে চাই এর বিষয় স্মৃতির শারদীয়া।
0: হ্যাঁ তাহলে দেখো 26 তারিখ পর্যন্ত কিন্তু ডেট আছে। হ্যাঁ মানে পুজো শুরু হয়ে গেলে তোমরা তো আর লিখবে না, তাহলে তাড়াতাড়ি এক্ষুনি লিখে পাঠিয়ে দাও। কারণ দেখো পুজোতে মানে আমরা সবাই একটু, পুজো যখনই আসে তার আগে একটুখানি তো আমাদের মন কেমন করে না, মানে সেই সেই মানুষের জন্য, যাই হোক যার জন্যই তোমার মন কেমন করে,
3: সেই মানুষ মানে কিংশুককে নিজের কথাটা একটু টুক করে বলে
0: না, আমি বলছি আমি সেই মানুষটা আর নেই। আর এটার সঙ্গে তোমরা যেটা শুনলে সেটা কিন্তু অবশ্যই সেরা কমেন্ট। আমরা জানি তোমাদের কমেন্ট পাওয়ার জন্য কিন্তু আমরা সব সময় অপেক্ষা করি। তোমরা খুব ভালো, অসাধারণ কমেন্ট করো। এই যে তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি কমেন্ট সেকশনে দেখাও, এটা কিন্তু আমরা অ্যাকনোলেজ করছি এবং এইটা আমরা কিন্তু তোমাদেরকে বেছে নেবো সেরা 10টা কমেন্ট। সেই জন্য বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের ক্রিয়েটিভিটি কিন্তু তোমরা তোমাদের কমেন্ট বক্সে দেখাও।
3: যেমন আজকেও আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি যে আজ তোমরা কি বলবে। আমাদের পোস্টার রয়েছে, আমাদের পোস্টারে আজকের যে বিষয়টা মানে নেপথ্যের কারিগর তাদের সম্পর্কে তোমার কি বলার রয়েছে, কাদের কথা মনে পড়ছে? এই যেমন আমাদের এখন আলোচনা চলছিল ঢাকিদের নিয়ে, তাই না?
0: একদমই।
3: দেখো পুজো আর ঢাক, ঢাকের সেই আওয়াজ, এটা ছাড়া তো পুজো হয় না। বিশেষ করে দুর্গাপুজোর সময় মনে হয় যেন আকাশে বাতাসেই কোথাও এই ঢাকের মানে আওয়াজ ধ্বনি চলছে।
0: একদমই একদমই। আর দেখো যারা আমরা সবসময় ছোটবেলা থেকেই যখন দেখবে, একটু মনে করে দেখো, আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু মনে করানোর, যেখানে যারা ঢাক বাজাতেন আমরা যখন ছোট ছিলাম তখন দেখবে মানে অনেক সময় ফ্যানটা সেখানেই থাকতো এবং ফ্যানের পাশে দাঁড়িয়ে ম্যাক্সিমাম জায়গায় ওনারা ঢাক বাজাতেন, আর আমরা কিন্তু ঢাকিদের ওনাদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম এবং আমরা ভাবতাম হ্যাঁ বাজিয়ে নেবো, কি আর ব্যাপার আছে, কি আর বাজিয়ে নেবো, আর আমরা কাকু একটু দাও না, কাকু একটুখানি দাও, কাকু একটু দাও, একটু বাজিয়ে দেখি।
3: হ্যাঁ এখনো সেই জিনিসটা রয়েছে, মানে তুমি পুজোর সময় কোনো মণ্ডপে গেলে তুমি কোনো না কোনো ছোট একটা বাচ্চাকে দেখতে পাবে যে ঢাকের ওই দুটো কাঠি নিয়ে তারা কিন্তু ঢাকের তালে চলছে, এটা
0: অবশ্যই। আর একদম যখন একদম পুরো ঢাকের তালে আমরা কিন্তু নাচতে থাকি, মানে আমরা নাচতে শুরু করে দিই, সেখানে কিন্তু একটুও কোনো বারণ থাকে না। আর সেই সব ঢাকিদের জন্য, সেই সব ঢাকিদের উদ্দেশ্য করে আমরা একটা গান শোনাতে পারি, আপনাদেরকে একটা গান ডেডিকেট করতে পারি। সেই জন্য সবার জন্য চ্যালেঞ্জ টু সিনেমা থেকে অভিজিৎ এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে রইল এই গানটা।

0: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
1: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
0: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
1: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
0: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
1: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
0: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: হ্যাঁ, তাহলে আমরা তোমাদেরকে একটা খুব সুন্দর, একদম মাতিয়ে দেওয়ার মতো গান শুনিয়ে এবং বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম তোমাদের সঙ্গে। আমি তোমাদের যুবানী বন্ধু কিংসুক এবং আমার সঙ্গে চয়নিকা। দেখো, তোমাদেরকে একটা গানে গানে যাওয়ার কিছুক্ষণ আগেই আমরা তোমাদের বলেছিলাম যে তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি কমেন্ট সেকশনে দেখাও, তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর সেখানে কিন্তু অনেক মানুষ লিখে ফেলেছেন। তাহলে চয়নিকা, কি বলছে আমাদের কমেন্ট সেকশন?
5: মানে তুমি বলছো বন্ধুরা আমাদের কথা শুনছে কিনা?
4: হ্যাঁ, অবশ্যই।

0: দেখো সৌমেন দাস আমাদেরকে কমেন্ট করছেন ঠ্যাঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে। আজকের যুববাণীর দুর্গাপুজোর তৃতীয়া নেপথ্যের কারিগর, খুব ভালো অনুষ্ঠান। আমাদের গ্রামের দুর্গাপুজোর প্রতিমা তৈরি হয় এক মাস আগে। প্রথমে খড় দিয়ে কাঠামো তৈরি হয়, তারপর মাটি দিয়ে প্রতিমা গঠন করা হয় এবং কুড়ি দিন পর চোখ আঁকা এবং সাজানোর কাজ হয়। গ্রামের পুজোর সবথেকে আনন্দ পায় ছোট ছোট ছেলেমেয়েরা, নতুন জামা প্যান্ট পরে পুজো মণ্ডপে উপস্থিত থেকে খুব আনন্দ করে। শারদীয়া পুজোয় তোমাদের শুভেচ্ছা জানালাম এবং আপনাকেও শুভেচ্ছা জানাই। আচ্ছা, আরও কমেন্ট এসছে, যেমন হরিহর নৃত্য মন্দির, সেখান থেকে কমেন্ট এসছে যে ঠাকুরের বাসন মাজা মা কাকিমা, যারা পয়সা নেন না তারা বলেন মায়ের সেবা করছি। হ্যাঁ, অবশ্যই তাদেরও অবদান রয়েছেন। আচ্ছা, মিতালি ধারা কমেন্ট করেছেন, যারা অনেক কষ্ট করে পুজোর পদ্ম তোলে তাদের অবদান অনেক। অবশ্যই তাই, সাহেব পণ্ডিত তিনি লিখেছেন, আমাদের এখানে এখন পূজা মণ্ডপের কাজ চলছে, খানাকুল হুগলি থেকে সাহেব পণ্ডিত।
1: আচ্ছা, মানে তোমরা এরকম সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কমেন্ট করতে থাকো, আমরা তো কমেন্ট দেখছি। আর তোমরা মনে রেখো যে তোমাদের সেরা কমেন্টগুলো কিন্তু আমরা দেখবো, হ্যাঁ মিস যাবে না কিন্তু। এবার আমরা আবার একটু ফিরে আসি যাদের কথা আমরা বলছিলাম, ঢাকিদের কথা তো আমরা বলতে গিয়ে তোমাদেরকে অসাধারণ একটা গান শুনিয়ে দিলাম, কারণ ঢাক ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের দুর্গাপুজো অসম্পূর্ণ। এবং তাদের অবদান আমরা মনে হয় কথায় বলে বোঝানো যাবে না,
0: একদমই নয়। একদমই তাই, আমরা প্রতিমায় ছিলাম, তারপর আমরা ঢাকিদের কথা এসেছিলাম। এবার দেখো, আমরা পূজোয় উৎসবে মেতে উঠবো, প্যান্ডেল থাকবে না তা কি হয় বলো?
1: না, হতেই পারে না, প্যান্ডেল তো থাকতেই হবে। যেখানে অনেক আগে হয়তো আমরা জানতাম, যেখানে বনেদি বাড়ির পুজো বা অনেক গ্রামে যেগুলো মানে লোকাল যেগুলো পুজো হয়, ক্লাবের পুজো হয়, সেখানে আমরা দেখতে পাই যে প্যান্ডেল, ছোট্টখাটো যে প্যান্ডেলগুলো হয়, এমনি বাঁশ বেঁধে যে প্যান্ডেল করে নেওয়া হয়, একটা আচ্ছাদন করে দেওয়া হয়, সেই প্যান্ডেল থেকে শুরু করে আমরা যদি থিম পুজোর প্যান্ডেলে চলে আসি, যেখানে প্রচুর মানুষ ক্রিয়েটিভভাবে একটা অন্য কিছু ভাবেন, সেই থিম পুজোর কথা কিন্তু আমাদের এই যে স্পেশাল যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আছে। মানে এই থিম পুজো নিয়ে কিন্তু আমাদের একদম সেপারেট অনুষ্ঠান রয়েছে, সেখানে সব থিম পুজোর কথা বলা হবে, কিন্তু আমরা এই যে থিম পুজোর নেপথ্যে যে যারা রয়েছেন, যারা তৈরি করেন, তাদেরকে আজকে আমরা চিহ্নিত করা এবং তাদের ধন্যবাদ দেওয়ার জন্য আমরা এখন আছি।
0: দেখো, যে কোনো প্যান্ডেলের কথাই বলো না কেন, যে কোনো মণ্ডপের ক্ষেত্রে বাঁশটা কিন্তু অবশ্যই লাগবে। এই যে বাঁশ শিল্পী যারা প্রথমে এই যে প্যান্ডেলটা হবে সেটাকে সাজানো হবে, আমরা দেখে বলবো বাহ, এটা তো একটা নতুন রকম ভাবনা, কিন্তু সেই যেটাই হোক না কেন, প্রথমে ওই বাঁশ বাঁধার কাজ যারা করেন তাদের কিন্তু অবশ্যই বিশাল একটা অবদান রয়েছে,
1: 100 বার। আর বিশেষ করে যারা আমরা ঠাকুর দেখি, আমরা জানি অনেক প্যান্ডেল জলের ওপরে প্যান্ডেল হয় বা পুকুরের ওপরে যে প্যান্ডেলগুলো হয়, আমরা তো মানে মোটামুটি শয়ে শয়ে হাজারে হাজারে লোক গিয়ে এদিক থেকে ঢুকে আরেক দিক থেকে মাকে দেখে বেরিয়ে চলে যায়।
0: একদম, আবার মাঝে বলি যে একটা ছবি তুলে দাও।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওদিক থেকে কেউ একটা বলছে যে দাদা চলে যান, তাড়াতাড়ি ছবি তুলবে না, তাড়াতাড়ি এগিয়ে যান এগিয়ে যান। কিন্তু এই যে যারা বাঁশ বাঁধার কাজটা করেন, তাদের যদি কোথাও একটুখানিও ত্রুটি হয় তাহলে কিন্তু হয়তো আমরা ওখানে গিয়ে সেরকম ভাবে একইভাবে ঠাকুর দেখতে পারবো না। তো তাদের সেই নিখুঁত কাজের জন্যই মনে হয় আমরা যে আর্টটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা যে আর্টটাকে সেলিব্রেট করি, সেটা একইভাবে করতে পারি।
0: একদম, আর যেরকম ভাবে বাঁশ শিল্পীদের কথা বললাম, একইভাবে আসবে কিন্তু কাঠের যারা কাজ করেন, কাঠের যারা মিস্ত্রিরা রয়েছেন, তারাও কিন্তু এই যে ধরো একটা প্যান্ডেলের মধ্যে আমরা অনেক সময় একটা ধরো বাড়ি বানানো হচ্ছে, সেখানে দরজা জানলার কাজ রয়েছে, সেখানে কাঠের আরও নানান ছোটোখাটো ছোট বড় নানান ধরনের স্ট্রাকচার রয়েছে, নানান ডিজাইন রয়েছে, সেগুলো কিন্তু তারা মানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। মানে থিম যত মানে জটিল হবে তাদের কাজ দেখবে আরও জটিল হতে থাকে, তাই না?
1: 100 বার। আর কাঠের পরেই কিন্তু মানে কাঠ তো আমরা দেখে নিলাম, কিন্তু কাঠের পরেই চলে আসে যারা কিন্তু এই কাঠ বাঁধার পর বা বাঁশ বাঁধার পরে কাঠ দিয়ে স্ট্রাকচারটা হওয়ার পরে যাদের কাজ আসে, যারা সুন্দর করে রং করেন, সেই যারা রং করছেন বা সুন্দরভাবে তারা আঁকেন, সেই চিত্রশিল্পীদের কথা চলে আসে, যাদের সেই ফিনিশিং টাচের জন্যই আমাদের আর্টটা সম্পূর্ণ হয়, আমরা সম্পূর্ণভাবে দেখতে পাই।
0: একদমই, দেখো কিংশুক একটা জিনিস ভেবে দেখো, শুরু থেকে শেষ অবধি তুমি বাঁশ থেকে শুরু করলাম, তারপর কাঠ, এবং তারপর তুমি যেটা বললে যারা ফিনিশিং করে, মানে সবটাই প্রত্যেকেরই অবদান কিন্তু মানে লেগেই আছে, কাউকে ছেড়েই কোনোটা সম্ভব নয়, তাই
1: না?
0: মানে তুমি ফিনিশিংটা তোমার জন্য যতটা দরকার, ভিতটাও মজবুত করা ততটাও প্রয়োজন।
1: একদমই। আর এই যে সুন্দর রং বা এই যে সুন্দর আঁকা যেগুলো আমরা দেখি, সেগুলোকে কিন্তু দেখো দিনের বেলায় আমরা জানি, আমরা থ্যাংকস টু সূর্য আমরা সানের জন্য আরামসে দেখতে পাই, লাইটের দরকার পড়ে না। কিন্তু আমরা সবাই কিন্তু ম্যাক্সিমাম লোক প্রেফার করি রাত্রিরে ঠাকুর দেখতে বেরোনো,
0: এবং যত রাত বাড়বে

0: তো দেখার আনন্দ বাড়বে
1: একদমই। সেটার একটাই কারণ, সেটা হচ্ছে আলো, আলো আর আলো। এই যে আলোক সজ্জা, সুন্দর করে যে আলো দিয়ে সাজানো হয়, আমরা যে প্যান্ডেলটাকে দেখছি বা আমরা যে আর্টটাকে দেখছি সেটাকে আরো কমপ্লিমেন্ট করে আলো।
0: এবং শুধু মন্ডপের ভেতরে নয়, দেখবে রাস্তা থেকে শুরু হয়ে যায় তাই না আলোর এই যে নানান খেলা। মানে সেটা একটা মন্ডপে তুমি যাচ্ছ, কোন কোন মন্ডপে যাচ্ছ সেটা কিন্তু বেশ কিছু মাইল আগে থেকেই তুমি বুঝতে পেরে যাও।
1: অবশ্যই। আর আমরা আমরা জানি, আমরা কলকাতায় যারা, শুধু কলকাতায় না মানে পুরো পশ্চিমবঙ্গেই হয়তো এখন প্রচন্ড ফেমাস তথা পুরো ভারতবর্ষ পৃথিবীতে ফেমাস, আমরা সবাই কিন্তু শুনে রাখি চন্দননগরের লাইট, চন্দননগরের লাইট আসছে। তো এখানে এই যে বিভিন্ন লাইটিং দেখতে দেখতে আমরা প্যান্ডেল অবধি পৌঁছাই, এই যে প্যান্ডেল অবধি পৌঁছানো তো তোর একটা বিশাল বড় ব্যাপার যদি আমরা সপ্তমী অষ্টমী নবমীর দিকে বেরোই,
0: বেশিরভাগ সময়টা ওখানেই কেটে যায়।
1: হ্যাঁ ওই আর কি, মানে যতক্ষণে আমরা প্যান্ডেলে ঢুকে বেরোই তার ডবল সময় আমরা লাইন দিয়ে আসি। এই লাইন দিয়ে আসার সময় আমরা অনেক সময় এই যে প্রচুর আলো দেখি, আমরা অনেক ধরনের আলো দেখি। আর ইন্টারেস্টিংভাবে এই যে অনেক দেখবে অনেক জায়গার যে আলোগুলো এক একটা লাইটিং এক একটা গল্প বলে,
0: একদম ভীষণভাবে। এবং সেখানে দেখবে একটা আলো কখন নিচ্ছে, কখন জ্বলছে,
1: হ্যাঁ
0: বা কোন সময় কোন আলোটা আসবে, তাই না, রং চেঞ্জ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তারা ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলে।
1: আর যারা ফুটিয়ে তোলেন, আলোক শিল্পীর সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু ইলেকট্রিশিয়ান, আর লাইট ইলেকট্রিশিয়ানদের কথা তো বলতেই হয়, যারা কিন্তু এনশিওর করছেন মানে কোনো কারণে যদি একটা লাইট না জ্বলে তাহলে তো দেখতে খারাপ লাগবে, আমাদের সেই একই অ্যাট্রাকশনটা তো থাকবে না। সেই জন্য এই লাইট যারা কন্ট্রোল করছেন সেই সব ইলেকট্রিশিয়ানদেরও অবশ্যই আমাদের কথা বলতেই হবে।
0: এবং দেখো এই যে যার তুমি ইলেকট্রিশিয়ানদের কথা বলছো, সেখানে লাইটের কানেকশনটা যতটা ইম্পর্টেন্ট সেরকমই কিন্তু ইম্পর্টেন্ট সেফটি,
1: একশোবার তাই। প্রচুর মানুষ, প্রচুর বাচ্চা, যেখানে আমরা অনেক সময় দেখি বাচ্চারা এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে
0: হাত দিতে,
1: হ্যাঁ মানে এটা ধরে ধরে টানাটানি করার জন্য, মানে তারা তো রেডি, মানে কিছু একটা পাবো ধরে টেনে দিলাম তারপরে দেখবো কি হয়, কারণ দেখো তারা তো স্বাভাবিকভাবে জানে না। সেই জন্যে এই যে সেফটি, যাতে বাইরে কোনো তার যেন বেরিয়ে না থাকে, সেটাকে ঠিক করে সিল করে দেওয়া, এমনভাবে ওয়্যারিং করা যাতে কারুর কোনো সমস্যা না হয়, এবং তার সঙ্গে পুরো বিষয়টা যাতে একদম সেফ থাকে, সেইটা যারা এনশিওর করেন সেই সব ইলেকট্রিশিয়ানদেরও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর এই যে আমরা যাদের কথা বলছি, আমাদেরই যুবাণীর বন্ধু ব্রতদীপ কিন্তু তাঁদের সঙ্গে ফিল্ডে গিয়ে তাঁদের থেকে জেনে নিয়েছেন তাদের কি বলার রয়েছে, তাহলে শুনে নি ব্রতদীপ স্টুডিওর বাইরে থেকে ঠিক কি বলছে।
2: পূজো এলেই কেমন যেন বদলে যায় আমাদের শহরটা, তাই না? চারিদিকে আলো, বড় বড় প্যান্ডেল, রাস্তায় মানুষের ভিড়, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। মনে হয় এই কটা দিন যেন গোটা শহরটাই জেগে থাকে। কিন্তু এই যে এত আলো, এত বড় বড় প্যান্ডেল, এত সুন্দর করে সাজানো চারপাশ, এগুলো তৈরি হচ্ছে কিভাবে, কারা করছেন এই কাজগুলো? কেউ বাঁশ বাঁধছেন, কেউ প্যান্ডেলের কাপড় লাগাচ্ছেন, কেউ আবার প্যান্ডেলের মাথার উপর উঠে একটার পর একটা আলো বসাচ্ছেন সকাল থেকে রাত, কখনো আবার রাত পেরিয়ে সকাল, কাজ চলছে আর একটু একটু করে তৈরি হচ্ছে আমাদের পুজো। আমরা যখন পুজোর প্ল্যান করছি কোন প্যান্ডেলে যাব, কি জামা পরব, বন্ধুদের সঙ্গে কোথায় আড্ডা দেব, তখন এই মানুষগুলো হয়তো ব্যস্ত একটা প্যান্ডেলের কাজ শেষ করতে। কারণ পুজো তো শুধু আমাদের জন্য নয়, যারা পুজোটা তৈরি করছেন তাঁদেরও তো পুজো। কিন্তু তাঁদের পুজোটা কেমন কাটে, কাজ করতে করতে পুজোর দিনগুলো কখন কেটে যায়, বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটানো হয় কিনা, নিজেরা প্যান্ডেল ঘুরতে বেরোনোর সুযোগ পান কিনা, এই কথাগুলো কি কখনো ভেবে দেখেছি? যাদের হাতে আমাদের পুজোটা এত সুন্দর হয়ে ওঠে তাদের সঙ্গেই একটু কথা বলেছিলাম, তাদের কাজের কথা, তাদের পুজোর কথা, একেবারে নিজের মতো করে তাদের জীবনের কিছু গল্প শুনব। কারণ পুজোটা তো শুধু যারা দেখেন তাদের নয়, যারা তৈরি করেন তাদেরও। চলো আজ একটু অন্য দিক থেকে দেখি আমাদের এই দুর্গাপুজোটাকে। প্রথমেই কথা বলেছিলাম এমন একজন মানুষের সঙ্গে যার জীবনযাপন একেবারে সাধারণ, আট পৌড়ে। সেই মানুষটার নিজের মতো করে বেঁচে থাকার গল্পটাই একটু শুনে নেওয়া যাক।
3: আমার নাম দুলাল বিশ্বাস, আমি প্যান্ডেলের কাজ করি, আমার এইটাকে ভালোবাসি, এইটা আমার কর্ম, আমরা এই নিয়ে চলাফেরা করি, পুজোয় আনন্দ করব সবাই, সব ফ্যামিলি সবাইকে মিলেমিশে নিয়ে। আমাদের তো সময় হয় না, ওই অল্প সময়ের মধ্যে ছেলে মেয়ে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর দেখতে আমরা যাই, আনন্দ ফুর্তি করি।
2: একজনের পুজোর গল্প তো শুনলাম, এবার এমন একজনের কাছে যাব যিনি এই আলোকসজ্জার জগতে একেবারেই

0: নতুন কাজ, নতুন অভিজ্ঞতা কেমন লাগছে তার শুনে নেওয়া যাক।
1: হ্যালো, আমার নাম সুমন্ত জানা। কাজটাকে আমি নিজের হাতে এই লাইটিং বলো যা বলো এই লাইফে প্রথম শুরু করলাম। সবাই যে আমার পুজো কাটতে ভালোবাসে, আমি সবাই পুজো কাটতে ভালোবাসি। আমরা আপন চেষ্টা করছি আপনাদের মন জয় করার জন্য।
2: আপনারা আমাদের মন জয় করছেন?
1: হ্যাঁ, আমরা আপন চেষ্টা করছি আপনাদের মন জয় করার জন্য। আপনার মন জয় করব, আপনারা যদি খুশি হন তারপরে আমরা খুশি হব।
0: নতুন কাজের আনন্দ তো রয়েছেই, কিন্তু যারা অনেক দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত তাদের পুজোটা কেমন কাটে এবার শুনবো এমনই একজনের গল্প, যার কাছে পুজো মানে কাজের ব্যস্ততার মাঝে একটু নিজের মতো করে সময় কাটানোর ইচ্ছেও।
3: নমস্কার, আমি তরুণী সরকার, আমি প্যান্ডেলে কাজ করি। আমাদের এই কাজ করতে করতে এই সময় চলে যায়, আমাদের পুজো ঘোরা হয় না। হ্যাঁ, আমরা মিনিমাম এই সারা বছর ধরে এই কাজ করতে থাকি। দুই তিন মাস ধরে টানা কাজ করতে করতে শরীরটা এত ইয়ে হয়ে যায়, উইক হয়ে যায়, তখন আর আমাদের ঘোরা হয় না, আমাদের তখন রেস্ট নিতে হয়। হ্যাঁ, একদিন বেরোই, তিন দিনের মতন ছুটি পাই, তার মধ্যে একদিন বেরোই আর দুই দিন রেস্ট নিই।
0: মনে পড়ে যায় জয় বাবা ফেলুনাথ ছবির সেই জনপ্রিয় সংলাপটা, পরশু তো ষষ্ঠী, ষষ্ঠীর মধ্যে আপনার কাজটা শেষ হয়ে যাবে তো। সিনেমার এই সংলাপটা শুনে আমাদের মনে পড়ে যায় ফেলুদার সেই গোয়েন্দাগিরির কথা, কিন্তু বাস্তবের পুজোতেও তো এই প্রশ্নটাই কতবার উঠে আসে, ষষ্ঠীর মধ্যে প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে তো, আলো লাগানোর কাজ শেষ হবে তো, সময়ের মধ্যে সবটা তৈরি করে দিতে হবে যে। আর এই প্রশ্নগুলোর উত্তর দিতেই দিন রাত এক করে চলেন এই মানুষগুলো, কারণ ষষ্ঠীর মধ্যে কাজটা শেষ করা শুধু একটা ডেডলাইন নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে আমাদের পুজোর আনন্দ, আমাদের অপেক্ষা, আমাদের ভালো লাগা। তাই এই পুজোয় কোনো সুন্দর প্যান্ডেল দেখলে ঝলমলে আলোর দিকে তাকালে একবার মনে করবে এই মানুষগুলোর কথা, কারণ পুজোটা শুধু যারা দেখেন তাদের নয়, যারা তৈরি করেন তাদেরও। শুধু তাদের পুজোটা হয়তো আমাদের মতো করে কাটানো হয়ে ওঠে না, ওনাদের হাত ধরেই প্রতি বছর নতুন করে সেজে ওঠে আমাদের শহর, সুন্দর হয়ে ওঠে আমাদের দুর্গাপুজো। আর এই মানুষগুলোর জন্য রইল অনেকটা ভালোবাসা, অনেকটা শ্রদ্ধা। ভালো থাকুন ওনারা, ভালো থাকুক ওনাদের পরিবার, আর এইভাবে ওনাদের হাত ধরে প্রতি বছর সেজে উঠুক আমাদের প্রিয় দুর্গাপুজো।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
6: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
7: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
6: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
7: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
6: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
7: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
8: হ্যাঁ, মানে আমরা যাদের নিয়ে আজকে কথা বলছি, আমাদেরই যুবাণীর বন্ধু ব্রতদীপ কিন্তু স্টুডিওর বাইরে থেকে তাদের কাছে পৌঁছে গেছেন এবং তাদের পুজো ঠিক কীরকমভাবে কাটে সেটা আমাদেরকে শুনিয়ে দিল। আর তাদের কথা তো আমরা শুনলাম, কিন্তু আমরা তো অনেকের কথা বলছি, কিন্তু বন্ধু কি আমাদের কিছু বলতে চায়? ফোন লাইনে বন্ধু। হ্যালো।
9: হ্যালো,
10: হ্যাঁ, কে বলছেন?
8: আমাদের কিন্তু বন্ধুরা ফোন করছেন এবং বন্ধুদের আমরা একবার বলে দিই, মানে এই যে যারা কমেন্ট করছেন এবং তার সঙ্গে যারা ফোন করছেন, আপনারা কিন্তু ফোন করে এটা বলতে পারো যে তোমাদের ওখানে কি মনে হয় যে পুজো এখন ঠিক কীরকমভাবে কতটা প্রস্তুতি হয়ে গেছে, এবং তার সঙ্গে যে আমরা যে আজকের বিষয় নিয়ে কথা বলছি, হ্যাঁ, নেপথ্যের কারিগরের বলতে কাদের কথা তোমার সবার আগে মাথায় আসে সেটা কিন্তু আমাদের ফোন করে

0: বলো, তোমাদেরকে আরেকবার ফোন নাম্বারটা বলে দিই, 03322107325। আর এটার সঙ্গে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ইতিমধ্যেই কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি শিলনগর থেকে মাস্টারদা বলছি।
0: হ্যাঁ বলো।
2: আমি একজন টেলার, বুঝলাম তো, এখন 65 বছর বয়স। তো আজ থেকে ধর 20 বছর আগে আমরা যে হারে কাজ করেছি, যে হারে ড্রেস বানিয়েছি, এখন আর সেরকম নেই।
0: আচ্ছা,
2: এখন যে অনলাইন, হ্যাঁ, এদিক থেকে এই পুজো এলে পর যেরকম ভাবে আমরা আশা নিয়ে কাজে পাস ব্যস্ত থাকতাম, এখন আর সেরকম নেই। হ্যাঁ, সেই জন্য আর যে ড্রেসগুলো পরে ছেলেরা দেখতে পেরে, তো ঠাকুর, আমি জেন্টসেরই কাজ করি, বিভিন্ন রকম মডেলের কাজ করেছি আগে, চুজ প্যান থেকে, বেল বটন থেকে, আমেরিকান কাটিং থেকে, এখনো করছি। সেদিক থেকে বলতে গেলে এই অভিজ্ঞতায় যে দর্জিরা এই সময় একটু মার খাচ্ছে।
0: আচ্ছা, আমরা যতই প্রগতি নিয়ে এগিয়ে যাই, অনলাইন আসুক যাই আসুক, আপনাদের সকলের অবদান কিন্তু সবসময় অনস্বীকার্য। আপনাদের ছাড়া কিন্তু আমাদের এই যে বাঙালির দুর্গাপুজো, সেটা কিন্তু অসম্পূর্ণ থাকবে। হয়তো কিছু জিনিস আমরা মডার্নাইজ করে ফেলি, অনেক কিছু আমরা মডার্ন এসে যায়, কিন্তু সেটা সবসময় যেটা হয়ে আসছে সেটা কিন্তু হবেই আলটিমেটলি।
1: একদমই তাই। এবং দেখুন, আপনাদের হয়তো হ্যাঁ কাজের কম বেশি সমস্তটাই ঠিক আছে, কিন্তু আপনাদের ছাড়া চলবে এমনটা তো নয়, আপনাদের সঙ্গে তো আমাদের থাকতেই হবে
0: নিশ্চয়ই। আর আমরা যাদের নিয়ে কথা বলছিলাম, আমরা কিন্তু মানে গানে যাওয়ার আগে এবং ব্রতদীপদের কথায় যাওয়ার আগে কিন্তু আমরা ছিলাম এখানে, যে আমরা লাইট অবধি ছিলাম,
1: লাইট
0: টেকনিশিয়ান অবধি ছিলাম, এরপরে যেটা আসে মানে অবশ্যই লাইটের সঙ্গে যেটা দরকার।
1: হ্যাঁ, তুমি যখন মানে ওই আলোতে, আলো ঝলমল রাস্তায় হাঁটছো, একদম শুনশান হলে ভালো লাগে।
0: হ্যাঁ, মানে আমি তো হাঁটতাম না, আমি হাঁটলেও আমি কানে ফোনে গিয়ে যারা গান শুনতে শুনতে হাঁটতাম, এই যে যাতে আমাদের কানে হেডফোন দিয়ে গান না শুনতে হয় সেটার জন্য সাহায্য করেন যেসব মিউজিক এবং সাউন্ডের যারা রয়েছেন, তারা কিন্তু ঠিক সুন্দর সুন্দর পুজোর গানগুলো বাজায়। আমরা জানি মানে কিছু পেটেন্ট গান রয়েছে, সেটা প্রত্যেকটা প্যান্ডেলে বাজবেই।
1: এবং তার থেকে আরেকটা বিষয়, পাশাপাশি দুটো মণ্ডপ, তুমি একসঙ্গে কানে দুটো গান আসে।
0: হ্যাঁ, ও আর তার সঙ্গে যখন পুজো হয়, মানে দুটো জায়গা থেকে পুরোহিতরা মন্ত্র বলছেন, আমরা মাঝখানে শুনতে পাচ্ছি, আমরা কিন্তু দুটো মন্ত্র দুটো কান দিয়ে শুনতে পাচ্ছি। মানে আমরা কিন্তু মাঝে মাঝে ডবল অঞ্জলি দিয়ে ফেলতে পারি, আমরা যদি মাঝখানে দাঁড়িয়ে থাকি আমরা ডবল অঞ্জলি দিয়ে ফেলতে পারি, দুদিক থেকে আমরা মন্ত্র শুনতে পাচ্ছি। তো সেই সব মানুষ যারা এই পুজোটাকে একদম শুনশান বোরিং থেকে একটু সুন্দর সুন্দর গান, যেরকম গান আমরাও তোমাদেরকে অবশ্যই শোনাতে থাকবো পুরো পুজো জুড়ে, একই রকম গান তোমরা এখানেও শুনতে পাবে, তোমরা বাড়ির আশেপাশেও শুনতে পাবে, তাদেরকেও অবশ্যই অনেক ধন্যবাদ। আর যাদের জন্য আমরা মিউজিক এবং তার সঙ্গে আমরা সাউন্ড খুব ভালোভাবে শুনতে পারি,
1: একদমই তাই। এবং যারা উৎসবটাকে উৎসব করে তোলেন, এবার দেখো উৎসবের কথা হচ্ছে, আনন্দ মজার কথা হচ্ছে, কিন্তু উৎসবটা যে কারণে, মানে মায়ের পুজো, দেখো পুজো আর তার সঙ্গে ফুল, এটা তো পুরোপুরি জুড়ে আছে, তাই না? ফুল ছাড়া তো পুজো হবে না। দেখো আমরা একটা কমেন্ট পেয়েছিলাম, সেখানে পদ্ম তোলার কথা বলা হয়েছিল, সেই রকম ভাবেই ফুলের সত্যিকারের মানে পুজোতে যে কোনো ধরনের ফুল, সেটা গাঁদা ফুল হতে পারে বা যে কোনো ফুল, বা ফুলের নানান কারুকার্য, মাকে বা প্রতিমা, যে
0: প্রতিমাকে ফুল দিয়ে সাজানো শুরু করে আমাদের পুষ্পাঞ্জলিতে দেওয়া সেই ঝরা ফুল পর্যন্ত, প্যান্ডেলে ফুলের, প্রচুর প্যান্ডেলে ফুলের কাজ থাকে। আর এখানে যেটা ফুলের কাজ বলতে, শুধুমাত্র যদি আমরা যেটা ফুল বলি সেটা ছাড়াও যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে, সেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও কিন্তু প্রচুর প্যান্ডেল খুব সুন্দর করে সাজানো হয়। তো সেই সব ফুলের শিল্পী যারা ফুল দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেয়, প্যান্ডেল তৈরি করেন, তারা খুবই সুন্দর সুন্দর কিছু, কি বলবো এটাকে, আলাদা করে যদি আমি বলি যে স্ট্রাকচার তৈরি করেন, যেটা আমাদের দেখতে খুবই সুন্দর লাগে, তাদের কথা তো অবশ্যই বলতে হয়,
1: মণ্ডপটাকে তারা আরো আকর্ষণীয় করে তোলেন, তাই না?
0: এবং আমরা অনেক সময় গিয়ে বলে দিই যে আমরা 108টা ফুলের মালা চাই, বা অনেক সময় আমরা বলে ফেলি যে একদম মায়ের গলা থেকে যেন নিচে ঘট পর্যন্ত একটা মালা দাও। এই যে যারা সুন্দর করে মালাটা গেঁথে দিচ্ছেন, তাদেরকে মানে তাদের ওই গেঁথে না দিলে আমরা হয়তো মালাটা আমরা উৎসর্গ করতে পারতাম না,
1: একদমই তাই। আর পুজোর কথা হচ্ছে, ফুলের কথা হচ্ছে, ফুল দিয়ে পুজোর মানে তার আগেই যে তুমি বলে মন্ত্র শুনতে পারছো, সেই পুরোহিত, সেই পুরোহিতকে তো প্রয়োজনই, তাই না? তাকে ছাড়া তো আর পুজো হবে না, সব উৎসব সবকিছুই মাটি। এবং এই যে পুরোহিতরা, তারা কিন্তু এই পুজোর সময় তাদের ওপর ভীষণ একটা চাপ থাকে, একটা টানা একটা সময় তাদের নাওয়া খাওয়া বন্ধ, তারা ওই একভাবে বসে আছেন, কতগুলো মানে পাটে অঞ্জলি দেওয়া হচ্ছে বলো, কতজন আসছে।
0: এবং

0: এই যে তাদের যে ধৈর্য সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আশেপাশে থেকে সারাক্ষণ এটা ও একটু করে দিন না, আরে ঠিক আছে একটু তাড়াতাড়ি করুন না, আচ্ছা এই অঞ্জলি অঞ্জলিটা কখন হবে, ঠাকুরমশাই অঞ্জলিটা কখন হবে, ঠাকুরমশাই কিছু লাগবে না তো, আচ্ছা ঠাকুরমশাই আর সব কিছু ঠিকঠাক আছে কিনা,
1: আমার পুজোর
0: ঠাকুরমশাই একটু লেট হয়ে গেছে, একটু একটু মায়ের সামনে দিয়ে দিন। তো এই যে পুজোর ঠিকঠাক করা থেকে পুজোর সব সরঞ্জাম ঠিক আছে কিনা দেখা থেকে শুরু করে আমাদেরকে মন্ত্র বলিয়ে দেওয়া, এই সব কিছুর জন্য যে সব পুরোহিতরা আছেন তাদের ছাড়া, তাদের অবদান ছাড়া পুজোটা অসম্পূর্ণ অবশ্যই।
1: একদমই তাই, মানে আমাদের পুজো মায়ের কাছে পৌঁছে দেন তারা।
0: একদমই, সেই মেসেঞ্জারের সঙ্গে থাকেন কিন্তু সেই মেসেঞ্জারের রাইট হ্যান্ড বা পুজোর সহায়ক। তো এই পুরোহিতের সহায়ক এবং পুজোর সহায়ক যারা সর্বক্ষণ সাহায্য করে আমাদের সবাইকে, তাদের কথা অবশ্যই আমরা বলতেই হবে, কারণ আমরা তো অনেক সময় একটু আমরা বলে একটু পুজোটা মায়ের কাছে একটু এগিয়ে দিন না, আমরা একটু প্রসাদের ডালাটা একটু মায়ের কাছে এগিয়ে দিন না।
1: কিংশোক একটা কমেন্ট এসেছিল যে মায়েরা যে বাসন মাজেন তারাও কিন্তু এই পূজোর সহায়কদের মধ্যেই পড়ে।
0: অবশ্যই অবশ্যই, রান্না করেন, যারা রান্না করেন ভোগ রান্না করেন তাদের কথা বলতে হয়।
1: ঠিক, এবং এই পূজোর সহায়কদের মধ্যে বাসন মাজা ভোগ রান্না করা এগুলো যেমন আছে, পূজোর নানান সরঞ্জাম তৈরি করে দেওয়া, জানো তো এইটার কিন্তু ভীষণ একটা চাপের বিষয় থাকে, মানে এটা যদি পুরোহিতকে নিজের হাতে করতে হতো সেটা কিন্তু ভীষণ একটা
0: সময় সাপেক্ষ ব্যাপার। এবং আমরা যারা ওই যে উপোস করে থাকতাম, আমরা যারা অঞ্জলিটা দেওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করি উপোস করে যে যত তাড়াতাড়ি সম্ভব অঞ্জলিটা যেন দেওয়া যায়, তাদের জন্য এটা খুবই প্রবলেমের ব্যাপার।
1: একদম একদমই তাই। আর দেখো এই যে সমস্ত কিছু মানে মণ্ডপে মাকে নিয়ে আসা, প্রতিমা নিয়ে আসা, এই প্রতিমা পরিবহন করেন যে মানুষেরা,
0: একদম
1: তাই না, এই রকম বড় বড় যত বড় প্রতিমা হবে আমাদের দেখার আনন্দ, আমাদের মানে উৎসবটা আরো বেশি মুখরিত হয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতিমা মণ্ডপ অব্দি নিয়ে আসা সেই মানুষগুলোরও কিন্তু ভীষণ অবদান রয়েছে।
0: অবশ্যই, তার কারণ হচ্ছে আমরা জানি মাটি দিয়ে মাকে তৈরি করা হয়, তো সেটা খুবই ডেলিকেট হয়, তো সেই জন্য একদম যেখানে ঠাকুর বা প্রতিমা তৈরি হচ্ছে সেখান থেকে আমাদের মণ্ডপের যে জার্নিটা সেটা কিন্তু একটা বিশাল বড় জার্নি, যেখানে আমাদের সারাক্ষণ তাদের এনশিওর করতে হয় যাতে কোথাও কোনো খোঁচা না লেগে যায়, যদি কি একদম পুরো বিষয়টা নিখুঁত থাকে, তো তাদের সেই নিখুঁত কাজের জন্যই আমরা আলটিমেটলি ভালোভাবে মাকে দেখতে পাই।
1: একদমই তাই, এবং তার সঙ্গে এটাও বলতে হবে, ধরো যে সমস্ত প্রতিমা দেখবে মাটিরই শাড়ি, মানে মাটিরই
0: পুরো মাটির সাজ, হ্যাঁ
1: তাদের সেই প্রতিমা কিন্তু আরো ভারী হয়।
0: অবশ্যই অবশ্যই, আর আমরা অনেক সময় রিয়েলাইজ করি না যে অ্যাকচুয়ালি প্রতিমাগুলো কিন্তু খুবই ওয়েট, প্রচুর ভারী হয়, তো সেটাকে ঠিক করে হ্যান্ডেল করা, সাবধানে হ্যান্ডেল করা, তাদের
1: ওই যেটা বললাম যে নিখুঁত থাকতে হবে।
0: একদমই তাই। এরপরে আরো অনেক মানুষের কথা রয়ে যাচ্ছে অবশ্যই, ইতিমধ্যে আমাদের কমেন্ট বক্সে কিন্তু অনেকেই কমেন্ট করেছে, যার মধ্যে এস কে মিশ্রা বলছেন যে কনসেপ্ট টু মেক ইট রিয়েলি সো মেনি পিপল আর ইনভলভড অ্যান্ড ইটস ডান টু দেয়ার বেস্ট এফার্টস। অবশ্যই তাদের সবার কন্ট্রিবিউশনকে আমরা হ্যাটস অফ জানাই, এবং আরও আমরা কিন্তু আরও কমেন্টের জন্য ওয়েট করছি। আর কথা বলতে বলতে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসছি আমরা।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: হ্যাঁ, নেপথ্যের কারিগরদের কথা হচ্ছে, সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা, এবং আমার সঙ্গে রয়েছে
0: কিংশুক।
1: ঠিক, আর এই যে নেপথ্যের কারিগরদের কথা হলো এবং নানান কর্মী যাদের ছাড়া উৎসব অসম্পূর্ণ তাদের কথা আমরা বলেছি, কিন্তু দেখো সর্বোপরি এই যে সম্পূর্ণ উৎসবটাকে সুন্দর যারা করে তোলেন তাদের কথা বললে পরিচ্ছন্নতা কর্মীদের কথা কিন্তু

0: সেই যে উৎসব চলছে, চারিদিকে আমরা খাওয়া দাওয়া করছি, আমরা আনন্দ করছি, কিন্তু পরিবেশটাকে তো মানে পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? সেই কাজটা যারা করে চলেছেন, যাদের ছাড়া এই উৎসব এতটা সুন্দর হয়ে উঠত না, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে অবশ্যই নিরাপত্তা কর্মী এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তাই না, তাদেরও অবদান যথেষ্ট। এই যে বাস বা নানান যান এই সময়টায়,
1: আমরা যে ট্রান্সপোর্ট ট্রাভেল করতে পারছি খুব সুন্দরভাবে, আপনাদের সবাইকে, যারা যাদের অবদান ছাড়া এই পুজো অসম্পূর্ণ, এবং তার সঙ্গে অবশ্যই অনেক মানুষের কথা বলতে বলতে, যাদের কথা বলে একদমই নয়, সেটা হচ্ছে বিসর্জনের নেপথ্যে যারা রয়েছেন, বিসর্জনকে যারা খুবই আমাদের জন্য সুবিধের করে তোলেন, তাদের সবাইকে একদমই আমাদের তরফ থেকে ধন্যবাদ। আপনাদের ছাড়া কিন্তু আমাদের এই পুজো অসম্পূর্ণ। আর সেই জন্যে সবার জন্যে, এবং যারা শুনছো, তোমাদের সবার জন্যে কৈলাস খের এবং নীলায়ন চ্যাটার্জির কণ্ঠে রইল এই গানটা। আমাদের তরফ থেকে তোমাদের পুজো খুব ভালো কাটুক, আমার আর চয়নিকার তরফ থেকে টাটা,
0: অনেক শুভেচ্ছা।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান ওয়াইভি পুজোপিডিয়া। উপস্থাপনায় ছিলেন চয়নিকা ধারা এবং কিংসুক ঘোষ।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: আকাশবাণী কলকাতা শুনছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়।

0: ভক্তিগীতি শুনলেন সুদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন দোতারায় লোকগীতির সুর বাজিয়ে শোনাচ্ছেন সৌমেন্দু দাশ।

0: দোতারায় লোকগীতি সুর বাজিয়ে শোনালেন সৌমেন্দু দাস। আকাশবাণী কলকাতা, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। শারদীয়া দুর্গাপুজোর আজ তৃতীয়া। বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোক সজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই বড় বড় পুজো মণ্ডপে চলেছে উদ্বোধনের পর্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন। নদিয়ার রানাঘাট স্ট্যান্ড রোডে চারের পল্লীতে কিছুক্ষণের মধ্যেই তিনি দুর্গোৎসবের উদ্বোধন করবেন। এখানে মণ্ডপ সজ্জা করা হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অনুকরণে। এরপর হেলিকপ্টারে কল্যাণী স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছে তিনি সেখানে A9 পার্ক দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন। সেখান থেকে তার হেলিকপ্টারে উত্তর চব্বিশ পরগনার বনগায় যাওয়ার কথা। সেখানে তিনি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং মতিগঞ্জ ঐক্য সম্মেলনে দুর্গাপুজোর অনুষ্ঠানে অংশ নেবেন। সন্ধে তার দমদম নাগের বাজারে তেলিপুকুর সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপেরও উদ্বোধন করার কথা। এদিকে শারদীয়া নবরাত্রির তৃতীয় দিনে দেবী দুর্গা আজ পূজিতা হচ্ছেন মাতা চন্দ্র ঘণ্টা রূপে। হাওড়ার সাঁকরাইলে রাজগঞ্জের পাল পরিবারে মহালয়া থেকেই শুরু হয়েছে চণ্ডীপাঠ। বনে দিয়ে এই পুজোয় রীতি মেনেই পালন করা হয় ধর্মীয় উপাচার। তবে পুজোয় মহাষ্টমীর দিনেই হয় সিঁদুর খেলা। গোটা রাজ্যে দশমীর দিন সিঁদুর খেলা প্রথা থাকলেও পালবাজির পুজোয় অষ্টমীর দিনে এক পূর্বপুরুষের অকাল প্রয়াণের পর সেই দিনই সিঁদুর খেলাসহ যাবতীয় উপাচার সম্পন্ন করে দেবীকে বিসর্জন দেওয়া হয়। তারপর থেকেই এই রীতি চলে আসছে। পরিবারের সদস্যদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন দূর দূরান্ত থেকে আসা মহিলারাও। কৃষি ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল দালাল চক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লক কৃষি দপ্তর আয়োজিত একটি ড্রোন প্রদর্শনীর অনুষ্ঠানে তিনি আজ স্পষ্ট বলেন, সরকারি সুবিধে কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। কৃষকদের পরিশ্রমে অন্য কেউ ভাগ বসাবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কোথাও কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী ধরা পড়লে কৃষকরাই যেন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে তাদের উদ্দেশ্যে সেই আহ্বানও জানান কৃষিমন্ত্রী। বাঁকুড়ার ছাতনার বিভিন্ন গ্রামে বিঘের পর বিঘে কৃষিজমিতে নমো ড্রোন দিদি

0: প্রকল্পের আওতায় ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে শুরু হয়েছে। ব্লক স্তরের কৃষকদের হাতের মুঠোয় এই সুবিধে আসায় একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে কমছে পরিশ্রম ও সাপের কামড়ে প্রাণহানির আশঙ্কা। রাজ্যের 19টি জেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে স্কুল শিক্ষা দপ্তর। এতদিন জেলা বিদ্যালয় পরিদর্শকরা ওই দায়িত্ব সামলাচ্ছিলেন। এদিকে ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম মেনে নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন তালিকা অনুযায়ী কবে ইন্টারভিউ এবং তথ্য যাচাই হবে সেই তারিখ খুব শীঘ্রই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। মুর্শিদাবাদের বহনপুরে একটি গার্লস হস্টেলে খাবার খেয়ে 47 জন ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রাঁধুনি বাণী হাজরাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে বিয়ের মুকুট তৈরির কাজ করছেন জলপাইগুড়ির ফুলবাড়ির প্রিয়া রায়। গত 2 বছরে হাজারখানেক মুকুট তৈরি করে ফেলেছেন তিনি। পুঁতি, জড়ি, কাপড় ও নানান ধরনের সাজসজ্জার উপকরণ দিয়ে এই মুকুট তৈরি করেন। প্রতিটি মুকুট তৈরিতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমবঙ্গের সব জেলাতেই আকাশ শুকনো থাকার সম্ভাবনা। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

বন্ধুরা, আপনারা জানেন যে সংসারকে সুখী রাখার জন্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের মা, বোন বা দিদিরা এবং গৃহবধূরা। তাদের এই যে পরিশ্রমের মূল বিষয় সেটা হচ্ছে যে তাদের রান্না করা এবং হচ্ছে হেঁসেল সামলানো, যেটা কার্যত তাদের কাছে ভীষণ একটা কায়িক শ্রমের বিষয়। এবং উদয়াস্ত পরিশ্রম করে যারা এই রান্না করেন তাদের এতদিন ধরে খুব কষ্টে তাদের থাকতে হতো, কারণ ধোঁয়ার কষ্টে দিনের পর দিন রান্না করে গৃহিণীদের, এই বাড়ির সদস্যদের তাদের অন্ন সংস্থান করতে হতো, তাদের মুখে অন্ন তুলে দিতে হতো। কারণটা আমরা জানি যে ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে সাধারণত যারা নিম্নবিত্ত বা গরিব দুস্থ পরিবার তাদের কিন্তু এই কাঠ, কয়লা বা ফসলের অবশিষ্টাংশ তাই দিয়েই রান্না করে কোনো মতে দিন গুজরান করতে হতো বা বাড়ির লোকজনকে খাবারের ব্যবস্থা করতে হতো। এবং এর ফলে শরীরের ক্ষতি হতো এবং শ্বাসকষ্ট বা হার্টের সমস্যা এটাও দেখা দিতে পারে, এমনটাও চিকিৎসকরা সাবধান বাণী শোনান। কিন্তু কে কার কথা শুনে, সেই সাবধান বাণী শুনে যে তারা কোনো বিকল্প ব্যবস্থা করবেন সেই উপায় অন্তর তাদের ছিল না। কারণ পরিবারের সবাই কোনো মতে তাদের পরিশ্রম করে সংসার চালান এবং এই যে পিছিয়ে পড়া শ্রেণী বা বলা যায় যে বিপিএল তালিকাভুক্ত যে সমস্ত মানুষ আছে তাদের জন্যেই কার্যত 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস

দামোদর মোদী, তিনি একটি নতুন প্রকল্প নিয়ে আসেন, তার নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যেখানে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের যে সংযোগ বা গ্যাসের সংযোগ সেটা দেওয়ার কার্যতে ব্যবস্থা করা হয়। অর্থাৎ আমরা জানি যে ভারতবর্ষের সরকার অর্ধেক আকাশে যে স্বপ্ন ছোঁয়ার জন্যে তাদের নানা প্রকল্প নিয়েছে, সেগুলো রূপায়ণ করা হচ্ছে। এবার কিন্তু যারা গৃহবধূ, যাদের রোজকার এই যে একটা দমবন্ধকর অবস্থা, ধোঁয়ার মধ্যে তাদের যে রান্না করতে হতো, সেই যে কষ্ট, তাদের যে বেদনা, সেটাকে কার্যত কিভাবে মোকাবিলা করা যায়, তার জন্য এই নতুন প্রকল্প নিয়ে আসা হলো। এবং 2016 সালের 1 মে যখন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেন নরেন্দ্র দামোদর দাস মোদি, তখন তিনি স্পষ্ট করে দেন যে কিভাবে এই এতদিনকার যে চিরাচরিত জ্বালানির জায়গায় এই এলপিজি গ্যাস ব্যবহার করলে সেখানে নারীদের কতটা কল্যাণ হবে, মহিলারা কতটা স্বাস্থ্যের দিক থেকে এবং তাদের পরিবেশের দিক থেকে কতটা সুবিধা পাবে, সেটা বিস্তারিত তিনি উল্লেখ করেছিলেন। এবং সেখান থেকেই কার্যত উঠে আসে যে মহিলাদের সশক্তিকরণের জন্যই এই প্রকল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং কেন্দ্রীয় সরকার 8,000 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখে শুধু এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মতো একটি জনমুখী প্রকল্পকে রূপায়ণ করার জন্য, যাতে কোনো অর্থের অভাব না হয়। অর্থাৎ এই গ্যাস সংযোগ যে দেয়া হচ্ছে সেটা পুরোপুরি সরকারি ভর্তুকি বা সরকারি সহায়তা, এবং তার জন্য আলাদা বাজেট বরাদ্দ রেখে এই প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে কেন্দ্রীয় সরকার, এবং সেই প্রকল্প এখনও চলছে। এই স্বচ্ছ ইন্ধন বেহতার জীবন, এই ট্যাগলাইনে কার্যত কেন্দ্রীয় সরকার প্রচারও করে এবং সারা দেশের মহিলাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় যে তারা আজকে যে অবস্থায় রয়েছে, অর্থাৎ বিনামূল্যে যে গ্যাস যে সংযোগ পাচ্ছে, সেটা কার্যত কেন্দ্রীয় সরকার এই প্রকল্পকে আগামী দিনেও বয়ে নিয়ে যাবে, এবং তাদের প্রতিবেশী বা অন্য জেলার যে মহিলারা আছে তারাও যদি না জেনে থাকে এই প্রকল্প কতটা সুবিধাজনক, সেটা যেন তারা তুলে ধরে। ফলে এই যে প্রশাসনিকভাবে একদিকে প্রচার, এবং সাধারণ যারা গ্রামের গৃহস্থ মহিলা বা বিপিএল তালিকাভুক্ত মহিলা, তারা কার্যত এই আওতায় এসে তারা সুখী হয় এবং তাদের মুখে হাসি ফোটে। এবং এই 5 কোটি বিপিএল তালিকাভুক্ত পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, যার জন্য সরকার সেই মোটা টাকা বরাদ্দ করে, যা পরবর্তীকালে আবার সেই সংখ্যাটা, অর্থাৎ 5 কোটি যেটা 2016 সালের 1 মে ঠিক করা হয়েছিল, সেটা পরবর্তী সময়ে 8 কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এবং সেখানে লক্ষ্যমাত্রা বাড়িয়ে ঠিক করা হয় যে এই 8 কোটি পরিবারকেই কার্যত সমস্ত অর্থ, অর্থাৎ যে গ্যাসের যে খরচ, সেটা কেন্দ্রীয় সরকার দেবে। শুধুমাত্র তাদের যে কিছু নাগরিক পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা অন্যান্য যে সমস্ত নাগরিক পরিচয়ের যে বিষয়গুলো আছে, সেগুলো কার্যত তারা দাখিল করলে, সেগুলো যদি জমা দেয় অনলাইন বা অফলাইন পদ্ধতিতে, তারা গ্যাস পাবেন। এবং এই কেন্দ্রীয় সরকার এই যে 48,000 কোটি টাকা এর জন্য বরাদ্দ করে, একই সঙ্গে যে স্বাস্থ্যের বা পরিবেশের সহায়ক এই যে যোজনা, এখানে শুধুমাত্র গ্রামের সাধারণ বা নিম্নবিত্ত এবং বিপিএল তালিকাভুক্ত মানুষকে যুক্ত করা হলো না, এখানে জোর দেওয়া হলো যে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ, সামাজিকভাবে অনগ্রসর মানুষ, অন্ত্যোদয় অন্ন যোজনার যে সুবিধাভোগী মানুষ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা যারা পায়, এছাড়া বনবাসী বা জঙ্গলমহলের মানুষ, যারা হচ্ছে উপজাতি জনজাতি মানুষ, নদীর দ্বীপ এলাকায় যে সমস্ত মানুষ বাস করে, যেখানে কার্যত বলা যায় যে আধুনিক কোনো পরিষেবা পৌঁছায়নি, এরকম প্রান্তিক এবং যারা আর্থিকভাবে অত্যন্ত যারা দুর্বল, সেই শ্রেণীর মানুষের কাছে এই গ্যাস পৌঁছে দেবে প্রশাসন। এবং সেই জন্য কেন্দ্রীয় সরকার তার প্রয়োজনীয় আর্থিক সংস্থানও রাখে। এবং শুনলে আপনারা খুশি হবেন যে 14.2 কেজি যে গ্যাসের সিলিন্ডার, তার জন্য দেওয়া হয় 1,600 টাকা আর্থিক সহায়তা, এবং 5 কেজি যে গ্যাস সিলিন্ডার, তার জন্য নগদ অর্থ সাহায্যের পরিমাণ করা হয় 1,150 টাকা, এবং প্রতিটি গ্যাস সিলিন্ডারের যে রিফিলের জন্য, তার জন্য আবার 300 টাকা করে ভর্তুকিও দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ফলে পুরো ব্যয়ভারটা যে কেন্দ্রীয় সরকার নিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা কার্যত বলা যায়
আমরা জানি যে কেন্দ্রীয় সরকার 60টির ওপর প্রকল্প যে রূপায়ণ করার চেষ্টা করছে, এবং এই প্রকল্পগুলো এর মধ্যে যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয়, বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর এই জন্মদিন উপলক্ষে বা তার সেবা কাজের 25 বছর উপলক্ষে যে শিবির করা হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে সেবা সেতু শিবির, সেখানেও কার্যত নাম

নথিভুক্ত করতে পারছেন গ্রামের পিছিয়ে পড়া এবং তপশিলি জাতি উপজাতি জনজাতি বনবাসী এবং প্রত্যন্ত দ্বীপের মানুষেরা, এবং সেই সুযোগ করার জন্য শিবির চলছে। ফলে যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের নাম লেখাননি, যে সমস্ত মহিলারা আমাদের যে সমস্ত মা দিদি বা নারী সমাজের প্রতিনিধিরা, তারা কিন্তু এখানে গিয়ে নাম লেখালে অনায়াসেই কিন্তু তার গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন, এবং তার জন্য অবশ্যই তাকে নাগরিক পরিচয়পত্র সেগুলো দেখাতে হবে। এবং যাতে, যেটা সব থেকে বড় বিষয়, যে সাধারণ মানুষের এই প্রকল্পের জন্য যাতে কোনো রকম জটিলতা না হয়, প্রশাসনিক যে বিভিন্ন জায়গায় যে টানাপোড়েন চলে, অর্থাৎ লাল ফিতের ফাঁস বা আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো যাতে না চলে সেই জন্য কিন্তু এই শিবির থেকেই কার্যত সমস্ত নথি নিয়ে সরাসরি কিন্তু প্রকল্প পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে। অর্থাৎ এখানে লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ভিড় করছেন। 2016 সালে যে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সেই 5 বছরে আমরা কি দেখলাম, যে অসংখ্য গৃহিণীর মুখে কার্যত হাসি ফোটালো, যারা এতদিন কাঠ কয়লা বা তোমার বলা যায় যে ফসলে অবশিষ্টাংশ দিয়ে এই যে দমবন্ধকর অবস্থায় ধোঁয়ার মধ্যে কোনো রকম ছোট্ট কুঠুরিতে তারা রান্না করতো, তারা এখন গ্যাসে রান্না করছেন, এবং তারা হাসি মুখে তারা বলছেন আমরা অনেকটাই স্বস্তি পেলাম, অর্থাৎ তাদের কষ্ট অনেকটা লাঘব হয়ে গেল এবং রোজকার যে পরিশ্রম সেটাও অনেকটা মাজলো, কারণ এখন অনেক সময় কম লাগছে। আগে যে কাঠ বা কয়লা বা অন্যান্য কিছু দিয়ে রান্না করতে গেলে যে সময়টা লাগতো, সেই দীর্ঘ সময় কার্যত এখন অনেকটাই কমে এলো, কারণ গ্যাসের রান্না অত্যন্ত কম সময়ের মধ্যে হচ্ছে এবং তাতে তাদের পরিশ্রমটা কমে যাচ্ছে। ফলে সংসারে সবার কিন্তু এই যে ব্যস্ততম যে জীবনযাত্রার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়ে প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই যে অভিনব প্রকল্প, এটা কিন্তু একদিকে যেমন নারী সমাজের শরীর স্বাস্থ্যের সুবিধা করে দিচ্ছে, ঠিক তেমনই আবার হেঁসেলের খরচও অনেকটাই কমিয়ে দিয়েছে। আর এখন পরিবারের জন্য আর কিন্তু তাদের আর কোনো জ্বালানির খরচ করতে হচ্ছে না, অর্থাৎ পরিবারের বাজেটে একটা অংশ, অর্থাৎ জ্বালানি খাতে যে বরাদ্দ, সেটা কিন্তু কার্যত আর করতে হচ্ছে না বিপিএল তালিকাভুক্ত বা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের। এটা কিন্তু তাদের আর্থিক দিক দিয়েও অনেকটাই তোমার স্বস্তি দিয়েছে। আর এই গৃহলক্ষ্মীদের জন্যই যে আধুনিক যে রন্ধন প্রণালী, যেটা শুধুমাত্র জনস্বাস্থ্যের যে উন্নতি করেছে তা নয়, জনস্বার্থের দিক থেকেও এটা ইতিবাচক, তার কারণ ব্যাখ্যা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। কারণ এই পরিবারে যে নারীদের যে মর্যাদা ফিরে পাচ্ছে তারা, কারণ এতদিন যে নারীদের কার্যত শুধুমাত্র তাদের পরিবারের কাজই করে যেতে হতো, এখন তাদের নামেই এই যে যে উজ্জ্বলা গ্যাস যোজনা আসছে, এটা কার্যত সেই পরিবারের মধ্যে তারও যে ভূমিকা আছে, তারও যে অবদান আছে, সেটা কিন্তু তাদের বলা যায় একটা নারী সমাজকে মর্যাদা দেওয়ার একটা বার্তা বহন করছে, এমনটাও কেন্দ্রের তরফে বারবার তুলে ধরা হচ্ছে। এবার যে ভারত সরকারের যে নারীদের মঙ্গলের জন্য যেভাবে বিপিএল তালিকাভুক্ত বা আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ, সেটা শুনলে আপনারা খুশি হবেন, আন্তর্জাতিক স্তরেও সেটা একটা মডেল হয়ে উঠছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল এনার্জি অর্গানাইজেশন বা আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, তারা কিন্তু এই প্রকল্পকে গেম চেঞ্জার বলে উল্লেখ করছে। অর্থাৎ এই যে মহিলাদের জন্যে তাদের ক্ষমতায়ন এবং হচ্ছে তাদের স্বাস্থ্যের কথা ভেবে যেটা ভারত সরকার যে প্রকল্প নিয়েছে, সেটা ইন্টারন্যাশনাল এনার্জি অর্গানাইজেশন মনে করছে যে ভারতের এই যে মডেল, এটা কিন্তু সমাজ জীবনে একটা যুগান্তকারী একটা পরিবর্তন আনবে, এবং যারা তোমার এতদিন অস্বাস্থ্যকর অবস্থায় এতদিন যে তাদের নানা কষ্ট এবং জীবনে নানা সমস্যার মধ্যে ছিল, এই জানালি প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা সারা বিশ্বে সমাদৃত ও প্রশংসিত হচ্ছে, এবং বিশ্বমঞ্চে এই প্রকল্পের যে জয় জয়কার হয়, কেন্দ্রীয় সরকার প্রকল্পকে এরপর ঠিক করে যে আরও বেশি সম্প্রসারিত করবে। অর্থাৎ যে 8 কোটি মহিলার কাছে এতদিন গ্যাস পৌঁছে গিয়েছিল উজ্জ্বলা যোজনার মাধ্যমে, সেই প্রকল্পে আরও বেশি মানুষ যদি তার আওতায় আসে, অর্থাৎ আরও বেশি গ্রাম প্রত্যন্ত এলাকা বা দ্বীপের মানুষ বা বনভূমি বা জঙ্গল মহলের মানুষ যাতে আসে, সেই জন্যে তিনি এই সবকা সাথ সবকা বিকাশের মিশন পূরণের জন্য তিনি চেষ্টা করেন। অনেকেই মনে করছেন যে এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে সামাজিক পরিবর্তন বা সমাজের একটা রূপান্তরের ক্ষেত্রে। 2021-22 সালে আমরা জানি যে কেন্দ্রীয় বাজেট যে পেশ করা হয়েছিল, অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যে কথা ঘোষণা করেছেন, সেখানে তিনি বলেছিলেন যে যত বেশি সংখ্যক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা যায়, সেই জন্য নতুন করে আরও বেশি 1 কোটি গ্যাস সংযোগ দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার ভেবেছে, এবং সেই মতো 2016 সালে যেখানে 62% পরিবারকে গ্যাস সংযোগ দেওয়ার কথা কেন্দ্রীয় তথ্যে উল্লেখ করা হয়েছিল, সেখানে 2021 সালের 1 এপ্রিলের মধ্যে

আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া যে মানুষরা রয়েছে তাদের প্রায় 90% উপর মানুষকে এই বিনামূল্যে গ্যাস সংযোগ পরিষেবার আওতায় আনার একটা কথা তুলে ধরে তার মতো কাজ শুরু করে। এবং 2023 সালের 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে ঘোষণা করেছিলেন যে উজ্জ্বলা যোজনা, যাতে যত সংখ্যক বেশি মানুষ এই সুবিধা পায়, অর্থাৎ মহিলারা সুবিধা পায়, সেটা বর্ধিত হিসেবে নতুন একটা প্রকল্প যার নাম দেওয়া হলো উজ্জ্বলা 2 প্রকল্প। এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা 2 প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা প্রথমে LPG রিফিল এবং 2 বার্নারের ওভেন তারা বিনামূল্যে পেয়েছে। এরপর পরবর্তীকালে যোগ্য যারা উজ্জ্বলা যোজনার উপভোক্তা রয়েছেন তারা 14.2 কেজি LPG সিলিন্ডারের জন্য 300 টাকা পর্যন্ত ভর্তুকি পেয়েছেন। এবং পরিসংখ্যানে স্পষ্ট যে 5ই আগস্ট 2022 সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবার কিন্তু নতুন রূপে এবং আরো বেশি মানুষকে এই আওতায় আনার জন্য এটাকে সম্প্রসারিত করা হলো, যার নাম দেওয়া হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3, অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3 এই প্রকল্প 2026 সালে যুক্ত করে অতিরিক্ত আরো বেশি গ্রাহককে বিনামূল্যে সিলিন্ডার সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রায় 25 লক্ষ মানুষ যাতে এতে আসে সেই জন্য তার কথা ভাবা হয়। এবং এই যে আরো 25 লক্ষ মানুষকে এই গ্যাস সংযোগের আওতায় আনা হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, সেখানে পশ্চিমবঙ্গের 8 লক্ষের কাছে মানুষ এই বিনামূল্যে গ্যাস সংযোগ পেয়েছেন গত ডিসেম্বর মাস পর্যন্ত, এমনটাই কিন্তু তথ্যে স্পষ্ট। এখনো পর্যন্ত প্রায় 10 কোটির উপর মহিলা এই বিনামূল্যে গ্যাসের সংযোগ পেয়েছেন বলে কেন্দ্রীয় তথ্যে পরিষ্কার। অর্থাৎ এই জনমুখী জ্বালানি প্রকল্পের জন্য কেন্দ্রের BJP সরকারের ব্যয় হচ্ছে প্রায় 12,000 কোটি টাকা, এবং এই বিপুল ব্যয় করে মহিলাদের স্বস্তি দেওয়ার জন্য এবং তাদের সামাজিক মর্যাদা ও তাদের আর্থিকভাবে যতটা স্বনির্ভর করা যায় সেটা কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে এবং সেই মতো প্রচার বা তার রূপায়ণ করার একটা উদ্যোগ কিন্তু আমরা নজরে পড়ছে। এবার আমি বলবো যে এই প্রকল্প যারা পেয়েছে তারা কতটা সুখী বা তারা কতটা খুশি, এমন দুজন নারীর কথা আমরা বলবো। একজন হচ্ছেন আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের, যারা সরকারি বিনামূল্যে গ্যাস পেয়ে নিজেরা বলছেন যে আর সুবিধা এসছে, দক্ষিণ 24 পরগনার দৌলতপুরের গৃহবধূ ক্যামেলিয়া নস্কর এবং অসমের ডিব্রুগড়ের সুপ্রিয়া দাস, তারা এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন এতদিন ধোঁয়ায় ঢাকা চুল্লিতে রান্না করে তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল, এখন তারা এই দূষিত পরিবেশ থেকে মুক্তি পেয়ে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং সুখী গৃহকোণের স্বপ্ন পূরণে কেন্দ্রীয় সরকার সাহায্য করায় এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাকে তারা খোলা মনে সাধুবাদ জানাচ্ছেন। ফলে এই প্রকল্প এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, বিশেষ করে মহিলা মহলে। যে সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের কিভাবে আবেদন করতে হবে একটু আমি এই প্রসঙ্গে বলে দেব। সেটা হচ্ছে যে এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সংযোগ পাওয়ার জন্য অবশ্যই তাদের যেন আগে কোনো গ্যাসের সংযোগ না থাকে, অর্থাৎ যাদের ইতিপূর্বে গ্যাসের সংযোগ আছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। যারা BPL তালিকাভুক্ত, সামাজিকভাবে যারা খুব দুস্থ বা পিছিয়ে পড়া মানুষ, তারা এই প্রকল্পের আবেদন করতে গেলে কিভাবে তাদের আবেদন করতে হবে, প্রথমেই হচ্ছে যে এই প্রকল্পে যারা সুবিধা পাবেন তারা কার্যত অবশ্যই মহিলাদের বয়স হতে হবে 18 বছর, এবং 18 বছর হয়ে গেলে তাদের প্রমাণপত্র দিতে হবে, বয়সের প্রমাণপত্র, নাগরিকের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত নথিপত্র জমা করে অনলাইনে এই সুবিধা পেতে পারেন। এছাড়াও অফলাইনেও তারা আবেদন করতে পারবেন, যে কোনো তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, যাদের অন্ন যোজনা রেশন কার্ড রয়েছে, তারা সকলেই অনায়াসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যদি কোনো স্থায়ী বাসিন্দা কেউ না হন, অর্থাৎ ভারতবর্ষে না থাকেন, তারা বিদেশে থাকে, এই রাজ্যে যারা মাফ করবেন, যারা এই রাজ্যে না থাকেন, যারা অন্য রাজ্যে থাকেন, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, সেই পরিযায়ী শ্রমিকদেরও সরল সেলফ ডিক্লারেশনের মাধ্যমে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তার পরিবার। এবার আসি কিভাবে আবেদন করবেন। প্রথমে আপনাকে যেতে হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পোর্টালে। এই সরকারি পোর্টালে পছন্দ মতো যে কোনো LPG সংস্থা, যেমন ইন্ডেন, ভারত গ্যাস বা HP, এর মধ্যে থেকে যে কোনো একটি সংস্থাকে বেছে নিতে হবে। তারপর আধার কার্ড বা নাগরিক পরিচয়পত্রের নথি দিয়ে ডিজিটাল KYC মাধ্যমে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনের মতো অফলাইনেও আপনি আবেদন করতে পারবেন, এবং ওই উপরে যে সমস্ত কোম্পানির কথা বললাম, আপনার বাড়ির কাছে থাকা যে কোনো একটি LPG ডিস্ট্রিবিউটার অফিসে গিয়ে BPL বা পিছিয়ে পড়া শ্রেণী মহিলারা সেখানে আবেদনপত্র জমা দিলেই সহজে তারা এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। ভালো থাকবেন বন্ধুরা।

0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মরশুমি ফুলের চাষ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং এর অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী।
2: মরশুমি ফুল বলতে আমরা যা বুঝি, ছোট তৃণজাতীয় উদ্ভিদ যাদের আয়ুকাল এক বা দুই ঋতু বা এক বছরের চেয়েও কম এবং যাদের ফুল এবং পাতা আমাদের বিশেষভাবে আকৃষ্ট করে থাকে। এই ধরনের ফুল আজকাল আমরা বাজারে বিভিন্নভাবে দেখতে পাই, বিশেষ করে আলগা ফুল হিসাবে, ছেদন ফুল হিসাবে। শুধু তাই নয়, প্রত্যেকের বাড়িতে আজকাল টবের মধ্যে কিন্তু মরশুমি ফুলের চাষ কম বেশি আমরা শীতকালে দেখতে পাই। গরমকালে বা বর্ষাকালে অতটা না দেখতে পেলেও শীতকালে কিন্তু কম বেশি ইদানিংকালে প্রত্যেকের হাতে কম বেশি পয়সা এসছে, যার ফলে প্রত্যেকের একটা বাড়িতে গাছ করার একটা প্রবণতা বেড়েছে, যার ফলে সেই মরশুমি ফুল বিশেষ করে ক্যালেন্ডুলা, জিনিয়া, ফ্লক্স, ডায়ান্থাস, গাঁদা, বিশেষ করে ইঙ্কা গাঁদা দেখবেন বড় বড় বড় বড় ফুল হয়। এই ধরনের ফুলগুলো কম বেশি প্রত্যেকে টবের মধ্যে করতে চাইছেন, ভালো, কারণ ছেলেমেয়েরাও বাড়িতে এই ফুলের চাষ দেখলে তারাও উদ্বুদ্ধ হবে এবং পরবর্তীকালে জেনারেশন টু জেনারেশন এই ফুলের মধ্যে তারা থাকতে পারবে। এই ফুল বিভিন্ন রঙের হয়, সাদা হতে পারে, হলুদ হতে পারে, পিঙ্ক কালার হতে পারে, ব্লু কালার হতে পারে, লাল হতে পারে, অরেঞ্জ কালারও হতে পারে এবং মিক্সড কালারও হতে পারে। তবে এই ফুলের যে চারা দাম কিন্তু প্রচুর। আমরা এই ফুলের বীজকে আমরা যেহেতু বিদেশ থেকে আসে সেই জন্য একটা একটা চারার দাম প্রায় 2-3 টাকা, কখনো কখনো 4-5 টাকা দিয়ে কিনতে হয়, যার ফলে সবার পক্ষে এটা ক্রয় করা তো সম্ভব নয়, কিন্তু অনেক মানুষ কিন্তু আজকাল কিনে এর চাষ করা, বিশেষ করে বাড়িতে বাড়ির আঙিনায় বা টবে করে ছাদে এরা কিন্তু এই চাষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই চাষ করতে গেলে যেগুলো জানা দরকার, যেটা হচ্ছে ভালো চারা কিন্তু সংগ্রহ করতে হবে। ভালো চারা না হলে কিন্তু আমি যত সার বা জল দিই না কেন ভালো কিন্তু ফুল হবে না। সেজন্য ভালো চারা ভালো নার্সারি থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে আমরা চারাটা যদি বাড়ির সামনে আঙিনায় লাগাই তাহলে ভালো করে জমিনটা তৈরি করে নিতে হবে, সেই জমিটাকে ভালো করে কুপিয়ে লেবেল করে নিতে হবে। লেবেল করে নেওয়ার পরে এবারে যদি আমরা উচ্চতা অনুযায়ী দেখি যে বেশি উচ্চতা গাছকে আমরা পিছনের দিকে লাগাবো, মাঝারি উচ্চতা গাছকে মাঝখানে লাগাবো এবং ছোট উচ্চতা গাছকে আমরা সামনে লাগাবো। আর টবে যদি আমরা লাগাই তাহলে কখনোই আমরা বড় টবে একসঙ্গে গাছকে লাগিয়ে দেবো না, প্রথমে ছোট টবে দেবো, দেওয়ার পরে মাসখানেক পরে আমরা বড় টবে দেবো। এবারে গাছ লাগানোর আগে জমি তৈরি করার সময় আমাদের কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। জমিটাতে ভালো করে সার দিতে হবে। কি কি সার দেবো? না পচা গোবর সার 2-3 কিলো প্রতি বর্গমিটারে, তার সঙ্গে নিম খোল 30 গ্রাম, সর্ষের খোল 30 গ্রাম এবং হাড়ের গুঁড়ো 30 গ্রাম এবং নাইট্রোজেন 3 গ্রাম, ফসফরাস 30 গ্রাম, পটাশিয়াম 3 গ্রাম। এই সারটা ভালো করে দেওয়ার পরে আমরা মাটিটাকে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে গাছের উচ্চতা অনুযায়ী আমরা চারাটা লাগাবো, ঠিক দিনের বেলা বিকেলের দিকে, দিনের বিকেলের দিকে আমরা লাগাবো এবং সেখানে খেয়াল রাখতে হবে ছোটো গাছগুলো 6 ইঞ্চি দূরত্বে, মাঝারির যে হাইটের যে গাছগুলো আছে সেগুলো আমরা 1-1.5 ফিট এবং 2 ফুটের উপরে কিন্তু উচ্চ জাতীয় যে গাছগুলো আছে সেগুলোকে আমরা পিছনের দিকে লাগাবো। এবার টবের ক্ষেত্রে বলি, টবের মাটি আমরা কীভাবে প্রিপারেশন করব। 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার, 1 ভাগ পাতাসার, 1 ভাগ বালি, এই দিয়ে সারটাকে আমরা তৈরি করে নেবো। তার সঙ্গে হাড়ের গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল 50 গ্রাম 50 গ্রাম করে প্রতিটি টবে আমরা দেবো। দিয়ে তৈরি করে নেওয়ার পরে তারপর আমরা চারাটাকে লাগাবো, চারাটা সেই বিকেলে লাগাবো। লাগানোর পরে এবার আমরা প্রথমে কিন্তু জল খুব কম কম দেবো, বেশি জল দিলে কিন্তু গোড়া পচে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমরা কম কম করে জল দিয়ে গাছটাকে আস্তে করে তুলতে হবো, 7 দিন এভাবে করবো। করার পরে তারপরে 15 দিনের মাথায় কিন্তু আমরা চাপান সার হিসাবে প্রতি বর্গমিটারে 3 গ্রাম নাইট্রোজেন, 3 গ্রাম ফসফরাস, 3 গ্রাম পটাশিয়াম এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দেবো। এইভাবে সারটাকে আমরা 30 দিনের মাথায় এবং 45 দিনের মাথায় 3 বার ধরে আমরা এই সারটাকে দেবো। আর জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, জলটা আমরা কিন্তু যদি গরমকাল হয়ে থাকে তাহলে প্রতি অল্টারনেট ডেতে দিতে হবে, আর যদি শীতকালে হয় 3 দিন অন্তর, অর্থাৎ সপ্তাহে 2 বার জল দিলে চলবে। জলটা বেশি হলে কিন্তু গোড়া পচে যাওয়ার চান্স থাকে। তাহলে এইভাবে আমরা চারাটাকে করবো, লাগাবো। অনেক সময় দেখা যায় যে গাছের আমরা বৃদ্ধি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা জলে দ্রবণীয় সার যেটা NPK 19-19 আছে ওইটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে সপ্তাহে 1 বার করে স্প্রে করে দেবো। স্প্রে করে দিলে গাছের বৃদ্ধি ভালো হবে। আর গাছকে

0: করার জন্য, ডালপালা বেশি করার জন্য মাথা একবার করে ছেটে দিতে হবে। দিলে তেলে অনেক রকমের গাছের গ্রোথ অনেক ভালো হবে। এবারে আসি, দেখবেন যে রোগ পোকা অনেক সময় লাগে, বিশেষ করে যদি দয়ে পোকা লাগে প্রোফেক্স সুপার স্প্রে করবেন, খুব ভালো কাজ দেয়। যদি দেখা যায় যে জাব পোকা লেগেছে তাহলে রোগর স্প্রে করলে খুব ভালো কাজ দেবে। যদি দেখা যায় যে ফুলে কুঁড়ি খেয়ে আছে লার্ভিন স্প্রে করবেন, আর যদি দেখা যায় টিকা টিকা টিকা দাগ লেগেছে সেক্ষেত্রে ব্রাইটক স্প্রে করলে খুব ভালো কাজ দেবে। এবং আমরা অনেক সময় দেখেছি যে গড়া পচা রোগ লেগে যায়, সেক্ষেত্রে গড়া পচার ক্ষেত্রে কিন্তু আমরা কবচ এবং ব্রাইটক্স এই দুটোকে একসঙ্গে মিশিয়ে গড়া ঢাললে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে গড়া পচা রোগ থেকে মুক্তি পেতে পারি। এভাবে আমরা মরসুমি ফুলের চাষ করতে পারি।
1: শুনলেন মরসুমি ফুলের চাষ, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং এর অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী।
2: উনজমির দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: এখন নিবেদিত হচ্ছে বিশেষ সঙ্গীত রূপক আনন্দময়ীর আগমনে। ভাষ্য রচনা ডক্টর বিমল চট্টোপাধ্যায়, প্রযোজনা বাসবী গোস্বামী।

বর্ষা অবসানে প্রকৃতি সেজেছে আজ নতুন সাজে, মেঘ মেদুর আকাশের গায়ে পড়েছে নীলাম্বর ছায়া, ঘাসের ডগায় শিশির বিন্দুর গায়ে ঝরে পড়ে সদ্য ফোটা শেফালি টুপটাপ। ঘরে ঘরে সাজো সাজো রব, বছর শেষে ঘরে ফিরবেন কন্যা উমা, মায়েদের মনে জাগে বিবাহিতা কন্যাকে পিতৃগৃহে আনার বাসনা। স্নেহের পুতুলি কন্যাকে কাছে পাওয়ার জন্য মায়েদের আকুল হৃদয়ের ব্যাকুল ও অভিমানী বাণী নিয়েই বাংলার আগমনী গান। কবি কল্পনায় স্বর্গের দেবতা বসেছেন মর্তের মানুষের সঙ্গে একাসনে, দেবকন্যা পার্বতী হয়েছেন বাংলার ঘরের মেয়ে উমা। তিনি মঙ্গলের প্রতীক, অশুভ শক্তির বিনাশকারী, আবার সর্বকল্যাণময়ী জগজ্জননী দশভুজা দেবী দুর্গা।

দেবী দুর্গা মা মেনকার আদরের কন্যা উমা। দক্ষযজ্ঞে পতিনিন্দায় সতী দেহত্যাগ করার পর গিরিরাজ কন্যারূপে পার্বতী পুনরায় মহাদেবকেই পতিরূপে পাওয়ার সাধনায় লিপ্ত হন। এই সাধনায় বারণ করেছিলেন মা মেনকা, উ অর্থে হে আর মা অর্থে না, তাই পার্বতীর নাম হয় উমা। পাগলা ভোলার ঘরণে আদরিণী কন্যা উমাকে আনার জন্য মেনকার তাই কাতুর আবেদন গিরিরাজের কাছে। শুনেছ কি গিরিরাজ নিশার স্বপন, মা মা বলে কাঁদিছে পরানো ধন। স্বপ্ন কাতর মা মেনকা দুঃখে ভেঙে পড়েন, আদরিণী কন্যা উমাকে আনার জন্য করেন কাতুর আবেদন।

মেনকার কাতুর অনুরোধে গিরিরাজ চলেন কৈলাসপুরে, শ্মশানে মশানে ঘোরা ভাঙর ভোলার আলয়ে। বৎসরান্তে পিতা সন্দর্শনে কন্যা পার্বতী হয়ে ওঠেন আনন্দে আপ্লুতা। সকরুণ আঁখি জলে হরের সকাশে যান পিতৃগৃহে যাওয়ার বাসনায়, হরের অনুমতি প্রার্থনায়।

মহাযোগে মগ্ন দেবাদিদেব মহাদেব। কখনো তিনি রজতগিরি সদৃশ, কখনো বা ঘোর কৃষ্ণবর্ণ মহাকাল। তিনি দেবতাদেরও আরাধ্য, তিনি বিশ্বের আদি ও অনন্ত পুরুষ। তিনি আবার কখনো নটরাজ মূর্তিতে তাণ্ডব লীলায় মহাপ্রলয়ের অধিকর্তা। দেবাদিদেব নিমিলিত চক্ষু পদ্মাসীন, অসীম ঐশ্বর্য সত্ত্বেও তিনি চিরদরিদ্র। সর্ব অহংকারে বিভূষিত হয়েও নিরহংকারী, সংসারে তার নিঃসীম আসক্তি, অথচ বন্ধনে তিনি চির উদাসীন। তার প্রাণপ্রিয় পার্বতীর কাতর অনুরোধে

পতির অনুমতি পেয়ে উমার আনন্দ আর ধরে না। তার আনন্দের শিহরণে পুলকিত হয়ে ওঠে আকাশ বাতাস সমগ্র প্রকৃতি। কাশের গুচ্ছ করে চামর ব্যজন, শরতের শিউলি পথে বিছিয়ে দেয় শ্বেত শুভ্র চাদর, তার গন্ধে আমোদিত ভুবন। উমার পিত্রালয়ে আগমন বার্তা ছড়িয়ে পড়ে দিকে দিকে। মা মেনকার সঙ্গে পুরবাসীগণ গেয়ে ওঠে আনন্দ।

পুত্র কন্যা সহ দেবাদিদেব মহাদেবকে সঙ্গে নিয়ে জগৎ আলো করে উমা এলেন ঘরে। তার রূপের ছটায় জগৎ হয়ে ওঠে আলোকময়, হলো সকল দুঃখ বেদনা আর প্রতীক্ষার অবসান।

দীর্ঘ এক বছর পর কন্যা উমাকে কাছে পেয়ে জননী মেনকার দুচোখে বয়ে যায় আনন্দধারা। কন্যার দুঃখ কষ্টের কথা স্মরণ করে দীর্ঘ অদর্শনের জন্য মেনকা অভিযোগ জানান কন্যা উমাকে। মা মেনকার অভিযোগের উত্তরে অভিমানী কন্যা উমাও জানায় তার দুঃখের কাহিনী, জানায় তার উদাসী ভৈরব পতি ভোলানাথের কথা। মায়ের কাছে উজাড় করে দেয় আপন মনের ব্যথা।

মা মেনকার কন্যা উমা মর্তে আসেন দেবী দুর্গা রূপে। তিনি অতসী পুষ্প বর্ণাভা, দশভুজা, জটাজুট সমাযুক্তা, অর্ধচন্দ্র তাঁর শিরভূষণ, পদতলে ছিন্ন মস্তক মহিষ, মহিষের দেহনের গত মহিষাসুর, বুকে দেবীর ত্রিশূল, দেবী অষ্টশক্তি ও দেবগণ পরিবেষ্টিত, দুপাশে কার্তিক, গণেশ ও লক্ষ্মী সরস্বতী, দেবী শালঙ্কারা রত্নবিভূষিতা।

মা মেনকার আদরিণী কন্যা উমা শরৎকালে আবির্ভূতা হন কল্যাণময়ী বরাভয়দায়িনী শক্তিরূপিণী দুর্গতি নাশিনী।

রূপে। তিনি মঙ্গলের প্রতীক, অশুভ শক্তির বিনাশকারী, মহামায়া, সর্বকল্যাণময়ী, জগজ্জননী, তাঁরই আবাহনে আগমনী।

এতক্ষণ নিবেদিত হল বিশেষ সঙ্গীত রূপক আনন্দময়ীর আগমনে। ভাষ্য রচনা ডক্টর বিমল চট্টোপাধ্যায়, সঙ্গীতে অংশগ্রহণে শ্রীকুমার চট্টোপাধ্যায়, চন্দ্রাবলী রুদ্র ও আগমনীর শিল্পীবৃন্দ, অঞ্জলি কর, চৈতালী মণ্ডল, স্বপন দত্ত, পার্থ মুখোপাধ্যায় ও অরুণ কর। ভাষ্যপাঠ ছন্দা সেন। যন্ত্রানুষঙ্গে শ্যামল কাঞ্জিলাল, বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়, হরশঙ্কর ভট্টাচার্য, দেবাশিস মজুমদার, কল্লোল মজুমদার, গণেশ বসাক ও সুব্রত কর্মকার। যন্ত্রসঙ্গীত পরিচালনা সুব্রত কর্মকার। শব্দগ্রহণ ও সম্পাদনা জ্যোতির্ময় বোলেল। কারিগরি সহযোগিতা বিশ্বনাথ মান্না ও গোপাল পাজা। প্রযোজনা বাসবী গোস্বামী।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF 2026 অর্থাৎ অর্থ বছরের জন্য ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 7% করেছে। ব্যাডমিন্টনের ডেনমার্ক ওপেনে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী PV সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ভারতের ওই অভিযান শুরু করছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তার সরকার সব থেকে গুরুত্ব দিয়েছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের ভাষণে তিনি বলেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। ক্ষমতা শুধুমাত্র নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে দেওয়ার ক্ষমতার প্রকৃত অর্থ বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে প্রযুক্তি, তথ্য, জ্ঞান ও উদ্ভাবন ক্ষমতার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। ভারতের সক্ষমতা যাতে অন্যান্য দেশের সামনেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে তা নিশ্চিত করতে তার সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এদেশে 100 বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র, ম্যাগাজিন এবং 1,000-এরও বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। গত এক দশকে দেশে 25 কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করার সম্ভব হয়েছে বলেও তিনি জানান।
1: পাওয়ার কে পারপাস পর জো ফোকাস হ্যায় ইয়াহি সোচ গভর্নেন্স মে ভি জরুরি হ্যায়। সরকার কে পাস অথরিটি হ্যায় লেকিন ইসকা উদ্দেশ্য ইয়ে নাহি হোনা চাহিয়ে কি দেশ কা নাগরিক সিস্টেম পর হি নির্ভর হো জায়ে, বল্কি ইসকা মকসদ ইয়ে হোনা চাহিয়ে কি দেশ কে নাগরিক সক্ষম হো, সশক্ত হো। আর ভারত ইসি রাস্তে পর চল রহা হ্যায়। ইসি রাস্তে পর চলতে হুয়ে ভারত নে বিতে এক দশক মে 25 কোটি লোগো কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
0: তিনি বলেন, 2014 সালের পর থেকে

0: ভারতে স্টার্ট আপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা 2.5 লক্ষ ছাড়িয়েছে।
1: ভারত মে কুচ সো স্টার্টআপ হি হুয়া করতে আব দেশ মে ইনকি সংখ্যা 2.5 লাখ সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো ওর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপ মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়। ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে হ্যায়।
0: নবরাত্রির তৃতীয় দিনে আজ দেশছুড়ে দেবী চন্দ্রঘণ্টায় পূজার্চনা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক আয়োজিত এই সরস মেলায় মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1,500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করবেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেকে স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বসুধৈব কুটুম্বকমের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা শান্তি ও মানব কল্যাণের প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। উল্লেখ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের নীতি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়ে বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতন সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ থেকে 2 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে আগামীকাল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডাক্তার কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা, ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, DTH প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা একটি প্রতিবেদন।
2: গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভারত সরকারের একটি উদ্যোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে LPG সংযোগ দেওয়ায় ধোঁয়ায় ভরা রান্নাঘরের বদলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সময় সাশ্রয় এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসেছে পরিবর্তন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবনেও এই প্রকল্প কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে বললেন দক্ষিণ চব্বিশ পরগনার সাবার লাহিড়িপুরের বাসিন্দা শ্যামলী মণ্ডল।
3: আমরা আগে জঙ্গল থেকে কাঠ কেটে রান্না করতাম। 3 বছর আগে উজ্জ্বলা গ্যাসের কানেকশন নিয়েছি। আগে চাইতে কাঠের ব্যবহার কম হয়ে গেছে। ছেলে মেয়ে স্কুলের ক্ষেত্রে গ্যাসে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সরকারের এই ব্যবস্থায় আমরা খুব খুশি।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচার অভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক

অর্থ ভাণ্ডার IMF 2026-27 অর্থ বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 7% করেছে। IMF জানিয়েছে অভ্যন্তরীণ চাহিদা ও পরিষেবা প্রদানের গতি বৃদ্ধি এর নেপথ্যে রয়েছে। পরের অর্থ বছরেও এই হার বজায় থাকবে বলে জানিয়েছে IMF। দিল্লি পুলিশ আজ সিজিপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করেছে। তারা জাতীয় রাজধানী অঞ্চলে যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। উল্লেখ্য, দিল্লি পুলিশ গতকালই যন্তর মন্তরকে প্রতিবাদ কর্মসূচি করার তালিকা থেকে বাদ দেয়। নেপালের মধ্য অঞ্চলে গত সপ্তাহের শেষে ভয়াবহ বন্যায় বহু অঞ্চল প্লাবিত হওয়ায় 100-এরও বেশি বিদেশি পর্বতারোহী একাধিক অঞ্চলে আটকে রয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রশাসন গোর্খা জেলায় আজ ভোররাতে ভূমিধসের কারণে আটকে পড়া 12 জন বিদেশি সহ 321 জনকে উদ্ধার করেছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বর থাকা কোরিয়ার আনসে ইয়ং এর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। খবর এখনকার মতন শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নদিয়ার আধ্যাত্মিক পর্যটন ও ঐতিহ্য রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট ও দক্ষিণেশ্বরকে নিয়ে তীর্থক্ষেত্র সার্কিট গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আজ নদিয়ার রানাঘাটের স্ট্যান্ড রোডে চারের পল্লী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করে বলেন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর আরও 12,400টি দুর্গাপুজোর অনুমোদন দেওয়া হয়েছে।
1: আমরা আসার পরে নতুন 12,400 পুজোকে অনুমোদন দেওয়া হয়েছে। এবারে 57,400 পুজো আমাদের কাছ থেকে অনুমোদন নিয়েছে করব। তীর্থক্ষেত্র সার্কিটের মাধ্যমে আমরা কোচবিহারের মদনমোহন জিউ থেকে মায়াপুর, নবদ্বীপ হয়ে তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট, দক্ষিণেশ্বর আমরা তীর্থক্ষেত্র সার্কিটের মধ্য দিয়ে এই বাংলায় যে আধ্যাত্মিক জাগরণের পূর্ণভূমি তাকে আমরা এগিয়ে নিয়ে যাব।
0: উল্লেখ্য, শারদীয়া দুর্গাপুজোর আজ তৃতীয়া। বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই বড় বড় পুজো মণ্ডপে সারা উদ্বোধন পর্ব। নবরাত্রির তৃতীয় দিনে দেবী দুর্গা আজ পূজিতা হচ্ছেন মাতা চন্দ্রঘণ্টা রূপে। মুখ্যমন্ত্রীর আজ আরও কয়েকটি পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে। নদিয়া থেকে তিনি হেলিকপ্টারে কল্যাণী পৌঁছে সেখানে A9 পার্ক দুর্গাপুজোর মণ্ডপের উদ্বোধন করবেন। সেখান থেকে তার উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় যাওয়ার কথা। সেখানে গান্ধীপল্লী, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং মতিগঞ্জ ঐক্য সম্মেলনের দুর্গাপুজোর অনুষ্ঠানে অংশ নেবেন। সন্ধ্যায় তার দমদম, নাগেরবাজারে তেলিপুকুর সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপেরও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে পুলিশের অনুমতি ছাড়াই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজোর সময় মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার দাবি করেছেন। তিনি আজ ব্যারাকপুরে নতুন দলীয় কার্যালয়ে ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করেন। প্রশাসনের অনুমতি নিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পক্ষে জোরালো সওয়াল করেন তিনি। দিল্লিতে বর্তমানে বিরোধী দলগুলি যে আন্দোলনে সামিল তার পেছনে দেশবিরোধী শক্তির হাত আছে বলেও অভিযোগ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী।
2: পুরোটাই হচ্ছে ওয়েল অর্কেস্ট্রেটেড, প্ল্যান করে করা, এবং ভারতবর্ষকে এই টুলকিট সিস্টেম, যে টুলকিট সিস্টেমের মাধ্যমে ভারতবর্ষকে অস্থির করার একটা প্রচেষ্টা ভারতবর্ষের বাইরেরও হাত এর মধ্যে আছে, এটা স্পষ্ট হয়ে গেছে।
0: হুগলির চুঁচুড়ার কাপাসডাঙ্গার 3 নম্বর গেট এলাকাতেও আজ জেলা বিজেপি কার্যালয়ে ভূমি পুজো করা হয়। দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামগ্রিক উৎসব বলে রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন।

0: বার্ষিক সভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, দু দশক আগের ভারতের সঙ্গে বর্তমান ভারতকে মেলানো যাবে না। এখন পৃথিবীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ রাজ্যেও 50 বছরের অতীতকে পিছনে ফেলে নতুন করে নিয়োগের পরিকাঠামো তৈরি করতে চাইছে বর্তমান সরকার। এদিকে মেধা ও বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও গত 49 বছর রাজ্যে উন্নয়নমূলক সম্পূর্ণ কাজ থমকে ছিল বলে শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় ওই আলোচনা সভাতেই মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নতুন শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে বলে ভারতে নিযুক্ত কেনিয়ার কনসাল জেনারেল প্রণয় পোদ্দার মন্তব্য করেছেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত আলোচনা সভার ফাঁকে আকাশবাণীকে তিনি বলেন, বর্তমানে কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকায় বিনিয়োগের ক্ষেত্রে সরকারি অনুমোদন অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার কনসাল মহেশ কে সাহারিয়া ভারতের সঙ্গে সেদেশের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। সুপ্রিম কোর্ট স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলায় রাজগঞ্জের তৎকালীন বিডিও পলাতক প্রশান্ত বর্মনের মামলা খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চ গত 6ই অক্টোবর প্রশান্তকে 48 ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রশান্ত। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বিপুল এম পাঞ্চোলি ও অরবিন্দ কুমারের বেঞ্চ আজ হাইকোর্টের নির্দেশে কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেন। আদালতের নির্দেশ কেন প্রশান্ত অমান্য করে তার আইনজীবীর কাছে সেই ব্যাখ্যা চায় বেঞ্চ। একই সঙ্গে রাজ্যকেও এ ব্যাপারে ভর্সনা করেছে শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য কেন এখনও প্রশান্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি সেই প্রশ্ন তুলেছে তারা। কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ আজ পুরো নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রীর ওই আর্জি খারিজ করে দেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের বিষয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।
1: গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভারত সরকারের একটি উদ্যোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ায় ধোঁয়ায় ভরা রান্নাঘরের বদলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সময় সাশ্রয় এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসেছে পরিবর্তন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবনেও এই প্রকল্প কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে বললেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসা লাহিড়িপুরের বাসিন্দা শ্যামলী মণ্ডল।
2: 3 বছর আগে উজ্জ্বলা গ্যাসের কানেকশন নিয়েছি, আগে চাইতে কাঠের ব্যবহার কম হয়ে গেছে। সরকারের এই ব্যবস্থায় আমরা খুব খুশি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনে দিল্লির বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংস 429 রানে শেষ হয়েছে। দিল্লি তাদের দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত 1 উইকেটে 16 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্স এ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার, ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস, সব হয়ে গেছে।
4: বাজেট বানানো শেষ?
3: হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি।
4: নতুন শাড়ি কেনা যায়?
3: না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা? না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার। তুমি যাও তো এবার।
5: RBI এ কথা বলে,
6: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্স এ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

0: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে মাননীয় ইস্যু, উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়।

0: শরৎকাল মানে কাশের দোলা, আর কাশের দোলা মানে মনের মধ্যে এক অন্য দোলার জন্ম। মা আসছেন, মাকে আবাহন জানানোর আনন্দে মাতোয়ারা মানুষ। ঠিক তখন দেখা যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিজ্ঞাপনে পুরোহিতদের প্রশিক্ষণ শিবির। কেন এই প্রয়োজন পড়ল? খুব জরুরি? অবস্থার কি বদল ঘটেছে কিছু? আমাদের সঙ্গে রয়েছেন কালিদাস চক্রবর্তী মহাশয়। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, যেটা জানতে চাইব প্রথমেই, এই যে ইদানিংকালে দেখা যাচ্ছে প্রায়শই যে বিভিন্ন জায়গায় পুরোহিতদের প্রশিক্ষণ শিবির হচ্ছে পুজোর ঠিক আগে আগে, কোথাও কি পরিবর্তন হচ্ছিল? কোথাও কি অজ্ঞানতার প্রকাশ পাচ্ছিল বা কোনো খামতি তৈরি হচ্ছিল যে কারণে এই আয়োজন, আপনার কি মনে হয়?
1: অজ্ঞানতার প্রকাশ তো এসেছে, যেমন যারা এই মুহূর্তে আমার অঞ্চল থেকে আমি বলতে পারি, বর্তমানে অঞ্চলে ফ্ল্যাটের সংখ্যা বেড়ে গেছে, প্রতি ফ্ল্যাটে নতুন করে দুর্গাপুজো চালু করেছে। আমার অঞ্চলে হয়তো এরকম ষাটখানা ফ্ল্যাটে ষাটটা দুর্গাপুজো নতুন চালু হলো। এতে করে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, এই মুহূর্তে আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তারা সব ফ্ল্যাটে গিয়ে হেড পণ্ডিত হয়ে গেছেন। এই যে যারা হয়ে গেছে, আমাদের মা হচ্ছেন মন্ত্রময়ী এবং তিথিময়ী মা। মায়ের মন্ত্রের সঠিকতার উপরে মা সন্তুষ্ট হন। এদের কাছে সেই জিনিসগুলো এরা প্রাপ্ত না হয়েই তারা চলে গেছে, এটা আমাদের কাছে পৌরোহিত্যের একটা অভাব। এবং যে কারণে আমরা এইটাকে চালু করছি যে নিশ্চয়ই সবাই কাজ করবে, আমরা দীর্ঘদিন তো করবো না, সবাইকে চলে যেতে হবে, পরবর্তী জিনিসকে বলছি তোমরা এসো করো, কিন্তু প্রকৃত শিক্ষা গ্রহণ করে প্রকৃত জিনিসটা মানুষের কাছে দাও, যাতে মানুষ এই যে আকাঙ্ক্ষায় আছে, আমরা মায়ের আরাধনা করে একটা কিছু ভালো পাবো, মায়ের আশীর্বাদ পাবো, সেটা যাতে সত্যিই তারা পায়, সেই জায়গায় মন্ত্রোচ্চারণটা নিয়ে যাও। এই জন্যই এদেরকে নিয়ে শিক্ষা দান করা আমাদের।
0: বেশ, এর জন্য কি সারা বছরের আয়োজন চলে? মানে সারা বছরই কি এমন কোনো আয়োজন থাকে নাকি শুধু দুর্গাপূজাকে কেন্দ্র করে শুরু হয়?
1: না, সারা বছরই থাকে, কারণ আমাদের ১২ মাসে ১৩ পার্বণ আছেই, আমাদের প্রতি মুহূর্তেই আছে। আর আমাদের এই শাস্ত্রীয় জিনিসটা অগাধ সমুদ্র, আমরা কেউ হয়তো আমার একজনের জীবনে সম্পূর্ণ করে ফেলেছি বলতে পারবো না।
0: একদমই।
1: সেইখান থেকে দাঁড়িয়ে সারা বছরই কিছু কিছু যদি না দেওয়া হয়, স্বল্প সময়ে আর কতটুকু দেওয়া যায়?
0: একদম ঠিক। তবে যেটা জানার ইচ্ছে কাজ করছে, আমাদের ছোটবেলায় আমরা পুজো পাঁচ দিনেই পেতাম, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে শাস্ত্রীয় মতে বা পঞ্জিকা মতে সেটা কখনো ৬ দিন, কখনো ৭ দিন, যেরকম এবছরও পুজো ৬ দিন। তো এই পরিবর্তনটা হওয়ার পিছনে কোনো কারণ আছে কি?
1: পরিবর্তনটা তো এইগুলো যারা তিথির সময় নির্ধারণ করেন গণনা করে, এইটার গণনার অনেক বড় একটা আলাদা বিষয়, সে বিষয়টা অনেক বড়, স্বল্প সময় হয়তো তার ব্যাখ্যা দেওয়া যাবে না, এটা একটা গণনার ব্যাপার। এবার আমাদের সময় স্বল্প হলেও আমাদের শাস্ত্রীয় বিধান বলছে আমাদের মূল উদ্দেশ্য মাকে সন্তুষ্ট করা, মার থেকে আমি আশীর্বাদ পাওয়া। মা বলছেন, মা হচ্ছেন তিথিময়ী এবং তিনি মন্ত্রময়ী, প্রকৃত তিথির মধ্যে তাকে মন্ত্রগুলো এবং মন্ত্র দ্বারা যে যে জিনিস দেওয়া যায় সেগুলো প্রদান করা। এবার স্বল্প সময় হলে

0: আমাদের বিধান বলছে ষোড়শোপচারে পুজো করতে, হয়তো তোমরা পারবে না এই বছরের সময়, না পারলে দশোপচারে করো, না পারলে পঞ্চোপচারে করো, সেটাও যদি না হয় শুধু গন্ধপুষ্প করো, যদি দেখো পুষ্পও এসে পৌঁছায়নি তুমি শুধু গঙ্গা জল দিয়ে করো, তাতেও মা যে সন্তুষ্ট হবেন, কিন্তু তিথি পার হয়ে গেলে তুমি হাজার বেলপাতা দিয়েও সেই সন্তুষ্টিটা মাকে করতে পারবে না। এটা মায়ের যে শাস্ত্রীয় ক্রিয়াকর্ম বৈকাণ্ড আছে সমস্ত, তা থেকে আমরা পড়ে এগুলোই পাচ্ছি।
1: আচ্ছা, তো
0: ধরুন বলতে সূর্যোদয়ে, শুক্লপক্ষে সূর্যোদয়ে তিথি শুরু করা হবে, সেই জন্যই স্বল্প সময়, না তো রাত থাকতে শুরু করা যেত। সূর্যোদয়ের আগে বলছে আমাদের 48 মিনিট আগে তোমরা শুরু করতে পারো, কিন্তু ওই 48 মিনিটে আমাদের যে পুজো শুরু করার আগে নিত্য ক্রিয়া দিয়ে আছে, সেই নিত্য ক্রিয়াগুলো করতে পারবে, মূল পুজো আমাকে সূর্যোদয় থেকেই শুরু করতে হবে।
1: আচ্ছা, তো এবছর যে সপ্তমী দুদিন, তো সপ্তমী পুজোর পুজোকে দুদিনে ভাগ করবেন কিভাবে এবারে?
0: না, সপ্তমী পুজো দুদিন বলছে, সপ্তমী পুজোটা তো দ্বিতীয় দিনেই হবে।
1: বেশ,
0: কারণ আগের দিন নবপত্রিকা প্রবেশ, দ্বিতীয় নবপত্রিকার প্রবেশের একটা সময় থাকে, ওই সময়টা সকাল 8:30 থেকে 9:30 মধ্যে থাকে। দ্বিতীয় দিন যেহেতু ওই 8:30-9 পর্যন্ত আমরা তিথিটা পাচ্ছি না, নবপত্রিকা প্রবেশ করিয়ে নিতে হচ্ছে আমাকে, কিন্তু মূল পুজোটা এবার তিনি আছেন, তার পুজো চলবে, পুজোটা পরদিনই হবে সূর্যোদয় ধরেই।
1: আচ্ছা,
0: এবার সূর্যোদয়ে যদি বলে পরদিনই করবে, তাহলে তাকে একদম সূর্যোদয়ের মুখেই 5:30 নবপত্রিকা প্রকাশ করাতে হবে, বাকি সব আগে গুছিয়ে রাখতে হবে।
1: বেশ, আর অষ্টমীর ক্ষেত্রে সময় তো কমে গেল অনেকটা,
0: অনেকটাই কমে গেল। একই পদ্ধতি বলছে যে পুজো, পূর্ণাঙ্গ পুজো না করতে পারলে সংক্ষিপ্ত পুজো করো। এই ব্যাপারে আমাদের বিগত দিনের একটা বইও আছে, পণ্ডিত শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাপায়েদী মহাশয়ের কালিকা পুরাণের একটা বই আছে, সেই বইয়ের শেষের দিকে দেখতে পাবে পুরোহিতরা যে কিভাবে সংক্ষিপ্ত পুজো করা যায় তার ব্যাখ্যা দেওয়া আছে।
1: বেশ, পুজোর দিনগুলো তো আপনার মণ্ডপেই কাটে নিশ্চয়ই, কিন্তু
0: হ্যাঁ মণ্ডপেই কাটে, মা আছেন মায়ের কাছে থেকেই তো শান্তি।
1: বেশ, কিন্তু সারা বছরই তো আপনি এই পেশার সঙ্গেই যুক্ত রয়েছেন, এই চর্চার সঙ্গে যুক্ত, এই সাধনার সঙ্গে যুক্ত, পুজোর এই 5টা দিন বিশেষত্ব কি থাকে আপনার ব্যক্তিগত, আপনার নিজের কাছে?
0: বিশেষত্ব বলতে যেটা আমি জানি যে বিজ্ঞান একটা কথা বলেছে, ধর্মশাস্ত্রটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক তৈরি হয়েছে, আমি মেনে নিলাম তাদের কথা, কিন্তু একটা জায়গা তারাও অ্যান্সার দিতে পারেনি, ওই অ্যান্সারটা আমরাও এখনো দিতে পারিনি, যে হোয়াট ইজ পাওয়ার। আমি বাড়ি থাকলে আমার এই আজকে যেমন আমি বাড়িতে আছি, আমার ভাবছি আরেকটু কি খাবো, আরেকটু কি খাবো, মহালয়ার দিন আমি গঙ্গাঘাটে 5টায় ঢুকেছি, বিকেল 3:30 উঠে এসেছি, তো কোনো খাওয়া বা বাথরুম যাওয়া কোনো কিছু তো আমার মনে ছিল না, এটা কোথা থেকে হয়, এটা একটা অবাক কাণ্ড। সেই অবাক কাণ্ডগুলো আমাদের এই পুজোর 5 দিনও ঘটে, আমার মনে হয় এটাকেই পাওয়ার বলা হয়। এই পাওয়ারটা যে কোথা থেকে আসে তার উত্তর আমরা কেউই দিতে পারিনি আজও।
1: শক্তিরূপে সনাতনী,
0: একদমই তাই।
1: বেশ, ভালো থাকবেন, প্রণাম নেবেন।
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

চিঠির ঝাঁপি খুলে বসব মাননীয় সুর। শুনলেন মাননীয় সুতে কালিদাস চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে তাঁর ব্যাখ্যা এবং পুরোহিতদের প্রস্তুতি নিয়ে বিভিন্ন কথা। কিন্তু আপনাদের প্রস্তুতি কেমন চলছে? পুজোর এই পাঁচ দিন সঙ্গে কি বেরোবার কেউ আছে যে হাত ধরে নিয়ে ঠাকুর দেখাবে? বা আপনার নিজের কি আর ইচ্ছে করে এই মানুষের ভিড়ে মিশে

করতে, নাকি শৈশবকে ফিরে পান নতুন করে, নতুন আনন্দে মেতে ওঠেন এই পুজোর কদিন? এসব কথাগুলোই শুনব টেলিফোনে। ফোন করবেন, আমাদের নাম্বার খোলা আছে আপনাদের জন্য। সরাসরি চিঠির প্রসঙ্গে চলে যাই। প্রথম চিঠি, লিখেছেন অসীম মণ্ডল। অসীম মণ্ডল লিখছেন, শরতের কাঁচা ও নরম প্রাণের স্পর্শ যখন বাঙালির হৃদয়ে এসে লাগে, তখন মানুষের মন আর ঘরে থিতু থাকতে পারে না। সেই নাড়া দেওয়া প্রাণের আবেগ থেকেই জন্ম নেয় শরতের আনন্দ গান। শরতের রোদ যেন একেবারে সদ্য গলানো কাঁচা সোনা। এই নরম রোদ যখন ধানের ক্ষেতে এসে পড়ে, তখন চারিদিকে আনন্দের গান জেগে ওঠে। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। বর্ষার মেঘ কেটে গিয়ে যখন আকাশ জুড়ে তাজা নীল রং ফুটে ওঠে, তখন মানুষের মনও ঘরের ভিতর মহল থেকে বেরিয়ে বাইরের প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চায়। শরতের প্রকৃতিতে সবুজ রংটি বড় কচি আর নরম। সেই কচি সবুজের চাদরে যখন শিউলি ঝরে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন প্রাণের সবটুকু অর্ঘ্য সাজিয়ে দিয়েছে। তাই তো কবির কানে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি। শিউলি ফুলের গন্ধ আর কাশের দোলা সরাসরি বাঙালির হৃদয়ের গভীরতম কোনো স্থানে নাড়া দেয়, যা কেবল এক পরম আনন্দের অনুভূতি জাগায় তা নয়, বা অনুভূতির জায়গায় শুধু নয়, বরং এক মধুর ব্যাকুলতাও তৈরি করে। শরতের আনন্দগান কেবল সুর আর বাণীর কোলাজ নয়, তা আসলে বাঙালির প্রাণস্পন্দন এবং বেঁচে থাকার মহোৎসব। শরতের আগমনী গানের সেই সুরে বাঙালির হৃদয়ে এক গভীর প্রশান্তি ও চিরন্তন আনন্দের রেশ রেখে যায়। তাই শরতের আনন্দগান প্রকৃতির সীমানা ছাড়িয়ে মানবাত্মার এক পরম মুক্তির গান হয়ে চিরকাল আমার হয়ে থাকে, অমর হয়ে থাকে। শরৎ শুভেচ্ছান্তে অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর, ঠিবা, বীরভূম।

0: পরের চিঠি লিখছেন বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। লিখছেন, শরৎ মানেই রূপের এক অপরূপ মাধুর্য। ঠিক তাই বৃন্দাবনবাবুর চিঠি পড়ার সঙ্গে সঙ্গেই শুরু করতে না করতে একটা ফোন এসেছে, দেখি কে রয়েছেন টেলিফোনে। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি রেখা মুখার্জি, সাতই মুর্শিদাবাদ থেকে বলছি।
0: বলুন।
1: পুজোর তো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কেনাকাটাও হয়ে গিয়েছে, আর এখন বাকি, কালকে তো চতুর্থী, পরশু পঞ্চমী, এখন মা ঘরে আসতে বাকি। মা ঘরে এলে তো শুরু হয়ে যায় প্রতিমা দর্শন। আরে পুজোর কটার দিন নাতনি মেয়ে জামাই বিয়ান সবকে নিয়ে বেরোই, আর নাতনি যখন হাত ধরে আমাকে বলে দিদা এই দেখো ওষুধ, এই দেখো এটা কাটছি, তখন ওর মধ্যে থেকে আমি নিজে সেই ছোটবেলাটা ফিরে পাই। মনে হয় ওই যেন আমার কাছে দিদা আর আমি ওর কাছে নাতনি।
0: একদমই তাই,
1: মানে সে খুশিটা আমি কোথায় রাখবো আমি নিজেও ভেবে পাই না।
0: যেটা জানতে চাইবো, আপনার ছোটবেলার দুর্গাপুজো কেমন ছিল?
1: আমার ছোটবেলায় দুর্গাপুজো খুব ভালো ছিল, স্কুল যেতাম, স্কুল থেকে এসে প্রতিমা তৈরি দেখতাম, তারপরে পুজোর সময়তে তো সব সময় ঘুরতাম ফিরতাম দেখতাম, দাদাদের সঙ্গেও বাইরে যেতাম দেখতে বহরমপুর, তারপরে পুজোর সময় কে কেমন জামা কিনলো, কার কেমন জামা হলো, তারপরে অঞ্জলি দিয়া মণ্ডপে ঘোরা, মানে সে কি বলবো, সেটা তো খুবই খুশির বিষয় ছিল তখন।
0: তবে একটা বিষয় বলুন, এই যে জামা কেনার কথা বললেন, তখন তো পাড়ার দোকান থেকে জামা কেনা আপনাদের ছোটবেলা, তখন তো এত

0: প্রাচুর্য ছিল না, এত শপিং মল ছিল না, কিন্তু আনন্দ কি বেশি ছিল?
1: হ্যাঁ, খুব সুন্দর একটা কি বলবো পরিবেশ, আর তার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছিলাম
0: বেশ। ইদানিংকালের প্রত্যেক বছর কি পুজোয় বেরোন নাকি কখনো সখনো বেরোনো হয়?
1: এর মধ্যে বয়সটা এখন 61 চলছে, তবে যাই, গাড়ি করে জামাই নিয়ে যায়।
0: বেশ,
1: মায়ের সঙ্গে নাতনি মেয়ে বিয়ান সব একসঙ্গেই যায়।
0: বেশ, আনন্দ করে থাকুন, পুজো আনন্দে কাটুক, ভালো থাকুন, প্রণাম নেবেন। ঠিক তাই, পুজো এলে যখন ছোটরা আনন্দে মাতে, বড়রা নিজেদের শৈশব খুঁজে ফেলে ওই ছোটদের মধ্যে থেকেই। এভাবেই সময়ের হাত ধরে ধরে ভালো লাগা আনন্দ গান গেয়ে চলি আমরা সবাই। শরতের আনন্দ গান নিয়ে যে কলম ধরেছিলেন বৃন্দাবন ঘোষ, সে কথায় আবার ফিরে আসি। শরৎ মানেই রূপের এক অপরূপ মাধুর্য, যা প্রতিটি বাঙালি হৃদয়ে এক অনাবিল আনন্দের সঞ্চার করে, এ প্রমাণ আমরা এক্ষুনি ফোনেও পেলাম। বর্ষার মেঘলা আকাশ সরিয়ে বিদায় নেয় ধূসরতা, আর প্রকৃতি মেতে ওঠে এক নতুন উৎসবে। শরৎ মানেই সোনাঝরা রোদ আর নরম ছায়ার কানামাছি খেলা। এই ঋতুতে নদীর চরে চরে সাদা কাশের দোলা যেন প্রকৃতির এক শুভ্র অভ্যর্থনা। ঘন নীল আকাশ, তুলোর মতো সাদা মেঘের আনাগোনা। রবি ঠাকুরের গানে গানে বলতে ইচ্ছে করে, আনন্দ গান গালে হৃদয় আনন্দ গান গা। শুধু আকাশ বা নদী নয়, এই সময় গ্রামের দিঘির থই থই জলে ফুটে ওঠে সুন্দর পদ্ম ফুলের মেলা। শান্ত বাতাসের দোলায় সেই পদ্ম কানন এক মায়াবী পরিবেশ তৈরি করে। আর শরতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ভোরের শিউলিতলা। ভোরের আলো ফুটতেই স্নিগ্ধ ঘাসের ওপর ঝরে পড়া শিউলি ফুলের মন মাতানো সুবাস চারপাশকে আমোদিত করে তোলে। এই গন্ধই মনে করিয়ে দেয় যে উৎসবের দিন আর বেশি দূরে নেই। শরৎ মানেই মা দুর্গার বোধন, ঢাকের কাঠি আর শাঁখের আওয়াজে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস, আগমনীর আনন্দ গানে চারপাশের পরিবেশ হয়ে ওঠে পবিত্র ও মধুর। এই আগমনী গান কেবল একটি সুর নয়, এটি বাঙালির মেলবন্ধনের এক পরম মাধ্যম। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই মেতে ওঠে নতুন আনন্দের জোয়ারে। দুঃখ গ্লানি ভুলে মানুষ মেতে ওঠে মহামিলনের উৎসবে। শরতের এই আনন্দ গানে আমাদের যান্ত্রিক জীবনে নতুন সৃষ্টির খোরাক যোগায়। কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মনেই এক নতুন আশার আলো জ্বলে। শরৎ আমাদের শেখায় কীভাবে সমস্ত মলিনতা মুছে ফেলে নতুন করে জীবনকে ভালোবাসতে হয়। এই আনন্দ গান তাই কেবল ঋতুর গান নয়, তা মানুষের অন্তরের চিরন্তন উৎসবের গান। ঠিক তাই, টেলিফোনে রয়েছেন। হ্যাঁ, এই চিঠি যেটা পড়লাম, বৃন্দাবন ঘোষের চিঠি, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। হ্যালো।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি বাণী মুখার্জি বলছি।
0: বলুন দিদি, কেমন আছেন?
2: আপনি ভালো আছেন তো?
0: আমি ভালো আছি। পূজোর প্রস্তুতি কেমন চলছে আপনার মনে?
2: বলতে আমি পা ভেঙে এখানে বসে আছি। ওই একটা কথা বলি, তখনকার দিনের পূজোটাই ছিল ভালো ছেলেবেলার, তখন আর কি সঙ্গে হতো, কইয়ের মোয়া হতো, এখন সব কেনা খাবার ভাই। আর এখন যে ঠাকুর দেখতে যাওয়ার কথা যাবো, আমার পা ভাঙা, আমার হাজবেন্ড সেই মানে আমার থেকে বয়স্ক, দিয়ে নাচবো, ওরা যে নিয়ে যাবে, কিন্তু ওদের তো সাজগোজ গুলো নষ্ট হয়ে যাবে, কোথায় লিপস্টিক শাড়ি, অতএব আমরা একটু দিতেই ঠাকুর দেখবো।
0: কিন্তু একটা কথা কি মনে হয় না, আপনার ছোটবেলার পূজোয় পাড়ার যে প্রাচুর্য থাকতো, মা কাকিমারা আসতেন সকালবেলা, কারোর দায়িত্ব থাকতো ফল কাটার, কারোর দায়িত্ব থাকতো মালা গাঁথার, আপনাদের দায়িত্ব থাকতো বাগান থেকে, বিভিন্ন লোকের বাগান থেকে ফুল তুলে নিয়ে আসার, এই পূজো অনেক ঘরোয়া একাত্ম হওয়ার পূজো ছিল, যেটা এখন পাড়ার পুজোগুলো পাবলিকের দখলে চলে গেছে, নিজের পাড়ায় নিজেই ব্রাত্য হয়ে থাকতে হয় অনেকাংশে, নয় কি?
2: আর তখনকার দিনে তো এরকম সাজগোজ প্রতিটা তিথিতে পাল্টে পাল্টে পড়া ছিল না, মুটপুটুলি থেকে নেপথুলের গন্ধ সে কাপড় বার করি, তো এখনকার যেমন সব চার দিনে চারটে, তখন আমাদের ছোটবেলায় আমার 72 বছর বয়স, তখন তো মুটপুটুলি থেকে কাপড়, কেউ হয়তো টালি, কেউ হয়তো নতুন, কেউ পুরনো, সেগুলো পরিয়ে তো যেতে হতো ভাই।
0: ঠিক তাই,
2: রেখা দিও ভালো বললেন।
0: ভালো থাকুন, আপনিও আনন্দে কাটুক পুজো, ঘরের কোন আনন্দে ভরে উঠুক, ভালো থাকুন।
2: আশীর্বাদ করুন সব।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: শরতের আনন্দগান নিয়ে পরের চিঠি লিখেছেন উত্তম কুমার মণ্ডল। উত্তমবাবু লিখেছেন, শরৎ আসে নিঃশব্দ চরণে, বয়সের ভারে নুব্জ আমাদের জীবনেও নিয়ে আসে এক ঝলক কৈশোরের গন্ধ। সেকালে শরৎ মানে ছিল ভোর 4টের রেডিও, ঘুম ভাঙত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, মহালয়ার সেই মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠের গম্ভীর সুরে কেঁপে উঠত পাড়া। মা ঠাকুমা গঙ্গা স্নান সেরে তুলসীতলায় প্রদীপ দিতেন, নতুন ভোরের হিমেল হাওয়া লাগত গায়ে, স্নিগ্ধ হলুদ আলোয় ভেসে যেত উঠোন। মনে পড়ে যায় ইয়া দেবী সর্বভূতে সুশান্ত মাতৃরূপে না সংস্থিতা। পুজোর কটা দিন ছিল প্রাণের উৎসব, ঢ্যাঙ্কুলাকুর ঢ্যাঙ্কুলাকুর ঢাকিদের মধুর আওয়াজে নেচে উঠত মন। ছোটদের সেই বিখ্যাত গান আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, শঙ্খ উলুধ্বনি আর আগমনী গানে আকাশ বাতাস মুখরিত হতো। পাড়ার মাইকে বাজত শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, কিংবা বাজল তোমার আলোর বেণু। সবুজ মাঠে ধানের শীষে শিশির শিউলি ঝরা সকাল গাছতলা সাদা হয়ে থাকত, নদীর ধারে কাশবন মাথা দোলাত, দিঘি ভরা জলে শালুক পদ্মের সমারোহ। এখন শরৎ আসে মোবাইলের নোটিফিকেশনে, মহালয়াও শুনি মোবাইলে, পুজো মণ্ডপে ঢাকের বদলে কান ফাটানো বাজনা, শব্দদানব ডিজের দাপটে ওষ্ঠাগত প্রাণ, মাইকে ভেসে আসে নতুন গান, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। শঙ্খ উলুধ্বনি চাপা পড়ে যায় বেসের নিকট, বেসের বিকট শব্দে। শুধু শরৎ শরৎই, বয়স বাড়লেও ভোরের হিমেল হাওয়া আজও সেই পুরনো গান গায়, মনে হয় গেয়ে উঠি আজই শরৎ তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়। ডিজের আলোর পিছনে কান পাতলেই শোনা যায় আগমনীর বার্তা, মা আসছেন। নমস্কার আনতে উত্তম কুমার মণ্ডল, গ্রাম কাঞ্চননগর, পোস্ট শামশাবাদ, জেলা পূর্ব মেদিনীপুর। টেলিফোনে কে রয়েছেন বন্ধু দেখি। নমস্কার।
3: হ্যালো।
2: হ্যাঁ নমস্কার, থেকে বলছেন?
3: ময়নাথিনী বলছি।
2: বলুন।
3: আমার ছোটবেলাতে হালদার বাবুদের বাড়ি পুজো হতো
2: বেশ,
3: তখনকার দিনে সাতক্ষীরা থানার অন্তর্গত।
2: তখনকার দিনে
3: সাতক্ষীরা থানার অন্তর্গত।
2: আচ্ছা।
3: তা ছোটবেলাতে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। ওই জমির পাট একটু একটু গুটি গুটি পাট, ওইগুলো পচিয়ে নিয়ে পয়সা বের করে তাই দিয়ে পুজো মণ্ডপে ঘুরতাম।
2: বেশ।
3: তো এখন তো এখন একা হয়ে গেছি আমি, আমার স্ত্রী চলে গেছে পরলোকে।
2: আমরা তো সবাই আমরা সবাই আছি একসঙ্গে, আমরা কেউ একা হইনি।
3: আকাশবাণী আমার একমাত্র সঙ্গী।
2: একদম, সব সময় আকাশবাণী আপনাদের সবার পাশে আছে।

0: আপনাদের শুভেচ্ছা আমি সবসময় আশা করি।
1: বেশ, ভালো থাকুন। একটা কথা জানতে চাইবো, সাতক্ষীরার পুজোকে, মানে অধুনা বাংলাদেশের সাতক্ষীরার পুজোকে কেমন ভাবে কতটা মিস করেন? কোথায় পার্থক্য ছিল পুজোর?
0: এখন তখন যা ভক্তি ছিল আর এখন তো জৌলুর ভরা।
1: বেশ,
0: তখন দিল্লি বাতি ছিল না, হ্যাঁ আলোতে আলো হতো, পাঠা বলিদান হতো,
1: সেটা বন্ধ হয়ে ভালোই হয়েছে। আনন্দে কাটান পুজো, শরতের আনন্দ গান আনন্দে ভরে থাকুক, ভালো থাকুন,
0: মায়ের আশীর্বাদ আপনাদের উপর থাকুক।
1: অবশ্যই,
0: রাখি,
1: নমস্কার।
0: নমস্কার,
1: নমস্কার। হ্যাঁ, উত্তমবাবুর চিঠিতেও কিন্তু একই বক্তব্য প্রকাশ পেয়েছে। তিনিও কিন্তু বলেছেন যে জৌলুস বেড়েছে, অনেক কিছু বদলে গেছে। কিন্তু হ্যাঁ, ঠিক কথাই, পুজো এলে কিছু নির্দিষ্ট আধুনিক গান আমাদের মনে করা তো পুজো এসেছে, কারণ ওগুলোই যেন পুজোর গান। পুজোর গান হিসেবে সেই রেকর্ড প্লেয়ার বাজানো এবং বড়দের কাছ থেকে অনুমতি নেওয়া, সেই রেকর্ড প্লেয়ারের ওই স্টাইলাসে হাত দিতে পারবো কি না, পারমিশন মিলল কি না, সেটার ব্যাপার ছিল। পরের চিঠিতে চলে আসি। পরের চিঠি লিখেছেন মীনাক্ষী দাস। মীনাক্ষী দাস লিখছেন হাওড়া থেকে, দীর্ঘ এক বছর অপেক্ষার পর বাঙালির বড় উৎসব দুর্গাপুজো ফিরে আসে। ঝড় ঝঞ্ঝা প্রলয়ে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই চারটি দিন মানুষ দেবীমার কাছে প্রার্থনা নিয়ে আশীর্বাদ গ্রহণ করে। জাতি ধর্ম নির্বিশেষে দুর্গাপুজো পেয়েছে জাতীয় উৎসবের তকমা। শরতের আগমনে প্রকৃতি তার নতুন সৌন্দর্যের ডালি উজাড় করে প্রস্ফুটিত হয় নতুন রূপে। শরতের স্বচ্ছ নীল আকাশ পথে পেঁজা তুলোর রথে চড়ে মা যাত্রা শুরু করেন মহালয়ার পুণ্যলগ্নে। আন্দোলিত কাশফুল নৃত্যের তালে তালে মাকে অভিবাদন জানায়। ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে বাতাসে ভেসে আসে হিমেল হাওয়া, ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু আগমনীর বার্তা পৌঁছায়। শিউলিঝরা শিশির ভেজা পথে আগমনের সুর, মা আসছেন অমল আলোয় আনন্দপুর। দুর্গাপুজো কেবল ধর্মীয় কোনো উৎসব নয়, এটি প্রকৃতি এবং মানব জীবনের অপূর্ব এক রূপান্তরের মেলবন্ধন। পুজোর অন্যতম আকর্ষণ নিজেকে পছন্দ মতো পোশাকে সজ্জিত করে তোলা। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা, শৈল্পিক রূপে সুদৃশ্য মণ্ডপ তৈরি, ঢাকের আওয়াজ ধূপধুনোর গন্ধে চারিপাশ হয়ে ওঠে জীবন্ত, অপার্থিব এক আনন্দে মন ভরে ওঠে। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে দূর দূরান্ত থেকে মানুষ ঘরে ফেরে। এই উৎসবকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরে সাজসজ্জ রব, বাঁশ দড়ি ঢাকি পেটো প্যান্ডেল ঢাকের সাজ, বাঁশ দড়ি ঢাকি পোটো প্যান্ডেল ঢাকের ডাকের সাজ, মায়ের অস্ত্র ফুল ফল দশকর্মা মাটির সাজ, সব কিছুতেই আসে গতিশীল আর্থিক জোয়ার। সারা বছর ভিন্ন ভিন্ন স্তরের ছোট বড় ব্যবসায়ী এই চারটি দিনের অপেক্ষায় থাকে। প্রকৃতির স্নিগ্ধতা আনন্দ উৎসব মিলেমিশে সমগ্র পরিবেশ উৎসব মুখর রূপ ধারণ করে। মীনাক্ষী দাস, রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 7110 থেকে লিখেছেন এই চিঠি। পরের চিঠিতে যাব, কিন্তু তার আগে টেলিফোনে দেখি কে রয়েছেন। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ, কে বলছেন? হ্যালো, কে বলছেন বলুন। হ্যালো, কথা না বলে লাইনটা ছেড়ে দিন, অন্য কাউকে আসার সুযোগ করে দিন। এফাকে জানিয়ে দিই, অক্টোবর মাসের মাননীয় সুর চিঠি লেখার বিষয় শরতের আনন্দগান। রবীন্দ্রনাথ লিখেছেন, শরতের রঙটি প্রাণের রং, অর্থাৎ তাহা কাঁচা বড় নরম, রৌদ্রটি কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা। এই জন্য শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে। আপনাকে কিভাবে স্পর্শ করে শরৎ?

0: একথাই লিখবেন মাননীয় শুতে, লিখে পাঠিয়ে দেবেন আমাদের ইমেল আইডি মাননীয় শু maneniyeshu@gmail.com এই ঠিকানায়, অথবা চিঠি পাঠাতে পারেন আমাদের ঠিকানা মাননীয় শু প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 এই ঠিকানায়। আবার মনে করিয়ে দিই অক্টোবর মাসে মাননীয় শুতে চিঠি লেখার বিষয় শরতের আনন্দগান। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি মুস্তাফা লালবাগ থেকে বলছি, মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল।
0: বলুন।
1: আমি প্রত্যেক শ্রোতা বন্ধু এবং আপনাকে জানাই সারা দেওয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।
0: প্রণাম নেবেন।
1: একটু বয়স আমার 62, আমার পাশের গ্রামে শারদীয়া পুজো হয়, সেখানে আগে যেতাম, বন্ধুর সঙ্গে ঘুরতাম, একটু সেরকম যেতে পারি না। তবে আমি তাদের সঙ্গে কথা বলি এবং তাদের সঙ্গে থাকি, তো আমি চাই এই শারদীয় উৎসব ভালোভাবে আমাদের সম্প্রীতি সম্প্রীতি বজায় রাখুক, এইটুকু চাই।
0: বেশ, ভালো থাকুন, আপনিও প্রণাম নেবেন, ভালো থাকবেন, আনন্দে কাটাবেন আনন্দের দিনগুলো, জীবনের সমস্ত আনন্দের দিনগুলো আরো আনন্দে ভরে উঠুক।
1: আচ্ছা,
0: মাননীয়শ্বর আসর থেকে বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌগত চট্টোপাধ্যায়। শরতের আনন্দ গান আনন্দের ধারা বয়ে নিয়ে আসুক, আনন্দিত করুক চারপাশ, মুখরিত হোক আপনাদের অন্তর। ভালো থাকুন সবাই, পুজোর দিনগুলো ভালো কাটুক। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন মাননীয় ইস্যু। উপস্থাপনায় ছিলেন সৌগত চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: most likely to occur over all the districts of sub-Himalayan West Bengal and the rest districts of Gangetic West Bengal, Bihar, Jharkhand and Sikkim. Weather warning for the next 48 hours says thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour and lightning is very likely to occur at one or two places over Odisha. Forecast for Kolkata and neighborhood says generally cloudy sky with light rain is possible. Maximum temperature will be around 32 degrees Celsius and minimum temperature will be around 26 degrees Celsius. There's no weather warning for the fishermen of West Bengal coast and also no weather warning for the fishermen of Andaman and Nicobar coast. However, there's possibility of surging of waves, hence boats are to ply with utmost vigilance and recreation is to take place with utmost care. And here we conclude today's midday weather bulletin.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়ার সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় এবং উড়িষ্যার দুই একটি জায়গায়। বাকি অঞ্চলে আবহাওয়া শুকনোই ছিল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। গত 24 ঘণ্টায় মায়াবন্দরে বৃষ্টি হয়েছে 3 সেন্টিমিটার, গজপতিতে 4 সেন্টিমিটার, দারিংবাড়িতে 2 সেন্টিমিটার, রায়কিয়ায় 1 সেন্টিমিটার। আগামী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়, উড়িষ্যার দুই একটি জায়গায়, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমে আবহাওয়া শুকনোই থাকবে। আগামীকাল হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়, সেই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং উড়িষ্যায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম জেলাসহ পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমে আবহাওয়া শুকনোই থাকবে। আগামী দুদিনে আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে নিকোবর দ্বীপপুঞ্জের দুই একটি জায়গায়, ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়, আগামীকাল ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উড়িষ্যার কোনো কোনো জায়গায়। কলকাতা ও তার আশেপাশে আগামী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল প্রধানত আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যারা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই আগামী দুদিনে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। বাইরে ঘুরে এএফসি কাপ

নিয়ে তমাল মুখোপাধ্যায়ের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন ক্রীড়াঙ্গনে। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা, অংশগ্রহণে আন্দুল গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লনা বসু ও দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান।

লোকগীতি মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা আত্মনির্ভর ভারত, বলেছেন অনল হেমব্রম। এছাড়াও লোকগীতি রয়েছে পদ্মলোচন বেশরা, সুবোধচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:40 কিষাণ বাণী বিকশিত ভারতের লক্ষ্যে ভেষজ উদ্ভিদের চাষ ও গবেষণার অভিমুখ, বলেছেন অধ্যাপক ডক্টর অমিত বরুণ সারিঙ্গি, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অংশুবান চক্রবর্তীর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। 8:30 কথায় কাহিনী, 8:45 অর্থনীতির দুনিয়া শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আজকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। আকাশবাণী কলকাতা, এখন শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: ᱢᱚᱦᱚᱱ ᱪᱚᱱᱫᱨᱚ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚ ᱫᱟᱸᱥᱟᱭ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱫᱚᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱚᱦᱚᱱ ᱪᱚᱱᱫᱨᱚ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱛᱟᱨᱟᱪᱟᱸᱫᱽ ᱦᱮᱢᱵᱨᱚᱢ
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন। বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: নিত আঞ্জম তপন পেয়ের হারুপলি আখড়ারে দোলমাদোল দাসাই রিয়া ফৈলু হাটিং অলারু মাধব চন্দ্র হাঁসদা সেনের দো চন্দ্র মুর্মুয়া সাঁওতেন কো অর্জুন সরেনা সাঁওতেন কো অনিল মান্ডিয়া সাঁওতেন কো সাপড়ার দো নিভা টুডু
4: ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱫᱚᱞᱢᱟ ᱫᱚᱞ ᱾

বানাম এমান সাপাব করে সিঁদুরে টিডে গায় আর চেলা করা কহ মলং রে টিকা আকোয়ায় গুড়োরা খন চেলা করা কো উন্ডকো অক্ত গুরুয়ায় ঠেন খন বিদে হাতাও জহ নৌকা কো সিরিঞা।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 14 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:15। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে।

আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

আর ক্রীড়াঙ্গনে শুরুতেই আজকে কিন্তু চোখ রাখব খেলার গুরুত্বপূর্ণ স্পোর্টস হেডলাইন্সের দিকে এক নজরে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে ক্রিকেট মাঠের দিকে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়ে চলেছে টি টোয়েন্টি সিরিজ। তো আগামীকাল সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। চিন্তা কিন্তু ভারতীয় বোলিংকে নিয়ে। এদিকে গত ম্যাচে দুরন্ত ইনিংসের পর ভারতীয় ওপেনার অভিষেক শর্মা বললেন যে ওয়েস্ট ইন্ডিজের রণনীতির জন্য তিনি নাকি সম্পূর্ণরূপে তৈরি ছিলেন। আবারও ক্রিকেট মাঠের দিকে নজর, তবে এবার ঘরোয়া ক্রিকেট দিকে। রঞ্জি ট্রফি চলছে আর রঞ্জি ট্রফিতে মুখোমুখি হয়েছে বাংলা এবং দিল্লির দল। এই ম্যাচে কিন্তু এখনও পর্যন্ত রীতিমতন সুবিধাজনক জায়গায় রয়েছে বাংলা দল। দিল্লির প্রথম ইনিংসে 240 রানের জবাবে বাংলা প্রথম ইনিংস শেষ করে 429 রানে। সুদীপ ঘরামির 133 এবং অভিষেক পোরেলের 149 রানের সৌজন্যে জবাবে ব্যাট করতে নেমে দিল্লি কিন্তু দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে 3 উইকেট হারিয়ে ফেলেছে এবং তাদের সংগ্রহ 101 রান। এখন দিল্লিতে অপরাজিত রয়েছেন বাদনি, তিনি অধিনায়ক দিল্লির, তিনি করেছেন 39 বলে 24 রান এবং রাওয়াত তিনি 39 বলে 25 রান করে অপরাজিত রয়েছে। সুতরাং বলা যেতেই পারে যে এই ম্যাচে কিন্তু অ্যাডভান্টেজ এখনও পর্যন্ত বাংলা। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে বাংলার ক্রিকেট ফ্যানেদের জন্য। এবার চোখ রাখবো ফুটবল মাঠের দিকে। আর ফুটবল মাঠের দিকে চোখ রাখলে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন লীগ টুতে। ইরাকের আল শর্তের বিরুদ্ধে আজ সন্ধ্যায় মাঠে নামছে ইস্টবেঙ্গল। জয়ের ব্যাপারে কিন্তু রীতিমতন আশাবাদী লাল হলুদ শিবির। এদিকে লাল হলুদ শিবির যখন আশাবাদী তখন কিন্তু সবুজ মেরুন শিবিরে একটু মন খারাপের হাওয়া। তার কারণ আইএসএলে নর্থ ইস্টের বিরুদ্ধে 1-0 গোলে হারল মোহনবাগান। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট মোহনবাগান ফুটবল টিমের। এদিকে বিশ্ব ফুটবলের আঙিনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হল এল ক্লাসিকো, অর্থাৎ রিয়েল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচ।

যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু হতে চলেছে এল ক্লাসিকো। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগামী 25 নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তবে দুই দলেরই প্রাক্তন ফুটবলাররা অংশগ্রহণ করবেন এই ম্যাচে। এদিকে বাংলার অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের কাছে কিন্তু একটা সুখবর অপেক্ষা করে রয়েছে। তার কারণ, অনূর্ধ্ব 19 ভিনু মানকার ট্রফিতে গোয়াকে 7 উইকেটে হারালো বাংলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে গোয়া তোলে 8 উইকেটের বিনিময়ে 254। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলার অনূর্ধ্ব ক্রিকেট দল। বাংলার হয়ে সুধাংশু পাণ্ডে 101 রানে অপরাজিত থাকেন। টেনিস দুনিয়ার কিছু খবর। এক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, রীতিমতন ইন্দ্রপতন বলা যেতে পারে। সাংহাই মাস্টার্সের কথা বলছি। তৃতীয় রাউন্ডে হার কার্লোস আলকারাজের। জিস বার্কসের কাছে হারলেন দ্বিতীয় বাছাই আলকারাজ। ম্যাচের ফল 7-5, 7-6। এদিকে ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টনে কিন্তু কঠিন ড্র পেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। প্রথম রাউন্ডেই তার মুখোমুখি বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় আন সে ইয়াং। গত 10 বারের সাক্ষাতে তাকে একবারও হারাতে পারেননি সিন্ধু। তবে খেলা মানেই মহান অনিশ্চয়তা, সুতরাং দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে ভারতীয় ফ্যানেদের জন্য। এদিকে সদ্য সমাপ্ত আইসিসি র্যাঙ্কিংয়ে কিন্তু ভারতীয়দের জন্য সুখবর। তার কারণ, শুভমান গিল এবং শেফালি ভার্মা দুই ভারতীয় ক্রিকেটার সেপ্টেম্বর মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। আবারও চোখ রাখবো ফুটবল মাঠের দিকে। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগে সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে নিউক্যাসল ইউনাইটেডকে 4-1 গোলের ব্যবধানে হারালো কভেন্ট্রি সিটি। এদিকে CR7 বলতেই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারের দিকে আমরা চোখ রাখতেই পারি। তো রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এক সাক্ষাৎকারে নিজেকে সর্বকালের সেরা ফুটবলার বলে দাবি করলেন। বললেন যে মানুষ তাঁর বিশেষ মুহূর্ত বা গোলগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করছে না। এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমেই যেদিকে আমাদের চোখ থাকবে সেটি হলো আতসকাঁচের তলায়। তো আতসকাঁচের তলায়তে কিন্তু আজকে দুটি খবর থাকবে। এক, ভারত এবং ওয়েস্টইন্ডিজের মধ্যে আগামীকালের চতুর্থ টি-টোয়েন্টির দিকে নজর রাখবো আমরা। আর অবশ্যই আজকে AFC চ্যাম্পিয়ন লিগ 2-তে ইস্টবেঙ্গল এবং ইরাকের আল শর্তের ম্যাচ। ইন্ডিয়া এবং ওয়েস্টইন্ডিজ, অর্থাৎ ভারত এবং ওয়েস্টইন্ডিজের মধ্যে চলছে টি-টোয়েন্টি সিরিজ। তো আগামীকাল কিন্তু সিরিজের চতুর্থ ম্যাচ মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্টইন্ডিজ, এবং ম্যাচটি বসছে হায়দ্রাবাদে। 2-1 এগিয়ে রয়েছে বর্তমানে টিম ইন্ডিয়া। কিন্তু টিম ইন্ডিয়ার জন্য কিন্তু কপালে ভাঁজ রয়েছে আগামীকালের ম্যাচেও, যদিও ব্যাটাররা অত্যন্ত ভালো ফর্মে রয়েছেন। তার কারণ, 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচেই কিন্তু ভারতীয় রান হয়েছে 200-র ওপরে। কিন্তু এখানেই কিন্তু চিন্তার কারণটাও রয়েছে। তার কারণ, দ্বিতীয় ম্যাচে 249 রান করেছিল ভারতীয় ক্রিকেট দল, কিন্তু সেই ম্যাচ কিন্তু ডিফেন্ড করতে পারেনি ভারতীয় বোলাররা। 249 রানের জবাবে দ্বিতীয় ম্যাচে 252 রান তুলে জিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে 223 রান যদিও ডিফেন্ড করেছিল ভারত, কিন্তু সেই রানের জবাবে 209 রান তুলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কাজেই ভারতীয় বোলাররা কিন্তু রীতিমতন ছন্দে নেই। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে। তবে ভারতীয় শিবির

কিন্তু রীতিমতন আশাবাদী চতুর্থ ম্যাচ জিতে সিরিজ ড্র সিরিজ জিতে নেওয়ার পক্ষে। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে, আর তো মাত্র একদিনের সময়।

এদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু তে আজকে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল এবং ইরাকের আল শর্তে। ফিফা র্যাঙ্কিংয়ে ফিফা ক্রমতালিকায় 63 নম্বরের স্থানে আছে ইরাক। 2026 মূল পর্বেও তারা খেলেছে বিশ্বকাপে। তবে এশীয় পর্যায়ে অবশ্য 235 নম্বরে রয়েছে আল শর্তে এবং ফিফা ক্রমতালিকায় ভারত 138তম স্থানে থাকলেও এশীয় পর্যায়ে ইস্ট বেঙ্গল রয়েছে 114 নম্বরে। বিশ্বকাপ খেলা দুই তারকাকে নিয়ে কলকাতায় এসেছেন ইরাকের ক্লাব। দলে রয়েছেন 7 বিদেশীও। ইস্ট বেঙ্গলে বিদেশির সংখ্যা 6। আল শর্তের কোচ সামি ত্রাভেলসি অবশ্য বিশ্বকাপের মূল পর্বে তুলেছিলেন টিউনিশিয়াকে। এখানেই শেষ নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু গ্রুপের প্রথম ম্যাচে আল হুসেনের বিরুদ্ধে 2-0 গোলে এগিয়েও ইস্ট বেঙ্গল 2-2 গোলে ড্র করেছিল। তবে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু ভাবছেন না ইস্ট বেঙ্গল কোচ। তার বক্তব্য হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ টুর পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আল শর্তাকে হারাতে না পারলে পরের পর্বে ওঠা অনেকটাই কঠিন হয়ে যাবে ইস্ট বেঙ্গলের। প্রতিপক্ষের উপরে চাপ বাড়াতেই হয়তো সাংবাদিক বৈঠকে হাবাসের পাল্টা হুঙ্কার। তিনি বলেছেন যে, আমি মনে করি না বিদেশি ফুটবলের সংখ্যা বেশি বলেই আল শর্তে বাড়তি সুবিধা পাবে। আমাদের একাধিক দুর্দান্ত ভারতীয় ফুটবলার রয়েছে, তাই প্রতিদ্বন্দ্বিতার বিচারে দুই দলই একই জায়গায় রয়েছে। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, দেখা যাক ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ভারতীয় ফুটবল ফ্যানেদের জন্য।

0: একটু আগে যে খবরে ছিলাম সে খবরেই কিন্তু আজকে আমাদের বাইরে ঘুরে, মাঝে বাকি আর মাত্র কিছুটা সময়, তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে এবারকার এফসি চ্যাম্পিয়ন লীগ টু। এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল তার পরবর্তী ম্যাচটি খেলতে চলেছে ইরাকের আল শর্তের বিরুদ্ধে। স্মরণে থাকতে পারে যে এই টুর্নামেন্টে প্রথম অ্যাওয়ে ম্যাচে জর্ডানের আল হোসেনের বিরুদ্ধে প্রথমে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ডিফেন্সের দুর্বলতায় ম্যাচ 2-2 করে খেলা শেষ করে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে অবশ্য সেই ভুল আর করতে চান না লাল হলুদ কোচ। তবে প্রথমে কলকাতা লীগ ও পরে আইএফএ শিল্ড হাতছাড়া হবার ফলে কিছুটা হলেও দলের মনোবলে চির ধরেছে। আজ ঘরের মাঠে ইস্টবেঙ্গল কি পারবে ইরাকের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমাদেরই প্রতিনিধি তমাল মুখোপাধ্যায় কথা বলেছিলেন দলের কোচ, শীর্ষকর্তা ও তিনজন প্রাক্তন ফুটবলারের সঙ্গে। চলুন শুনে নেওয়া যাক আজকের ম্যাচকে ঘিরে তারা ঠিক কি বলেছেন।
1: দলের মোটিভেশন ফিরিয়ে আনতে আজকের ম্যাচটা জেতা খুবই জরুরি ইস্টবেঙ্গলের কাছে, বললেন প্রাক্তন ফুটবলার ও কোচ অলোক মুখোপাধ্যায়।
2: বিরাট তো ভালো সাইড, যেহেতু ঘরের মাঠ ইস্টবেঙ্গল, আমি আশা করব ইস্টবেঙ্গল মোহনবাগানে এসে যা খেলেছে তার চেয়ে ভালো পারফর্ম করবে এবং ফুল টিম না পাবে আর কি।
1: ঘরের মাঠে ম্যাচ একটা বাড়তি চাপ থাকে না?
2: সে তো থাকবেই, দেখো ফুটবলে একটা এত বড় টুর্নামেন্ট এফসি কাপ, পারফর্ম যদি না করতে পারে তো এই নিয়ে তো কথা তো উঠবেই।
1: ইস্টবেঙ্গলের ল্যাকিংটা ঠিক কোন জায়গায় আছে?
2: টিমটাকে পুট করতে হবে ঠিক করে, ব্যাস তাতে লড়াই দিতে পারবে। এখন ইরাক টিটা কিরকম কি সাইড নিয়ে আসছে, ওরা কাকে কাকে হারিয়েছে সেটা তো দেখতে হবে। হাবাস তো ভালো কোচিং করে যে টিমটাকে ভালো জায়গায়, সুতরাং এখানে যদি ভালো কিছু করতে হয় এক্সপেরিমেন্ট এখানে চলবে।
1: এই ম্যাচে প্রথম থেকে কি অল আউটে যাওয়া উচিত?
2: বড় কোচ 10-15 মিনিট টিমটাকে নিশ্চয়ই যাচ করবে এবং এই টিম সম্বন্ধে ওয়াকিবহলও হয়েছে যে এই টিমটা কিরকম

0: তাদের পারফরমেন্স কি সেটাও দেখে ও করবে। আবার মনে হয় না প্রথম থেকে অল আউট যাবে।
1: মোহন মানের কাছে হারটা কি কিছুটা দমিয়ে দিল ইস্ট বেঙ্গলকে?
0: 100 বার সেমিফাইনালে এত ভালো খেলার পর তুমি ডেভিডকে কি করে বাইরে রাখলে, তুমি কি করে বিষ্ণুকে তুমি বাইরে করলে, তুমি কি করে আনোয়ারকে খেলালে না, হেরে যাওয়া মানে একটা মনোবল তো কিছুটা হলে নষ্ট হয়েছে। ম্যাচ জিততে হবে, জিতলে অনেকটা ওভারকাম করবে।
2: ঘরের মাঠের অ্যাডভান্টেজ পেয়ে আজ ভালো ফলই করবে ইস্ট বেঙ্গল, আশাবাদী প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র।
1: আপনি ম্যাচটা নিয়ে কতটা আশাবাদী?
3: আমি যথেষ্ট আশাবাদী, কারণ তার আগের ম্যাচটাই ইস্ট বেঙ্গল 2 গোলে এগিয়ে থেকে তারপর তারা ড্র করেছিল এবং তারা একদম শেষের দিকে গোল খেয়েছিল। ফলে ইস্ট বেঙ্গল যখনই কোনো বিদেশি টিমের সাথে খেলে বিদেশি ভারতবাসীরা একটা আশা রাখে যে একটা ভালো ফল পাবে। নিজেরা যতটা না শক্তিশালী তার থেকেও বড় শক্তিশালী টিমকে হারিয়ে অনেক সময় অনেক রেজাল্ট এনেছে। এই ইতিহাসটা ইস্ট বেঙ্গলের পক্ষে আছে বলে ভারতবাসীরা ইস্ট বেঙ্গলের উপর আশাবাদী। এই সব ম্যাচের ক্ষেত্রে
1: ইস্ট বেঙ্গলের অনেক বিদেশি ম্যাচ খেলেছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার কি মনে হয় কোচ হাবাস থাকার ফলে ইস্ট বেঙ্গল আরো গুছিয়ে নিতে পারছে?
3: এই বছরের ISL বা ইস্ট বেঙ্গলের টিমটাকে যদি দেখা যায়, ইস্ট বেঙ্গল বেশ কিছু ম্যাচ ভালো খেলেছে, তখন এটা বিদেশে খেলা হচ্ছে এবং আগের ম্যাচটা ড্র করেছে এবং এই ম্যাচটায় যদিও তারা অপোনেন্ট শক্তিশালী হলেও ইস্ট বেঙ্গল অবশ্যই একটা ইস্ট বেঙ্গলি লড়াই দেবে।
1: ঘরের মাঠে ম্যাচ একটা কি চাপ থেকে যায়?
3: ঘরের ম্যাটের চাপে চাপ থেকে যায়, অ্যাডভান্টেজও থাকে, একটা সাপোর্টারও পাবে। যেহেতু একটা বিদেশিদের সাথে খেলা বড় না, আমি বলবো যে এরা অনেকটা মানে উজ্জীবিত হয়ে আরো ভালো ফুটবল খেলবে এবং এখানে প্রায় ফুল টিমই পাবে এবং আনোয়ার ঠানোয়ার, আনোয়ার বিশেষ করে, আনোয়ার একটা মানে বড় স্তম্ভ। সেই আনোয়ার এই এখনো 2-3 দিন রেস্ট পেয়ে গেছে, আশা করি আনোয়ার ঠানোয়ারা এখন ফুল ফর্মে খেলতে পারবে এবং ইস্ট টিম ঘরের মাঠে অ্যাডভান্টেজই পাবে। আমি বলবো না চাপ থাকবে, চাপ ইস্ট বেঙ্গলের মোহন বানের ক্ষেত্রে হলে চাপ হতো, কিন্তু যখন বিদেশিদের ক্ষেত্রে আমি বলবো ইস্ট বেঙ্গল অনেকটা উজ্জীবিত থাকবে এবং সেইটার রিফ্লেকশন হয়তো মাঠে পাবো। এবং আমার মনে হয় যদি প্রথম 15-20-25 মিনিট আধ ঘন্টা যদি ইস্ট বেঙ্গল একটু বল পজিশন মিডফিল্ড যদি একটু ভালো খেলে, একটুখানি যদি বল পজিশনটা ইস্ট বেঙ্গলের মধ্যে থাকে প্লেয়ারদের মধ্যে, ইস্ট বেঙ্গল ম্যাচে ফিরে আসবে।
1: প্রথমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে না পারা, তারপরে ফিল্ডের হার, এগুলো কি মোটিভেশন কিছুটা হলো ডাউন করেছে?
3: এগুলো একেবারে মার্জিনে মার্জিনে হেরেছে এবং যে টুর্নামেন্টটা তুমি IFSL বা ক্যালকাটা লিগ বলছো, এগুলো হচ্ছে দেখো দুটোই জাস্ট নামেই IFSL, এটা দুটো টিমের IFSL বা 4 টিমের মধ্যে IFSL রয়েছে। প্রথম কথা যে ম্যাচটা খেলতে যাচ্ছি সেই ম্যাচটা নিয়ে তারা থাকে, এটা রিফ্লেকশন হয়তো দর্শকদের মনে হতে পারে, প্লেয়ারদের মধ্যে রিফ্লেকশন থাকে না। আগামী দিনে ওরা যে ম্যাচটা দেখছে সেই ম্যাচটাকেই লক্ষ্য করে ওরা এগোবে এবং ইস্ট বেঙ্গলের আগের রেজাল্টটা যদি লাস্ট মিনিটে ড্র করে সে গিয়ে থেকেও সেই ভুলটা আর হয়তো করবে না।
1: আপনার কি মনে হয় যে ইস্ট বেঙ্গলের ল্যাকিংটা কোথায় কোথায় আছে?
3: কোনো ভাবে ল্যাকিং হয় না, মানে কোনো জায়গায় ল্যাকিং নেই, যে যে জায়গায় খেলছে সেই জায়গার ফুটবলে তারা আরো উজ্জীবিত ফুটবল খেললে এবং এগুলো টোটালি একটা মানে সবাই যখন ভালো খেলে দেখবেন একজন দুজন হয়তো একটুখানি কমা থাকলেও সেগুলো পুষিয়ে যায় এই ক্ষেত্রে, এবং সেটা ইস্ট বেঙ্গল টিমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এসব প্রযোজ্য হয়। আমার মনে হয় যে আনোয়ার তলা থেকে লিড করবে এবং ওপর দিকে যারা আছে, আনোয়ার তলা থেকে লিড করলে এবং গোলকিপার এরা দুজন যদি লিড করতে পারে অ্যাটলিস্ট তো ড্র করবেই, জিতেও যেতে পারে। এবং ইস্ট বেঙ্গল যদি প্রথম 20-30 মিনিটের মধ্যে না কনসিড করে ইস্ট বেঙ্গল কিন্তু জেতার সম্ভাবনা ভালো।
2: ঘরের মাঠে ম্যাচ, তাই মানসিকভাবে আজ ইস্ট বেঙ্গল অনেকটাই এগিয়ে, বললেন প্রাক্তন গোলরক্ষক অতনু ভট্টাচার্য।
1: আপনি ম্যাচটা নিয়ে কতটা আশাবাদী?
4: আমি সবসময় আশাবাদী, কারণ ইস্ট বেঙ্গল টিম যে কোনো সময় যে কোনো ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। সবচেয়ে বড় কথা একটু হয়তো মানসিক চাপের মধ্যে আছে, যদিও আমার মনে হয় এটা ম্যাচ IFSL আর এই AFC গুরুত্ব দুটোই আলাদা। জর্ডানের সঙ্গে যেভাবে গ্যাবে ম্যাচে গিয়ে ড্র করেছে এটা নিঃসন্দেহে একটা ভালো ওদের কাছে গুড এক্সপিরিয়েন্স, জেতার মানসিকতা তৈরি হয়েছে যে আমরাও জিততে পারি। তবে ইরাক টিম খুব ওদের কোয়ালিটি সম্পন্ন টিম হয়, ওরা ভালো দল কোনো সন্দেহ নেই। তবে ইরাকের সঙ্গে আমাদের হোম গ্রাউন্ডে খেলা, যদি ইস্ট বেঙ্গল যে ধরনের চিরাচরিত যেভাবে এখন যারা খেলছে তারাও নিশ্চয়ই একইভাবে মানসিকভাবে ইস্ট বেঙ্গলের জন্য একটা ঝাঁপিয়ে পড়বে, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি সল্টলেকে খেলাটা হয়ে একটা অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলের থাকছে। তবে ইরাককে প্রথমেই অল আউট না গিয়ে দেখে নিয়ে তারপর যা হচ্ছে, নিশ্চয়ই হাবাস একটা অভিজ্ঞ কোচ, তিনি সেইভাবে দলকে পরিচালনা করবেন। তবে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ইরাক ইদানিং এদের সঙ্গে আমরা তো ইন্টারন্যাশনাল দেশের ইতিহাস।

0: সে অনেকবার মিস করেছি, বা ক্লাবটিও অনেকবার মিস করেছি, ওদেরকে প্রথমেই অ্যাটাকে যাওয়াটা ঠিক হয় না। একটু প্রথম 5-10 মিনিট একটু ওদেরকে ওদের শক্তিটা একটু যাচাই করে নিয়ে তারপর মনে অ্যাটাকে গেলে আমরা নিশ্চয়ই জিততে পারি।
1: ঘরের মাঠে ম্যাচ, এটা কি একটা চাপও থাকবে?
0: না, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এই চাপটা থাকবে না আমার যেটা ধারণা, বরঞ্চ অ্যাডভান্টেজ থাকবে ইস্টবেঙ্গল ক্লাবের, যে ইস্ট বেঙ্গল নিজের মাঠে খেলে সাপোর্টার যারা আছে তারা যদি সেভাবে উৎসাহ তো নিশ্চয়ই করবে, এবং ঘরের মাঠে একটা অ্যাডভান্টেজ যে কোনো দলই পায় তার নিজের মাঠে খেললে, দেশের মাঠে খেললে, সে চাপ চাপ পেয়েছে আমি বেশি বোধ করবো অ্যাডভান্টেজ।
1: কোচ হাবাস কি পারবে দলটাকে পুরো ঘুরিয়ে দিতে?
0: দেখো, কোচ হাবাস অভিজ্ঞ সম্পন্ন কোচ এবং ভারতবর্ষের ফুটবলে উনি সফল বলা যেতে পারে। ওনার টিমটার প্লেয়ারদের কে কিরকম খেলতে পারে, আইএসএল এর আগে জর্ডনের সঙ্গে খেলেছে, ন্যাচারালি এই একটা অভিজ্ঞ কোচ, কোন প্লেয়ারকে দিয়ে কিভাবে ম্যাচ বার করতে হয় সেটা কিন্তু উনি অনেকটাই এ ব্যাপারে আমি বলবো যথেষ্ট ওনার অভিজ্ঞতা আছে, নিশ্চয়ই ওটা কাজে লাগাবে। হাবাসকে ছোট করে ভেবে লাভ নেই, আশা করি হাবাসের প্রতি আমাদের আশাবাদী যে উনি একটা জিনিসই ভালো একটা ফল লাগবে। আমি আশাবাদী যদি ম্যাচটা 100% দাঁড়ায় আমি বলবো যে ইস্ট বেঙ্গল 60% এগিয়ে থাকে, কারণ 50-50 হলেও 10% নিজের ঘরের মাঠে খেলছে বলে সে অ্যাডভান্টেজটা পাবে। আমি 60% ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখবো, কারণ যেহেতু নিজের মাঠে খেলছে আর যথেষ্ট ইয়াং সাইড এবং অভিজ্ঞ কোচ ম্যাচের মধ্যে আছে, হয়তো আশা করছি যে 60% কে আমি এগিয়ে রাখবো।
2: কোচের প্রতি ভরসা আছে, তিনি দলটাকে ঠিক ঘুরিয়ে দাঁড় করাবেনই, এমনটাই জানালেন ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
3: আরো বেশি ফিটনেস প্ল্যানফুল নিশ্চয়ই কোচ এগুলো ভাবছে, কোচ প্লেয়ার নিয়ে এসছে, আমি আশা করবো এই প্লেয়ার সাকসেস হবে।
1: আপনি কতটা আশাবাদী?
3: সবসময় আশাবাদী, আবাসের উপরে প্রচুর ভরসা আছে, ঠিক কিন্তু দাঁড় করবে।
2: সিল্ড ফাইনাল অতীত, আজ আমরা জেতার জন্যই মাঠে নামবো, জানালেন লাল হলুদ কোচ হাবাস।
4: এতক্ষণ শুনলেন আমাদের বাইরে ঘুরে অনুষ্ঠানের ইস্ট বেঙ্গলের AFC ম্যাচ লিগ 2 কে কেন্দ্র করে একটি সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা তমাল মুখোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার ক্রীড়া বিভাগ। এদিকে আরও একবার চোখ রাখব ঘরোয়া ফুটবল মাঠের দিকে, ময়দানের দিকে। সেখানে কিন্তু মোহনবাগানের জন্য, মোহনবাগান ফ্যানেদের জন্য দুঃসংবাদ। তার কারণ, শিল্ড গ্রুপ পর্বে যে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে 1-1 ড্র করেছিল নর্থ ইস্ট, সেই ম্যাচে কিন্তু খেলেননি জিতিন এমএস। সেদিনই হয়তো জিতিন এমএস সংকল্প তৈরি করে নিয়েছিলেন যে মোহনবাগানকে হারাবেন, পরিবর্ত হিসেবে মাঠে নেমে একবার মাত্র গোলমুখী শট নেন এবং তাতেই বাজিমাত, 1-0 গোলে হার মোহনবাগানের। যদিও গোটা ম্যাচ জুড়ে অজস্র সুযোগ নষ্ট করেছেন মোহনবাগানের ফুটবলাররা, গোলমুখী শট 25টি মেরেছেন, তাতে গোলমুখী শট হয়েছে 8টি, কিন্তু একবারও কিন্তু জালে বল জড়াতে পারেনি। কাজেই স্বভাবতই মন খারাপ সবুজ মেরুন ফ্যানেদের, যদিও ম্যাচ এখনও অনেক বাকি, টুর্নামেন্ট অনেক বাকি, দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে বাংলার ফুটবল ফ্যান এবং সবুজ মরুন ফুটবল ফ্যানেদের জন্য। কিন্তু ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে। যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের, আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

ক্রীড়াঙ্গন শেষ হলো, উপস্থাপনায় ছিলেন গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী সোমনাথ দাম, সহকারী উপপরিদর্শক, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা পুলিশ, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে শ্রী শ্যামলচন্দ্র দাস, মাঝারি গড়ন, 73 বছর বয়স, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং বাদামি, মাতৃভাষা বাংলা, গত 26 আগস্ট 2026, 2x130, শ্রী কলোনি লয়ালকা, থানা নেতাজি নগর, কলকাতা 700070, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রীমতী মেঘা দত্ত, 3B, কুলিয়া ট্যাংরা দ্বিতীয় গলি, কলকাতা 700015 থেকে জানাচ্ছেন যে শ্রী বিকাশ রায়, তিনি মানসিক ভারসাম্যহীন, মাঝারি গড়ন, বয়স 50 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। 2017 সালের 2রা জানুয়ারি 535/2 চাউলপুট্টি রোড, থানা বেলিঘাটা, কলকাতা 700010, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। অফিসার ইনচার্জ, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ, লালবাজার, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে শ্রী কৃষ্ণকুমার কারনানি, মাঝারি গড়ন, বয়স 58 বছর, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি। 2017 সালের 25শে সেপ্টেম্বর তারিখ থেকে তিনি নিখোঁজ হয়েছেন, 82 নম্বর মহর্ষি দেবেন্দ্র রোড, কলকাতা 700007 থেকে। রতন দাস, গ্রাম জগন্নাথ কারবার, থানা ইগরা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721422 থেকে জানাচ্ছেন যে কুমারী প্রিয়াঙ্কা দাস, মাঝারি গড়ন, 16 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 10ই মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কার্তিক ভদ্র, শ্যামপুর, আমঘাটা, ডাকঘর আমঘাটা, থানা কোতোয়ালি, কৃষ্ণনগর, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন, শ্রীমতী রীনা ভদ্র, স্বাভাবিক গড়ন, বয়স 32 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, 2015 সালের 23শে ডিসেম্বর তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী আব্দুল জৈল খান, গ্রাম চকমৌখালী, বিড়লা মোড়, ডাকঘর বি চণ্ডীপুর, থানা নোদাখালী, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, শ্রী মোহাম্মদ শফিকুল ইসলাম খান, রোগাটি গড়ন, বয়স 59 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত 26শে আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর,

0: এক নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন। এখন বিদ্যার্থীদের জন্য
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন ইতিহাস বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন লনা বসু, আন্দোল গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং দুই শিক্ষার্থী।
2: আমি আন্দুলের গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লনা বোস। আমার সঙ্গে এই বিদ্যালয়েরই দুই ছাত্রী অনুবা বোস এবং অদ্রিজা পাল এসছে আমার সঙ্গে পড়ানোর সহযোগিতা তারা করবে। আমি যে পড়াবো তার সঙ্গে ওরা আমার পাশে থাকবে। আমি যেটা আজকে পড়াবো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে, খাতাও বেরিয়ে গেছে। আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যেটা প্রথম অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, এবং তার সঙ্গে আমি একটু জুড়ে দেব যে কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধের উন্মেষ ঘটেছিল সেটা একটু অল্প করে বলে আমি আমার পড়ার আলোচনাটা শেষ করব। আমি তোমাদের কাছে আজকে শুরু করছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে অধ্যায় যেটা সিপাই বিদ্রোহ। আমি সিপাই বিদ্রোহের যা যা সিপাই বিদ্রোহের সঙ্গে জড়িত যে সমস্ত বিষয়বস্তুগুলি সেগুলো নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব এবং শেষ করব কিভাবে ভারতীয়দের মধ্যে আস্তে আস্তে জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল, কি কি কারণে, কোন কোন মাধ্যমের দ্বারা। প্রথমেই আমি আসি যে সিপাই বিদ্রোহ আলোচনা করতে গেলে বিদ্রোহ কথাটা আমরা আগের চ্যাপ্টারে আমাকে দ্বিতীয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা তৃতীয় অধ্যায় বিপ্লব বিদ্রোহ নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা পড়েছ বিপ্লব কাকে কাকে বলে, বিদ্রোহ কাকে বলে এটা তোমরা পড়েছ। কিছু আদিবাসী বিদ্রোহ নিয়ে আলোচনা করেছি, কৃষক বিদ্রোহ নিয়ে আলোচনা করেছি আগের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় অধ্যায়। তেমনি এই অধ্যায় আমরা সিপাই বিদ্রোহ নিয়ে যেটা আলোচনা করব, বিদ্রোহ সম্পর্কে তোমাদের কিছু ধারণা রয়েছে যে যে কোনো বিদ্রোহ বা বিপ্লব ঘটতে গেলে ঘটলে সাধারণত কিছু পরোক্ষ কারণ থাকে, কিন্তু একটাই কি থাকে, প্রত্যক্ষ কারণ থাকে। এবং এই সিপাই বিদ্রোহ যখন হয়েছিল তখন কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে এটাই ধারণা হয়েছিল যে যে এটা কি শুধুই সিপাই বিদ্রোহ না সামন্ততন্ত্র শোষণের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ, এই একটা প্রশ্ন থেকে যায়। সেটা নিয়ে আমি পরে আসছি। এখন আমরা যেটা আলোচনা করব যে সিপাই বিদ্রোহটা হঠাৎ করে বিদ্রোহটা ঘটলো কেন, নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, পরোক্ষ অনেক কারণ রয়েছে, কিন্তু যে প্রত্যক্ষ যে কারণটা নিয়ে আমি আলোচনা করব যে যার ফলে সিপাই বিদ্রোহটা ঘটেছিল সেটা কি, না এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন। টোটাটা কি, টোটা কি জিনিস, টোটা হচ্ছে একটা চর্বি মেশানো একটা খোলস যেটা দাঁতে কেটে বন্দুকের নলে ঢোকাতে হয়। এখন চর্বিটা, ওই টোটার যে চর্বিটা, সেটা গুজব রটে গেল যে যে গরু এবং শুকরের চর্বি দিয়ে সেটা করা, হিন্দু মুসলিম উভয় তাদের ধর্মচ্যুত হওয়ার ভয় তারা এই টোটা ব্যবহার করতে কি হলো না, দাঁতে কেটে টোটাটা ঢোকাতে তারা রাজি হলো না, যার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার জাগলো। এবং সেটা শুধু একটা জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ থাকলো না, দেখা গেল যে আগে থেকেই সিপাহীদের মধ্যে নানা রকম ব্রিটিশদের বৈষম্যমূলক আচরণ নানা কারণেই তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল, এটা স্ফুলিঙ্গ আকারে কি হলো দেখা দিল। প্রথমেই আমরা দেখতে পারলাম যে তোমার 26শে ফেব্রুয়ারি বহরমপুরে প্রথম এই বিদ্রোহের দেখা আত্মপ্রকাশ ঘটল, এই সিপাই বিদ্রোহ। তারপর 29শে মার্চ ব্যারাকপুরের এই বিদ্রোহটা এমনভাবে ছড়িয়ে পড়ল যে কার নেতৃত্বে হলো, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহের আগুন জ্বলে উঠল। এবং দেখা যাচ্ছে যে এই মঙ্গল পাণ্ডে যখন বিদ্রোহের নেতৃত্ব দান করলেন এবং সেখানে এই বিদ্রোহটা শুধুমাত্র যে বহরমপুর ব্যারাকপুরের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সেটা বাংলা থেকে ভারতের বিভিন্ন জায়গায় কি হলো ছড়িয়ে পড়ল। মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হলো, তাকে ফাঁসি দেওয়া হলো, ভারতের বিদ্রোহের এই বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন।

মঙ্গল পাণ্ডে। সুতরাং দেখা যাচ্ছে যে বিদ্রোহটা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বাংলায় নয়, ভারতের বিভিন্ন জায়গায়, তাঞ্জোর, মিরাট, কানপুর, ঝাঁসি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, কানপুরের নানা সাহেব, প্রচুর ব্রিটিশদের তারা এই বিদ্রোহের প্রতিবাদ করে প্রচুর ব্রিটিশদের হত্যা করলেন। সুতরাং দেখা যাচ্ছে যে যে শুধুমাত্র সিপাহীদের মধ্যে কি এটা বিদ্রোহটা সীমাবদ্ধ থাকলো? থাকলো না। এই সিপাহী বিদ্রোহটা সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। এখন প্রশ্ন আসে যে যে এই যে সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ নিয়ে বিভিন্ন রকম, যে সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যাবে কি যাবে না, কিভাবে সিপাহী বিদ্রোহকে কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করা হবে, সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক দেখা দিল। আমরা দেখি যে প্রবাসী বিপ্লবী আমেরিকা বিনায়ক দামোদর সাভারকর, বিখ্যাত বিপ্লবী, তিনি আমেরিকা থেকে তিনি বিভিন্ন অস্ত্রশস্ত্র বাংলায় পাঠাতেন, ভারতে পাঠাতেন। সেই বিনায়ক দামোদর এই সিপাহী বিদ্রোহকে বললেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এবং তার এই মতকে অনেক ঐতিহাসিকরা কি করলেন, সমর্থন করলেন। কিন্তু আমরা দেখতে পাই যে 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহ ঠিক তার 100 বছর পর, যখন শতবার্ষিকী যখন পালন করা হলো, এই বিদ্রোহের শতবার্ষিকী পালন করা হলো, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, ঐতিহাসিক ডক্টর সুরেন্দ্রনাথ সেন এবং ডক্টর ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, তারা দুখানি বই লিখলেন 1857 ডক্টর সুরেন্দ্রনাথ সেনের গ্রন্থ এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদারের হচ্ছে সিপাহী মিউটিনি অ্যান্ড রিভোল্ট অফ 1857, দুটি গ্রন্থ লেখা হলো। তারা কিন্তু বলল যে এটা সিপাহী বিদ্রোহ ঠিক আছে, জাতীয় বিদ্রোহ ঠিক আছে, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে কিন্তু স্বাধীনতার যে সংজ্ঞা, স্বাধীনতার স্প্রিয়া তখনও পর্যন্ত মানুষের মধ্যে জেগে ওঠেনি। বিনায়ক দামোদর সাভারকরের এই বক্তব্য তারা ঠিক খুব একটা মেনে নিতে পারলেন না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখি যে সেই সময়কার শিক্ষিত বাঙালি সমাজ, তারা কিন্তু সিপাহী বিদ্রোহকে মেনে নিতে পারেনি। কারণ কি, তারা পুরোপুরিভাবে ব্রিটিশদের তাবেদারি ছিলেন। তারা মনে করতেন যে তারা ব্রিটিশদের ঈশ্বর সম বলে মনে করতেন, ব্রিটিশ শাসনকে তারা কল্যাণকর বলে মনে করতেন। তারা মনে করতেন যে যে সমস্ত ভারতীয়দের উচিত মাথা নত করে ব্রিটিশ শাসনকে মেনে নেয়া, এটা তারা মনে করে। তারা সিপাহী বিদ্রোহকে অংশগ্রহণ করেনি এবং সিপাহী বিদ্রোহকে তারা মানতে পারেনি। কিন্তু আমরা কি তাকে তাহলে বলতে পারবো যে সিপাহী বিদ্রোহের গুরুত্ব নেই? না, সিপাহী বিদ্রোহের গুরুত্বকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। কারণ কি, নিম্নবর্গীয় যারা ঐতিহাসিক, যারা সবার আধুনিক ঐতিহাসিক রণজিৎ গুহ, গৌতম ভদ্র, তারা বলেছেন যে সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং নেতৃত্বদানও করেছিলেন। এবং আমরা দেখি যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বেইলি, তিনি বলেছেন যে সর্বস্তরের কৃষক সম্প্রদায় এই বিদ্রোহে প্রতিরোধ করেছিলেন, তারা জাতীয় প্রতিরোধ করে তারা এই বিদ্রোহটাকে একটা ধারা উপধারার সংমিশ্রণ ঘটাতে চেয়েছিলেন। সুতরাং কখনো আমরা এই বিদ্রোহটাকে কখনোই আমরা ছোট করে দেখব না। আর একটা যেটা আমরা দেখি যে এই বিদ্রোহের পরে এই যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহে ব্রিটিশ শাসনের ভিতটাকে যে বিশালভাবে নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে যে এর পরে একটা বিশাল পরিবর্তন ঘটল ভারতের শাসন ব্যবস্থার ক্ষেত্রে। কি না, এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল, বাংলা তথা ভারতের শাসনভার গ্রহণ করেছিল। কিন্তু দেখা গেল যে এই সিপাহী বিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দে আমরা কি দেখলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি হলো, অবসান ঘটল। মহারানী ভিক্টোরিয়া কি হলো, শাসনভার গ্রহণ করলেন। কি দ্বারা না, ব্রিটিশ পার্লামেন্ট তার ভারত শাসন আইনের মাধ্যমে মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার তুলে দিলেন এবং তার প্রতিনিধি হিসাবে সেই সময়কার সিপাহী বিদ্রোহের সময় যিনি বড়লাট ছিলেন লর্ড ক্যানিং,

তাকে ভার দায়িত্বভার দেওয়া হলো, তিনি তাকে নতুন নামকরণ করা হলো গভর্নর জেনারেল এবং উপাধি কি দেওয়া হলো ভাইস রয়। তাহলে ভারতের প্রথম যিনি ভাইসরয় হলেন তিনি কে? লর্ড ক্যানিং। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। এবং মহারানী ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দে তিনি কিছু নীতি এবং আদর্শের কথা তুলে ধরলেন, সেটাকে কি বলা হচ্ছে? মহারানী ঘোষণাপত্র। তিনি এই মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে কিছু আদর্শ আমাদের সামনে তুলে ধরলেন, সেটা কি না ভারতীয়দের সামনে তুলে ধরলেন, সেটা কি না যে প্রত্যেক ভারতীয়রা তারা সমানভাবে জাতি ধর্ম নির্বিশেষে যোগ্য ভারতীয়রা কিভাবে সরকারি চাকরি পাবে, কোন রকম সামাজিক বা ধর্মীয় ক্ষেত্রে ব্রিটিশরা ভারতীয়দের কোনো ব্যাপারে কি করবে না, হস্তক্ষেপ করবে না। এবং এতদিন ধরে যে সত্য বিলোপ নীতি যে চলে আসলো সেটা বিলোপ করা হলো, অর্থাৎ ভারত যে সমস্ত ভারতীয় রাজারা, প্রাদেশিক রাজারা যারা পুত্র সন্তান না থাকায় উত্তরাধিকার নিতে পারত, তাদেরকে বলা হলো যে সপ্ত নীতি বিলোপ নীতি উঠে যাবে এবং তারা উত্তরাধিকার অর্থাৎ দত্তক পুত্র নিতে পারবে। কিন্তু এই যে নীতি বা আদর্শের যে বলা হলো তাতে দেখা গেল যে যে বা নীতিগুলোর কথা বলার সেগুলো কিন্তু বাস্তবে সেইভাবে কি হলো না, রূপায়িত হলো না। বুঝতে পেরেছো তো? যার ফলে মানুষের মধ্যে সেই যে ক্ষোভ, ক্ষোভ থেকেই গেল। এবং সেই ক্ষোভ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে ব্রিটিশ শাসনের তাদের যে বৈষম্য, তাদের যে শোষণের দিকটা আস্তে আস্তে তাদের মধ্যে যে একটা পরিবর্তন মানুষের মানসিকতার মধ্যে দেখা দিল। এবং এই পরিপ্রেক্ষিতে কিছু রাজনৈতিক সংগঠন বা সভা সমিতি গড়ে উঠল। এবং এই সময় ডক্টর অনিল সিং কি বলেছেন যে এই সময়টাকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এবং এই যে রাজনৈতিক সংগঠন বা সভা সমিতি যে গড়ে উঠল, সেই সভা সমিতির যিনি প্রাণ এই গড়ে ওঠার ক্ষেত্রে বা উদ্যোগের যিনি প্রাণপুরুষ ছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, প্রসন্নকুমার ঠাকুর দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে উঠেছিল। এরপর হচ্ছে জমিদার সভা, 1838 খ্রিস্টাব্দে গড়ে উঠলেন দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে এবং তোমার রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা গড়ে উঠল। ঠিক আছে, এরপর হিন্দু মেলা, হিন্দু মেলা যেটা নবকোবল মিত্রের উদ্যোগে হিন্দু মেলা গড়ে উঠেছিল এবং তোমার জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর সম্পাদক ছিলেন এবং সহ সম্পাদক কে ছিলেন? নবকুমার মিত্র নিজে। কিন্তু দেখা গেল যে তিনি যে দিকটার উপর বেশি জোর দিয়েছেন, তিনি আমাদের যে হিন্দু ঐতিহ্যগুলো আস্তে আস্তে যেগুলো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল সেইগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল হিন্দু মেলার মাধ্যমে। এবং এরপর 1875 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষের নেতৃত্বে ইন্ডিয়ান লীগ গড়ে উঠল। কিন্তু নিজেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে দ্বন্দ্ব, মতের আদর্শের পার্থক্যের জন্য সেটা কি হয়ে গেল, প্রায় অবসান ঘটল ইন্ডিয়ান লীগের। এবং তার পরের বছরই 1876 খ্রিস্টাব্দে গড়ে উঠল জাতীয় ভারত সভা, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রীর উদ্যোগে এই জাতীয় সভা গড়ে উঠল, যে জাতীয় সভার গুরুত্ব প্রচুর। এবং শুধুমাত্র তোমার বাংলায় সীমাবদ্ধ থাকলো না, বাংলার বাইরে ভারতের বিভিন্ন জায়গায় এর শাখা কি হলো, বিস্তৃত হলো এবং প্রচুর কর্মসূচি নিয়েছিল এই ভারত সভা। ইলবার্ট বিল সম্পর্কে, বিতর্ক সম্পর্কে ভারত সভার মধ্যে আলোচিত হয়েছিল, নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা হয়েছিল এবং সংবাদপত্র, আমাদের দেশীয় ভাষায় যে সংবাদপত্র আইনের বিরুদ্ধে আমাদের যে ব্রিটিশরা যে দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের উপর যে বিধিনিষেধ আরোপ করেছিল সেই বিষয়ে আমাদের এই ভারত সভা এই নিয়ে আলোচনা করেছিল। আচ্ছা, আমি বেশ অনেকটা পড়িয়ে নিলাম, এরপর জাতীয় কংগ্রেস আসছে। এবার তোমাদের আমি একটুখানি, আমি তো অনেকটা পড়ালাম, অনেকটা পড়িয়ে নিলাম, সিপাই বিদ্রোহ, সভা সমিতি, এবার তোমাদের কাছ থেকে কিছুটা জিজ্ঞেস করি যে তোমরা
কি বুঝলে আমার পড়া নিয়ে তোমরা।

0: কি বুঝলে? তাহলে আমি জিজ্ঞেস করি যে সিপাহী বিদ্রোহ প্রত্যক্ষ কারণ কোনটা ছিল বলতো অনুভা?
1: সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের টোটা নিয়ে প্রচলিত একটি গুজব। এনফিল্ড রাইফেলের টোটা ছিল গরু ও শুকরের চর্বি দিয়ে তৈরি। সেই টোটা কি দাঁত দিয়ে কেটে?
0: টোটাটা কি?
1: টোটা হলো বন্দুকের খোলস, এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলস। সেই খোলসটিকে দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। গুজব ছড়ায় যে সেই টোটাটি গরু ও শুকরের চর্বি দিয়ে তৈরি। ফলে হিন্দু ও মুসলমান দুই সিপাহীরাই এই ধর্মচ্যুত হওয়ার ভয় টোটা ব্যবহারে অরাজি হয়। তাই নিয়ে ক্ষোভের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই ছিল সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ।
0: প্রত্যক্ষ কারণ সেটা কি শুধুমাত্র মানে প্রথম আমরা কোথায় দেখি যে সিপাহী বিদ্রোহের প্রথম যেখানে গড়ে উঠেছিল বিদ্রোহের যে প্রতিবাদটা বাংলার কোন জায়গায় প্রথম গড়ে উঠেছিল বলতো, বলতে পারবে?
1: মুর্শিদাবাদের
0: বহরমপুরে। তারপর দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি কোথায়?
2: ব্যারাকপুরে।
0: এবং ব্যারাকপুরে কে নেতৃত্ব দিয়েছে?
2: ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নেতৃত্ব দিয়েছে।
0: মঙ্গল পাণ্ডে নেতৃত্ব দিয়েছিল এবং তিনি, তার পরিণতি কি হয়েছিল?
2: তার পরিণতিতে ফাঁসি হয়েছিল। তিনি ছিলেন এই বিদ্রোহের প্রথম শহীদ।
0: বিদ্রোহের প্রথম শহীদ। আচ্ছা, আমরা পড়তে পড়তে দেখলাম যে যে সিপাহী বিদ্রোহ চরিত্র নিয়ে যখন আলোচনা করছি, সেই চরিত্রে নিয়ে আলোচনা করতে করতে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সিপাহী বিদ্রোহকে দেখার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন, তাই তো? আচ্ছা, বিনায়ক দামোদর সাভারকার তিনি কি বলেছিলেন এই সিপাহী বিদ্রোহ সম্পর্কে?
1: তিনি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেন সিপাহী
0: বিদ্রোহকে। কিন্তু সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে তার 100 বছর পর সেই বক্তব্যটাকে কে, কারা অস্বীকার করেছিলেন যে তারা মেনে নিতে খুব একটা পারেননি?
2: দুই ঐতিহাসিক, একজন ডক্টর সুরেন্দ্রনাথ সেন, একজন ডক্টর রমেশচন্দ্র মজুমদার।
0: তারা দুটো বই লিখেছিলেন এবং এই দুই বইয়ের মাধ্যমে তারা তাদের এই প্রতিবাদটাকে তুলে ধরেছিলেন যে তা কেন, স্বাধীনতা যুদ্ধ কেন বলা যায় না। সেই দুটো বইয়ের নামটা কি?
1: ডক্টর সুরেন্দ্রনাথ সেনের লিখিত বইটি হলো 1857 এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদারের লিখিত বইটি হলো দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857।
0: দ্য সিপাহী মিউটিনি

0: ভারতীয়দের মধ্যে স্বাধীনতার যে স্প্রিয়া বা সংজ্ঞাটা তখনো পর্যন্ত জেগে ওঠেনি, সুতরাং স্বাধীনতা, প্রথম স্বাধীনতা যুদ্ধটা বলা যায় না। 100 বছর পরও তারা এই মন্তব্যটা করেছিলেন যে 1857 এর কথাটা তুলে দিয়েছিল, 100 বছর পর তারা এই মন্তব্য করেছে যে 1857 খ্রিস্টাব্দে তখনো পর্যন্ত ভারতীয়দের মধ্যে কি হয়নি, যে স্বাধীনতার স্পিয়াটা তখনো পর্যন্ত জেগে ওঠেনি, কারণ কি তখনো পর্যন্ত জাতীয়তা বোধটা ভারতীয়দের মধ্যে দেখা যায়নি, তাই তো। এবং এরপর আমরা দেখি যে ব্রিটিশরা তো থেমে থাকেনি, তারা তো দমন নীতি চালিয়েছে, এবং দমন নীতি চালানোর পর সিপাহী বিদ্রোহটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে গেলেও ব্রিটিশ সরকার ভিতটাকে নাড়িয়ে দিয়েছিল। এই ভিতটাকে নাড়ানোর পরে কি পরিবর্তন হয়েছিল আমাদের ভারতবর্ষে, কি পরিবর্তন হয়েছিল বলো?
1: ব্রিটিশ ভারত শাসন আইনের দ্বারা ওটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্টের রানী ভিক্টোরিয়ার হাতে স্থানান্তরিত হয়েছে।
0: অর্থাৎ কি না, ব্রিটিশ পার্লামেন্ট কি করলেন, ভারত শাসন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এতদিন ধরে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন করে আসলো, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কি হলো, অবসান হলো, এবং কার হাতে চলে গেল বলো?
2: রানী ভিক্টোরিয়া,
0: রানী ভিক্টোরিয়ার হাতে,
2: পার্লামেন্টের
0: হাতে। এবং রানী প্রতিনিধি হিসাবে কার হাতে শাসনভার তুলে দেওয়া হলো?
1: বড়লাট লর্ড ক্যানিং।
0: সেই সময় বড়লাটের জায়গায় সেই নামকরণটা কি করা হলো?
1: গভর্নর জেনারেল।
0: গভর্নর জেনারেল, এবং উপাধি কি হলো?
1: ভাইসরয়।
0: ভাইসরয়, তাহলে ক্যানিং হলো আমাদের প্রথম ভারতের
2: ভাইসরয়,
0: প্রথম গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কোশ্চেন করব, আমি তোমাদেরকে, আমি যে পড়াচ্ছি সভা সমিতি সম্পর্কেও কিছু পড়েছি, যা যে আস্তে আস্তে মানুষের মধ্যে যে ক্ষোভের একটা দেখা দিল, এবং মানুষ পরিবর্তন চাইল, যে ব্রিটিশদের শোষণের হাত থেকে কিছুটা মুক্তি চাইল, তার পরিপ্রেক্ষিতে কিছু রাজনৈতিক সংগঠন, কিছু সভা সমিতি গড়ে উঠলো, যার উদ্যোগে প্রথম যার স্থান আমরা পাই তার নাম কি বলতো, কি বঙ্গভাষা প্রকাশিকা সভা, এবং কত খ্রিস্টাব্দে সেটা গড়ে উঠেছিল?
2: 1836
0: খ্রিস্টাব্দে। এরপর কোন সভা হচ্ছে?
1: জমিদার সভা।
0: আচ্ছা, কত খ্রিস্টাব্দে হয়েছিল?
1: 1838 খ্রিস্টাব্দ।
0: এবং এই সভার কার উদ্যোগে গড়ে উঠেছিল?
2: দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে।
0: দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এই সভা গড়ে উঠেছিল, এবং এই সভার আমরা দেখতে পাচ্ছি যে কার সভাপতিত্বে হয়?
1: রাজা রাধাকান্ত দেব।
0: রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা গড়ে উঠেছিল। প্রত্যেক সভা সমিতিরই উদ্যোগ ছিল যে ভারতীয়দের মধ্যে কি করে তোলা, একটা ঐক্যবোধ বা জাতীয়তাবোধের একটা মানসিক অবস্থা তাদের মধ্যে গড়ে তোলা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে যেটা গড়ে উঠলো নবকুমার মিত্রের উদ্যোগে, যেটা গড়ে উঠলো সেটা কি?
2: হিন্দু মেলা।
0: হিন্দু মেলা, হিন্দু মেলার উদ্দেশ্যটা কি ছিল?
2: হিন্দু মেলার উদ্দেশ্য ছিল হিন্দু শিক্ষিত যুবকদের মধ্যে প্রাচীন হিন্দু ধর্মের অতীত গৌরব ছড়িয়ে দেওয়া, তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের মধ্যে জাতীয়তাবোধের, দেশাত্মবোধের, দেশপ্রেমের উদ্ভব ঘটানো।
0: বাহ, এরপর আমরা দেখি যে আরেকটা যেটা গড়ে উঠলো সেটা হচ্ছে কার, কাদের নেতৃত্বে ইন্ডিয়ান লীগ গড়ে উঠলো?
2: শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষের
0: নেতৃত্বে 1875
2: খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ।
0: কিন্তু সেটা কি স্থায়ী হলো? সেটা স্থায়ী হলো না। তার পরের বছরে কি গড়ে উঠেছিল?
1: ভারত সভা
0: 1876 খ্রিস্টাব্দে। কাদের উদ্যোগে গড়ে উঠলো?
2: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলী, এনাদের উদ্যোগে ভারত সভা গড়ে উঠেছিল।
0: তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মেলা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, তারপর হচ্ছে তোমার জমিদার সভা, হিন্দু মেলা এবং জাতীয় সভা, এবং তার মাঝখানে ইন্ডিয়ান লীগ কিছুটা সময়, এক বছরের জন্য তার স্থায়িত্বকাল ছিল। আস্তে আস্তে কি হচ্ছে, মানুষের, এদের অনুপ্রেরণায় আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মানুষের মধ্যে জাতীয়তা বোধ জেগে উঠছে। কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র সভা সমিতি বা সংগঠনের মাধ্যমেই কি ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধ গড়ে উঠেছিল, তা নয়।

0: আমরা দেখি যে কিছু মনীষী বা কিছু ব্যক্তিত্বদের লেখায়, তাদের আঁকায় মধ্যে দিয়েও কি দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে আস্তে আস্তে তাদের লেখনির মাধ্যমে, তাদের আঁকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে একটা খুব জমা হচ্ছে। যেমন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, তোমার স্বামীজির বর্তমান ভারত, বিবেকানন্দের বর্তমান ভারত, আঁকায় অবনীন্দ্রনাথ ঠাকুরের 1905-এ স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারত মাতা, গগনেন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্রিটিশদের সমালোচনা করে বিভিন্ন ব্যঙ্গচিত্র, সে সময় ভারতীয়দের মধ্যে একটা সাড়া জাগিয়েছিল যে যে ভারতীয়দের কি করতে হবে, না প্রতিবাদ করতে হবে। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে 1885 খ্রিস্টাব্দে কি গড়ে উঠল, তোমার জাতীয় কংগ্রেস গড়ে উঠল। তার ইতিহাস আমাদের বহু প্রচলিত এবং অনেকটা, এবং যার মাধ্যমে এই জাতীয় 1885-তে জাতীয় হিউমের প্রচেষ্টা, হিউমের তাদের তার উদ্যোগ, এই সমস্ত ব্যাপার নিয়ে জাতীয় কংগ্রেস গড়ে উঠলো। এবং যে সেই জাতীয় কংগ্রেসের ফলে দেখা যাচ্ছে যে প্রথম দিকে যদিও জাতীয় কংগ্রেসে তার নমনীয় নীতি খুব একটা সেইভাবে ফলপ্রসূ হয়নি তাদের উদ্যোগটা, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেসের উদ্যোগ এবং তার প্রভাব বিভিন্ন আন্দোলনের ওপর কি হয়েছিল, প্রভাব ফেলেছিল, তাই তো? এবং আমরা দেখি যে এর পরবর্তীকালে বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ব্যক্তিত্বের আগমন ঘটল। কাদের? তোমার গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেহেরু, এদের আগমন ঘটল এবং আন্দোলনের ধারাটা কি হলো, একদম অন্যদিকে চলে গেল। আমরা 1857 সাল থেকে আরম্ভ করেছি, 1857 সাল থেকে 1857 সিপাহী বিদ্রোহ থেকে আমরা তার চরিত্র, তার অবসান, তার ফলে ভারতবর্ষের রাজনৈতিক কাঠামোর কিভাবে পরিবর্তন ঘটলো এবং আমরা দেখলাম যে কিভাবে মানুষের মধ্যে মানসিকতার পরিবর্তন ঘটলো, কিভাবে রাজনৈতিক সংগঠনগুলো ভারতীয়দের মধ্যে কিভাবে চিন্তাধারার পরিবর্তন ঘটালো। তাহলে তোমাদের আর কিছু কোশ্চেন তোমাদের আছে এখান থেকে কিছু, তোমরা আর কোনো অসুবিধা তোমাদের হচ্ছে যে সিপাহী বিদ্রোহ আমরা পড়লাম, সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমাদের সেকেন্ড যেটা আমরা সামিটিভে সিপাহী বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহের সম্পর্কে আমরা পুরো ডিটেলসে পড়ে নিলাম, সভা সমিতি আমাদের সেকেন্ড সামিটিভে আছে, আছে তো সেখানগুলো তোমাদের, তোমাদের কোনো অসুবিধা নেই, সেগুলো উত্তর দিলে তোমরা সব কিছুই পড়লে বললে। এবং মহারানী ঘোষণাপত্র, মহারানী ঘোষণাপত্র কি বলা হয়েছিল বলো তো একবার একটুখানি শুনি, একটুখানি মহারানী ঘোষণাপত্র।
1: ইংরেজ সরকার ভারতীয়দের সামাজিক এবং ধর্মীয় বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না, সত্যবিলোপ নীতি বিলুপ্ত করা হবে এবং দেশীয় রাজারা প্রাদেশিক রাজারা দত্তকপুত্র গ্রহণ করতে পারবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যোগ্য ভারতীয়রা ইংরেজদের চাকরিতে যোগদান করতে পারবে।
0: বাহ, তাহলে মরানি ঘোষণাপত্র সবকিছু, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এটা বাস্তবায়িত হয়নি খুব এবং সব আমরা, কিন্তু আমরা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু গল্পচ্ছলে তোমাদেরকে ভারতের যে স্বাধীনতা কিভাবে এলো, ভারতের মধ্যে কিভাবে জাতীয়তাবোধের উন্মেষ ঘটালো এবং যার পরিণতিতে 1947-এ আমরা স্বাধীনতা লাভ করলাম, সেটা আমরা কিছুটা একটুখানি আমি তোমাদের গল্পচ্ছলে একটুখানি বলে দিলাম যে পড়া থেকে একটু বেরিয়ে গেলাম, যে ওগুলো পড়াতেই আছে, পরবর্তীকালে আছে, কিন্তু আমি পড়া আজকে বিষয়বস্তু থেকে একটু বেরিয়ে তোমাদেরকে একটুখানি বলে দিলাম যে এর পরে যে আন্দোলনগুলো আমাদের আছে, ছিল, যেগুলো মানুষের মধ্যে পরিবর্তন আনলো এবং নমনীয় নীতি থেকে বেরিয়ে এসে মানুষ, ভারতীয়রা কিছুটা বিপ্লবী পন্থা অনুসরণ করলো গান্ধীজির নেতৃত্বে, তোমার অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, নেতৃত্বের অভাবে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কিন্তু তাতেও কিন্তু ভারতীয়রা থেমে থাকেনি, ভারত ছাড়ো আন্দোলন, 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, কিন্তু দেখা যায় যে তার পরবর্তীকালে আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি, আমরা 1947-এ কি পাই, স্বাধীনতা পেয়ে যাই। দীর্ঘ এত বছর আমরা শোষণের হাত থেকে কি পাচ্ছি, মুক্তি পাচ্ছি। সুতরাং আমি তোমাদেরকে 1857 থেকে পড়িয়েছি, আমি যেটা পাঠ্য আছে

0: সামিটি বে তোমাদের সভা সমিতি যুগব্দি পড়ালাম, এবং আনন্দমঠ এগুলো সম্বন্ধে তোমাদের সেকেন্ড সামিটি বের ওই চ্যাপ্টারে আছে, বর্তমান ভারত, ভারত মাতা এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গ চিত্র, এগুলো তোমাদের ওই চ্যাপ্টারে পুরোটাই তোমাদের পড়িয়ে দিয়েছে। এবং সেখান থেকে একটু সরে তোমাদেরকে একটু গল্পচ্ছলে পরবর্তীকালের একটু ইতিহাসটা তোমাদের পড়ালাম। আজ তবে এইটুকু থাক, আমরা এসছি আন্দুলের গ্রামহিতকারী বিদ্যালয় থেকে, আমি লনা বোস,
1: গ্রামহিতকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অনুভা বোস,
2: আর আমি অদ্রিজা পাল।
3: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন ইতিহাস বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন আন্দুল গ্রামহিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লনা বসু এবং দুই শিক্ষার্থী।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৫%, সর্বনিম্ন ৫৪%। আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি শুনলেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। ৬টা বেজে ৩৮ মিনিটে কিষাণ বাণী, বিকশিত ভারতের লক্ষ্যে ভেষজ উদ্ভিদের চাষ ও গবেষণার অভিমুখ, অধ্যাপক ডক্টর অমিত বরুণ সারিঙ্গির সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। ৭:১০ পল্লী তর্জা গান, পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। ৭:৩০ সমীক্ষা, বলেছেন অরুণ কর। ৮:০০ আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৮:১৫ শহর কলকাতা, অংশুমান চক্রবর্তীর বাইরে থেকে রেকর্ড করা অনুষ্ঠান শুনবেন শহর কলকাতায়। ৮:৩০ কথায় কাহিনী, আরশাদের বাঁশি, রচনা নাজিয়া রহমান, প্রযোজনা রফি উদ্দিন। ৮:৪৫ অর্থনীতির দুনিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ ও প্রতারণা এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা বিষয়ে আলোচনা। এদিন দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে অধ্যাপিকা ডক্টর দূতী চট্টোপাধ্যায় ও শতরূপা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শেহনাজ আব্দুর রৌফ। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শরৎ পরিবেশন করবেন ত্রৈলী দত্ত। ৯:৩০ শ্রবণী, রসরাজ অমৃত লাল বসুর পুরনো কলকাতার দুর্গোৎসব প্রবন্ধ থেকে পাঠ করবেন, পাঠে শোভনলাল মুখোপাধ্যায়, এবং নাট্যকার মন্মথ রায়ের দুর্গোৎসবের কথা থেকে পাঠে মন্মথ রায়। রয়েছে স্মৃতিকথন স্বামী লোকেশ্বরানন্দ। ১০:০০ সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ১০:১৫ বাংলা ছায়াছবির গান, ১০:৩০ আধুনিক গান, শিল্পী পরিমল ভট্টাচার্য। ১০:৫০ দোতারা পরিবেশন করবেন সৌমেন্দু দাস। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শুনলেন

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা খবর পড়া হয় অবনীকান্ত মুর্মু। মারা মন্ত্রী মহাতন নরেন্দ্র মোদী লাইকাদা ক্ষমতা তালা থেকে ক্ষমতায়ন আরি আর আইরেন সরকারে মেলুতর আকানা নাহা দিল্লিরে তেহেন ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরাম রে ভাষণ অক্তে উনি মেনকাদা ভারত রে লাহান্তি রে মূল ভিতগে হয়োকনা সানাম কো উতনেও আর সানাম কো লাগিদ সমান দাও তেয়ার রাখা ক্ষমতা একেন আপনারা লাহান্তি রে দাড়ে দো বাং বুঝেওয়া এটা কোহো মাড়াং সেট ইদিগে ক্ষমতা রে মেনেত দো কানা মেনতে উনি মেনকাদা মারা মন্ত্রী লাইকাদা নাহা যুগরে ডিজিটাল ক্ষমতা নোয়ারে চেচালাও দাড়ে হয়োকনা আর সরকার জোসের সেটেরে আডিগে এনামে দহোকাদা ডিজিটাল প্রযুক্তি ভারত সামাংরে আরহো সুযোগ রে দুয়ারে জিজ একাদা তাই নয়া দিল্লিরে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রী পৈলো দুপুরুব সাপড়াও নলাসাড়েতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লাইকাদাই এলাকারি জমি কাউডি আরি গড় সপোহট আর যুগুত দো দারাম ক্ষেত্রে বিমস্টেক মিটাং নাওয়া মঞ্চ লেখাতে সদর বসুধৈব কুটুম্বকম আরি রে অরসংকান ভারত দো সারাঘাড়ি দারে আর মানমি উতনরে একরার মেনায়া উনি দো আরহাই মেনকাদা ভারত যতম দিশম রে সার্বভৌমত্ব আর এলাকারি অখণ্ডদায় সম্মানা আর বিরোধ শান্তি সুধরে পতিও মেনা তায়া লাইতরা লেখান হুলে চামকে বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স আর বাং কোডরা আর তেয়ার কথা লাই সদ তুলেজ মেনকাদা বিমস্টেক এলাকারে যাহাই জঙ্গি যেন আশ্রা সে আশ্রা সহেদ তুমল সেচেদ আর বাং পুড়ছি দিশম কো বিরুদ্ধে বেবাড়ি কামিহরা চালাও রে সুযোগ আলোক নাম ওনা নিশ্চিত রে হইও তুগি তুড়িনা ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের মাচেদ আর সোহেদ কো তেহে রাষ্ট্রপতি ভবনরে রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু সালা কঞ্জাপাম কানাম অনালাসাড়াতে রাষ্ট্রপতি লাইকাদা দো দারাম আর প্রযুক্তিগত প্রেক্ষাপট বনদল খাতিরা নিত নাওয়া লেখান চ্যালেঞ্জের বন সামাও কানাম উনি তো মেনকাদা ওনা বনদল সাথে তালমেল বুঝেই কাতে চালা হইয়া লগন সিদ্ধান্ত হাতা পদ্ধতি হো নিত আডি লাগি মানা কানা রাষ্ট্রপতি মেনকাদা আধুনিক লড়াই রিয়া কৈতুক সাইবার দো দারাম ঞালাত শেরমা প্রযুক্তি এমান হো লাগি মানা উনি তো নয়া লাইতে হাতিয়ার বাহিনী আর সাড়েশিয়া তালমা ভিতরে গড় সফর কথা হয় সাব রাখা কাদা কানাডার বিদেশ মন্ত্রী অনিতা আনন্দ তেহেন খুনা বারমহারি ভারত সাংঘারে মেয়া সাংঘার অক্তে উনি

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে নবমী বসুরৌদ্র। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া। বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে গোটা বাংলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং মতিগঞ্জ ঐক্য সম্মেলনে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, এখন থেকে নাগরিকত্বের শংসাপত্র জেলা শাসকের মাধ্যমে দেওয়া হবে। এর আগে মুখ্যমন্ত্রী নদিয়ার রানাঘাটের স্ট্যান্ড রোডে চারেরপল্লী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করে বলেন, জেলায় আধ্যাত্মিক পর্যটন ঐতিহ্য রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট ও দক্ষিণেশ্বরকে নিয়ে তীর্থক্ষেত্র সার্কিট গড়ে তোলার কথাও জানান তিনি। কল্যাণীর A9 পার্ক দুর্গাপুজোর উদ্বোধনও করেছেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি এবং সমুদ্রের নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার অন্তর্গত বেনফিশ বন্দরে আজ কমিউনিটি ইন্টারঅ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার, সাগরের বিধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জোনাল, সাগরের এসডিপিও, নামখানার সার্কেল

0: ইন্সপেক্টর সহ ভারতীয় নৌ উপকূলরক্ষী বাহিনী, সামুদ্রিক মৎস্য ও বন দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নিরাপদ ও পরিবেশ বান্ধব মাছ ধরার পদ্ধতি নিয়ে মৎস্যজীবীদের সচেতন করা হয়। দুর্গাপুজো উপলক্ষে মৎস্যজীবীদের সন্তানদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার 19টি জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে। এ ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে নবনিযুক্ত চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাদের নেতৃত্বে রাজ্যের প্রাথমিক শিক্ষা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, বর্তমান চেয়ারম্যান ইনচার্জদের কাছ থেকে নবনিযুক্তরা দায়িত্বভার গ্রহণ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ওই পদেই বহাল থাকবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নিয়োগ করা হয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এগ্রিকালচারের ডিন অধ্যাপক লালু দাসকে। পর্ষদে 12 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে স্কুল শিক্ষা দপ্তর। একইভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি নিযুক্ত হয়েছেন কাটোয়া কলেজের অধ্যাপক রবি রঞ্জন সেন। 12 সদস্যের অ্যাডহক কমিটিতে রয়েছেন দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বুধরাই টুডুও। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাস সোনারগাঁওয়ে দুর্গাদেবানী নদীর বাঁধের প্রায় 150 ফুট অংশ ধসে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দেখা দিয়েছে প্লাবনের আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় সেচ দপ্তর ও স্থানীয় পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। পুজোর মুখে বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটার দায়ে আলিপুরদুয়ারের ডিমা চা বাগানের সিনিয়র ম্যানেজার অভিজিৎ রাহাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি তিনি বন দপ্তরের কাছ থেকে আলিপুরদুয়ারগামী জয়গাগামী রাজ্য সড়কের পাশে অবস্থিত ডিমা চা বাগানে এক সেকশনে থাকা শেড ট্রি কাটার অনুমতি নিয়েছিলেন, কিন্তু তার বদলে রাজ্য সড়কের অপর প্রান্তে থাকা একের পর এক গাছ গোড়া থেকে কেটে ফেলা হয় বলে অভিযোগ। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা বেশিরভাগ জায়গায়, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম জেলার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা, দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
5: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
4: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
5: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
4: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
5: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা গ্রামীণ এলাকাতে থাকি, একটা সময় যদি আমরা অতীতের দিকে ফিরে তাকাই, যখন আমাদের কোনো শারীরিক সমস্যা দেখা দিত, তখন কিন্তু যারা একটু পুরনো শ্রোতা বন্ধু যারা রয়েছেন, তারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে হয়তো সহমত হবেন। গ্রাম বাংলার বুকে আপনাদের হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো ছিল, যেমন ধরুন তুলসী, সর্পগন্ধা, হেলেঞ্চা কিংবা বাসকের মতো গাছগুলি, এগুলো আপনাদের একটা সময় পথ্য বা নিরাময়ের অন্যতম মাধ্যম ছিল। কালের বিবর্তনে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে আমরাও নিজেদেরকে বদলেছি, চিন্তাধারার পরিবর্তন হয়েছে এবং এসেছে আধুনিক চিকিৎসা পদ্ধতি। কিন্তু আমাদের শিকড় কিন্তু পোঁথা রয়েছে সেই মাটির টানে, প্রকৃতির কোলে। এবং এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলি যেগুলো একটা সময় আমাদের নিরাময়ের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত করে এসেছেন আপনারা, সেগুলো আজ হারিয়ে যেতে বসেছে। কিন্তু হারালে তো চলবে না, আমাদের শিকড়কে ভুললে চলবে না। এই জিনিসগুলোকে যদি না আমরা ধরে রাখতে পারি, তাহলে যতই আমরা উন্নত হই না কেন, আমরা কিন্তু সে অর্থে উন্নত হতে পারবো না বা উন্নতি করতে পারবো না। আমার বলার কারণ এটাই, আজকের আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। যে আপনারা নিশ্চয়ই জানেন, 2047 মাননীয় প্রধানমন্ত্রী বা ভারত সরকারের বিকশিত ভারতের লক্ষ্যে নানান কর্মসূচি সারা দেশব্যাপী 140 কোটি, প্রায় 44 কোটি মানুষের লক্ষ্যে করা হচ্ছে, বা যত রকম উন্নত প্রযুক্তি চিন্তাভাবনা নিয়ে আসা যায় মানুষের উন্নতির জন্য করা হচ্ছে, সেখানেও দাঁড়িয়ে এই আমাদের যে হারিয়ে যাওয়া ভেষজ উদ্ভিদগুলি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার নানান রকম গবেষণার কি কি অভিমুখ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। বিকশিত ভারতের লক্ষ্যে ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা এবং তার অভিমুখ, আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাদি ফসল, মশলা, ভেষজ এবং সুগন্ধি উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিত বরণ সারেঙ্গি। স্যার, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। নমস্কার।
7: নমস্কার। আজকে আকাশবাণীর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। শ্রোতা বন্ধুদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি।
6: বেশ, আপনাকেও। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। স্যার, যে কথা আমি দিয়ে শুরু করলাম, শুরুতে আপনার থেকে একটু জানতে চাইব, এই যে ভেষজ উদ্ভিদ, আস্তে আস্তে কালের বিবর্তনে আমরা হয়তো আধুনিক হতে পেরেছি, কিন্তু এই যে প্রকৃতির যে সমস্ত সম্পদ, অমূল্য সম্পদ, সেগুলো হারিয়ে যাচ্ছে। এই ভেষজ উদ্ভিদের মধ্যে আমি কয়েকটা নাম বলেছি, আপনি বিভাগীয় প্রধান হিসেবে আপনি আমার চাইতে আরো বেশি ভালো বলতে পারবেন, যদি আমাদের শ্রোতা বন্ধুদের এই কতগুলো ভেষজ উদ্ভিদ সম্পর্কে একটু একটা জাস্ট ধারণাটা দিয়ে আমরা শুরু করি।
7: একেবারে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, ভেষজ উদ্ভিদ, সেটি কেবল আমাদের সুস্বাস্থ্যের চাবিকাঠি নয়, আমাদের আগামী দিনে অর্থনীতির একটি নতুন মাইল ফলক হতে চলেছে। এবং আজকের যে বিষয় আপনারা রেখেছেন, বিকশিত ভারতের অভিমুখে ভেষজ উদ্ভিদের গবেষণা এবং তার সঙ্গে কিছু সরকারি উদ্যোগের কথাও আমরা আজকে আলোচনা করব। তো এই যে বিকশিত, আপনি বললেন বিকশিত ভারত 2047, এটি তো কেবল একটি লক্ষ্য বা স্বপ্নই নয়, এটি আমাদের 140 কোটি ভারতবাসীর একটা সংকল্প। আগামী 2047 মধ্যে আমাদের দেশকে উন্নত এবং স্বনির্ভর একটি রাষ্ট্রে পরিণত করার জন্য, গড়ে তোলার জন্য একটা মহাপরিকল্পনা। আর এই লক্ষ্য পূরণে আমাদের দেশের প্রাচীন যে চিকিৎসা, যে ঐতিহ্য রয়েছে, সেই আয়ুর্বেদ থেকে শুরু করে, অথর্ববেদ থেকে শুরু করে, পুরাণ, ধর্মগ্রন্থ তাতে, এবং আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে বায়োডাইভার্সিটির কথা আমরা বলি, এই যে ভেষজ উদ্ভিদের কথাগুলো আপনারা বললেন, বিপুল ভেষজ উদ্ভিদের সম্ভার রয়েছে আমাদের এই ভারতবর্ষে, এটাকে আমরা বলি গ্লোবাল হটস্পট। শুধু ভারতবর্ষ নয়, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াটাই হচ্ছে একটা গ্লোবাল হটস্পট। তো সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে এটা জৈব বৈচিত্র্যের একটা স্বর্গরাজ্য বলতে পারেন। আমরা নাম শুনেছি আয়ুষ, আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথের মতো যে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা, যেটা আমাকে এতদিন সুস্থ রেখেছে আমাদের, কিন্তু আজ সময় এসে গেছে এই প্রাচীন ঐতিহ্যবাহী জ্ঞানকে আধুনিক বিজ্ঞানের ল্যাবরেটরিতে কষ্টিপাথরে যাচাই করে বিশ্ব মঞ্চে নিয়ে আরও এগিয়ে যাওয়ার, এবং এই কাজটিকে সফল করে তুলেছে আমাদের আধুনিক ভেষজ উদ্ভিদ সংক্রান্ত গবেষণা। আপনি জিজ্ঞেস করলেন যে কি ধরনের আমাদের ভেষজ উদ্ভিদ আমাদের চারদিকে ছড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে আমাদের আর্থিক সার্বিক উন্নতির কি সম্পর্ক। দেখুন, প্রথমে আমি বলি অশ্বগন্ধার কথা, যাকে আমরা বলি ইন্ডিয়ান জিনসেং। এবং আমাদের আজকের যুগে এই যে স্ট্রেস, মানসিক চাপ বেড়ে যাচ্ছে, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে আসছে এবং আমাদের দেখবেন নিউরো প্রবলেম, স্নায়ুর রোগ বেড়ে গেছে, এই সমস্ত পরিকল্পনার জন্য কিন্তু অশ্বগন্ধা আজকে বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। এবং আমাদের বিজ্ঞানীরাও অশ্বগন্ধার এমন এক প্রজাতি উদ্ভাবনের চেষ্টা করছেন যেটা খরা সহনশীল, যেটা কম জলে ভালো ফলন দেয়। এরপরে আমি বলবো আমাদের তুলসীর কথা, ঘরে বাইরে আমাদের অতি পরিচিত একটি ভেষজ উদ্ভিদ। আমাদের সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে যে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তুলসী পাতার মধ্যে, এবং এখন তো শোনা যাচ্ছে যে বিভিন্ন ক্যান্সার প্রতিরোধী গবেষণাও এই তুলসী থেকে হচ্ছে। আমাদের রয়েছে কালমেঘ, যেটা লিভারের সুরক্ষায়, ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো জ্বরের চিকিৎসায় একটা অব্যর্থ ওষুধ। আমাদের রয়েছে ঘৃতকুমারী বা অ্যালোভেরা, যেটা আমাদের রূপচর্চা এবং প্রসাধন শিল্পের চেহারাই বদলে দিয়েছে। আমরা আলোচনা করতে পারি শতাভরি নিয়ে, যেটা মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রয়েছে গিলয়, গুলঞ্চ বলি যেটাকে আমরা, যার কার্যকারিতা আমরা এই সেদিন আমরা করোনা মহামারীর কে প্রত্যক্ষ করেছি, অনুভব করেছি প্রত্যেকেই। এই করোনা মহামারীর সময় আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনি কল্পনা করে দেখুন যে ইউরোপ বা আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের তুলনায় আমাদের ভারতবর্ষে কিন্তু সেই তুলনায় আমাদের কিন্তু মৃত্যুর হার অনেক কম সেই তুলনায়। তো এটা কি করে সম্ভব হয়েছে? এটা আমাদের সেই ভেষজ উদ্ভিদ যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে, এটাই আমরা বলে থাকি। এবং রয়েছে সর্পগন্ধা, যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে একটা জাদুকরী ভেষজ হিসেবে পরিচিত।
8: বেশ, তার মানে আমাদের এই যে মহামারী আমরা অতিক্রম করলাম, গড়ে এলাম বা কাটিয়ে উঠলাম, সেখানে দাঁড়িয়ে আমাদের এই যে ভেষজ উদ্ভিদের ভূমিকা অপূরণীয়, সে ব্যাপারে আপনি নিশ্চিত? আমাদের প্রাণ বাঁচানোর জন্য
7: একদম,
8: তখন তো আমাদের পুরোপুরি চারিদিকে বন্ধ, হয়তো কোথাও যেতে পারছি না, বা গ্রাম বাংলার বিশেষ করে কথা যদি আমরা ধরি আর কি, তখনকার মানুষদের কাছে হাতের কাছে একদম গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা যে সমস্ত গাছগুলো ছিল, এগুলো তাদের একটা রীতিমতো পথ্য হয়ে কাজ করেছে।
7: হ্যাঁ, দেখুন করোনার কথা যেটা আপনি বললেন, এখানে করোনার যে ভেষজ উদ্ভিদের কথাগুলো দিয়ে আমরা শুরু করলাম, এখানে তিনটে ধাপ আমরা বলতে পারি। এক হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো, দুই হচ্ছে করোনার উপসর্গটাকে কমানো, এবং তৃতীয় ধাপ হচ্ছে করোনা পরবর্তী যে ধকল, যেটাকে আমরা পোস্ট কোভিড রিকভারি বলি, তাতে ভেষজ উদ্ভিদগুলোর কি ভূমিকা রয়েছে, অ্যাডজুভেন্ট হিসেবে যেগুলো কার্যকরী উপাদান হিসেবে কিভাবে কাজ করছে। তো আমি আবার শুরু করি সেই যে কথাগুলো একটু আগেই বললাম, তুলসী। তুলসী কি করে? ভাইরাস, যে করোনা ভাইরাস রয়েছে তার বংশবৃদ্ধি বা প্রতিলিপি গঠনের যে তৈরির যে প্রক্রিয়াটা, সেটাকেই কিন্তু একেবারে নষ্ট করে দেয়। অর্থাৎ ভাইরাস আর বাড়তে পারল না।
8: বেশ,
7: তার জন্য কি হচ্ছে, শ্বাসকষ্ট উপশমে এই তুলসী ভীষণভাবে সাহায্য করছে। অশ্বগন্ধা কিভাবে কাজ করে? আমাদের শরীরে যে ইনফ্লামেটরি রেসপন্স, যেটা প্রদাহজনিত প্রতিক্রিয়া বলি আমরা, সেটাকে কিন্তু অশ্বগন্ধা অনেকটাই নিয়ন্ত্রণ করে। এবং একটু আগে আমি যেটা বললাম, মানসিক চাপ উদ্বেগ কমিয়ে দেয়। গিলয় কিভাবে কাজ করে? না, আমাদের ইমিউনোলজি মানে ইমিউনো স্টিমুলেন্ট হিসেবে কাজ করে, শরীরে যে ক্ষতিকর প্যাথোজেনগুলো আমাদের মধ্যে ঢুকছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তো একটু চাই শক্তিশালী, সেই কোষগুলোকে কিন্তু সক্রিয় করে। হলুদ, আমি বলতে ভুলে গেছি, হলুদ কিন্তু আমাদের, যদিও আমরা এটাকে মশলা বলি, কিন্তু হলুদ কিন্তু একটা ভেষজ উদ্ভিদ। আমাদের শরীরে যে রিসেপ্টর ভাইরাস রয়েছে তাকে আটকানোর জন্য এই হলুদ কিন্তু খুব উপকারী। তার মধ্যে কার্কিউমিন বলে একটি রাসায়নিক পদার্থ রয়েছে, যেটা কিন্তু সাইটোকাইন স্টর্ম কমাতে সাহায্য করে। আপনারা করোনার সময় শুনে থাকতে পারেন যে সাইটোকাইন ঝড়, যেটা আমাদের করোনা বাড়িয়ে দেয়, সেটা কিন্তু হলুদের সাহায্যে। আমলকি রয়েছে, আমলকি কিন্তু ভিটামিন সিতের সমৃদ্ধ, তো সেটা কিন্তু আমাদের কোষগুলো যেগুলো রয়েছে, আমাদের তো হাজার হাজার লক্ষ লক্ষ কোষ রয়েছে, তাদের অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমিয়ে দেয়, এবং অর্থাৎ কিনা কোষের রোগ প্রতিরোধক ক্ষমতাও বেড়ে যাচ্ছে। নিম, দেখবেন বলা হয় যে বাড়িতে নিম গাছ থাকলে ভালো, সে তার হাওয়া, আসলে হাওয়া তো নয়, তার মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটি রয়েছে নিমের মধ্যে, এটা আসলে কি করে, এটা শরীরে রোগ প্রতিরোধকারী টি সেল যেটা রয়েছে আমাদের, সেই টি সেল তৈরিতে সাহায্য করে। এই টি সেল কিন্তু জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে। কালমেঘ রয়েছে, কালমেঘও করোনা ভাইরাসের যে একটা অত্যন্ত অপকারী প্রতিক্রিয়া, ফুসফুস এবং শ্বাসনালীর ভীষণ ক্ষতি করে দেয়, সেই ক্ষতিটা কিন্তু কালমেঘ প্রতিরোধ করে দেয়।
8: বেশ, অনেকগুলো ভেষজ উদ্ভিদের কথা আপনি তো বললেন, এবারে এই যে ভেষজ উদ্ভিদের কথা আমরা আলোচনা করছি, আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু আমাদের একটা ধারণা রয়েছে, যেমন এখন যে সমস্ত অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি হোক, তাদের হয়তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এই যে ভেষজ উদ্ভিদের কথাগুলো আমরা বলছি, বা আমাদের শ্রোতা বন্ধু হোক বা কৃষক বন্ধুরা, তাদের উদ্দেশ্যে যদি আমরা একটু জানতে চাই যে এই সমস্ত ভেষজ উদ্ভিদ যদি তারা নিয়মিত সেবন করেন বা খান, তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে?
7: না, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। একেবারে এটা এমন নয় যে একটা 100% এটা উপকারী। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়েই বলি, গিলয় বা গুলঞ্চ যে কথাটা বললাম, যদি আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি খুব বেশি মাত্রায় সেবন করে ফেললেন, তাতে কিন্তু আমাদের লিভারের ক্ষতি হতে পারে, বা এক ধরনের হেপাটাইটিস, যেটাকে আমরা অটো ইমিউন হেপাটাইটিস বলি, সেই ধরনের হেপাটাইটিস হতে পারে। এটা লিভারের ক্ষতির কথা বললাম। এবার হতে পারে কি, ধরুন আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী আমরা বাজারে যেসব বিক্রি হচ্ছে ভেষজ উদ্ভিদের গুঁড়ো হচ্ছে বা ট্যাবলেট আকারে, তাতে কিন্তু অনেক সময় কি থাকে যে হেভি মেটালস বলি যে আমরা সীসা, পারদ, আর্সেনিক, এগুলো কিন্তু ভেজাল ভেজাল হিসেবে ওটার মধ্যে মিশে থাকতে পারে, বা কীটনাশক, আজকাল তো খুবই কীটনাশকের ব্যবহার বেড়ে গেছে, তো সেটাও থেকে যেতে পারে, তো সেখানে একটা ক্ষতি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া। আরেকটা ধরুন যে আমি একটা ওষুধ খাচ্ছি, আমি একটা অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি বা অন্য কিছু ওষুধ খাচ্ছি, তার সঙ্গে ধরুন আমি যদি এই ভেষজ উদ্ভিদগুলো অত্যধিক পরিমাণে খেয়ে নিই, তাহলে যেমন হলুদ, হলুদের যে কার্কিউমিন, এটা কিন্তু যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন বা যারা হার্টের ওষুধ খাচ্ছেন, তারা কিন্তু সেই সময় হলুদ খেতে পারবেন না, বা খাওয়ার আগে একটু সাবধানতা দরকার। আর শেষ কথা যেটা বলবো, যে আমাদের অনেক সময় খুব ভুল আত্মবিশ্বাস থাকে যে ওষুধি গাছের উপর ভরসা করে। আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের, আমার একজন চাষি বন্ধু এসে আমাকে ফোন করলেন, এই আকাশবাণীর একটা প্রোগ্রামের শেষে ফোন করেছেন যে আপনি তো বললেন যে ওষুধি খেলে আমার সুগারের কন্ট্রোল করতে পারি, তা আমার 400 সুগার, তো আপনি এমন একটা এই যে বললেন নয়নতারা বা এগুলো বললেন, আমি তাহলে খাওয়া শুরু করি কাল থেকে? আমি বললাম না না, আপনি একেবারেই করবেন না, আপনার 400 সুগার আপনি ইমিডিয়েট কালকেই আপনি ডাক্তারের কাছে যান। তো এই যে আত্মবিশ্বাসগুলো রয়েছে, এই আত্মবিশ্বাস কিন্তু বিশ্বাস থাকা ভালো, অতিরিক্ত আত্মবিশ্বাস থাকাটা ভালো
8: নয় আর কি, করা যায়,
7: এটাই হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়ার কৌফল।
8: আচ্ছা, তাহলে যখন আমাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা রয়েছে বা এই ভেষজ উদ্ভিদের প্রতি আমাদের বরাবরই একটা বিশ্বাস থাকে, স্বাভাবিক যে হ্যাঁ এগুলো খেলে পার্শ্ব প্রতিক্রিয়া কম রয়েছে বা এখান থেকে আমরা সহজে নিরাময় পেতে পারি, তাহলে এগুলো যদি আমরা সঠিক মাত্রায় সঠিক পরিমাণে ব্যবহার করতে পারি,
7: এর সঠিক ব্যবহারের কিছু নিয়ম রয়েছে আমি আপনাকে একটু বলি। ধরুন প্রথম ধাপ, যখন আপনি এই যে ভেষজগুলো ব্যবহার করছেন সাধারণ সুরক্ষার জন্য, মানে আপনার কোনো রোগ হয়নি কিন্তু হতে পারে, বা আপনি এটা পরে যাতে না হয় তার জন্য আপনি সাধারণ সুরক্ষার জন্য কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে, যেমন ধরুন আমরা অনেক সময় অ্যালোপ্যাথিক ট্যাবলেট বা সাপ্লিমেন্টগুলো অনেক সময় খেয়ে ফেলি, তো যে ভিটামিন ডি, মাল্টিভিটামিন, এটা না খেয়ে যদি আপনি সাধারণ খাবারের সঙ্গে সঙ্গে তুলসী, আদা, গোলমরিচ একটু হালকা ফুটিয়ে, যেটাকে বলি কাত, কাড়া তৈরি করে, দেখবেন করোনার সময় সবাই এই ধরনের কাত তৈরি করে ঘন ঘন খেত, তাতে কি হয় শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সির মাত্রাটা ঠিক থাকে। এটা গেল প্রথম ধাপ,
8: যেটা মোটামুটি আমি নর্মাল মানুষ যে কেউ খেতে পারে,
7: যে কেউ খেতে পারে, আপনি সারাদিনের জীবনচর্যায় এটাকে আপনি অঙ্গীভূত করে রাখতে পারেন। দ্বিতীয় ধাপ আমি বলছি, আপনার মৃদু সংক্রমণ হলো, আপনার মনে হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে, আমার জ্বর জ্বর লাগছে, বা আপনার করোনা পজিটিভই হয়ে গেছে ধরুন, মানে মনে করছেন আপনি, তখন ডাক্তারের দেওয়া মূল এলোপ্যাথি যে ওষুধগুলো এগুলো খাবেন, তার সঙ্গে আপনি চবন প্রাস বা এই যে কাথের কথা বললাম, এগুলো একটু নির্দিষ্ট মাত্রা অনুযায়ী যদি খান, কিন্তু এটা বিকল্প হিসেবে নয়, মানে অ্যালোপ্যাথি ওষুধটা আপনি
8: পাশাপাশি
7: এটা করবেন, গলার খুসখুসে ভাব কমবে, শরীরের প্রদাহ নিয়ন্ত্রণ হবে, জ্বর, গা হাত পা ব্যথা। আর শেষ ধাপ যেটা, যেটা আপনার করোনা হয়ে গেছে, আপনি ওষুধ খেয়ে মোটামুটি সুস্থ হয়েছেন, কিন্তু দেখবেন করোনা শেষ হয়ে গেল, তখন কিন্তু দীর্ঘমেয়াদী একটা ক্লান্তি, একটা দুর্বলতায় আমরা খুব বিভ্রান্ত হয়ে যাই, সেই সময় আমাদের টিস্যুগুলোকে পুনরুজ্জীবনকারী কিছু ওষুধি গাছ আপনাকে বেছে বেছে খেতে হবে। যেমন ধরুন অশ্বগন্ধার নির্যাস বা ক্যাপসুল এখন বাজারে বিক্রি হচ্ছে, সেগুলো

0: যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ক্লান্তি কেটে যাবে, দীর্ঘস্থায়ী প্রদাহ দূর হবে এবং মানসিক ক্লান্তি বা ঘুমের সমস্যা কিন্তু আপনার দূরীভূত হবে।
1: বেশ বেশ, মোটামুটি আমরা একটা শুরুতে আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা শুনছেন তাদের উদ্দেশ্যে যে ভেষজ উদ্ভিদের গুণাগুণ বা কেমনভাবে খাবেন সে ব্যাপারে অধ্যাপক সারেঙ্গি বেশ বিস্তারিতভাবে বললেন। এবারে শুধুমাত্র তো আমরা এগুলো তো করবো বটেই নিজেদেরকে সুস্থ রাখতে, তার পাশাপাশি আমাদের ভারত সরকারের বিভিন্ন লক্ষ্যের মধ্যে এটি একটা অন্যতম পরিকল্পনা বা লক্ষ্য যে কৃষকরা যদি আর্থিকভাবে লাভবান হতে পারে বা সুরাহা হতে পারে তাদের আর্থিক দিকটা, সেদিকটাও গুরুত্বপূর্ণভাবে তারা দেখছেন, বিভিন্ন প্রচার পরিকল্পনা প্রসারের চিন্তাভাবনা করেছেন। সে জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কোনো শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধু যদি তিনি উদ্যোগী হন এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলোকে নিয়ে কাজ করবেন বা চাষবাস করবেন, সেই সংক্রান্ত বিভিন্ন সরকারি কি কিছু প্রকল্প বা পরিকল্পনা এমন কিছু আছে?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিকই আপনি ঠিকভাবেই শুরু করলেন যে বিশাল এই যে ভেষজ বিপ্লবের কথা আমরা বলছি এটা তো একা একা ঘটছে না, এর পেছনে ভারত সরকারেরও কিন্তু কিছু পরিকল্পনা কিছু দূরদর্শী চিন্তাভাবনা রয়েছে এবং ভারত সরকারও আমাদের সমস্ত কৃষক বা গবেষক তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানোর জন্য কিছু প্রকল্প কিছু মিশনের চালু করেছেন। যেমন আমি চারটি এই ধরনের সরকারি উদ্যোগের কথা আপনাকে বলি। প্রথম যেটা বলছি ন্যাশনাল আয়ুষ মিশন NAM, এই যে মিশনটি এর মাধ্যমে কিন্তু সারা দেশে আয়ুর্বেদ এবং ভেষজ চিকিৎসার যে পরিকাঠামো সেটাকে কিন্তু খুবই উন্নত করা হচ্ছে এবং এর অধীনে যে ভেষজ উদ্ভিদের চাষকেও যে একটু লাভজনক কৃষিকাজ হিসেবে গড়ে তোলা যায় সেই আর্থিক সহায়তা ভর্তুকি এবং আত্মবিশ্বাস চাষিদের মধ্যে কিন্তু এই ন্যাশনাল আয়ুষ মিশন দিয়ে আমরা আনার চেষ্টা করছি, অর্থাৎ গভর্নমেন্ট আনার চেষ্টা করছে। দ্বিতীয় যে পরিকল্পনাটি গভর্নমেন্টের আছে সেটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট অর্থাৎ এই ভেষজ যে উদ্ভিদ তার কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
1: আচ্ছা,
0: এই স্কিমের উদ্দেশ্যটা কি? এই স্কিমের উদ্দেশ্য হলো, দেখুন আমি একটু আগেই বললাম যে আমাদের এই এলাকাটি ভারতবর্ষ হচ্ছে হটস্পট, আমাদের অনেক জঙ্গল রয়েছে, প্রাকৃতিক পরিবেশ রয়েছে যেখানে আগাছার মতো এই মেডিসিনাল প্ল্যান্টস কিন্তু তৈরি হচ্ছে, জন্মে আছে, আবার কিছু কিছু কি হচ্ছে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে আমাদের ভুল পরিকল্পনার জন্য, আমাদের পরিষ্কার করে দেওয়া করতে চাইছি বা এই যে আরবানাইজেশন হচ্ছে, নগরায়ন হচ্ছে, তাতে অনেক গাছপালা কেটে তাতে কিন্তু বিলুপ্ত প্রায় ঔষধি হয়ে যাচ্ছে। তো আমাদের আশু প্রয়োজন কি না এই বিলুপ্ত প্রায় গাছগুলোকে সংরক্ষণ করা। এই সংরক্ষণের কাজটা কে করবে? এই সংরক্ষণের কাজটাই করবে কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্কিম।
1: আচ্ছা,
0: তৃতীয় যেটা আমি বলছি অ্যারোমা মিশন, ভারত সরকারের অ্যারোমা মিশন, এটা কিন্তু খুবই একটা বিপ্লব এনেছে যাকে আমরা বলি বেগুনি বিপ্লব বা পার্পল রিভলিউশন।
1: আচ্ছা
0: আচ্ছা, এটা কিরকম হচ্ছে? যেমন ধরুন কৃষিক্ষেত্রে যে ল্যাভেন্ডার রয়েছে, লেমন গ্রাস রয়েছে, মিন্ট রয়েছে, এগুলো কি সুগন্ধি এবং ওখান থেকে তেল পাওয়া যায়, অ্যারোম্যাটিক অয়েল বলি আমরা। তো এই সুগন্ধি তেলগুলো যেটা বেশিরভাগ আপনি দেখবেন জম্মু কাশ্মীর থেকে শুরু করে আমাদের উত্তর পূর্ব ভারতের যে পাহাড়ি অঞ্চল রয়েছে এমনকি আমাদের পশ্চিমবঙ্গেরও দার্জিলিং কালিম্পং, তাতে এই অ্যারোমা মিশন কিন্তু অভূতপূর্ব একটা বিপ্লব নিয়ে এসছে। আমি একটা ছোট্ট গল্পে বলার লোভ সামলাতে পারছি না। জম্মু কাশ্মীরের ডোডা জেলাতে একজন কৃষক ভারত ভূষণ বলে, তিনি ভারত ভূষণ বাবু আর পাঁচটা চাষি ভাইয়ের মতো কিন্তু ভুট্টা চাষ করতেন।
1: আচ্ছা,
0: কিন্তু পাহাড়ি আবহাওয়া বন্য পশুর উপদ্রবে সে চাষে লাভের মুক্ত দূরের কথা, তার আসল টাকা ওঠানোটাই খুব দায় হয়ে পড়েছিল, সংসার চালাতে সত্যি খুব কষ্ট হয়ে উঠছিল। তো তখন সেটা ধরুন 2016-17 সাল, তিনি ভারত সরকারের এই অ্যারোমা মিশন প্রকল্পের সংস্পর্শে আসেন। তখন যে বিজ্ঞানীরা ছিলেন সেখানে তারা তাকে ভুট্টার বদলে সুগন্ধি চাষ করার পরামর্শ দেন, বিনামূল্যে চারা দিলেন, প্রযুক্তিগত সহায়তা দিলেন। তো তিনি একটু ইতস্তত করলেন প্রথম দিকে ভারতবাবু, কিন্তু তার মাত্র 2.5 একর জমি আছে, কি করে কি হবে সব। কিন্তু তিনি চাষ করলেন, চাষ শুরু করলেন, তারপর যেটা ঘটলো সেটা কিন্তু ইতিহাস। প্রথম বছরেই তার আয় তার প্রথাগত চাষের তুলনায় প্রায় 4-5 গুণ বেড়ে গেল। এই ল্যাভেন্ডার ফুল থেকে তেল নিষ্কাশন করলেন, বাজারে বিক্রি করলেন, আন্তর্জাতিক বাজারে এই তেলের লিটার প্রতি হাজার হাজার টাকা দাম। তো আজকে তিনি একটি স্বনির্ভর শুধু কৃষকই নন, তিনি অন্য যে কৃষকরা রয়েছে তাদের পথপ্রদর্শক। তো এই গল্প আমাদের কিন্তু অনুপ্রেরণা হিসেবে
1: শ্রোতা বন্ধুরা
0: সরকারি প্রকল্পের সাহায্য পেলে

0: কৃষকরা মাটি থেকে সোনা ফলাতে পারে।
1: একদম ঠিক তাই।
0: তো আরেকটা শেষ যে পরিকল্পনা, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা,
1: বেশ সেটা কিরকম একটু বলুন।
0: এটি হচ্ছে আয়ুর্বেদিক এবং ভেষজ গুণসম্পন্ন যে সাশ্রয়ী যে জেনেরিক ওষুধগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, এইটাই হচ্ছে এই পরিযোজনার মূল লক্ষ্য।
1: বেশ, তাহলে অনেকগুলো পরিকল্পনা বা পরিযোজনার কথা আপনি বললেন। এবার যে সমস্ত শ্রোতা বন্ধুরা আপনারা শুনলেন অধ্যাপক সারেঙ্গি বেশ কিছু পরিকল্পনা সরকারি উদ্যোগের কথা বললেন, আমি স্যার আপনার থেকে এটা জানতে চাইব যে আমাদের এই জল আবহাওয়াতে পশ্চিমবঙ্গের মাটিতে এই যে যে সমস্ত ভেষজ উদ্ভিদের কথা আমরা এতক্ষণ আলোচনা করছি, সেগুলোর চাষের সম্ভাবনা, যদি আমাদের কোনো কৃষক বন্ধু হয়তো উদ্বুদ্ধ হলেন এই যে ভরতভূষণের কথা বললেন তার মতো যদি কেউ আগ্রহী হন,
0: ঠিক
1: তাহলে এখানে পরিস্থিতিটা কেমন?
0: হ্যাঁ, আমাদের বাংলার মাটিকে তো সোনার মাটি বলা হয়, সোনার বাংলা বলা হয়, আমাদের স্বপ্নও তাই। অর্থাৎ মাটি খুবই উর্বর এবং বৈচিত্র্যময়, পাহাড় থেকে সমুদ্র, প্রকৃতির আশীর্বাদ একেবারে ঝরে পড়েছে। আপনি সেই দার্জিলিং এর পাহাড় থেকে ধরুন এখানে দীঘা সমুদ্র। তো আমাদের রাজ্যে, আমরা প্রথমে উত্তরবঙ্গের কথায় আসি, ডুয়ার্স এবং দার্জিলিং এর যে পার্বত্য অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু সিঙ্কোনা চাষ অনেক দিন ধরে হচ্ছে। ম্যালেরিয়ার ওষুধ হয়, আপনারা জানেন কুইনেন বলে ম্যালেরিয়ার ওষুধ হয় এই ছাল থেকে। এছাড়া ওই এলাকাতেই মংপু বা লাটপাঞ্চরের মতো যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু সিঙ্কোনা চাষটি হয়, চিরতা হয়, ইপিকাক হয় ওখানে, যেগুলো থেকে কিন্তু ভেষজ কাপ সিরাপ, লিভারের ওষুধ তৈরি হয়। এবার আপনি চলে আসুন আমাদের দক্ষিণবঙ্গে, এখানে রাঢ় অঞ্চল বা জঙ্গলমহল, যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এটা তো লাল মাটি। এখানে কিন্তু প্রাকৃতিকভাবে কালমেঘ হতে পারে, অনন্তমূল হতে পারে, আমলকি, হরিতকি, বহেড়া, এই তিনটাকে তো আমরা ত্রিফলা, এই ত্রিফলা হতে পারে। তো এগুলো কিন্তু জাদুকরি ভেষজ হিসাবে, ঘৃতকুমারী, অ্যালোভেরার চাষ করতে পারেন আপনি। এবং রাজ্য সরকারের একটা আয়ুষ দপ্তর রয়েছে এখানে, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, তো তারা বাংলার কৃষকদের নিয়ে উন্নত প্রশিক্ষণ দিচ্ছে।
1: বাহ, তাহলে আমাদের যারা আগ্রহী হবেন তারা যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই একটা সুরাহা পেতে পারে, আপনাদের থেকে একটা অন্যতম পরামর্শ পাবেন। সেই সঙ্গে সরকারি প্রকল্পের কথা তো আপনি বললেন, এছাড়া এই যে ধরুন 2047 সালে আমরা বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যেতে চলেছি বা চলছি আর কি, আগামী দিনে যদি আমাদের এই ভেষজ চাষ বা যেটা আমাদের আলোচনার আজকের মূল বিষয় ছিল যে গবেষণার কোনো অভিমুখ, আমাদের নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন, তারা চাইছে যে এগুলো নিয়ে আমরা কোনো গবেষণা ধর্মী কিছু
0: করা, গবেষণার অভিমুখে বলতে গেলেই আমাদের বিজ্ঞানীরা যারা গবেষণা করে চলেছেন তারা কোন পথে হাঁটবেন, এটাই বোধহয় আপনি বলতে চাইছেন।
1: একদম,
0: তো নিশ্চয়ই এটার জন্য আমাদের বৈজ্ঞানিকরা যথেষ্ট দূরদর্শী, চাষী ভাইদেরকে সাহায্য করার জন্য তারা প্রস্তুত, এবং আমরা যারা বিজ্ঞানী, বিজ্ঞান নিয়ে চর্চা করি, যারা গবেষণা অভিমুখটা ঠিক করি, তারা কতগুলো জায়গা, ক্ষেত্র কিন্তু নির্বাচন অলরেডি করে ফেলেছি। প্রথম যে জায়গাটার কথা আমি বলবো সেটা হচ্ছে ডিজিটাল ম্যাপিং এবং এআই, কৃত্রিম
1: বুদ্ধিমত্তা
0: ঢুকেছে।
1: বেশ,
0: আমাদের দেখুন এই যে অজস্র বনভূমি আজ রয়েছে সেখানে কত দুর্লভ গাছ কোথায় কোথায় লুকিয়ে রয়েছে, সেগুলো কিন্তু ড্রোন ক্যামেরা বা স্যাটেলাইট ক্যামেরা, স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে তারা কিন্তু সব খুঁজে পাচ্ছে এবং একটা ডিজিটাল ম্যাপ তৈরি করছে। সেই ম্যাপ থেকে আমরা আগে থেকেই অনুমান করে নিতে পারছি যে কোন মাটিতে কোন ভেষজ গাছ, এই যে বললাম রাঢ় অঞ্চলে লাল মাটিতে এগুলো হতে পারে, এগুলো কিন্তু এই এআই ব্যবহার করেই আমরা বলতে পারছি।
1: আচ্ছা,
0: দ্বিতীয় যে জায়গাটি আমাদের গবেষণার অভিমুখ হবে সেটা হচ্ছে প্রত্যেকটা গাছ তো জিন দিয়ে তৈরি, জিনের মানোন্নয়ন এবং আজকাল যেটা আমরা বলে থাকছি যে ক্লাইমেট রেজিলিয়েন্ট, অর্থাৎ জলবায়ু সহনশীল। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা অসংখ্য সেমিনার হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরাও যে খরা অতিবৃষ্টির প্রকোপ বাড়ছে, এখানে কিন্তু মানুষের সঙ্গে সঙ্গে ভেষজ উদ্ভিদরাও বিপন্ন হচ্ছে। এই বিপন্নতার কারণে আমাদের এমন কিছু প্রজাতি তৈরি করতে হবে যেটা এই তীব্র খরা বন্যাতেও নষ্ট হবে না এবং তার ঔষধি গুণটি কিন্তু অক্ষুণ্ণ
1: বজায় থাকবে।
0: ল্যাবরেটরিতে আমরা টিস্যু কালচার করতে পারি, এইভাবে রোগমুক্ত উচ্চ ফলনশীল চারা তৈরি করতে পারি। তৃতীয়ত যেটি আমি বলবো সেটা হচ্ছে মলিকুলার লেভেলে সুনির্দিষ্ট, অর্থাৎ যে এই ভেষজ, এই যে ভেষজ উদ্ভিদের কথা বলি এর মধ্যে ম্যাজিকটা কি, ম্যাজিকটা হচ্ছে ওর মধ্যে এমন একটি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস, অর্থাৎ যে রাসায়নিক দ্রব্যটি রয়েছে, মলিকুলটি রয়েছে, সেই মলিকুলটাকে মানুষের সামনে তুলে ধরা বিশ্ব বাজারের সামনে, অর্থাৎ ফিঙ্গার প্রিন্টিং করে ওই মলিকুলটাকে আমরা গাছ থেকে বের করে আনবো। আজকাল যন্ত্রপাতির অনেক

0: উন্নতি হয়েছে, আমরা মলিকুলার লেভেলে ভাবনা চিন্তা করছি, আমরা ডিএনএ বারকোডিং করছি, আমরা ফার্মাকোভিজিলেন্স করছি, ওষুধের গুণগত নিরাপত্তা বাড়ছে। তো এইগুলো হচ্ছে আমাদের অভিমুখ। আর লাস্ট যেটা বলবো, আমরা আজকাল একটা কথা বলে থাকি দেখবেন, ওয়েস্ট টু ওয়েলথ, অর্থাৎ এই যে বর্জ্য থেকে
1: সম্পদ।
0: অর্থাৎ দেখুন, আমরা ভেষজ উদ্ভিদ থেকে তেল নিষ্কাশন করলাম, ওষুধ বের করে নিলাম, তারপরে যে অংশটি পড়ে থাকছে ছোবড়া বা সেটি কিন্তু আমরা ফেলে দেব না, সেটিকেও আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি, মশা মারার ধূপ হিসেবে ব্যবহার করতে পারি, বা ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, পরিবেশ বান্ধব যে মোড়ক সেটা তৈরি করতে আমরা সেভাবে করতে পারি। অর্থাৎ দেখুন, গবেষণার অভিমুখ কোন দিকে যেতে পারে, তাতে কিন্তু কৃষকদের সোশিও ইকোনমিক লভ্যাংশ বেড়ে যেতে পারে।
1: একদম। তাহলে আমরা শুনলাম যে ভেষজ উদ্ভিদের হাত ধরে কেমনভাবে ভারত বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে এবং বিশ্বমঞ্চে একটা আবার মানে জগৎ সবার শ্রেষ্ঠ আসন লাভে সেই রকম একটা চিন্তা ভাবনা। যাই হোক, আমাদের কিন্তু হয়তো আরো কিছু প্রশ্ন বা আলোচনা করা যেত, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের এখানে থামতে হবে। আমরা আজ আলোচনা করছিলাম বিকশিত ভারতের লক্ষ্যে ভেষজ উদ্ভিদ এবং গবেষণার অভিমুখ, আর এ নিয়ে এতক্ষণ বিস্তারিত আমাদেরকে জানালেন অধ্যাপক ডক্টর অমিত বরণ সারঙ্গি, বিভাগীয় প্রধান আবাদি ফসল মশলা ভেষজ এবং সুগন্ধ উদ্ভিদ বিভাগ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।
0: শেষ কথা হিসেবে এটাই বলবো যে আমাদের মাটি, আমাদের উদ্ভিদ, আমাদের মেধা, এই তিনের যুগলবন্দী নিয়ে আমরা এগিয়ে চলবো। আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, বাড়ির আশেপাশে থাকা এই সবুজ সম্পদকে চিনি, এদের সংরক্ষণ করি এবং দেশের উন্নয়নের যজ্ঞে সামিল হই।
1: একদম।
0: নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সারঙ্গি। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। নমস্কার।

কিষাণবাণী এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে তরজা গান, পরিবেশন করছেন কমল মণ্ডল ও সহশিল্পী বৃন্দ।

0: এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সমীক্ষা, শিরোনাম জনসচেতনতা ও বিপর্যয় প্রতিরোধ, বলছেন অরুণ কর।
1: মহাত্মা গান্ধী বলেছিলেন, পৃথিবী প্রতিটি মানুষের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট উপাদান সরবরাহ করে, কিন্তু প্রতিটি মানুষের লোভ মেটানোর জন্য নয়। সত্যিই তো, পার্থিব প্রকৃতি সৃষ্টির আদিকাল থেকে পরম মমতায় সমগ্র জীবজগতের জীবনধারাকে বহমান রেখেছে, আবার মানুষের লোভে রুষ্ট ধরিত্রীর বুক থেকে চিরতরে বিলীন হয়ে গেছে অজস্র প্রাণ, অগণিত প্রজাতি ধ্বংস হয়েছে চিরস্থায়িত্বের দম্ভে অন্ধ অতীতের বহু সভ্যতা। সাম্প্রতিক অতীতে এমনই অনেক প্রাকৃতিক দুর্বিপাকে বিধ্বস্ত হয়েছে বিশ্বের নানা প্রান্ত, ধ্বংস হয়েছে অরণ্য পাহাড় বসতি, প্রাণ হারিয়েছেন বহু মানুষ, নিশ্চিহ্ন হয়েছে ঘরবাড়ি, ক্ষেতের ফসল, লুপ্ত হয়েছে বহু প্রাণী। 2015-তে মায়ানমারে ভূমিকম্পে প্রাণ কেড়েছে বহু মানুষের। এবছর অক্টোবরে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দাবানলে যখন বনভূমিসহ বহু ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে,

প্রায় তখনই ভেনিজুয়েলা ও কলম্বিয়ার অতিবর্ষণজনিত ভূমিধসে ধ্বস্ত হয়েছে জীবন। গত 26 আগস্ট নেপাল তিব্বত সীমান্তে হিমালয়ের লাংটাং অঞ্চলের একটি হিমবাহ ভেঙে নেমে আসা ভূমিধস এবং হড়পাবানে নেপালের বিস্তীর্ণ এলাকার বহু জনপদ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সরকারি পরিসংখ্যানে মৃত 1455 জন, নিখোঁজ 5285 জন,

0: হিমাচল প্রদেশ, আসাম, জম্মু ও কাশ্মীর এবং মহারাষ্ট্রের ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন 440 জন। প্রতিটিতেই ক্ষয়ক্ষতি অপরিমেয়। ভূমিকম্প, খরা, বজ্রপাত, ভূমিধস, জলোচ্ছ্বাস, দাবানল সহ আরও কত সর্ববিনাশী মারণাস্ত্র যে প্রকৃতি নিজের অদৃশ্য তুনিরে লুকিয়ে রেখেছে, আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষ সত্ত্বেও মানুষ তার সব রহস্য উন্মোচন করতে পারেনি। এসব প্রাকৃতিক দুর্যোগ যে কেবলমাত্র প্রকৃতির খেয়ালপ্রসূত নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে মানুষের সীমাহীন লোভই দায়ী, তা আজ অজানা নয়। বিশ্বজুড়ে হাজার হাজার বিজ্ঞানী স্বাক্ষরিত ওয়ার্ল্ড সায়েন্টিস্ট ওয়ার্নিং টু হিউম্যানিটির প্রতিবেদনে বলা হয়েছে, আমরা একটা তীব্র ক্লাইমেট এমার্জেন্সির মুখোমুখি। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর ভারসাম্য বজায় রাখার 9টি প্রাকৃতিক সীমার মধ্যে ইতিমধ্যে মানুষ 7টি অতিক্রম করে ফেলেছে। এর মধ্যে জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস, সুপেয় পানীয় জলের সংকট এবং প্লাস্টিক ও রাসায়নিক দূষণ অন্যতম। তারা আরও মনে করছেন, নির্বিচারে গাছ কাটা, নদী ও জলাশয় ভরাট করা, মাটি কেটে নেওয়া, পাহাড় কেটে রাস্তা তৈরি এবং অপরিকল্পিত নির্মাণসহ মানুষের বহুবিধ অবিমৃষ্যকারিতা প্রকৃতির ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। ডেকে আনছে বন্যা, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং ভূমিধ্বসের মতো বিপর্যয়। বনভূমি ধ্বংস হয়, সমুদ্রে উদ্ভূত ঘূর্ণিঝড় সরাসরি আশ্রয় পড়ছে জনপদে। এমতাবস্থায় দুর্যোগ হ্রাসের স্বার্থে আন্তর্জাতিক নীতি ও কর্মসূচি কার্যকর করতে দেশ জাতি নির্বিশেষে প্রতিটি মানুষের অংশগ্রহণ যেমন প্রয়োজন, তেমনই আগেভাগে দুর্যোগের উৎস, বিস্তৃতি, প্রাবল্য এবং আঘাত হানার দিনক্ষণ জ্ঞাত হয়ে আপতকালীন সাবধানতা অবলম্বন অত্যন্ত জরুরি। ভৌগোলিক ভেদরেখার ঊর্ধ্বে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি হ্রাস, প্রতিরোধ, প্রশমন এবং প্রস্তুতি বিষয়ে সচেতনতা গড়ে তুলতে 2002 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ বিশ্বব্যাপী 13 অক্টোবর দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ ডিজাস্টার রিস্ক রিডাকশন তথা আন্তর্জাতিক বিপর্যয় ঝুঁকি হ্রাস দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। গৃহ সুরক্ষা নিশ্চিতকল্পে এবছরের থিম বা মূল ভাবনা রেজিলিয়েন্স স্টার্টস অ্যাট হোম, অর্থাৎ গৃহেই ঘুরে দাঁড়াবার শক্তির সূচনা। প্রকৃতিকে বাঁচান, নিজে বাঁচুন, অন্যদেরও বাঁচতে দিন। আজ আন্তর্জাতিক বিপর্যয় ঝুঁকি হ্রাস দিবসে সকলের প্রতি এই আহ্বান রইল।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম জনসচেতনতা ও বিপর্যয় প্রতিরোধ, বললেন অরুণ কর।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আধুনিক যুদ্ধের কৌশলে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে, লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। তিনি বলেন, 2014 সালের পর থেকে ভারতের স্টার্ট আপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক স্টার্ট আপ

0: শহর ও মফস্বল এলাকা থেকে গড়ে উঠেছে। পাশাপাশি 45% বেশি স্টার্টআপের অন্তত একজন মহিলা পরিচালক বা অংশীদার রয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ভারত মে কুচ সৌ স্টার্টআপ হি হুয়া করতে আব দেশ মে ইনকি সংখ্যা 2.5 লাখ সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো আর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপ মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়। ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে।
0: বর্তমান যুগে ডিজিটাল ক্ষমতা এই রূপান্তরের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে এবং সরকারের এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এদেশে 100+ ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র ও সাময়িকী এবং 1,000+ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে কলেজ কোর্স শিক্ষক ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রেক্ষাপট বদলে যাওয়ায় বর্তমানে নতুন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন। এর জন্য কৌশলগত দূরদর্শিতা এবং পরিবর্তিত পরিস্থিতিকে সঙ্গে করে চলতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাষ্ট্রপতি বলেন, আধুনিক যুদ্ধের কৌশলে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি সঙ্গে সশস্ত্র বাহিনী ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক বসে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের নীতি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়ে বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
2: আতঙ্কবাদীও উনকে সহায়কো অপরাধিক নেটওয়ার্ক বিত্তীয় চ্যানেল আর সীমা পার গতিবিধি পর সত্যাপিত তথা কারবাই যোগ্য সূচনা কা সময় পর আদান প্রদান হামারি সামূহিক সুরক্ষা কো মজবুত কর সকতা হ্যায়।
0: তিনি বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বসুধৈব কুটুম্বকমের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা শান্তি ও মানব কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। উল্লেখ্য, 1997 সালে প্রতিষ্ঠিত বিমস্টেক বঙ্গোপসাগর সংলগ্ন পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করাই এই গোষ্ঠীর মূল লক্ষ্য। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপ প্রধানমন্ত্রী এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী কারেল হ্যাভলিশেকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, উভয় দেশই ভারত চেক যৌথ প্রতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সহমত হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা কর্মসূচি এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা ও কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু তাদের আমলে নির্বাচন কমিশনের ভূমিকা কী ছিল সে প্রসঙ্গের কোনো উল্লেখ তাদের বক্তব্যে নেই। কংগ্রেস যে নির্বাচন কমিশনারদের রাজনৈতিক সুবিধে দিয়ে এসেছে সেই সংক্রান্ত তথ্য তাদের হাতে রয়েছে। অন্যদিকে এনডিএ সরকার নির্বাচন কমিশনকে স্বশাসন দিয়েছে। রাজনৈতিক ফায়দার জন্য এনডিএ সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যবহার করেনি বলে মন্ত্রী স্পষ্ট জানান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 40 জন। পুলিশ জানিয়েছে, আজ সকালে মুলতানের শেরশাহ ব্রিজের কাছে রহমান বাবা এক্সপ্রেসে 14টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি করাচি থেকে পেশোয়ার যাচ্ছিল। উদ্ধারকারী দল দ্রুত আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করে। লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন এক বিশেষ আলোচনা, ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে। ডাক্তার কৌশিক সরকারের মতামত শুনবেন আজ রাত 8টায়। অন্যদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ রাত 10টায় শুনবেন আলোচনা, ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। বিষয়টি নিয়ে অধ্যাপক ডক্টর বিশান সান্যাল তাঁর মত ব্যক্ত করবেন। দুটি অনুষ্ঠানেরই সঞ্চালনায় রয়েছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান দুটি গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী।

0: সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। দেওয়ালির পরে ব্যবসায়িক ইউপিআই লেনদেনের ওপর MDR কার্যকর হতে পারে। এর আগে আগামী 15 অক্টোবর থেকে MDR কার্যকর হওয়ার কথা ছিল। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ, চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থান সহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় সংশ্লিষ্ট স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফ্লাই দুবাইয়ে কর্মরত মালদ্বীপের দুই পাইলটকে সংযুক্ত আরব আমিরশাহীর পুলিশ গ্রেপ্তার করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওমানের যে সহ পাইলট দুবাই তেল আভিবগামী ফ্লাইট অপহরণ করার চেষ্টা করেছিল, এই দুই পাইলটও সেই ষড়যন্ত্রে যুক্ত। ষড়যন্ত্রটি ব্যর্থ করতে গিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছার আহত হন। সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দুজনকেই হেফাজতে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর মালদ্বীপ দূতাবাস তাদের পরিবারকে এই আটকের বিষয়টি জানিয়েছে, তবে মালদ্বীপ কর্তৃপক্ষ এই দুই পাইলটের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাইকমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাঁটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধি দল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি-20 ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের টি-20 সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। রাঁচিতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে ভারতকে হারিয়ে দেয়। ইন্দোরে তৃতীয় ম্যাচে ভারত 14 রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি-20 ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরের খবর 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: বুখার আয়া হে, ইসে নজর অন্দাজ না করে।
3: ডেঙ্গু ইয়া মালেরিয়া, দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
2: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
3: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा न लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
2: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
6: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা

0: শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত আটটায় রয়েছে আজকের প্রসঙ্গ। বলেছেন আকাশবাণী প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, শুনবেন অংশুমান চক্রবর্তীর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। 8:30 কথায় কাহিনী, আরশাদের বাঁশি, রচনা নাজিয়া রহমান, প্রযোজনা রফিউদ্দিন। 8:45 অর্থনীতির দুনিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ ও প্রতারণা এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা বিষয়ে আলোচনা। আজ দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে অধ্যাপিকা ডক্টর দূতি চট্টোপাধ্যায় ও শতরূপা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ পরিবেশন করবেন ত্রৈলী দত্ত। 9:30 শ্রবণী, রসরাজ অমৃতলাল বসুর পুরনো কলকাতা দুর্গোৎসব প্রবন্ধ থেকে পাঠে শোভনলাল মুখোপাধ্যায়, নাট্যকার মন্মথ রায়ের লেখা দুর্গোৎসবের কথা থেকে পাঠে মন্মথ রায়। রয়েছে স্মৃতি কথন স্বামী লোকেশ্বরানন্দ। 10:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 ছায়াছবির গান, 10:30 আধুনিক গান পরিমল ভট্টাচার্য। 10:50 দোতারা পরিবেশন করবেন সৌমেন্দু দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। একটু পরেই সংবাদ, তার আগে বিজ্ঞাপনের বিরতি।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আহ্বানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। 2,000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্য সরকার চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে সরকারি সব প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার ওপর সুদের হার ঘোষণা করেছে। রাজ্যে সমগ্র অংশে থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও আগামীকাল উপকূলীয় 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনের শেষে আজ দিল্লির বিরুদ্ধে বাংলা 88 রানে এগিয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল ইরাকের ক্লাব আল শুরতা এসের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তে প্রস্তুতি। উৎসবের আমেজে গোটা বাংলা। রাজনৈতিক পালাবদলের পর দুর্গা

0: পুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওই দিন সকালে কলকাতা বিমানবন্দর পৌঁছে তিনি প্রথমে সৌজন্য যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। সেখান থেকে হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবে দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দিনভর পুজো পরিক্রমা শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং মতিগঞ্জ ঐক্য সম্মেলনের দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, এখন থেকে নাগরিকত্ব শংসাপত্র জেলা শাসকের মাধ্যমে দেয়া হবে।
1: এখন থেকে সিএ সার্টিফিকেট রাজ্য সরকার জেলা শাসকদের মাধ্যমে শুনানির মাধ্যমে দেবে, অর্থাৎ দায়িত্ব আমার। দ্বিতীয় হচ্ছে, কয়েকদিন আগে আমি সই করে দিয়েছি অর্ডারে, যারা সিএ পেয়েছেন এবং তফসিলি জাতিভুক্ত তাদের সুবিধা পেতেও কোনো অসুবিধা হবে না, সে অর্ডার ইস্যু করে দিয়েছি। আর সিএ সার্টিফিকেট যারা পেয়ে গেছেন বা যারা পেতে চলেছেন তাদের ভোটার তালিকায় নামও জানুয়ারি মাসের ভোটার তালিকায় সব তুলে দেবো।
0: এর আগে মুখ্যমন্ত্রী নদিয়া স্ট্যান্ড রোডের চারেরপল্লী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করে বলেন, জেলায় আধ্যাত্মিক পর্যটন ও ঐতিহ্য রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, দুর্গাপুজো উপলক্ষে শহর কলকাতাকে আলাদাভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ গড়িয়াহাট ব্রিজের একধারে পাঁচটি রং দিয়ে রাস্তা সাজিয়ে তোলা হয়। পাশাপাশি রেড রোডে দুই ধারে রং দিয়ে ভ্রাতৃত্বের রাস্তা তৈরি করা হচ্ছে। চিংড়িঘাটা ব্রিজে রামধনু রঙের কাজ সম্পন্ন করেছে কেএমডিএ। পেইন্ট সংস্থা ও অন্যদের সহযোগিতায় এই রঙের কাজ করা হয়েছে। রাজ্যের অন্যান্য শহরেও এই ভ্রাতৃত্বের রাস্তা তৈরি করা হবে বলে তিনি জানান। অন্যদিকে লন্ডনের বুকে এক টুকরো কলকাতার ছবি ফুটিয়ে তুলেছে বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন। তাদের এবারের থিম আকাশবাণীর শতবর্ষ। আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে শারদোৎসব ২০২৬। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে একটি বৈঠক ও নৈশভোজে অংশ নেবেন তিনি। রাতেই মুখ্যমন্ত্রী কলকাতা ফিরবেন। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভায় একটি নতুন সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংগঠনিক সম্পাদক সুনীল বনসাল। তিনি বলেন, এই সেবা কেন্দ্র চালুর ফলে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা এখানে এসে সরাসরি জানাতে পারবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। একটি প্রতিবেদন,
2: গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভারত সরকারের একটি উদ্যোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ায় ধোঁয়ায় ভরা রান্নাঘরের বদলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সময় সাশ্রয় এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসেছে পরিবর্তন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবনেও এই প্রকল্প কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে বললেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসা আবার লাহিড়িপুরের বাসিন্দা শ্যামলী মণ্ডল।
3: তিন বছর আগে উজ্জ্বলা গ্যাসের কানেকশন নিয়েছি, আগে চাইতে কাঠের ব্যবহার কম হয়ে গেছে। সরকারের এই ব্যবস্থায় আমরা খুব খুশি।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন এক বিশেষ আলোচনা। ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই ডাক্তার কৌশিক সরকারের মতামত শুনতে পাবেন। অন্যদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ রাত ১০টায় শুনবেন আলোচনা, ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। বিষয়টি নিয়ে অধ্যাপক ডক্টর বিশান সান্যাল তাঁর মত ব্যক্ত করবেন। দুটি অনুষ্ঠানেরই সঞ্চালনায় রয়েছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান দুটি গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ২০০০ টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, উৎসবের মৌসুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট ইউপিআই লেনদেনের ওপর এমডিআর কার্যকর হতে পারে। এর আগে আগামী ১৫ অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। আজকের সিদ্ধান্তে পুজোর মুখে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। রাজ্য সরকার চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে সরকারি সব প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর সুদের হার ঘোষণা করেছে। অর্থ দপ্তর

থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড লোকাল অথরিটিস অ্যাক্টের অধীনে থাকা স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত কর্মী, রাজ্য তহবিলে থাকা সরকার অনুমোদিত যে কোনো প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার ওপর 7.1% হারে বার্ষিক সুদ দেওয়া হবে। রাজ্যপাল আর এন রবি এ বিষয়ে সংশ্লিষ্ট অনুমতি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিসা গেরার্ডসের বৈঠকে ভারতে ব্যবসা করছে এমন ডাচ সংস্থাগুলির পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী উপদেষ্টা সুব্রত গুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন 7টি ডাচ সংস্থার প্রতিনিধিরা। রাজ্য সরকারের আশা, এই বৈঠকের মাধ্যমে নেদারল্যান্ডসের সংস্থাগুলির সঙ্গে শিল্প প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। এদিকে মেধা ও বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও গত 49 বছর ধরে রাজ্যে উন্নয়নমূলক কাজ থমকে ছিল বলে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন। বণিক সভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক আলোচনায় তিনি দেশি বিদেশি শিল্পপতিদের কাজে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান। ওই অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেন, 2 দশক আগে ভারতের সঙ্গে বর্তমানের ভারতকে মেলানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে নিয়োগ করা হয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের ডিন অধ্যাপক লালু দাসকে। অন্যদিকে একইভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি নিযুক্ত হয়েছেন কাটোয়া কলেজের অধ্যাপক রবি রঞ্জন সেন। রাজ্যের সমগ্র অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেও মান্নার উপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থাকা অক্ষরেখার প্রভাবে আগামীকাল থেকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলীয় দক্ষিণ চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। কল্যাণীতে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনের শেষে আজ দিল্লির বিরুদ্ধে বাংলা 88 রানে এগিয়ে রয়েছে। দিনের শুরুতে বাংলার প্রথম ইনিংস 429 রানে গুটিয়ে যায়। অভিষেক পোরেল 149, সুদীপ ঘরামি 133, সুমন্ত গুপ্ত অর্ধশতরান করেন। দিল্লির অধিনায়ক আয়ুষ বাদনি 5 উইকেট নিয়েছেন। এরপর দিল্লি তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 3 উইকেটে 101 রান করেছে। যুব ভারতীর ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল ইরাকের ক্লাব আল শোরতা এসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা 1-1 রয়েছে। আম্মানে গ্রুপ ডিতে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডান আল হোসেনের ক্লাবের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। শারদীয় দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আহ্বানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। 2000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর খেলার খবর 8:10।

0: আজকের প্রসঙ্গে এখন শুনবেন ইউরোলজি সংক্রান্ত রোগ ও প্রতিকার নিয়ে আলোচনা। কনসালটেন্ট ইউরোলজিস্ট ডাক্তার কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ওয়ার্ল্ড ইউরোলজি ডে, এই সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার কৌশিক সরকার। আকাশবাণীতে আপনাকে স্বাগত।
2: নমস্কার, আমার নাম ডক্টর কৌশিক সরকার, কনসালটেন্ট ইউরোলজিস্ট।
1: ডাক্তারবাবু, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আজকে তো ওয়ার্ল্ড ইউরোলজি ডে, তো চিকিৎসা শাস্ত্রের কি কি নিয়ে পার্টিকুলার এই ইউরোলজি বিষয়টা তৈরি হয়েছে?
2: ইউরোলজি বেসিক্যালি, আমি যদি উপর থেকে শুরু করে নিচের দিকে যাই, আমাদের কিডনি থেকে শুরু হয়, কিডনি থেকে যে দুটো পাইপ বেরোয় মানে ইউরেটার বা মূত্রনলী, সেইটা যেখানে গিয়ে আমাদের ইউরিনটা জমা হয় মানে মূত্রথলি, এবং তারপরে প্রস্টেট গ্ল্যান্ড এবং অন্যান্য যৌনাঙ্গ, এই নিয়ে আমাদের ইউরোলজির সাবজেক্ট।
1: মানে মূলত রেচন আর জননের সাথে এই সাবজেক্টটা জড়িত রয়েছে। আচ্ছা, এই যে দিনটা আজ পালন করা হচ্ছে ওয়ার্ল্ড ইউরোলজি ডে, এটার তাৎপর্য কি? মানুষের মধ্যে কি এই সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি

0: হ্যাঁ, অবশ্যই। ব্যাপারটা হলো যে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির সমস্যা বা যে কোনো ইউরোলজিক্যাল সমস্যা অনেক লেটে প্রেজেন্ট করে আমাদের কাছে, যার ফলে চিকিৎসার ফলও আশানুরূপ হয় না। সেজন্য এই দিনটার তাৎপর্য হচ্ছে মানুষকে সাধারণ ইউরোলজিক্যাল রোগ এবং তাদের আর্লি সিমটমস মানে প্রাথমিক লক্ষণ সম্বন্ধে অবহিত করা।
1: আমরা দেখি যে মানুষের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে, খাবারের অভ্যাস, তারপরে আরো যেসব জড়িত বিষয়, ঘুম, এই নিয়ে আগে যেরকম পরিস্থিতি ছিল তার থেকে আমরা অনেকটাই সরে এসেছি। তো এই যে বিষয়গুলো রয়েছে লাইফস্টাইলের, সেই বিষয়গুলোকে আমাদের কতটা পরিবর্তন করা উচিত যে আমাদের কিডনি বা আরো প্রস্টেট, মহিলাদের ইউরিনারি ট্র্যাক্টের যে বিষয়গুলি রয়েছে সেই জায়গাটা আমরা ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারবো।
0: প্রথমত হেলদি লাইফস্টাইল বলতে প্রথমেই আছে হেলদি ডায়েট। ডায়েট বলতে আমাদের রোজকার খাওয়া দাওয়া, যাতে শাক সবজির প্রাধান্য থাকবে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকবে, মানে যেটা আমাদের মেনলি যে কোনো ফিশ অয়েল বা মাছের তেলে পাওয়া যায়। এছাড়াও হেলদি প্রোটিন, ধূমপান এবং মদ্যপান এই দুটিকে যতটা সম্ভব বর্জন করা, এবং তার সাথে কিছু সবজি যেমন ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এই জিনিসগুলোকে আমাদের খাবার দাবারে প্রায়োরিটি দেওয়া।
1: যদি পুরুষদের দিকে যাই, সেখানে হচ্ছে আপনার এই রেচন, জনন দুটো অঙ্গই জড়িয়ে রয়েছে ইউরোলজির দিকে। এখনকার সময়ে পুরুষদের মধ্যে প্রস্টেটের একটা সমস্যা দেখা যায়, তো এই বিষয়ে আপনি কি বলবেন যে সেই সমস্যাগুলো কিভাবে অ্যারাইজ করছে এবং তার নিরাময়ে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি?
0: যত দিন বাড়ছে আমাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, তার কারণ উন্নত চিকিৎসা, তার মানে দীর্ঘ জীবন। দীর্ঘ জীবনের সাথেই আসে এই প্রস্টেটের সমস্যা। মানুষ যত বেশি দিন বাঁচবে তার পেচ্ছাপের সমস্যা বাড়বে এবং প্রস্টেটের জন্য এই সমস্যাগুলো হয়। এবার প্রস্টেট হেলদি রাখার জন্য কিছু বেসিক টিপস আছে যেগুলো আমি আজকে উল্লেখ করতে চাই। 1 নম্বর হচ্ছে অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক, মানে যথেষ্ট পরিমাণে। এখন এই যথেষ্টটা কত যথেষ্ট, সত্যি কথা বলতে একজন লোক যার হয়তো হার্টের সমস্যা আছে, তাকে হার্টের ডাক্তারই বলেছেন যে 1 থেকে 1.5 লিটার জল তার বেশি আপনি খেতে পারবেন না। এদের বাদ দিয়ে যাদের কিডনি অন্য সমস্যা নেই, সাধারণত 3 লিটার জল যথেষ্ট।
1: এই যে যাদের প্রস্টেটের রোগ থাকে, তাদের যদি হার্টেরও পেশেন্ট থাকে, তাদের যে 1.5 লিটার জলের কথা আপনি উল্লেখ করলেন, সেখানে এই যে 1.5 লিটার জলের মধ্যে আপনার ডাল বা ফল এগুলো সব কি ইনক্লুডেড না ওগুলো আলাদা করে থাকবে?
0: একদমই তাই, একদমই তাই, এগুলো ইনক্লুডেড,
1: এগুলো ইনক্লুডেড। আচ্ছা, প্রস্টেটের যে সমস্যাটা আপনি বলেন যে বয়স বাড়ার সাথে সাথে বাড়ে, কিন্তু অনেক সময় দেখা যায় যে 40-এর পরেও পুরুষদের মধ্যে সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়।
0: প্রস্টেটের সমস্যা মানে কেউ এটা থেকে ইমিউন নয়, মানে 40 বছরের বয়সের পর থেকেই প্রস্টেট গ্রন্থিটি বৃদ্ধি পেতে শুরু করে এবং 40 বছর বয়সে সে সমস্যার কারণ হতে পারে।
1: আর মহিলাদের ক্ষেত্রে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের একটা টেন্ডেন্সি থেকে যায়, তো সেখান থেকে বাঁচার কি উপায় থাকতে পারে?
0: দেখুন, মহিলাদের তাদের ইউরিনারি ইনফেকশনের সম্ভাবনা সবসময় পুরুষদের থেকে বেশি। তার মেন দুটো কারণ আছে। আপনি যদি মহিলাদের অ্যানাটমিটা ভেবে দেখেন, ভেজাইনা বা আমাদের জন্মদ্বার, আমাদের ইউরেথ্রা মানে পেচ্ছাপের রাস্তা এবং মলদ্বার, এই 3টে কন্টামিনেটেড বা যে জায়গায় নর্মালি ব্যাকটেরিয়া থাকে এই জায়গাগুলো একে অপরের খুব কাছাকাছি আছে, যে জন্য মহিলাদের ইউটিআই পুরুষদের থেকে অনেক বেশি হয়।
1: তো এখান থেকে বাঁচতে কি তাদেরও সেই একই বিধান যে জলটাকে বেশি করে খেতে হবে?
0: অবশ্যই। আর এছাড়াও মহিলাদের আরেকটা ব্যাপার আছে যে মেনোপজের পর যখন শরীর থেকে হরমোনগুলো চলে যায়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, তারপরে মহিলাদের একটা ইউটিআই হওয়ার সম্ভাবনা কিন্তু তার সমবয়স্ক পুরুষদের থেকে অনেক বেশি হয়ে যায়।
1: মহিলাদের ক্ষেত্রে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে, তারা বেশি করে জলও খাচ্ছে, এবার কি কি বিষয়গুলোতে স্বাস্থ্যবিধি যেগুলো মেনে চলতে হবে? শুধু জল খাওয়া, জল তো খাচ্ছি, জল বেশি করে খাচ্ছে, এটা ছাড়াও হাইজিন কি কি মেনটেন করতে হবে মহিলাদের ক্ষেত্রে?
0: তো হাইজিনের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, সবাই যথেষ্ট হাইজিনিক লাইফ লিড করি আমরা। তবে হ্যাঁ, শারীরিক মেলামেশার পর

0: তক্ষুনি একবার ইউরিন করে নেওয়া এবং ইউরিনের জায়গাটা ভালো করে জল দিয়ে ধোয়া। দ্বিতীয়ত হচ্ছে কনস্টিপেশনকে দূরে রাখা। কনস্টিপেশন অনেক সময় ইউটিআই এর একটা প্রধান কারণ হতে পারে।
1: প্রথমে যেটা আমাদের আলোচনায় উঠে এসেছিল, আপনি বলেছিলেন যে বেশি করে শাক সবজি ফলমূল এইসব খাওয়া,
0: একদম
1: ধূমপান মদ্যপানের বিষয়ে আপনি বলেছিলেন যে এখান থেকে বিরত থাকার। তো অনেক সময় ধূমপান করতে দেখা যায় মহিলাদের, তো সেখান থেকেও তো একটা সম্ভাবনা তৈরি হতে পারে।
0: অবশ্যই দেখা গেছে যে ধূমপানের কুপ্রভাব বা সাইড এফেক্ট মহিলাদের মধ্যে বেশি হয় পুরুষদের থেকে, যে জন্য আমি সবসময় বলবো মহিলাদের ধূমপান থেকে দূরে থাকতে।
1: আর একটা যেটা একটু গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে ভারতবর্ষে অনেক সময় হয় আমাদের যে কিছু পেটের রোগ হলো বা জ্বর এলো বা কিছু হলো, আমরা ডাক্তার না দেখিয়েই ওষুধের দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসার একটা টেন্ডেন্সি থেকে যায়। তো সেটা কতটা ক্ষতি করতে পারে আমাদের এই কিডনি বলুন বা ওই আরো যেসব অঙ্গ রয়েছে যেগুলো ইউরোলজি সংক্রান্ত?
0: এটা অত্যন্ত ক্ষতিকারক জিনিস, কোনোভাবেই এটাকে সমর্থন করা যায় না। কারণটা হলো যে সবাই অনেকেই ভাবে যে ডাক্তারের কাছে কেন যাব, আমরা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নিই। সমস্যা হয়ে গেল এই ওভার দ্য কাউন্টার ট্রিটমেন্ট বা ওটিসি যেটাকে বলে, এটাতে অনেক সময় এমন ওষুধ দেওয়া হয় যে সেটা হয়তো সেই মানুষের স্বার্থের পরিপন্থী। একজন ডায়াবেটিক লোক, একজন প্রেশারের লোক, যার হয়তো কিডনি ফাংশন জাস্ট বর্ডার লাইন আছে, যা হোক করে মিটিয়ে যাচ্ছে, কিন্তু সে হয়তো সে একটা ওভার দ্য কাউন্টার একটা অনেকদিন ধরে একটা হাঁটুর ব্যথার ওষুধ খেল, তার ফলে কিডনিগুলো কিন্তু সম্পূর্ণভাবে বিকল হয়ে যেতে পারে। এটি কখনোই সমর্থনযোগ্য নয় যে কোনো মেডিকেল পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী কোনো ব্যথার ওষুধ খাওয়া।
1: আর খাবারের বিষয়ে যদি আমরা আবার ফিরে আসি, কোন বিষয়গুলো যাদের ইউরোলজি সংক্রান্ত রোগ রয়েছে পুরুষ এবং মহিলা দুজনেরই ক্ষেত্রে, যে কোন খাবারগুলো আমরা অ্যাভয়েড করব, যেমন ফলমূল বা কোনো শাকসবজি বা ডাল যেগুলো খেলে তাদের এটা আরো বেশি বৃদ্ধি পাবে?
0: রেড মিট মানে খাসির মাংস হোক বা অন্য যে কোনো ফর্মে রেড মিট, অ্যালকোহল, অ্যালকোহল আমাদের কিডনিকে বেশি খাটায়, মানে কিডনিকে দরকারের থেকে বেশি কাজ করায়, অতএব অ্যালকোহলও বর্জন করাই শ্রেয়।
1: আর আমাদের দেশে সাথে যদি আমি বাইরের দেশগুলির তুলনা করি, ধরুন ইউরোপ বা এশিয়ার অন্যান্য যেগুলো দেশ রয়েছে, যেহেতু আপনি পেশেন্টের সাথে মেলামেশা করছেন এবং আরো আপনারা এই সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত, তো ভারতবর্ষের বর্তমান অবস্থা ইউরোলজি সংক্রান্ত রোগ ভোগে এবং বিদেশের বিভিন্ন দেশের সাথে কি জায়গায় রয়েছে?
0: চিকিৎসার কথা যদি বলি, ভারতবর্ষে ইউরোলজির চিকিৎসা মোটামুটি বিদেশের সাথেই প্যারালেলি চলছে, মানে যে চিকিৎসা বিদেশে পাওয়া যায় সে চিকিৎসা ভারতবর্ষেও পাওয়া যায়। সমস্যাটা যে জায়গাটায় হয়ে যায় সেটা হলো যে আমাদের দেশে ইউরোলজিক্যাল রোগ অনেক লেট প্রেজেন্টেশন হয়, যথেষ্ট সচেতনতা থাকে না বলেই এই লেট প্রেজেন্টেশনটা হয়। আমাদের চেষ্টা করা উচিত যে আর্লি প্রেজেন্টেশন বা আগে রোগের প্রথম দিকেই যেন রোগটা ধরা পড়ে। স্পেশালি প্রস্টেট ক্যান্সার আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে, যেখানে বিদেশে এগুলো সাধারণত ফার্স্ট স্টেজেই ধরা পড়ে যায়।
1: এবার আমি একটু স্পেসিফিক যদি আসি, পুরুষদের ক্ষেত্রে ধরুন এই প্রস্টেটের যে বিষয়গুলি বা কিডনির সংক্রান্ত যে রোগগুলি, এগুলো কি লক্ষণ থাকে যে তখনই আমাদের বুঝতে হবে যে এই লক্ষণটা দেখে যে একজন পুরুষকে নিকটবর্তী কোনো ডাক্তার বা কোনো ইউরোলজি কোনো স্পেশালিস্টকে দেখাতে হবে?
0: ঘন ঘন প্রস্রাব করতে যাওয়া, প্রস্রাব করতে গিয়ে ব্যথা হওয়া, প্রস্রাবের সাথে রক্ত বেরোনো, রাত্রিরে বারবার ঘুম ভাঙা বাথরুম যাওয়ার জন্য, যেটাকে আমরা নকটিউরিয়া বলি, এগুলো হচ্ছে যে কোনো ইউরোলজিক্যাল রোগের প্রথম চিহ্ন।
1: আর মহিলাদের ক্ষেত্রে কি প্রথম সিমটম গুলো থাকবে?
0: মোটামুটি একই, পুরুষ মহিলা এইসব ক্ষেত্রে একই থাকে মোটামুটি। আমি একটা যেটা কথা বলবো যে একটা বয়সের পর একটা রুটিন পিএসএ চেক আপ করাটা প্রয়োজনীয় বলে আমি মনে করি, 50 বছর বয়সের পর, যাতে আমরা প্রস্টেট ক্যান্সারকে সহজে ধরতে পারি আমরা। সেকেন্ড হচ্ছে পেটে যে কোনো ব্যথা, স্পেশালি পেটের পেছন দিক থেকে যে ব্যথাটা সরে সামনের দিকে চলে আসছে, যেগুলো সাধারণত ইউরেটেরিক স্টোন বা মূত্রনলীর পাথর থেকে হয়, এগুলো কখনোই অগ্রাহ্য করা উচিত নয়, অবিলম্বে ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত,
1: সেটা মহিলা পুরুষ নির্বিশেষে।
0: একদমই তাই।
1: অনেকক্ষণ ধরে যদি কেউ না খেয়ে থাকে সেটাও কি ইউরোলজি কোনো রোগ ডেকে আনতে পারে?

0: দেখুন, অনেকক্ষণ ধরে না খেলেই ইউরোলজিক্যাল রোগ ডেকে আনতেই পারে, কারণ একটা রিলেটিভ ডিহাইড্রেশন হয় অনেকক্ষণ ধরে কিছু না খেলে, তার ফলে কিডনিতে পাথরের জন্ম হতে পারে।
1: আচ্ছা, আজ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক সরকার। ইউরোলজি বিষয়ে নিয়ে আজকে ওনার সাথে আমরা অনেক কিছুই আলোচনা করলাম। ডাক্তারবাবু, আপনি আকাশবাণীকে আপনার মূল্যবান সময় দিলেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শুনলেন ইউরোলজি সংক্রান্ত রোগ ও প্রতিকার নিয়ে আলোচনা। কনসালটেন্ট ইউরোলজিস্ট ডাক্তার কৌশিক সরকারের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনায় সাধনা দাশ বসু।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, 139তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 139তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 19 নভেম্বর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন P36, সিআর এভিনিউ, কলকাতা 70012 বেলা 1টায় গুগল মিটের মাধ্যমে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত করবেন। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26 অক্টোবরের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস, সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 70012 ঠিকানায়। ইমেইলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cmpg@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেইলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালতে ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা।
1: আজ তৃতীয়া, মহানগর মেতেছে উৎসবে। উদ্বোধন হয়েছে বেশ কিছু পুজো মণ্ডপের, শুরু হয়েছে ঠাকুর দেখা, এর মধ্যে আমরাও বেরিয়ে পড়েছি। গত কয়েকদিনে গেছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতায়। আজ এই অনুষ্ঠানে থাকছে আন্তর্জাতিক অনুবাদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য অনুষ্ঠান। গত 30 সেপ্টেম্বর কলকাতা সাহিত্য একাডেমি সভাঘরে আন্তর্জাতিক অনুবাদ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত হয় বিশেষ আলোচনা সভা, বিষয় অনুবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা।

0: আয়োজনে সাহিত্য একাডেমি। আলোচক সুখচাঁদ সরেন বলেন,
1: যখনই এটা অনুবাদ করে দিচ্ছে এখানে মার হয়ে যাচ্ছে, তো তুমি মার খাও, ডাল মানে ডাল খাওয়া, যেটা ভাতের সাথে ডাল খাই, আর এখানে অনুবাদ হয়ে যাচ্ছে এখানে মার খাও, মানে এরকম। হ্যাঁ, এরকম এরকম এখন চলছে, পরবর্তীকালে হয়তো এটাও ডেভেলপ হয়ে ভালো জায়গায় আসবে, এখন মোটামুটি এরকম ভাবে ডেভেলপ হয়নি, কাজ চলছে। আদৌ উনি বলে একটা অশোক আর একটা কাজ করছেন, যিনি এই আমরা অন্যান্য ক্ষেত্রে যেরকম দেখছি, যেরকম ভাবে কাটছে, যে কথাটা আমরা বলছি রেকর্ডিং হয়ে সব কথাটাই আমাদের ক্যাচ করে নিয়ে যেটা চাইছি সেটা আমাদের উত্তর দিয়ে দিচ্ছে। সাঁতের ক্ষেত্রে এটা এখনো সেরকম ভাবে ডেভেলপ হয়নি, তবে চলছে, কাজ চলছে, আগামী দিনে কাজ করবে আর হবেও, উন্নতি হবেও, কিন্তু যেরকম ভালো দিক আছে সেরকম খারাপ দিকও। সত্যি একজন লেখক যেরকম ভাবে কষ্ট করে লিখছেন, অনুবাদকের ক্ষেত্রে ওই কিন্তু কমে যাবে, কিন্তু পরবর্তীকালে সারা বিশ্বের অনুবাদের জন্য, এই এআই এর জন্য আমরা সারা বিশ্বের সাহিত্যটাকে আমরা জানতে পারবো, এবং আমাদের যে ট্রাইবেলের গুলো যত যে ভাষাতেই লেখা হোক না কেন, আমরা সব বিশ্বের ভাষাগুলো জানতে পারবো। সেই জন্য এআই ভালো, কিন্তু ভালো দিকটাই বেশি। পরবর্তীকালে এই এআই এর মধ্য দিয়ে কি হবে বিশ্বে আমরাও বলতে পারছি না, কিন্তু ভালো দিকটাই বেশি। আর সাহিত্যের ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে এই জিনিসটা যদি আরো তাড়াতাড়ি এডিটার এআই রকম সিস্টেম আসে আরো ভালো।
0: আলোচক তানিয়া চক্রবর্তী বললেন,
2: কি জানি মনে হলো, আই পুট ট্রান্সলেশন এন্ড এআই অ্যাজ প্রম্পটস অন টু এআই প্ল্যাটফর্মস, ওয়ান ওয়াজ চ্যাট জিপিটি অ্যান্ড দি আদার ওয়াজ ক্লড। ChatGPT কি বললো? ChatGPT said artificial intelligence or AI is transforming translation from a primarily human language by language activity into a more dynamic process involving machine learning, large language models and human expertise. So ChatGPT is also acknowledging that translation is fundamentally a human activity. The question is, how does AI translate? It is obvious, as speakers before me have stated, for AI to translate, there must be a huge collection of multilingual texts. Sheta kintu feed korte hobe amader. So there has to be multilingual texts from which the AI translation system has to learn patterns. Ebar ashi Claude. Claude explains how AI translation works. Claude says machine translation moved from rule-based and statistical systems to neural machine translation or NMT around 2016. So we have had a decade of this, and then we have large language models or LLMs. And there are dedicated systems like Google Translate and DeepL which are trained specifically on parallel text. LLMs tend to be better at content, tone, idiom and following instructions. What are the instructions? You can write to LLM, make this formal. Or you may write, keep the pun if possible. So the dedicated engines are faster, cheaper at scale and more predictable. So all of the speakers before me have raised the issue, is AI translation good at all? When it comes to translating Indian literature into English, each translator will feel that he or she is adding something to the vast gamut of literature in our country, which is diverse, which is multi-ethnic, which is multicultural. And we champion unity in diversity. When we read R.K. Narayan or when we read Mahesh Dattani, do we tell ourselves these are tales from the south? আমরা কখনো বলি না। Do we say these are from the east of India? I'm sure if a translator were to read a Tamil text by Vairamuthu or a Marathi text by Lakshman Gaikwad, we would also feel, everybody would feel that these are our own tales, speaking about our culture. A part of India is still caste-bound, patriarchal, gender-insensitive, that is captured by Sharadchandra Chattopadhyay, that is also captured by Munshi Premchand in their writings.

0: is the plight of the Dalit very often is the same in West Bengal or in Maharashtra or in Orissa or in UP or in MP. The question is, will AI be able to identify these complexities which are true only in India? And if AI were to identify the voice of protest and pain of feminist or Dalit literature, will it be able to convey either the rage or the pain? Coming back to AI, learning patterns are taken from very large collections of multilingual texts. So AI translation claims that they can, one, translate between hundreds of language and language varieties. Two, understand context better than older word-for-word systems. Three, translate text, speech, images and increasingly real-time conversations. Four, adapt tone and style for academic, professional, literary or conversational context. Egulo ekta shatheo ami agree korchi na. I don't agree to any of them. In his essay on linguistic aspects of translation, Roman Jakobson quotes Bertrand Russell, who says, no one can understand the word cheese unless he has a non-linguistic acquaintance with cheese. AI is without sight, without hearing, without touch, without taste, without smell. So how will AI catch the essence that humans catch with their five senses?
1: Shabhamukho. তরুণ কুমার ঘটক বলেন,
2: ডন কিহোটে ডন পেডিলোর তার অ্যাডভেঞ্চার কি ধরনের হচ্ছিল, মানে স্পেনের মাটিতে পাপ জড়েছিল, পাপ মানে সমস্ত নিরক্ষরতা ছিল খুব বেশি, ওরা শিবানী গ্রন্থের নেশায় পড়েছিল। শিবানী গ্রন্থ কি? সেটা যে আজগুবি বীরত্বের গল্প, একজন নায়ক থাকবে, সুন্দরী একজন প্রেমিকা থাকবে, আর উনি লক্ষ লক্ষ লোককে মারবেন, নিজে জয় করবেন। এই যে শিবাজী গ্রন্থ, এইটা মননশীল এবং সত্যানুসন্ধানী মিগেল দা সার্ভান্তেস বুঝলেন যে স্পেনের মননকে ক্ষতি করবে, তখন তাকে ব্যঙ্গ করার জন্য যে বইটা লিখলেন সেটা হচ্ছে ডন কিহোতে দা মানচা অথবা ইনজেনিয়সো দেল ইদালগো দে মানচা, মান্যবর একজন মান্যবর ডন কিহোটের অভিযান। তো তিনি দুষ্টের দমন করবেন, সৃষ্টের পালন করবেন, কীভাবে করবেন? উনি তো নাইক নন, উনি শিবানী গ্রন্থ পড়ে পড়ে পড়ে তার মাথাটা একটু মানে গরম হয়ে গেল, মাথা কেমন শুকিয়ে আছে, মাথা গরম হলো, তখন নিজেকেই বললেন আমি নাইট হব। তো বাড়িতে একটা ঘোড়া ছিল আর পুরনো অস্ত্রশস্ত্র, তাই নিয়ে তিনি বেরিয়ে পড়লেন দুষ্টের দমন সৃষ্টের দমন পালন করবেন, কারণ স্পেনে অনেক কিছু আছে যা রাজা করতে পারছেন না। কিন্তু অভিযান করতে করতে যে অভিযানটা আপনারা সবাই জানেন সারা পৃথিবীতে চিরকাল অর্জিত হবে, তিনি তার সহচর হচ্ছেন সাঞ্চো পানসা, নিরক্ষর একজন ক্ষেত মজুর, সে গাধার পিঠে এবং ডন কিহোতে ঘোড়ার পিঠে যেতে যেতে দেখলেন হাওয়া কর মানে উইন্ডমিল, সেই উইন্ডমিল দেখে ডন কিহোতে ভাবলেন এই তো আমি পেয়ে গেছি দৈত্য দানব, এদেরকে আমি মারব। সাঞ্চো বলছে না যাবেন না হুজুর, ওরা দৈত্য দানব নয়, ওরা পাখা, ওই পাখাগুলো ঘুরলে জল এ করে মেশিন চলে, বলছেন তুই জানিস না এরা ভবিষ্যতে কি ভয়ানক কাণ্ড করতে পারে, 30-40টা দানব দাঁড়িয়ে আছে, আমাকে যুদ্ধ করতে হবে। সাঞ্চো বলছে না হুজুর যাবেন না, মারাপ পড়বেন। ডন কিহোতে ঘোড়া ছুটিয়ে সেই পাখাগুলোকে আক্রমণ পাখা ঘুরতে রেখেছে, তারপরে তিনিও পড়ে গেলেন, ঘোড়া পড়ে গেল। সাঞ্চো বলছে আপনি আমার আপনাকে আমি বলিনি হুজুর, ওগুলো পাখা নয়। এই ঘটনাটা বিভিন্ন ঘাটটা আছে, একটা ঘটনা হচ্ছে ডন কিহোতে যা শিবানী গ্রন্থে পড়েছেন সেটা বাস্তবে মিলছে না, কারণ তিনি জানেন তার একজন জাদুকর শত্রু আছে ফ্রেস্টন, সে আসল ব্যাপারটাকে বদলে দিচ্ছে, বাস্তব অন্য হয়ে যাচ্ছে, তিনি ভেবে আসছেন দানব কিন্তু হয়ে যাচ্ছে পাখা মানে হাওয়া পাখা। কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে, যখন মানুষ স্বপ্ন দেখে এটা স্বপ্নদ্রষ্টা আর বাস্তবের কাহিনী, স্বপ্ন যখনই আপনি দেখবেন একটা দুরন্ত বাধা আসবে, সেই বাধা অপসারণ যারা করতে না পারে তারা স্বপ্নকে সফল করতে পারে না, এখানেও সেই বাধা। আরেকটা ব্যাপার যে ডন কিহোতে যেমন যন্ত্র মানুষের মাথার ওপর যাবে না, এটা রবীন্দ্রনাথেরও বক্তব্য যে যন্ত্র মানুষের ওপরে যাবে না। এখানে এই যন্ত্র বিজ্ঞানের যুগে, হাইটেকের যুগে আজকে দেখতেই পাচ্ছেন যে আমরা কাজ হারা।
1: গত 5ই অক্টোবর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত হয় সাহিত্য অনুষ্ঠান, প্রদান করা হয় সম্মাননা, পরিবেশিত হয় আবৃত্তি, গান, কবিতা পাঠ, আয়োজনে মেটে ফুল। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্মারক সম্মাননা গ্রহণ করেন অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
3: আমি পড়াই, স্টুডেন্টদের তৈরি করি কিছুটা, সেই ফাঁকে প্রফেশনাল কারণে কিছু লেখালেখি, আপনারা যারা অনেক বেশি সৃজনশীল নানা কারণে, তাদের সাথে এক সারিতে বসার মতন আমার মনে হয় না আমার তেমন কোনো এম আছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ সৃজনশীল যারা তাদের ক্যাটেগরি, তাদের স্তরটাই একটু অন্যরকম, তাদের ওই সোকল্ড তথাকথিত একাডেমিক যোগ্যতার একটা পুরনো সেকেলে মানদণ্ডে বিচার করা যায় না। তবে এটা ঠিকই যে এতগুলো কিছু পেয়ে, সে ফুল, ফল, মিষ্টি, আরও অনেক কিছু, আমি তো দারুণ আনন্দিত হয়েছি। উপহার পেলে, পুরস্কার পেলে কার না ভালো লাগে বলুন, যদি আমি বলি আমার ততটা ভালো লাগেনি তাহলে আমার মতো মিথ্যেবাদী আর কেউ নেই। আমার মনে হয় এইরকম একটা অনুষ্ঠান কত মানুষের সমবেত চেষ্টার ফলাফল, আমরা জানি না। আমরা যারা একদিনের জন্যে, দুদিনের জন্যে দর্শনার্থীর মতন করে এখানে আসি, তারা এই শ্রমটাকে, এই প্রচেষ্টাকে, এইটা একটা পরম্পরা হয়ে ওঠা এবং তারপরে এরকম একটা অনুষ্ঠান ডেলিভার করার, এগুলোকে কতটা বুঝি, কতটা সম্মান করি। কিন্তু আমি আমার সাধ্য মতন আপনাদের সঙ্গী হব বলেই আজকে এসেছি। আপনাদের এই চেষ্টা আবারও পরম্পরাবাহিত হয়ে পরের বছর, তারপরের বছর ক্রমশ দীর্ঘায়ু প্রাপ্ত হোক, এইটুকু শুধু আজকে আমার বলার কথা ছিল। নমস্কার, ধন্যবাদ।
1: অনুষ্ঠানের অংশ বিশেষ, শহর কলকাতা আজ এই পর্যন্তই। আবার কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুদীপ্তা ভাদুড়ী, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

0: আজকের কথায় কাহিনীতে শুনবেন নাজিয়া রহমানের গল্প আরশাদের বাঁশি, প্রযোজনা রফি উদ্দিন।
1: ভোরের মিষ্টি বাতাসে ভর করে ভেসে চলেছে বাঁশির সুর, আর তাতেই বুঁদ হয়ে ডুবে রয়েছে মাঠে কাজ করতে আসা চাষি ভাইয়েরা। হাতের কাস্তে ফেলে বুড়ো বটের নিচে জমায়েত করেছে সকলে সারাদিনের হাড় ভাঙা খাটুনির আগে বেঁচে থাকার এক বুক অক্সিজেন জমিয়ে নিচ্ছে। আহ, মাতাল করা সুর! যেন ও আরশাদ, পাগলা আরশাদ নয়, মদের কৃষ্ট ঠাকুর গ, মদের কৃষ্ট ঠাকুর। প্রতিদিন সকলে এমন দৃশ্যই দেখতে অভ্যস্ত হলেও আজ নিয়মের ব্যত্যয় ঘটেছে। আজ আর বাঁশির সুর

আরশাদ নামে লোকে তাকে প্রায় ডাকতে ভুলেই গেছে। সবার কাছে যে ছিল পাগলা আরশাদ, আপাতত সে চুন্নির বাপ। হ্যাঁ, চুন্নি। ছোট্ট ফুটফুটে একটা তুলোর পুতুল মনে হলেও শরীরে সে বাঘিনী। গায়ের রংখানা সে পেয়েছে মায়ের মতোই, চাপা কালো বনভ্রমরার মতো তার চোখ দুখানি বহু প্রশ্নে ভরা সজল। এই সবে দশ পেরিয়ে এগারোতে পড়েছে সে। পড়াশুনো, খেলাধুলা, সাঁতার হোক বা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো কাণ্ড, সবেতেই সে সকলের চেয়ে এগিয়ে। গ্রামের বেশিরভাগ ছেলে মেয়ে যখন মাঠে ঘাটে চড়ে বেড়ায় বা ঘরের কাজ মাঠের কাজে বাপ মায়ের সঙ্গ দেয়, তখন চুন্নি যায় স্কুলে। তাই বলে সে মাঠের কাজে বাপের সঙ্গ দেয় না, এমনটা কিন্তু নয়। ওইটুকু মেয়ের উপস্থিত বুদ্ধি, পড়াশোনা এবং অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতায় তাকে করে তুলেছে গ্রামের সকলের নয়নের মণি। আর আরশাদও মেয়ের গর্বে গর্বিত। আর হবে নাই বা কেন, এই তো গেল বছর নবীন মণ্ডলের ছোট্ট ছেলেটা আর একটু হলেই ডুবে যাচ্ছিল হারানের পুকুরে। তা সেদিন চুন্নি ঝাঁপিয়ে পড়ে তুলে না আনলে বুঝি গ্রামের লোক তো ধন্য ধন্য করল, কপাল করে এমন একটা মেয়ে পেয়েছে আমাদের পাগলা আরশাদ। এক হাঁটু কাদার মধ্যে দাঁড়িয়ে মাথায় টোকা, দ্রুত হাতে ধান রোয়ার কাজ করছে সে। যত তাড়াতাড়ি কাজ করবে তত তাড়াতাড়ি সে ঘর যেতে পারবে। কিন্তু আজ খালি ভুল হয়ে যাচ্ছে কাজে। একবার ভাবল মনিরুল চাচাকে বলে আজ সে কাজ থেকে ছুটি নেবে, মজুরিটা না হয় অর্ধেকই নেবে। কিন্তু কথাটা শোনার পর মনিরুল চাচার মুখের ভাবটা কল্পনা করি সে দ্রুত মত বদলালো। প্রাণপণে হাত চালিয়ে বাকি কাজটা শেষ করে মাঠের ধারে সাবমার্সালের জলে হাত মুখ ধুয়ে, কাঁধে গামছা ফেলে, মাথার টোকাটা হাতে নিয়ে লম্বা লম্বা পা ফেলে আল পেরিয়ে বাড়ির পথ ধরে। গ্রামের প্রায় শেষ প্রান্তে এক পুকুর পাড়ে দুচালা মাটির ঘর, টিনের ছাউনি দেওয়া, একটু উঠোন। উঠোনের একধারে আছে একটা কাঁঠাল গাছ ও একচালার একটা গোয়াল ঘর। সেখানে থাকে লক্ষ্মী ও তার ছেলে, মানে তাদের গাই গরু আর বাছুর। লক্ষ্মী নামটা চুন্নির দেওয়া, আর লক্ষ্মীর ছেলের নাম না, এখনো ঠিক করার সময় হয়ে ওঠেনি তার। বাড়ির উঠোনে পা দিয়ে এইসব কথা ভাবতে ভাবতে সে এসে ফেলে। না, এমনটা শুধু আজ নয়, গত পাঁচ বছর ধরে এমনটাই সে করে আসছে। মাঠ বা হাট বাজার থেকে ফেরবার পথটা যখন দীর্ঘ মনে হয় তখন সে চুন্নির এইসব ছেলে মানুষের কথাগুলো ভাবতে ভাবতে কখনো গর্বিত পিতার অনুভবে উচ্ছ্বসিত হয়, আবার কখনো ভারী আমোদ পেয়ে নিজের মনেই এসে ওঠে। পথ চলতি লোকেরা তাকে আপন মনে হাসতে দেখে ভাবে আরশাদ বুঝি এবার পুরো পাগলই হল। এখন এই ফুটফুটে মা মরা ছোট্ট মেয়েটার যে কি হবে এই কথা ভেবেই তারা দীর্ঘশ্বাস ফেলে। এই দীর্ঘশ্বাসটা আরো গভীরভাবে পড়েছিল বছর পাঁচেক আগে, যখন চুন্নির মা সামান্য জ্বরে তাদেরকে ছেড়ে চলে গেল। গ্রামের লোকের নিশ্চিত বিশ্বাস ছিল যে আরশাদ আবার ভবঘুরে জীবনের পথে পা বাড়াবে। ওই এক রত্তি মেয়েকে সামলানো তার কম্ম নয়, আর মেয়েটাও যে বড্ড মান হ্যাঁ ওটা, তারই বা দোষ কি? জন্মাবধি আরশাদ বাপের কর্তব্য কতটুকুই বা আর করেছিল। আরশাদ নিজেও যে অনাথ, কোনো এক জ্যাঠার সূত্র ধরে এই গাঁয়ে তার বাস। জ্যাঠার ঘরেই থাকা খাওয়ার শর্তে বিনা মাগনায় তাদের ঘরের যাবতীয় কাজ সে করত, আর মাঝে মধ্যেই হত নিরুদ্দেশ। অনাথ ভবঘুরে মানুষটার জীবনে এক বাঁশি ছাড়া আছেই বা কি? সে করবে মা হারা একরত্তি মেয়ের দেখাশোনা? তুমি কি লোক হাসানো কথাটাই না বললে খুড়ো, এই কথা বলে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠেছিল গায়ের মোড়ল কর্তা। তারপর অদূরে আদুল গায়ে বসে থাকা আরশাদকে আপাদমস্তক দেখে নিয়ে মুরব্বী মশাই নিদান দিয়েছিল, আরেকটা বে করে নে আরশাদ, মেয়েটা।

0: বেঁচে যাবে? তোর বর্ষায় কি করে রাখা যায় মেয়েটাকে? হ্যাঁ, আর এই গ্রামে সকলেরই ঘরে ভাত বাড়ন, তো কেউ ওকে দুবেলা দুমুঠো ভাত দিয়ে মানুষ করতে পারবে না। অথচ যার চিন্তায় এই আলোচনা সভা, সেই একরত্তি মেয়েটা ফড়িংয়ের মতো লাফিয়ে বেড়াচ্ছে গোটা উঠোন জুড়ে। সকালে ঘুম থেকে উঠে চোখের সামনে মায়ের নিথর দেহটা দেখে ভারী অবাক হয়েছিল সে। এই তো কদিন আগে তারা দুজনে মিলে ঘাটের ধার দিয়ে জল ফড়িং ধরতে ধরতে আসছিল, কত মজা হলো। ঘরে এসে মা তাকে এক বাটি মুড়ি মুড়কি খেতে দিল, নিজেও খেল। তারপরে কি যেন হলো মায়ের, চুন্নি আমি একটু শুই বলে গায়ে কাঁটা চাপা দিয়ে শুয়ে পড়ল। সন্ধে উত্রালে বাপ কাজ থেকে ফিরে মাকে দেখি জিতেন কাকার বাড়ি দৌড়ল। তারপর কোথা দিয়ে যে কি হলো, চুন্নি আর তার ছোট মাথায় সেসব ধরে রাখতে পারেনি। সে তো সকালবেলায় জিতেন কাকার কাঁধে চেপে তাদের বাড়িতে গিয়ে রানুর সঙ্গে খুব খেলা করলে, ঠাকুমা তাকে এক বাটি মুড়ি মুড়কি খেতে দিলে, চুন্নির আর কি চাই? যদিও চুন্নির জীবনে চাওয়া পাওয়া পূরণের দাবিটা কে মেটাবে, এই প্রশ্নই আরশাদকে পাগল করে তুলেছিল সেদিন। প্রশ্ন উঠেছিল নিজের পিতৃসত্তাকে নিয়ে, অনাথ যে সে নিজেও, এর কষ্ট যে কি সে তার নিজের জীবন দিয়ে বুঝেছে। নিজের সজ্ঞানে সে চুন্নিকে ওই পথের পথিক করে তুলতে পারে না, তাই গ্রামের লোকের সমস্ত উপদেশকে দূরে সরিয়ে আরশাদ জীবনের বাঁশিতে ফুঁ দিলে অন্য সুরে, এক অন্য আবেগে। তার সুরে ছিল বিষাদ, কিন্তু আবেগে মিশল দৃঢ় সংকল্প, সেই সংকল্প মেয়েকে মানুষ করার। হয়ে গেল সে অন্য মানুষ। না, আজ আর দেরি করলে হবে না, যে কোনো রকমে পুকুরের ডুবটা দিয়েই ছুটল স্কুলে। আজ আরশাদের মেয়ের পরীক্ষার রেজাল্ট বেরোবে। মাস দুয়েক আগে গাঁয়ের মাস্টার বিধুবাবু আরশাদকে ডেকে বলেছিলেন, শোন, তোর মেয়ের মাথাটা বেশ ভালো, তোর মতো মাথা মোটা সে হয়নি, ভালো সুযোগ পেলে সে বহু দৌড় এগোবে, বুঝলি আদারাম, মেয়েটার একটু যত্ন নিবি। এর মানেটা ঠিক ধরতে পারেনি সেদিন আরশাদ। আচ্ছা, এগোনো আবার কাকে বলে, আর এগোলেও সে কত দূর? হেই, তাদের গ্রাম ছাড়িয়ে বাঙাল পাড়া বা তারও পরে, নাকি একেবারে রায়পুর যেখানে প্রতিবার ধুমের মেলা হয় ফাল্গুন মাসে? সে তো অনেক দূর, অত দূরে কচি মেয়েটা যাবেই বা কি করে, আর সে বাপ হয়ে যেতে দেবেই বা কেন?
1: মাস্টারবাবু যেমন দ্বারা কথা, খুবই সরল মনের মানুষ কি না, তাই কচি মেয়েটা যে অত দূর একা যেতে পারবে না সে বোধও তাঁর হয়নি গো। আর তাকেই বলে কি না সে পাগল ছাগল মানুষ, এ কথা ভেবে আরশাদ মনে মনে খুব একচোট হাসে। এখন সে স্কুলের সামনে মোটা বটগাছের নিচে গুঁড়ির উপর উবু হয়ে বসে আছে, গায়ে সকালের কাদা ঘাম মেশানো মলিন জীর্ণ ফতুয়া, নিচে ছাপা লুঙ্গি হাঁটু পর্যন্ত তোলা, খালি পা কাঁধে গামছা, হাতে টোকার বদলে একটা জীর্ণ ছাতা। প্রতিদিন দুপুরে তাকে এমনভাবেই বসে থাকতে দেখে লোকেরা, তবে আজ একটু আগেই চলে এসেছে সে। মেয়েকে স্কুলের জামা জুতো পরিয়ে কাঁধে চড়িয়ে এবং অন্য হাতে চটের থলেতে বই নিয়ে সে যখন গ্রামের রাস্তা ধরে মেয়ের সঙ্গে অনর্গল বকতে বকতে যায়, গ্রামের লোকের কাছে সে তখন আর পাগলা আরশাদ থাকে না, সে হয়ে ওঠে চুন্নির বাপ। গায়ের লোকে এখন বলে, আরশাদ আগে ছিল গান পাগল আর এখন হয়েছে মেয়ের জন্য পাগল। কথাটা ঠিকই বটে, যতদিন চুন্নির মা বেঁচে ছিল সে গাঁয়েই থাকত না, যাত্রা দলের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো গান শোনার লোভে। যদিও সে গান গাইতে পারে না, কিন্তু সে পারে বাঁশি বাজাতে, আর এই বাঁশির সুরেই তো মজেছিল চুন্নির মা। সে সুরের দোলায়
0: ভাসতে ভাসতে পরিণত।

0: মুক্তি পায় পরিণয়ে। ভবঘরে আরশাদও বাঁধল ঘর, সুরের ভেলায় চড়ে বসল দোঁহে। রাত্রি এখন তিন প্রহর, চুন্নি অকাতরে ঘুমোচ্ছে, কপালে একটা স্নেহ চুম্বন এঁকে দিয়ে আরশাদ নিঃশব্দে দরজাটা ভেজিয়ে উঠোন পেরিয়ে পুকুর পাড়ে এসে বসে। গামছার কোট থেকে বার করে বাঁশিটা, আলতো হাত বোলায়, ফুঁ দেয়। বৃষ্টি স্নাত ঘুমন্ত গ্রামটা যেন বাঁশির সুরে বিভোর হয়ে থাকে। গাল বেয়ে চোখের জল পড়তে থাকে কোলের উপর। সকালে মেয়ের মুখে কথাগুলো মনে করে সে এবার হাসে, শুধু হাসে না, কাঁদে। চুন্নি তাকে বলেছে, মুই আজ মাস্টার মশাইকে বললাম, লোকে মোর বাপকে পাগল বলে, তা সে পাগল নয়, সে মোর বাপও বটে মাও বটে, তা যে মানুষটা বাপ মা দুই সে কি করে পাগল হয় মাস্টার বাবু? তুই মোর বাপকে পাগল বলবি তো কাল থেকে আমি স্কুলে আসবকলাই। মেয়ের মুখে এ কথা শুনে সে প্রথমে কেমন ভেবা চাকা খেয়ে গিয়েছিল, এইটুকু মেয়ে এত কথা বলল কি করে? কিন্তু পরে বিধু মাস্টার নিজেই তাকে ডেকে হাসতে হাসতে সবটা বলেন এবং মেয়ের পরীক্ষায় প্রথম হওয়ার খবরটাও দেন। তখন সে আর চোখে জল ধরে রাখতে পারেনি, হাউ মাউ করে কেঁদে ফেলেছিল বিধু মাস্টারের হাতটা ধরে। তারপর থেকেই মাঝে মাঝেই তার চোখে জল আসছে, কিন্তু পাছে লোকে পাগলা ভাবে এই ভয়ে সে কাঁদেনি। এখন বাঁশিতে তার সুর, আনন্দের না বিরহের, মিলেমিশে একাকার, ভেসে যাচ্ছে চরাচর, জলের ধারা গড়িয়ে পড়ছে দুগাল ভেয়ে, অঝোর ধারায় কেঁদে চলেছে। সন্তান জন্ম দেওয়ার পর মা যেমন কাঁদে আনন্দে, তেমনি আরশাদ কাঁদছে একসঙ্গে মা বাপ হওয়ার আনন্দে। দূরে আকাশ ঝাপসা করে বৃষ্টি নামে, আকাশের কান্নার সঙ্গে মিশে যায় এক পাগলের চোখের জল।
1: কথায় কাহিনীতে নাজিয়া রহমানের গল্প আরশাদের বাঁশি এখানেই শেষ হল। পাঠে কৌশিক সেন, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা রফিউদ্দিন।
2: শুনলেন কথায় কাহিনী।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা। আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর দ্যুতি চট্টোপাধ্যায়, সহকারী অধ্যাপিকা, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, এবং ডক্টর শতরূপা বন্দ্যোপাধ্যায়, অ্যাসোসিয়েট অধ্যাপিকা, ঝাড়গ্রাম রাজ কলেজ। আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব।
4: এআই এর সুবিধার পাশাপাশি কিছু অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকিও রয়েছে। ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অনলাইন প্রতারণা, হুয়া তথ্যের বাজার, পক্ষপাতমূলক সিদ্ধান্ত, কর্মসংস্থানের পরিবর্তন, পরিবেশগত খরচ এবং প্রযুক্তিগত বৈষম্য, আমাদের এই বিষয়গুলিতেও সচেতন হওয়া জরুরি। এখন আমরা আলোচনা করব এআই কিভাবে অর্থনীতি ও সমাজকে বদলাচ্ছে এবং এই পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ মানুষ, শ্রমিক, ছোট ব্যবসায়ী, ভোক্তা ও সরকারের কি কি দায়িত্ব রয়েছে।
5: প্রথমেই আসি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কথায়। আজকে ডিজিটাল অর্থনীতিতে তথ্য নিজেই একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা মোবাইল ফোন ব্যবহার করি, অনলাইনে কেনাকাটা করছি, ডিজিটাল পেমেন্ট করছি,

0: সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছি, বিভিন্ন অ্যাপ পরিষেবা নিচ্ছি, এসবের মাধ্যমে আমাদের সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য তৈরি হচ্ছে। আমরা কোথায় যাই, কি কিনি, কোন ধরনের পণ্য পছন্দ করি, কত টাকা খরচ করি, কোন সময় অনলাইন থাকি, এসব তথ্য অনেক সময় ব্যবসায়িক সিদ্ধান্ত, বিজ্ঞাপন, ঋণ মূল্যায়ন বা বাজার বিশ্লেষণের জন্য ব্যবহার করা হতে পারে। এখানে সমস্যা হলো, তথ্য আমাদের সুবিধা দিতে পারে কিন্তু ভুল হাতে পড়লে আর্থিক ক্ষতিও ঘটাতে পারে।
1: ঠিক বলেছেন। ধরুন কেউ আপনার ফোন নাম্বার, ব্যাংক সংক্রান্ত তথ্য, ইমেল, পরিচয়পত্রের তথ্য বা ডিজিটাল পেমেন্টের তথ্য পেয়ে গেল। সেই তথ্য ব্যবহার করে প্রতারক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার চেষ্টা করতে পারে, আপনার নামে ঋণ নেওয়ার চেষ্টা করতে পারে বা নকল পরিচয়পত্রও তৈরি করতে পারে। অর্থাৎ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা শুধু গোপনীয়তার বিষয় নয়, এটি সরাসরি অর্থনৈতিক নিরাপত্তার বিষয়। যদি কোনো এআই পরিচালিত অ্যাপ ব্যবহার করার সময় আপনার ব্যাংকের তথ্য, আধার পরিচয়পত্রের সম্পূর্ণ নাম্বার, পাসপোর্টের কপি বা ব্যক্তিগত ছবি দেওয়ার প্রয়োজন না থাকে, তাহলে সেই তথ্য না দেওয়াই নিরাপদ।
0: এখানে যোগ করি, এআই এর কারণে অনলাইন প্রতারণা আরো বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পেরেছে। এখন এআই এর সাহায্যে ভয়েস ক্লোনিও সম্ভব হচ্ছে, অর্থাৎ কোনো পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ছোট একটি নমুনা ব্যবহার করে তার মতন কণ্ঠ করে কথা বলা সম্ভব হতে পারে। তাই কোনো পরিচিত ব্যক্তি হঠাৎ ফোন করে টাকা চাইলে টাকা পাঠানোর আগে অবশ্যই সেটি যাচাই করে নিতে হবে।
1: এবারে আসি এআই জেনারেটেড মিস ইনফরমেশন বা এআই দ্বারা তৈরি ভুল তথ্যের কথায়। ভুল খবর শুধু সামাজিক বিভ্রান্তি তৈরি করে না, এটি অর্থনীতিরও ক্ষতি করতে পারে। এটি অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত হয়, আবার কিছু ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। ধরুন সামাজিক মাধ্যমে গুজব ছড়ালো যে কোনো ব্যাংক সমস্যায় পড়েছে, মানুষ তখন ভয় পেয়ে সেই ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারে। একইভাবে কোনো কোম্পানি সম্পর্কে ভুয়া তথ্য ছড়ালে তার শেয়ারের দাম, বিক্রি, সুনাম বা বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো পণ্য নিয়ে মিথ্যা স্বাস্থ্য সংক্রান্ত আতঙ্ক ছড়ালে ছোট ব্যবসায়ী বা কৃষকদের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে, এবং এই অবিশ্বাস বিনিয়োগ, ব্যবসা, ভোক্তার আচরণ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপরেও প্রভাব ফেলতে পারে।
0: এবার আসি এআই বায়াস বা এআই এর পক্ষপাতের কথা। অনেক সময় অতীতের তথ্য থেকে অনেক কিছু বার হয়ে যায়, কিন্তু সেই অতীতের তথ্যের মধ্যে যদি সামাজিক, লিঙ্গভিত্তিক, জাতিগত, আঞ্চলিক বা শ্রেণীভিত্তিক বৈষম্য থাকে, তাহলে এআই এর সিদ্ধান্তেও সেই বৈষম্য চলে আসতে পারে। ধরুন কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানে অতীতে যদি পুরুষকর্মী বেশি নিয়োগ পেয়ে থাকেন, সেই পুরনো তথ্য ব্যবহার করে যদি এআই ভিত্তিক কোনো নিয়োগ ব্যবস্থা তৈরি করা হয়, তাহলে ভুলভাবে সেখানে পুরুষ প্রার্থীদেরই বেশি উপযুক্ত বলে ধরে নিতে হবে। এখানে এআই হয়তো ইচ্ছা করে বৈষম্য করছে না, কিন্তু যে তথ্য থেকে সে শিখছে সেই তথ্যের মধ্যেই একটি বৈষম্য রয়ে যাচ্ছে।
1: এই বিষয়টি সামগ্রিক অর্থনীতির দৃষ্টিতেও খুব গুরুত্বপূর্ণ, কারণ শ্রমবাজারে সুযোগের অসমতা তৈরি হলে মানুষের আয়, সামাজিক গতিশীলতা এবং জীবনযাত্রার মানে বড় প্রভাব পড়ে। যদি এআই চাকরির ক্ষেত্রে ভুলভাবে কোনো নারী প্রার্থীকে, কোনো গ্রামীণ এলাকার প্রার্থীকে, ভাষাগত বা সংখ্যালঘু গোষ্ঠীর প্রার্থীকে বা কম আয়ের পরিবারের প্রার্থীকে কম উপযুক্ত হিসেবে চিহ্নিত করে দেয়, তাহলে যে সামাজিক, অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য আগে থেকেই রয়েছে তাকে এই প্রযুক্তি আরও বাড়িয়ে দিতে পারে।
0: এআই নিয়ে আলোচনা করতে গেলে পরিবেশগত প্রভাবের কথাও বলতে হয়। আমরা যখন মোবাইল বা কম্পিউটারে এআই ব্যবহার করি, তখন মনে হয় যে আমাদের কাজটি খুব সহজ হয়ে যাচ্ছে, কিন্তু এর পেছনে বড় বড় ডেটা সেন্টার কাজ করে, যেখানে হাজার হাজার সার্ভার থাকে, যেগুলি চালাতে প্রচুর বিদ্যুৎ লাগে, সার্ভার গরম হয়ে গেলে কুলিং সিস্টেম লাগে, অনেক ক্ষেত্রে কুলিং এর জন্য জলও ব্যবহার হতে পারে। অর্থনীতির ভাষায় বললে এআই এর সুবিধার পাশাপাশি কিছু এনভায়রনমেন্টাল কস্ট বা পরিবেশগত ব্যয় রয়েছে। কোনো কোম্পানি বা ব্যবহারকারী এআই থেকে সুবিধা পেলেও বিদ্যুৎ ব্যবহার, কার্বন নিঃসরণ, জল ব্যবহার বা অবকাঠামোগত চাপের একটি অংশ সমাজকে বহন করতে হতে পারে।
1: ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বজুড়ে ডেটা সেন্টার বা তথ্য

0: কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যবহার ছিল প্রায় 415 টেরাওয়াট আওয়ার। 2030 সালের মধ্যে তা প্রায় 945 টেরাওয়াট আওয়ারে পৌঁছতে পারে বলে অনুমান করা হয়েছে। তাই লক্ষ্য হওয়া উচিত শুধু শক্তিশালী এআই তৈরি করা নয়, বরং কম শক্তি ব্যবহার করে কাজ করতে পারে এমন দক্ষ এআই তৈরি করা। এখানে কিন্তু সরকার, প্রযুক্তি কোম্পানি এবং ব্যবহারকারী সকলেরই ভূমিকা রয়েছে। যদিও এআই এর পরিবেশগত প্রভাব একমুখী নয়, এআই একদিকে শক্তি ব্যবহার বাড়াতে পারে, অন্যদিকে বিদ্যুৎ ব্যবস্থাপনা, আবহাওয়া পূর্বাভাস, কৃষি পরিকল্পনা, যানবাহন চলাচল, শিল্প উৎপাদন এবং শক্তি সাশ্রয়ে সাহায্যও করতে পারে।
1: বাজারের আকৃতিতেও এআই একটি মৌলিক পরিবর্তন আনছে। অর্থনীতির ভাষায় আমরা যাতে বলি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, সেখান থেকে বেশি ডেটা ভালো মডেল এবং ভালো মডেল থেকে বেশি ব্যবহারকারী এবং বেশি ব্যবহারকারী থেকে আরও ডেটা এবং তার সঙ্গে নেটওয়ার্কের প্রভাব, এই চক্র বাজারটিকে কয়েকটি বেশ বড় কোম্পানির হাতে কেন্দ্রীভূত করতে পারে। এই একচেটিয়া প্রবণতা শ্রমবাজারে একটি মনোপশনী আমরা যাকে বলি সেই তৈরি করে, যা মজুরি কমিয়ে দেয়। এছাড়া ডেটা একচেটিয়া নতুন প্রবেশকারীদের জন্য প্রবেশে বাধা হয়ে দাঁড়াবে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায়।
0: সুতরাং এআই দক্ষতা শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতে পালন করতে চলেছে। কিন্তু শুধু এআই শিখুন বললেই তো হবে না, বাস্তব প্রশ্ন হলো কে ট্রেনিংয়ের খরচ বহন করবে, ছোট শহর বা গ্রামাঞ্চলের মানুষ কিভাবে প্রশিক্ষণ পাবেন, কর্মরত মানুষ সময় বের করবেন কি করে, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, কম আয়ের পরিবার এবং অপ্রাতিষ্ঠানিক কর্মীরা কি সমান সুযোগ পাবেন। তাই এআই ভিত্তিক অর্থনীতিতে শ্রমিকদের দক্ষতা বাড়ানোকে একটি জননীতি বা পাবলিক পলিসি হিসেবে দেখতে হবে এবং সরকারকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
1: একদম ঠিক। এআই এর সুবিধা যেন শুধু বড় কোম্পানির মধ্যে সীমাবদ্ধ না থাকে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় প্রতিষ্ঠানগুলির কাছে সাধারণত বেশি ডেটা, উন্নত কম্পিউটার বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার যাকে আমরা বলি এবং দক্ষ কর্মী থাকে, ফলে তারা এআই এর সুবিধা দ্রুত নিতে পারে। কিন্তু ছোট ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ, স্থানীয় দোকান বা স্বনিযুক্ত কর্মী বা গ্রামীণ উদ্যোক্তাদের কাছে এই সুবিধা নাও থাকতে পারে, সেটি আমাদের মাথায় রাখতে হবে।
0: ঠিকই, তা না হলে প্রযুক্তিগত বৈষম্য বাড়তে পারে। বড় কোম্পানি কম খরচে বেশি উৎপাদন করতে পারবে, গ্রাহকের তথ্য বিশ্লেষণ করতে পারবে, বিজ্ঞাপনকে আরও লক্ষ্যভিত্তিকভাবে ব্যবহার করতে পারবে। ছোট ব্যবসা যদি এই প্রযুক্তি ব্যবহার করতে না পারে তাহলে বাজারে তাদের প্রতিযোগিতা কঠিন হয়ে যেতে পারে। তাই কম খরচে ব্যবহারযোগ্য এআই টুলস, স্থানীয় ভাষায় ডিজিটাল ট্রেনিং, কম খরচের ক্লাউড সার্ভিস এবং ছোট ব্যবসার জন্য প্রযুক্তি সহায়তাও প্রয়োজন এবং এক্ষেত্রেও সরকারকে এগিয়ে আসতে হবে।
1: এখানে কিছু কম্পিটিশন পলিসির কথা বলি যেগুলো অত্যন্ত জরুরি। এআই এর জন্য তিনটি বড় সম্পদ দরকার। এক হলো ডেটা বা তথ্য, দ্বিতীয় হলো কম্পিউটিং পাওয়ার যাকে আমরা বলি, এবং তৃতীয়ত ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। এই তিনটি সম্পদ মাত্র কয়েকটি বড় প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত যদি হয়ে যায় তাহলে বাজারে প্রতিযোগিতা কমতে পারে, নতুন উদ্যোক্তা বা ছোট প্রতিষ্ঠান পিছিয়ে পড়তে পারে। তাই নীতি নির্ধারণকারীদের দেখতে হবে যে এআই বাজারে নতুন প্রতিষ্ঠান প্রবেশ করতে পারছে কিনা, ছোট ব্যবসা প্রয়োজনীয় অবকাঠামো পাচ্ছে কিনা এবং বড় কোম্পানি তাদের বাজার ক্ষমতা অপব্যবহার করছে কিনা।
0: নীতি নির্ধারণকারীদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন বোধহয় এখন হলো এআই এর সম্পদ, খরচ ও সুফল কিভাবে ভারসাম্যপূর্ণ করা যায়। ডেটা সেন্টারগুলির জন্য যেমন শক্তি দক্ষতার মান নির্ধারণ করে রাখা উচিত, তেমনি প্রয়োজনে কার্বন করও তাদের উপর প্রয়োগ করা উচিত। কয়েকটি নীতিগত দিকের কথা বলা যায়। প্রথমত, দক্ষতা বাড়ানোতে বিনিয়োগ হওয়া দরকার। একবার ট্রেনিং নিয়ে সারা জীবন একই কাজ করার যুগ দ্রুত বদলাচ্ছে, শ্রমিকদের দক্ষতা বাড়ানোর এবং নতুন প্রযুক্তি শেখার সুযোগ করে দিতে হবে। দ্বিতীয়ত, এআই অবকাঠামোর সুযোগ আরও বিস্তৃত করা দরকার, বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোগ যাতে এআই প্রযুক্তি গ্রহণ করতে পারে তার জন্য অ্যাফোর্ডেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং কম্পিউটিং অ্যাক্সেস গুরুত্বপূর্ণ। তৃতীয়ত,

0: সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে সাময়িকভাবে কাজ হারানো শ্রমিকরা পুনরায় শ্রমবাজারে প্রবেশের সুযোগ পান। সবশেষে, সরকারের দায়িত্বশীল পর্যবেক্ষণ ব্যবস্থা থাকা দরকার। এআই এর ব্যবহার যেন বৈষম্য, গোপনীয়তা ভঙ্গ বা অন্যায় সিদ্ধান্তের কারণ না হয়, সে বিষয়ে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা থাকা প্রয়োজন।
1: আজকের আলোচনার সার কথা যদি আমরা বলতে চাই, সেটি হলো, এআই শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, এটি অর্থনীতি, শ্রমবাজার, ব্যবসা, পরিবেশ, ব্যক্তিগত নিরাপত্তা এবং সামাজিক ন্যায় বিচারের সঙ্গেও গভীরভাবে যুক্ত। এআই উৎপাদনশীলতা বাড়তে পারে, সময় বাঁচাতে পারে, নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে পারে এবং সরকারি পরিষেবা উন্নত করতে পারে। কিন্তু একই সঙ্গে এটি তথ্য চুরি, প্রতারণা, ভুয়ো খবর, বৈষম্য, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং পরিবেশগত চাপও বাড়াতে পারে।
0: এআই মানুষের সহায়ক হতে পারে, কিন্তু তা যেন মানুষের অধিকার, কর্মসংস্থান, মর্যাদা ও নিরাপত্তাকে দুর্বল না করে, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। প্রযুক্তির প্রকৃত সাফল্য তখনই যখন তার সুফল শুধু বড় কোম্পানি বা অল্প কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছায়।
1: সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এআই আমরা যেরকম ব্যবহার করছি, সেটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। তথ্য আমরা নিশ্চয়ই দেব, কিন্তু সেটাও প্রয়োজন বুঝে দিতে হবে। খবরও তেমনি যাচাই করে বিশ্বাস করতে হবে। এআই এর পরামর্শ যেমন নেব, কিন্তু নিজের বিচার বুদ্ধি বাদ দিলে চলবে না। আর প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের কল্যাণ, ন্যায় বিচার ও নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে।
0: এআই মানুষের বিকল্প নয়, এটি মানুষের বুদ্ধিমত্তার এক শক্তিশালী সম্প্রসারণ। এআই পরিবর্তন আনছে এবং আমাদের দায়িত্ব হল নিজেকে সঠিক শিক্ষার মাধ্যমে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করা। ভয় না পেয়ে প্রযুক্তিকে সঠিক নীতি ও মানবিক মূল্যবোধের সঙ্গে ব্যবহার করতে পারলে আমাদের ভবিষ্যৎ আরও অনেক সমৃদ্ধ হতে পারে।
1: ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটি অত্যন্ত সুন্দর এবং সারগর্ভ আলোচনার জন্য। আজকের মতো আমাদের বিশেষ রেডিও আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন এবং প্রযুক্তি সঠিক ব্যবহার করুন।
0: ধন্যবাদ ডক্টর চ্যাটার্জি।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা। আজ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব। আলোচনায় অংশগ্রহণ করলেন ডক্টর দ্যুতি চট্টোপাধ্যায়, সহকারী অধ্যাপিকা, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কলকাতা, এবং সঙ্গে ছিলেন ডক্টর শতরূপা বন্দ্যোপাধ্যায়, অ্যাসোসিয়েট অধ্যাপিকা, ঝাড়গ্রাম রাজ কলেজ। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত। প্রযোজনা সেহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তিলক কামুদ রাগে, শরৎ, শিল্পী ত্রৈলী দত্ত।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিলক কামুদ রাগে শরৎ, শিল্পী ত্রৈলী দত্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শ্রবণী। আজ শ্রবণীতে আপনারা শুনবেন আকাশবাণী কলকাতার সংগ্রহশালা থেকে গৃহীত একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রথম প্রচারিত হয়েছিল অভিজ্ঞান নামে।
6: দুর্গাপুজো বাঙালির জীবনে বিশেষ তাৎপর্যবাহী।

0: মানুষের মিলন উৎসব।
1: আজকের অভিজ্ঞানী শারদোৎসব, 136 বছর আগের এক দুর্গোৎসবের স্মৃতিকথা নিয়ে আজকের অনুষ্ঠানের শুরু।
0: রসরাজ অমৃতলাল বসুর লেখা সেকালে দুর্গোৎসব থেকে নির্বাচিত অংশের পাঠ শুনবেন, পাঠ করছেন শোভনলাল মুখোপাধ্যায়।

বাঙালি পূজার বাজার করতে কলকাতায় আসত। পাইকার, গৃহস্থ, জমিদারের গোমস্তা, পুজো বাড়ির লোক সব আসতো এখানে সওদা করতে। যদি একজন আসত বাজার করতে, তার সঙ্গে 10 জন আসছো কলকাতা দেখতে, গঙ্গা স্নান করতে, কালীঘাটে পুজো দিতে। সেই সময় কলকাতার রাস্তায় বেরোলেই মফস্বলের লোকের ভিড় সবার চোখের উপর পড়ত। বাজারে প্রথম কেন্দ্র ছিল বড়বাজার, দ্বিতীয় চাঁদনি। পুজোর গন্ধ ভাদ্র মাস থেকেই বড়বাজার থেকে ফুটে বেরিয়ে যেমন দোকানে দোকানে ছড়িয়ে পড়েছে, তেমনি কুমোরটুলিকেও ভরপুর মজগুল করে রেখেছে। চিতপুর রোডের মোড় থেকে কুমোরটুলির ভেতর দুধারেই প্রতিমার সাজের দোকান খুলে গেছে। মার মোটুক, আঁচলি, পৈদান, কানবালা, লতেশ্বরী হার, বাজুবালা, তাবিজ পৈঁছে নট সব জল জল করছে। তারপর প্রতিমা, কারিগররা সাজা তামাক ঢেলে রেখে প্রতিমা গঠনে ব্যস্ত। কোথাও এক মেটে, কোথাও দু মেটে, কেউ কাঠাময় খড় জড়াচ্ছে, কেউ খড়ে মাটি রেপছে, কেউ ছাঁচে মুন্ড করছে, গামলা সরা পেতে পেতে সব রঙগুলতে বসে গেছে। গোবাগানের গলিতে এত প্রতিমার ঠেলা ঠেলি যে পা বাড়াবার পথ পাওয়া যায় না। এদেশে একটা প্রচলিত কথা আছে, আনন্দময়ীর আগমনে কেউ নিরানন্দ থাকে না। তার কারণ যে ব্যক্তিগত দুঃখের বোঝা হাটে নামিয়ে কেহই জাতীয় আনন্দ উৎসবে নিরানন্দের সৃষ্টি করতে চায় না। সাধারণত পঞ্চমী ষষ্ঠীর দিনই শহরের বাইরে থেকে বেশি সংখ্যায় ঢাকি ঝুলি এসে কলকাতায় জড়ো হয়। চতুর্থীর দিন আসে বটে, কিন্তু তত অধিক নয়। কিন্তু ষষ্ঠীর সকাল থেকেই বড় বড় রাস্তার মোড়ে বাদ্যকরের আড্ডা বসে গেল। যাদের নায়ক বাড়ি বাঁধা আছে তারা সরাসরি যে যার জায়গায় পৌঁছে ঢাকঢোল কাড়ানাকাড়া জগজম্প ট্যামটেমি তাসাঠিকারা দামামা কাশিবাসি সানাই বাজিয়ে গিজদাগিজোড় আওয়াজে আগমন সংবাদ ঘোষিত করে দিলে। আবার রাস্তায় সকালে শাখাওয়ালা, সিঁদুরওয়ালা, মধুওয়ালা বার হলো। আবার ধনেশ্বর ছেলে বেগো বেরোলো। মধ্যাহ্নে আনন্দ সুরে দইওয়ালারা প্রকাণ্ড প্রকাণ্ড ধামা মাথায় চাই সুকদই হাঁকতে লাগলো। তারা এক পয়সার এক মালসি, দুই মালসি দই দিত। মালসি উপুর করে দেখাতো যে দই ভূমে পড়ে না। এক পয়সার এক মালসিতে দুজনের বেশ দুপাত ভাত ভাত মেখে খাওয়া চলতো। আবার মালসির তলায় একটু দম্বলের জন্য থাকতো। এখন এক পয়সা দই কিনতে গেলে ছেলে পুলে হলে যা যা বলে তাড়িয়ে দেয়। বয়স্ক লোক হলে মুখ পানে চেয়ে একটু মুচকে হাসে। বেলা তিনটে বেরোলো মুসলমান ফিরওয়ালা। বিলিতি চুড়ি চাই, কাঁচির খেলনা চাই, সাবান চাই বলে ছয়ের পুতুল বেনে পুতুল বিক্রয়কারিণীরা বাড়ির ভেতর ঢুকে ঢুকেই দেশি মাটির পুতুল গুছিয়ে যেত। চাচারা বেস্ত বিলিতি চিনে মাটির পুতুল, আর সাবান তখন সচরাচর গৃহস্থ লোক বাড়িতে কারুর পাঁচড়া হলেই কিনত। তবে পুজোর সময় একটু হাতে মুখে মাখবার জন্যে বিয়ের বয়সী মেয়ে ও ছোট ছোট বউরা একটু আবদার করত। তবে বেলওয়ারি চুড়ি পরা রেওয়াজটা খুব জাঁকিয়ে উঠেছিল। বড় পায়ের ব্যবহার সই ভালো জুতো নওয়ানা হতে 5 শিকে 1.5 টাকার মধ্যে সচরাচর বেশ কেনা যেত। তবে পুজোর সময় দু চারানি দর অবশ্য বেড়ে যেত। তখনকার 100-150 টাকা মাস মাইনের চাকরেরাও ওই জুতো ব্যবহার করতেন। তবে তখনকার 100-150 টাকা আয়ের লোকের যা সংকুলান হতো, এখন 500-600 টাকাতেও সা হয় কিনা সন্দেহ। দুর্গোৎসব বাংলা জাতীয় উৎসব। বর্ষায় ডুব দিয়ে নেয়ে উঠে আশ্বিনে যেন বাঙালি গা মাথা মুছে নতুন কাপড় চোপড় পরে আবার নবীন জীবনের সাথে লেগে যায়। আশ্বিনে বাঙালি মহাশক্তিকে আনন্দময়ী নামে উদ্বোধিত করে আপন আপন সংসার মধ্যে, আপন আপন হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিতা করেন। বাঙালি পিতিমা দেবীকে দূরে শূন্যে নিরাকার রূপে কল্পনা করিয়া ভূমিষ্ঠ প্রণামে পরিতিষ্ঠ হয়েন না। মাঝে প্রতিমা মূর্তিমতি করিয়া মণ্ডপে প্রতিষ্ঠা করেন এবং সেই মূর্তিতে আপনার প্রতিগৃহবাসিনী প্রিয়তমা কন্যাকে পিতৃগৃহে প্রত্যাগতা জ্ঞানে অপত্য স্নেহের আনন্দে আপ্লুত হইয়া পড়েন। উপাসক কেবল পরকালে মুক্তি ও ইহকালে জয় কামনায় দেবীর সম্মুখে নৈবেদ্য ভোজ্যাদি নিবেদন করিয়া পরিতৃপ্ত হয় না। প্রতিবেশী গ্রামবাসী, আত্মীয় স্বজন, কুটুম্ব, স্বজাতি বিজাতি, আহূত অনাহূত সকলকে না ভোজন করাইলে তাহার আনন্দের বাজার অপূর্ণ রহিয়া যায়। কলকাতার সব পুজো বাড়িতে যেমন ধুমধাম বিদায় আদায় নৈবেদ্য বিলি পাঠা বলি ভোগ বিলি প্রসাদ বিতরণ ভুরি ভোজন নিমন্ত্রণ আমন্ত্রণ যাত্রাগান নাচ যেমন হয় তেমনই হয়। সে সময় কলকাতায় একটা কথা প্রচলিত ছিল যে মা এসে গয়না পরেন জোড়া সাঁকর শিবকৃষ্ণ তাঁর বাড়ি, ভোজন করেন কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়ি, আর রাত্রি জেগে নাচ দেখেন সবাজারের রাজবাড়িতে। রাসের সময় যেমন রাসমঞ্চের সামনে একটা জাল খাটিয়ে তাতে নানাবিধ রঙিন সোলার ফুল, মাছ, পাখি ইত্যাদি টাঙিয়ে ইন্দ্রজাল রচনার প্রথা আছে, তেমনি দুর্গোৎসবের সময় মণ্ডপের সামনে অঙ্গনে একটা রচনা খাটাতে হয়। অভয়চরণ মিত্রের বাড়ি যত রকম ফলমূল পাওয়া যেত তা তো খাটানো হতোই, তারপর মিষ্টান্ন, এক একখানা জিলিপি যেন এক একখানা গরুর গাড়ির চাকা, গজা নয় যেন এক একখানা বারকোশ,
মতিচুর এক একটা।

0: বড় বড় কামানের গোলা, এই রকম সব। দালানে মায়ের দুপাশে দুখানা থালা পাতা হতো, তাতে উপরি উপরি মিঠাই সাজানো হতো, একবারে মেঝে থেকে আরম্ভ করে কড়ি কাঠে গিয়ে ঠেকত। কিন্তু তখনকার সাহেবরা পুজোয় আমোদ করত, আমাদের সঙ্গে একটু বেশি মেশামেশিও করত। অনেক বড় বড় সাহেবও রাজার বাড়িতে সস্ত্রীক নিমন্ত্রণ পত্র পাবার জন্য পরিচিত অন্য সাহেবের বা বিশ্বস্ত বাবুদের সুপারিশ ধরতেন। সাদা মুখের শোভায় রাজবাড়ির উঠানে পদ্মফুলের মালা ফুটে উঠত, আর আমরা কালো কালো অলিরা আশপাশে ঘেঁচে ঘেঁচে গুঞ্জন করতাম। সাহেবদের জন্য একটু শেরি শ্যাম্পেন ব্র্যান্ডি বিস্কুট থাকতো বটে, ভাগ্যবান দু দশজন বাঙালি প্রসাদও পেতেন, কিন্তু খাওয়া দাওয়ার বেলা নিমন্ত্রিত বাঙালিদের ভাগ্যে ফাক্কা। হ্যাঁ, আর অটিকিটা ভদ্রলোকের পক্ষে গলা ধাক্কা। তবে পূজোর পর রাজারা নিমন্ত্রিতদের বাড়িতে বাড়িতে খুব ভালো মেঠায় থালা পাঠাতেন বটে। কালীসিংহী একবার পূজোয় রাজার বাড়ি নিমন্ত্রণে এসেছিলেন। বৈঠকখানায় বসে আছেন বিস্তর বড় লোক সেথায় জমায়েত, ওদিকে উঠোনে নাচের মজলিশ বসেছে। এমন সময় নির্ভীক তেজস্বী স্পষ্টভাষী যুবক বলে উঠলেন, রাজার বাড়ি দুর্গ পুজো, নেমন্তন্ন আসা গেছে, সেপাই খাও, শান্ত্রি খাও, গোড়া কনস্টেবল খাও, ফরাস থাকিয়া চেয়ার কাউচ খাও, ঝাড় সেজ দেনগিরি বেল লণ্ঠন যত পারো খাও, বাইজি সেইয়া মেইয়া খাও, কিন্তু লুচি সন্দেশে যদি প্রত্যাশা করো তো সরে পড়ো। মজলিসে একটা হাসিও উঠল, একটা আমতামতা ভাবও কারু কারুর মুখে দেখা গেল। রাজবাটির প্রতিভু বিশেষ অপ্রস্তুত না হয়ে বললেন, এই নাচের মজলিসের ব্যাপার, এর সঙ্গে কি অদবার খাওয়ানোর উদ্যোগ করলে সামলানো যায়? ওই জন্য আমরা এরপর বাড়ি বাড়ি খাবার পাঠাই। সামলাতে পারা যায় কি না একবার চেষ্টা করে দেখলে হয়, এই বলে ভদ্রলোক নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি গেলেন। বিজয়ার দিন বেলা তিনটে থেকেই রাস্তায় ভিড় আরম্ভ হতো। কোরমাখানো ধুতি, গায়ে ছিটের পিরান, মাথায় জরির কাজ, কারবার অঙ্করা রেশমের পায়জামা, গোটা লাগানো ফুল কাটা রেশমি চাপকান, মাথায় যাত্রার দলে ছেলেদের মতো সামনেটা একটু জরির কাজ করা মুকুটের মতো উঁচু করা টুপি, ছেলের দল সঙ্গে নীলাম্বরী শাড়ি, শালুর পাড় বসানো শাড়ি, সেপাই পেড়ে শাড়ি, কলমাস শাড়ি, জন্ময়স্ত্রী ডুরে পরা, রূপোর বালা, রূপোর পঁইচে, রূপোর তাবিজ, সোনার হার, সোনার মাকড়ি পরা মেয়েরা সব বিসর্জন দেখতে বেরিয়েছে। নিম্নস্তরের মধ্যবিত্ত শ্রেণীর পুরুষদের বাবুয়ানা পোশাকে তখনও চওড়া পেড়ে কোঁচানো ধুতির ওপর জামদানের হাফ চাপকান, জরিপার চাদর, লম্বা কুঁচিয়ে বুকের ওপর ঢেড়া কেটে ঝোলানো, মাথায় সোজা শীতে বাবরি চুল, দাঁতে মিশি দেখা যেত। লোক চলেছে সব বিসর্জন দেখতে। চিতপুর রোডের ওপর ভিড়, বাজারের ছাতে, চকের ছাতে, রকে, বারান্দায়, যেখানে যত লোক ধরে সব দাঁড়িয়ে গেছে। চানাচুর, শখের জলপান, সাড়ে আঠারো ভাজা, নানা খাত্তাই, চিনা বাদাম, গোলাপে খিলি রার বিক্রি হচ্ছে। রঙিন কাগজের ফুল, পাটের রোঁয়া, তুড়ুক লাগানো বাঁদর, বাঁশের মাসি, সোলার পাখি, টিনের ঘুরন চাকা, মাটির ট্যামটেমি, বাঁশের বেহালা প্রভৃতি খেলনা পেয়ে ছেলেমেয়েরা আহ্লাদে আটখানা। বিজয়া দশমীর দিন রাত দশটা পর্যন্ত কলকাতা বেশ সজাগ ছিল, কিন্তু তারপর শহরটা যেন নিভে গেল। সন্ধ্যের পর থেকে রাত প্রায় দশটা পর্যন্ত খুড়তুতো ভাই, মামাতো ভাই, পিস্তুতো ভাই, বাড়ির জামাই ভাগ্নে, অন্য আত্মীয়, কুটুম্ব, স্বজন, প্রতিবেশী ক্রমাগত আসা যাওয়া, নমস্কার, কোলাকুলি, মিষ্টিমুখ করা চলল। তারপর বাড়ির লোকের কাছে নিজের নিজের বাড়ি যেন অন্ধকার, আর পুজো বাড়ির দালান পালে চাইলে মনে হয় যেন খেতে আসছে। বড় রাস্তার গ্যাস সেদিন মিটমিট করে জ্বলছে, গলির রাস্তার তেলের আলো দেশলাই ধরে দেখতে হয় জ্বলছে কিনা। কিন্তু এই বিজয়ায়, আজকেরও এই বিজয়ায়, সকল বয়সের, সকল অবস্থার বাঙালির মনে কি এক জগতের সমস্ত জীবের প্রতি সহানুভূতির পবিত্র ভাব উদয় হয়। যারা বিদ্বেষের বশে এক বৎসর ধরে মুখ দেখাদেখি করেনি, তারাও পরস্পরে নমস্কার আশীর্বাদের পর কোলাকুলি করে চোখে জল ফেলে। কিন্তু আশঙ্কা হয়, বুঝি এই বিদ্বেষ বিজয়কারিণী মধুর মিলনের জয়ভেরী নাদিনী বিজয়ারও বিজয়া হয়।
1: রসরাজ অমৃতলাল বসুর লেখা পুরনো কলকাতার দুর্গোৎসব প্রবন্ধে নির্বাচিত অংশের পাঠ শুনলেন শোভনলাল মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত আরো দুটি স্মৃতিকথা। এখানে প্রথমে নাট্যকার মন্মথ রায়ের লেখা দুর্গোৎসবের কথা তাঁরই কণ্ঠে।
2: আমি বছর ছয়েক বয়স থেকে আমরা চলে আসি বালুর ঘাটে, পশ্চিম দিনাজপুরের যেটা সদর।

এখন এই বালুরঘাট তখন মহকুমা শহর হয়েছে। তখন থেকে বছর ছয়েক বয়স থেকে আমি ছিলাম বালুরঘাটে। বালুরঘাটে আমার বাবা মা তো ছিলেনই, ঠাকুরদাও ছিলেন। তা বালুরঘাটে তখন পুজো হতো, বারোয়ারি পুজো একটা হতো। সেই পুজোতে দুর্গা পুজো হতো, বারোয়ারি কালী পুজোও হতো। প্রতিমা করতেন আমার কাকা, তার খুব শখ ছিল, নিজেই প্রতিমা করতেন। অবশ্য অর্ডার দিয়েও যে প্রতিমা না পাওয়া যেত না তা নয়। এই উপলক্ষে আমাদের ছেলেদের খুব আনন্দ উৎসব, এই জন্য প্রথম প্রথম কারণ হচ্ছে সবারই নতুন জামা জুতো এসব হতো। তো তখন আবার চলছে বঙ্গভঙ্গ হয়ে গেছে, বঙ্গভঙ্গ 1905 সনে হয়ে গেছে, এটা 1905 সনের পরে। এইসব বলা বাহুল্য, আমার বয়সটা ওই সময় মনে করিয়ে দিই, আমার জন্ম 1899 সালে, আর 16ই জুন, পহেলা আষাঢ়, বাংলা 1306। কাজে আমিও প্রায় ওই শতাব্দীর লোক, 1899 সালে 19শ শতাব্দীর লোক আমি। তো যাই হোক, 20শ শতাব্দীতে পড়েছি, তখন 1905 সনে বঙ্গভঙ্গ হয়ে গেছে। তখন ভীষণ স্বদেশী চলছে আমাদের সব জায়গায় আন্দোলন, উকিলরাই বেশিরভাগ আন্দোলনের নেতা। আমার বাবাও ছিলেন একজন খুব উদ্যোক্তা এই আন্দোলনের। তা আমার বাবা স্বদেশী ভাণ্ডার বলে একটা দোকান করেছিলেন, আর তার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীকালে স্বাধীন ভারতে মন্ত্রী, এই পশ্চিমবাংলার এক মন্ত্রীও হয়েছিলেন, নাম ছিল তার সুশীল রঞ্জন চট্টোপাধ্যায়, আমার বিশেষ বন্ধু। তা তখন আমরা সব ছেলে মানুষ, সেই যখনকার কথা বলছি ছোটোবেলায়, তখন এই স্বদেশি কাপড় আমাদের কিনতে হতো। কোনো খুব যে একটা বিলিতি কাপড় হলে বেশ চকমক ঝকঝক করত, কিন্তু তা উপায় ছিল না। আমাদের স্বদেশ, আমাদের গুরুজন যারা, তারা বলতেন না স্বদেশি পড়তে হবে। এবং এই স্বদেশি ব্যাপারটা এতদূর গড়িয়েছিল যে আমাদের দেশে মিট কুমড়োকে বিলিতি লাউ বলতো। তা বিলিতি লাউ আমরা খেতাম না, ওটা বিলেত বিলেত বিলেত কথাটা আছে। ওষুধটাকে আমরা অনেক সময় একটা ইংরেজ কল্পনা করে নিতাম, তা কাজেই ওষুধটা আমরা দেখতাম প্রতিমা যখন গড়া হতো, তখন যেন শুলটা দেবীর সেই ত্রিশূল, সেটা যেন খুব ভালোভাবে অসুরের বুকে বেঁধে বেঁধে কিনা সেটা একটু দেখতাম আমরা। তা এমনি সব ব্যাপার ছিল। তা এই যাত্রাগান থেকে আজ যে আমি নাট্যকার, পুজোর সময় এইসব যাত্রা পালা টালা হতো, সেসব পালায় খুব লড়াই থাকতো, ওই লড়াইটাই আমাদের খুব আকর্ষণ করতো। তা আজ মনে পড়ছে যে প্রথম নাটক আমি এই যাত্রার পালা দেখে লিখি, রানী দুর্গাবতী, এক পাতারও কম কেবল লেখা, রানী দুর্গাবতীর যুদ্ধ করতে প্রবেশ, আকবরের রানী দুর্গাবতী, তুই আমার দেশ কেড়ে নিতে এসেছিস, পাপিষ্ঠ মর। তখন আকবরও বলবে তুই মর। বই শেষ হয়ে গেল, এমনি সব আমাদের আনন্দ উৎসব হতো। ওই স্বদেশি কাপড় টাপড় পরেই, জামা জুতো পরে আমরা যেতাম সব প্রতিমা দেখতে, পুজোর সময় তার উপস্থিত থাকতাম। আর তাছাড়া আর একটা জিনিস হতো, তখনও থিয়েটারের চলটা হয়নি পুজোর সময়, পরে আরও পরবর্তীকালে দেখেছি যে ছেলেবেলার ঠিক নয়, ছেলেবেলার পরে দেখেছি থিয়েটার থিয়েটার খুব নিষ্ঠাভরে পুজো হতো, খুব নিষ্ঠাভরে পুজোই হতো। এবং এত বেশি নিষ্ঠাভরে পুজো হতো যে তাতে একটা চমকেও উঠলেন
জানা নাকি।

ну ставан чилен пужой যখন মহাত্মা গান্ধীর অস্পৃশ্যতা দূরীকরণ স্লোগান উঠল, অস্পৃশ্যতা দূর করো, তখনকার সবাই মেনে নিল, তাদের নিয়ে একসঙ্গে প্রসেশন, একসঙ্গে শোভাযাত্রা সব হতো। তাদের সময় মেয়েরা সবাই পুজোর সময় বাড়িতে একটু স্নান টান করে শুদ্ধাচারে একটা খুব একটা জাঁকজমক শাড়ি পরা তা পরতো না, তবে একটু শ্বেত শুভ্র শাড়ির দিকেই বেশি নজর দিত, এই মনে পড়ে যা। অন্য সময় জাঁকজমক করে শাড়ি টাড়ি পরতো, নানান রং বেরঙের শাড়ি। পুজোর সময় আর একটা আকর্ষণ ছিল, সবাইকে ডেকে কর্তৃপক্ষ প্রসাদ বিতরণ করতেন, ফল মূল নানান রকম থাকতো, মিষ্টি টিষ্টি থাকতো, নারকেলের নাড়ু সন্দেশ এসব থাকতো। সবাই তখন বিদেশ থেকে অনেকে আসতেন বেড়াতে আত্মীয় স্বজনদের কাছে, বাড়ির লোকেরা অনেকে বাইরে কাজ করতেন, চাকরি করতেন, তারাও আসতেন, একটা খুব মিলনের মহামিলন আসর বসে যেত। যেন ভাষণের দিন মেলা হতো নদীর পাড়ে, নদীর তীরে বালুরঘাটে, শহরের মধ্যেই, ঠিক নাম আত্রাই, সুন্দর নামটি, নদীটিও বড় সুন্দর, আঁকা বাঁকা, খুব বড়ও নয় খুব ছোটও নয়, তারই তীরে মেলা বসত, ভাষণের মেলা। সে মেলায় সব শ্রেণীর লোকেরাই যোগ দিতেন, হিন্দু মুসলমান, বিশেষ করে আনন্দ উৎসাহ যেন আরও অনেক বেশি দেখা যেত সাঁওতালদের মধ্যে। দূর দূরান্ত থেকে সাঁওতালরা মাদল বাজিয়ে আর এই নাচতে নাচতে, সাঁওতাল ছেলে মেয়েরা তারা নাচতে নাচতে, ছেলেরাও নাচছে মেয়েরাও নাচছে, এই নাচতে নাচতে বহু দূর থেকে সব ওই মেলায় এসে, তো এটা একটা খুব উৎসব ছিল, সেন দেখে মনে হবে সাঁওতালদের উৎসব। একটা মেলাতেই হয়তো 15 জায়গায় সাঁওতালরা আসর করে নিয়েছে, সেখানে নাচছে, সবাই ঘুরে ঘুরে দেখছে। প্রতিমা বিসর্জনের দিন সবারই মন খুব খারাপই থাকতো, আমাদেরও মন খুব খারাপ হয়ে পড়তো, যে কয়েকটা দিন খুব হই হই করা গেল, তাওয়ার এসব ব্যাপারে অদ্ভুত অদ্ভুত গল্পও আমরা শুনেছি তখন। যেমন এই প্রতিমা বিসর্জনের একটা ছোট্ট গল্প বলি, তখন প্রতিমাটা তৈরি হতো কুমোর বাড়িতে, কুমোর বাড়ি কিছু দূরে থাকতো, তা যেতে হতো নৌকো করে, সেই কুমোর বাড়ি গিয়ে প্রতিমা নৌকোয় তুলে তবে বাড়িতে আনা হতো। বাড়ির ঘাটে মেয়েরা থাকতেন, সেই বাড়ির মেয়েরা, তারা সব শাক টাক নিয়ে রেডি থাকতেন। একবার বাড়ির কর্তা আনতে গেছেন নৌকো নিয়ে বাড়ির প্রতিমা, প্রতিমা তুলে তোলা হয়েছে জোড়া নৌকো, দুটো নৌকো থাকে পাশাপাশি, জোড়া দেওয়া থাকে নৌকো, সবাই তো মাঝি মাল্লা সবাই নৌকো চালাচ্ছে, কিন্তু সবাই যেন কেমন বেসামাল, মাত্রাটা একটু বেশি হয়ে পড়েছে, এবং শুধু জমিদার বা শুধু মালিকের নয়, সঙ্গে যারা আছেন সবারই, মাঝি মাল্লারও। তা এখন কর্তা বলছেন, মা আজ তুই চললি, এবার তোর আমার বাড়িতে বোধন, তোকে নিয়ে যাচ্ছে মা, এবার তোমার বোধন, বোধন হচ্ছে বাজারে বাজা, লোকই বাজনাদার রয়েছে, বাদ্যকর রয়েছে, বাদ্যকারও বাজাচ্ছে, সেই বোধনের বাদ্য বাজালো একটু, তারপরে মা বোধন তো হয়ে গেল, এবার সপ্তমী পুজো, মা সপ্তমী পুজোর দিন আমাদের কী আনন্দ,

0: তোমাকে কত লোক দেখতে আসে, কত আনন্দ করে আমরা তোমার পুজো করি। কিন্তু এই সপ্তমীও তো মা চলে গেল, সপ্তমীও যাবে, থাকবে না কেউ সপ্তমী। কেন এলো মা অষ্টমী, মহাষ্টমী, মহাষ্টমী, মহাষ্টমীর দিন সে কি উৎসব। মা এবার যাচ্ছ, আশীর্বাদ করে যাও মা সবাইকে। ওরে আর কেন, আর কি, আর মায়া করে কি লাভ। দে নৌকা আলগা করে দে, জোড়া নৌকা খুলে দে, খুলে দে মা চললে, দেখিস মার গায়ে না লাগে, জলে পড়ছেন মা, মা মা মা মা মা। প্রতিমা বিসর্জন হয়ে গেল, ঘাটে এসে নৌকো ভিড়ল, বাড়ির সবাই দেখে যে প্রতিমা নেই, প্রতিমা নেই, প্রতিমা কোথায় গেল। এদিকে বাড়ি নৌকার থেকে সবাই নেমে সবাই সবাইকে বলছে আলিঙ্গন করো, কোলাকুলি করো, বিজয়া দশমী। বলে সে কি বিজয়া দশমী মানে? বলে হ্যাঁ মা তো চলে গেছেন বিজয়া দশমী। তখন সবাই বুঝলেন যে মাতালদের এই কাণ্ড হয়েছে, মহাবিপদ, প্রতিমা নেই, পুরুষ ঠাকুরকে ডাকা হলো, এখন কি করা যায়। পুরোহিত তখন বিধান দিলেন আর কোনো উপায় নেই, পাঠ পুজো হোক।
1: মন্মথ রায় রচিত দুর্গাপুজোর কথকথা শুনলেন। শারদীয় অভিজ্ঞানে সব শেষে স্বামী লোকেশ্বরানন্দের কণ্ঠে শুনবেন শারদীয় পুজোর আরও একটি স্মৃতিচিত্র।
2: আমার ছোটবেলা কেটেছে সাধারণ এক গ্রামে, সে গ্রাম এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত। ছোট্ট এক নদীর ধারে সে গ্রাম, আয়তনে ছোট বলে গ্রামের সকল লোকের মধ্যে খুব মেলামেশা ছিল, পরস্পরের সম্বোধন ছিল দাদা দিদি কাকা মামা ইত্যাদি। ধনী দরিদ্র ব্রাহ্মণ শূদ্র হিন্দু মুসলমান এসব ভেদ ছিল না, যেন একটা বড় পরিবার। খুব আনন্দমুখর গ্রাম, বারো মাসে ১৩ পার্বণ। বছরের সবচেয়ে বড় উৎসব অবশ্য দুর্গাপুজো। গ্রামে তিনটি পুজো হতো, দুটো দুই ব্রাহ্মণ জমিদারের বাড়িতে, একটি কায়স্থ জমিদারের বাড়িতে। সার্বজনীন পুজোর চল তখন হয়নি, গ্রামে না, শহরেও না। পারিবারিক পুজো হলেও প্রতিবেশীরা নিজেদের পুজো বলে মনে করত। যে বাড়িতেই পুজো হোক না কেন, সবাই মনে করত গ্রামের সকলের মঙ্গলের জন্যই এই পুজো হচ্ছে। তাই যে যেমন পারে জিনিস দিয়ে এই পুজো সাহায্য করত। জিনিস বলতে ফল ফুল, তরি তরকারি, দুধ মিষ্টি, নৈবেদ্য ইত্যাদি। বর্ষা কেটে যেতে না যেতে দেখি আগমনী গান শুরু হয়ে গেছে। গান গাইতো যারা, তারা বোধ হয় বাউলের দল, কিন্তু বাউলের পোশাক তারা পরত না, খুব গরিবও বলে মনে হতো না, কিন্তু তারা ভিক্ষা নিত। করতাল বাজিয়ে দু তিনজন একসঙ্গে গান গাইত, পয়সা চাল নারকেল ও পুরনো কাপড় একখানা পেলে খুশি। তারা যেন জানিয়ে দিয়ে গেল মা আসছেন। দেখতে দেখতে আকাশের রং বদলে গেল, বাতাস অন্য দিক থেকে বইতে লাগলো, প্রকৃতির সাজও পাল্টাতে লাগলো। প্রত্যেকের বাড়িতে নারকেলের নাড়ু ও মূর্তি তৈরি হতে লাগলো। এবার মা কিসে আসছেন, নৌকায় না দোলায় না ঘোড়ায়, এসব আলোচনা হচ্ছে অনেকের মুখে। কচু পাতায় নাকি দাগ দেখে বুঝতে পারা যায় যে মা কিসে আসছেন। হঠাৎ কেউ কেউ বলতে লাগলেন তারা পরমা সুন্দরী এক নারীকে দেখেছেন গ্রামে আসতে, সঙ্গে ওই নারীর দুই দুহিতা, নারী অপরিচিতা। যেসব বাড়িতে পুজো হচ্ছে তার কোনো একটার কাছে এসে আর তাকে দেখতে পাওয়া গেল না। এসব শুনতে শুনতে আমাদের মন প্রতিক্ষণ মা আসছেন এই চিন্তায় ভরপুর হয়ে থাকতো। এদিকে পটুয়ারা এসে গেছে, প্রতিমা গড়া হচ্ছে, রোজ কতবার করে প্রতিমা গড়ার কাজ দেখতে যেতাম, কোন বাড়িতে কাজ কতটা এগিয়েছে তা নিয়ে কত আলোচনা। পটুয়াদের মুখ পরিচিত, অনেকের নামও জানা, তারা প্রত্যেক বছর আসে, বংশানুক্রমে আসছে, তাদের হাতের কৌশলও পরিচিত। তবে একটা চাপা ভয়, যদি ঠিক সময় প্রতিমা তৈরির কাজ শেষ না হয়, আরও ভয় মায়ের মুখ কেমন হবে তা নিয়ে। নতুন থাকবে কিছু নাকি, আমরা নতুন চাই না, মাকে যেমন বরাবর দেখে এসেছি তেমনি চাই, সাজ পোশাক কোথায়। তবে অসুরের ভঙ্গিটা একটু যদি পাল্টায় আপত্তি নেই, আরও ভয়ঙ্কর হোক না, কার্তিক আরও বাবু সাজুন, গণেশের ভুঁড়ি আরও বড় হোক। অবশেষে প্রতিমা গড়ার কাজ শেষ হলো, হঠাৎ একদিন ঢাক বেজে উঠল আজ ষষ্ঠী, সন্ধ্যেবেলায় বোধন। নতুন কাপড় জামা কেনা হয়ে গেছে, নিজেরটা কেমন হয়েছে তা বুঝবো অপরটা দেখার পর। কাপড়ের চেয়ে কাপড়ের পাড়ই বড় মূল্যবান, তেমনি জামার রং, ঠিক মনের মতো কখনো হয় না। অপরটা দেখার পর মনে হয় আমি ঠকে গেলাম, কিন্তু কখন নতুন জামা কাপড় পরে লোককে দেখাবো, দশমীর আগে ভালো করে সাজা হয় না, কারণ পুজোর কয়দিন তো একটু কাজও করতে হয়।

0: হবে, ফুল তোলা, চন্দন ঘষা, ধূপধুনো দেওয়া, আর যথাসময়ে কাঁসর ঘণ্টা বাজানো, ফাই ফরমাস খাটাও আছে, যে কোনো কাজ একটু করতে পারলে বর্তে যাই। পুজোর কয়দিন পুজোর মণ্ডপে সমস্ত দিন কেটে যেত, বিকেলে ফুটবল ম্যাচ, সন্ধ্যে থিয়েটার, না হয় যাত্রা। সমস্ত গ্রাম মত্ত, বাড়িতে খাওয়া দাওয়া নেই, অন্তত একবেলা সবার নেমন্তন্ন। নেমন্তন্নের ভঙ্গি বড় চমৎকার। জমিদার পুত্র অতি দিন বেশে বিনয় সহকারে আপনার বাড়িতে এসে প্রথমে নিজে পরিচয় দেবে, অমুক দেব শর্মা, অমুকের প্রপৌত্র, পৌত্র ও পুত্র। বিনীত নিবেদন, আপনারা সবাই আপনাদের আত্মীয় অতিথি সহ আজ মধ্যাহ্নে দেবীর প্রসাদ এই অধমের কুটিরে গ্রহণ করবেন, না গেলে জমিদার আগুন। কাজেই ভাগ করে প্রত্যেক বাড়িতেই যেতে হতো, ব্রাহ্মণ অব্রাহ্মণ সবারই নেমন্তন্ন। মুসলিমরাও আসতেন, তারা মুরকি, নাড়ু ইত্যাদি খেতেন। দেখতে দেখতে পুজো কেটে গেল, কোন দিক থেকে কেটে গেল তার টেরই পেলাম না। দশমীর দিন বিষণ্ণতা, অনেকের চোখে জল, অনেকে মায়ের চোখেও জল দেখতে পান। মেয়েরা কানে কানে মাকে বলেন, মা আবার এসো। সন্ধ্যাবেলায় প্রতিমা বিসর্জন, নৌকা করে নদীর এদিক ওদিক অনেকক্ষণ ঘোরাফেরা, বিসর্জন দিয়ে এসে দুর্গাপত্রের স্বাক্ষর, তারপর গুরুচন্দ্রের প্রণাম ও কোলাকুলি, কোলাকুলি ব্রাহ্মণ অব্রাহ্মণ সবার সঙ্গে। অনেক মধুর স্মৃতি, এখন চিন্তা করেও আনন্দ পাই।
1: দুর্গোৎসব প্রসঙ্গে স্বামী লোকেশ্বরানন্দের কথিকাটি শুনলেন। শারদোৎসব নিয়ে রচিত আজকের অভিজ্ঞান এখানে শেষ হল। সম্পাদনা বিশ্বনাথ দাস, প্রযোজনা গৌতম সেনগুপ্ত।

0: শুনলেন আকাশবাণী কলকাতার সংগ্রহশালা থেকে নেওয়া শারদীয় অভিজ্ঞান অনুষ্ঠানটি। শ্রবণী আজ এই পর্যন্তই।
1: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
2: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
1: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
2: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
1: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
2: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এখন শুনবেন আলোচনা, ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অর্থনীতির অধ্যাপক ড. বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা।
6: দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও নাগরিকদের ক্ষমতায়নে সরকার বদ্ধপরিকর। আজ আমাদের মধ্যে আলোচনায় রয়েছেন অধ্যাপক ড. বিশান সান্যাল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
7: নমস্কার।
6: ভারতীয় অর্থব্যবস্থার মূল ভিত্তি কি, স্বাধীনতার আগে ভারতের অর্থব্যবস্থা কি ছিল এবং স্বাধীনতার পরে কি হলো এবং অর্থনৈতিক সংস্কার 1991 সালে হয়েছে, সেই সব কিছু মিলিয়ে ভারতীয় অর্থনীতির মূল ভিত্তিটা কি, কোন রকম অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা মূলত ফলো করে থাকি?
7: ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থার যদি মূল ভিত্তি বলেন, আমাদের স্বাধীনতার পরে কিন্তু এটা তিনটে স্তরে ভাগ করতে পারি আমরা। 1947 স্বাধীনতা হলো, 1950 সালে

0: 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সংবিধান গৃহীত হলো, তখন ঠিক হলো পরিকল্পনা কমিশন হবে। 1951 সালে 1 এপ্রিল থেকে প্রথম পঞ্চবার্ষিক চালু হলো, সেটা কিন্তু 1945 সালে আমাদের বিভিন্ন স্বাধীনতা যোদ্ধা এবং ব্যবসাদার জামশেদজি টাটা বিড়লা এরা মিলে সবাই মিলে বোম্বে প্ল্যান বলে একটা প্ল্যান করেন, বোম্বে পরিকল্পনা, সেটাকেই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। ইরিগেশন তখন আমাদের মূল ভিত্তি কৃষি, জাতীয় আয়ের বেশিরভাগ অংশ কৃষি থেকে আসে, জীবিকাও ওখান থেকে সৃষ্টি হয়। এইবার অর্থনীতির তত্ত্ব অনুযায়ী যদি বাণিজ্যের কথা বলেন, আমরা রিকার্ডো কথা শুনি, রিকার্ডো যেটা বলেছেন, তোমার যেটা করতে সুবিধা, তুলনামূলক সুবিধা, সেটা ভালো করে করো। কিন্তু ভারত কিন্তু ওইটা ওই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 1956 সালে নেহরু বল্লভ প্ল্যানে তার উল্টো রাস্তাটাই নেয়। মানে যেখানে আমি দুর্বল আমদানি বিকল্পায়ন, আমি যেখানে দুর্বল সেটাই করি, কারণ আমাদের ভারতে কিন্তু ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কথা ভেবে উন্নয়ন করেনি, অর্থনৈতিক কার্যকলাপ করেনি, তারা নিজেদের মতো করে করেছে, নিজেদের ব্যবসার স্বার্থে করেছে। তাহলে আমাদের মতো করে করতে হলে আমাদের এই পরিকাঠামো, এত বড় রেলের ব্যবস্থা, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা, এবং এটা আমাদের গর্ব। হ্যাঁ, এবার সেই জায়গাটা কিন্তু পোর্ট, বিভিন্ন এয়ারপোর্ট, ইলেকট্রিসিটি সমস্তই কিন্তু আমরা, ইভেন BSNL আগে জানতাম, ইন্স্যুরেন্স LIC জানতাম, মানে এটা এমনি সাধারণভাবেই বোঝা যায় যে কী ছিল, মানে পুরোটাই রাষ্ট্র। হ্যাঁ, এবং আমরা সোভিয়েত ইউনিয়নের খুব কাছে ছিলাম। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার একটা কোল্ড ওয়ার পিরিয়ড চলে 70s অবধি, সেখানে আমরা সোভিয়েত ইউনিয়নের কাছে ছিলাম, পাকিস্তান ছিল US কাছে। তাই সেই জায়গাটার থেকে আমরা কিন্তু ওই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই এই দর্শনটার ভিত্তিতেই আমরা চলি। এবং সেখানে মানে আমাদের যে পরিকাঠামো এবং মেশিন তৈরির মেশিন, এটা মূলত কিন্তু মহলনবিশ প্ল্যানে বলা হয়, এবং এটা আমরা মেনেই চলি। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা খুব বেশি সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা ছাড়া আর কিছু ঢোকেনি। তারপরে একটা ওই 65-66 ওই সময় পরিকল্পনা ছুটির দিন বলে, 3 বছর পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া যায়নি, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না ওয়ার, যুদ্ধ এবং দুর্ভিক্ষ এই সব কারণে। 1969 সালে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় গ্যাডগিল, মানে পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ইন্দিরা গান্ধী, সবুজ বিপ্লবের ডাক দেন কৃষির উপর গুরুত্ব, যে না কৃষির অবস্থা খুব খারাপ, দুর্ভিক্ষ হচ্ছে, তাহলে কৃষিকে গুরুত্ব দিতে হবে, এই নতুন প্রযুক্তি আনো যাতে উৎপাদনশীলতা বাড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তীকালে দেখা যায় তার অনেক সমস্যা আছে, কারণ রাসায়নিক সার, এতে আমাদের অসুখ বিসুখও হয়, উর্বরতাও কমে কিন্তু উৎপাদনশীলতা বাড়ে। এবং ঋণের প্রয়োজন বলে আমরা জাতীয়করণ করি ব্যাংকের 1969 এবং 80 সালে, আমরা 27টা ব্যাংক তখন, 19টা হচ্ছে 1969-এ আর 8খানা হচ্ছে 80, এবং 8খানা যে ব্যাংক সেটা আমাদের পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, মানে ইউকো ব্যাংক, UBI, এলাহাবাদ ব্যাংক এগুলো, আর ওখানে PNB আগে 19টার মধ্যে, কানাডা ব্যাংক। এবং এটা করা হয় যাতে গ্রামে গ্রামে ব্যাংকের ব্রাঞ্চ হয়, কারণ প্রাইভেট বেসরকারি ব্যাংক তো গ্রামে খুলবে না, কৃষিক্ষেত্রে কোনো লাভ হবে না, এবং এই প্রযুক্তিতে প্রচুর ঋণের প্রয়োজন, কারণ রাসায়নিক সারটাও আমাদের দেশে হতো না, বীজটাও আমদানি করতে হতো। তা এই যে হলো, এবার সবই কিন্তু সরকার কেন্দ্রিক। 74 সালে আমরা সারা পৃথিবীকে দেখালাম বা প্রথম ইয়ে নিলাম, গরিবি হাটাও, দারিদ্র দূরীকরণ, সরাসরি যার এখনকার রূপ হচ্ছে 100 দিনের কাজ, ওটা অনেক পরিবর্তন হয়েছে, হতে হতে
1: এখন 125 দিন হয়েছে,
0: 125 দিনের কাজ। হ্যাঁ, MGNREGA এখন অ্যাক্ট, এখন কিন্তু আইন,
1: এখন আইন,
0: ওটা প্রকল্প নয়, আগে প্রকল্প ছিল, আপনি যদি না পান অ্যাপ্লাই করলে টাকাটা পাবেন, এটাই হচ্ছে ডিফারেন্স আর কি, যদি না দিতে পারে। তাহলে এই যে ব্যাপারটা হয়েছে, এইটা চলতে থাকে, এবং এই যে সরকারের উপর এতটা নির্ভরশীলতা, এবং সরকারি ক্ষেত্র ঠিকভাবে ফাংশন করছে না, উৎপাদন করতে পারছে না, এবং আমদানি পরিবর্তনতা, এই যে তেলের বিলটা আমরা কমাতে পারিনি, ওদিকে রপ্তানি সম্প্রসারণও করিনি, তাহলে ফরেন এক্সচেঞ্জ, বৈদেশিক মুদ্রা ঘাটতি, মানে 7 দিনের আমদানি করার মতো আমাদের মানে কোষাগারে বিদেশি মুদ্রা ছিল না। এবং তারপরে যদি আমরা দেখি ওই 90-91 ওই সময় 4টে প্রধানমন্ত্রী উইদিন 11 মাসের মধ্যে চন্দ্রশেখর দেবগৌড়া পরিবর্তন হয়েছে, একটা টালমাটাল অবস্থা। তখন আমাদের আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF কাছ থেকে ঋণ নিতে হয়, তার শর্ত হিসেবে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্টেবিলাইজেশন প্রোগ্রাম, মানে কাঠামোগত পরিবর্তন এবং ভারসাম্যান, এইটা নিতে হয় মুক্ত বাণিজ্য। এবার সেইখানে মনমোহন সিং অর্থমন্ত্রী এবং নরসিংহ

0: প্রধানমন্ত্রী 91 সালে 24শে জুলাই ঘোষণা করেন নয়া শিল্পনীতি, এবং তারপরে 92 সালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা একদম নতুন যুগের সূচনা করে, এবং নরসিমাম কমিটি তৈরি করা হয় ব্যাংকিং ক্ষেত্রের সংস্কারের জন্য, উদারীকরণের জন্য। নরসিমাম কমিটি 1, 2 দুটো হয়, 98 সালে আর একটা হয়। তারপর চেল্লাইয়া কমিটি কর ক্ষেত্রের সংস্কারের জন্য, মালহোত্রা কমিটি ইন্স্যুরেন্স ক্ষেত্রে, এরকম হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, এইটা যখন হচ্ছে একটা স্টেজে উদারীকরণ হলো, কিন্তু তারপরে এই পরিকল্পনা কমিশনটাই এই এখনকার যে কেন্দ্রীয় সরকার দিয়ে তারা তুলে দেন, তুলে দিয়ে নীতি আয়োগ আনেন, এবং আরও দ্রুততার সাথে যাদের বাণিজ্য চুক্তিগুলো তারই অঙ্গ। আমি যদি বিকশিত ভারত মানে ওই জায়গাটায় আসতে চাই, কাজের সুযোগ, বিনিয়োগ, প্রত্যক্ষ বিনিয়োগ আনা, তাহলে এগুলো করতে হবে। আবার এটাও দেখতে হবে দেশের অভ্যন্তরে, মানে আমাদের তো জনসংখ্যা বেশি মানে এখন জনসংখ্যা বৃদ্ধির হারটা কমেছে, জনসংখ্যাটা অনেক ছিল, মানে বেসটা অনেক বড়, এবার এখন কমেছে মানে কি, তার মানে আমাদের যুবশক্তি অনেক বেশি, মানে কর্মক্ষম জনসংখ্যাটা এখন সারা পৃথিবীর তুলনায় উইথ রেসপেক্ট টু মূল জনসংখ্যা, যেটাকে বলে জনসংখ্যার লভ্যাংশ, এদেরকে যদি কাজে লাগাতে পারি আমরা, তাহলেই আমরা কিন্তু বিকশিত ভারত বা ওই সাকসেসে যেতে পারি। এবং তাই জন্য কিন্তু করা হলো কি, আমাদের এই DPI 1, DPI 2, DPI 3, মানে বিকশিত ভারতে যে অ্যাট দ্য রেট অফ 2047 এই পরিকল্পনা করা হলো, এবং আমরা যাতে উন্নত দেশের পর্যায়ে 47 সালে পৌঁছতে পারি, আমাদের মাথাপিছু জাতি হয়, সেটাই টার্গেট, এবং কার্বন শূন্য। এবং এখানে আরেকটা জিনিস বলতে হবে, যেটা না বললেই নয়, বহমান উন্নয়ন, মানে সবুজ শক্তি, মানে সোলার এনার্জি, সৌরশক্তি, আমরা দেখি ব্যাটারি কার এখন দেখি, এগুলো কিন্তু তার অংশ, এবং অর্গানিক ফার্মিং মানে দ্বিতীয় সবুজ বিপ্লব, যেটা মনমোহন সিং, হ্যাঁ মানে জৈব কৃষি, এইটা কিন্তু মনমোহন সিং এর সময় ডাক দেন। এখানে এখন যেটা হয়েছে ফিনান্সিয়াল ইনক্লুশন, কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমি নিজেও কাজ করেছি বিভিন্ন নাবার্ডের মাধ্যমে, বিভিন্ন নাবার্ডের তো নিজস্ব ব্রাঞ্চ নেই, প্রত্যেকটা জেলায় জেলায় লিড ব্যাঙ্ক হয়, লিড ব্যাঙ্ক মানে যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্রাঞ্চ বেশি, শাখা বেশি। যেমন আমি জানি, আমি হাওড়া জেলায় ছিলাম তখন একটা কলেজে, এবং হুগলি জেলাতেও ইউকো ব্যাঙ্ক লিড ব্যাঙ্ক, ওদের মাধ্যমে গিয়ে আমি কলেজেও এই প্রোগ্রাম করেছি, মানুষকে শেখানো আর্থিক অন্তর্ভুক্তির মানে, যে অ্যাকাউন্ট খোলার গুরুত্ব কী, কারণ আমরা জানি চিট ফান্ড বা মানুষের, সাধারণ মানুষ ঠকে যায় অনেক ক্ষেত্রে, তাহলে অ্যাকাউন্ট খোলার গুরুত্ব কী, ইন্স্যুরেন্স করতে হবে, কম পয়সায় ইন্স্যুরেন্স করা যাবে, মেডিকেল ইন্স্যুরেন্স করা যাবে, প্রত্যেকের স্বাস্থ্য, শিক্ষা, অধিকার, এইটা সুরক্ষিত করতে হবে, তাদেরকে জানাতে হবে যে এক সময় আমার কর্মক্ষমতা কমবে, তাহলে একটা পেনশন যাতে আসে তার ব্যবস্থাটা করতে হবে। এবার সেই জায়গাটা থেকে এই এখনকার গভর্নমেন্ট যেটা করেন, যে নীতি আয়োগ করেন, এবং এইগুলোর ওপর গুরুত্ব, মানে যে অপচয়টা যাতে সরকারের কমে, এবং আর একটা জিনিস, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে সিএসআর, মানে বেসরকারি ক্ষেত্রের যে সামাজিক যে দায়বদ্ধতা, সেটা আগে হতো কি সরকারের মাধ্যমে খরচ হতো, এখন প্রত্যক্ষভাবে হয়,
1: তারাই সরাসরি
0: করে। কীরকমভাবে করে, এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষত আমি কলেজে আছি, কলেজেও এটা আমি উদ্যোগ নিয়েছিলাম, সেটা হচ্ছে যে সরকার তো নেই, সরকার থাকে কিন্তু এখানে সহায়ক পরিস্থিতি, সরকার কিন্তু এখন অ্যাক্ট করে না, করে বেসরকারি, কিন্তু সরকার কি স্কিমটা রাখবে, তার হিসেবটা, ডেটাটা রাখবে, তথ্যটা পাবে সরকার কি হচ্ছে না হচ্ছে। এবার বেসরকারি ক্ষেত্র আপনাকে ট্রেনিং দেবে, লাইভলিহুড ট্রেনিং, মানে কিভাবে বায়োডাটা লিখতে হয়, কিভাবে একটা গ্রুপ ডিসকাশন করতে হয়, কিভাবে আপনি ইন্টারভিউ দেবেন, আপনার দুর্বলতা আছে, সেই দুর্বলতাটা মানে যুবশক্তির কাজ পাওয়ার সময় সেই দুর্বলতাটা কিভাবে ঢাকবেন, নিজের স্কিল যেটা, দক্ষতা, সেটাকে কিভাবে তুলে ধরবেন, এই ট্রেনিংটা ওরা দেয়। হ্যাঁ, লাইভলিহুড ট্রেনিং বলে ওরা, জীবনযাত্রা অর্জনের জন্য যে প্রশিক্ষণ, এবার সেইটা দিয়ে তারা এবার বিভিন্ন জায়গায় প্লেস করে। তারপরে হচ্ছে, অনেকে তো আছে যারা শিক্ষিত এবং উচ্চশিক্ষিত, এবার ডেটা অ্যানালিটিক্স, ফিনান্সিয়াল অ্যানালিটিক্স, সেইগুলোতে তারা আছে, মানে ভালো জানে আইটি সেক্টরে, হ্যাঁ এরকম ইংরেজি জানা, জনসংখ্যা ভারতবর্ষের সব থেকে বেশি পৃথিবীতে, ঠিক আছে। এবার তারা যদি দেশে ভালো সুযোগ না পায়, তাহলে এই বিশ্ব বাণিজ্য চুক্তি বা এর মাধ্যমে তাদের বিদেশেও তারা গিয়ে জীবিকা অর্জন করতে পারে, এবং বিদেশের সুবিধা হচ্ছে এই ধরনের মানব সম্পদ তাদের কাজে লাগবে, এইটাই জায়গা। এবং এটা এখন আমরা থার্ড স্টেজে চলছি, মানে টেক অফ হয়ে গেছে, এইবারে আমরা যাচ্ছি হচ্ছে খুব উচ্চ স্তরে মাথাপিছু জাতীয়কে নিয়ে যাওয়া। এবার এইটা করতে গিয়ে দারিদ্রটা সরকারকে লক্ষ্য রাখতে হবে যাতে খুব বেশি না হয়। একদম জব লস তো হওয়ার সুযোগই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, সেইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাতে ট্রেনিং পাওয়া যায় বা নতুন নতুন, মানে জব লস মানে কোনো কোনো চাকরি চলে যায়, আবার সেই চাকরির বদলে ওই চাকরিটাই অন্যভাবে
1: অন্যরূপে
0: অন্যরূপে আসে, সেই প্রশিক্ষণের কথাটা সরকারকে দেখতে হবে যে কীভাবে বেসরকারি হোক বা নিজেদের উদ্যোগে হোক সেইভাবে প্রশিক্ষণ দিয়ে সেই জনসম্পদকে কীভাবে আমরা মানে কাজে রাখতে পারি সেটা দেখতে হবে। এবং সেটা দেখতে পারলে আমাদের যে বিকশিত ভারতের যে উদ্দেশ্য যে প্রত্যেকে কাজের সুযোগ পাবে, দারিদ্র থাকবে না, আর বহমান উন্নয়ন হবে, মানে মিনিমাম কার্বন নিঃসরণ, হ্যাঁ যেটা বিশ্ব বাণিজ্য চুক্তিতেও আছে যত ন্যূনতমভাবে কার্বন নিঃসরণ করা যায়। মানে আমাদের দু ধরনের সম্পদ আছে, একটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য আর একটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য নয়। এবার আমাদের বেশি যেতে হবে হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, মানে যেটা আমরা প্রকৃতিতে আবার ফিরিয়ে দিতে পারব, মানে কয়লা তাপবিদ্যুৎটা করে আমার তো খনি শেষ হয়ে যাবে, হ্যাঁ সেটা না করে সৌরশক্তি, তারপর হাওয়া থেকে যদি হয় কোনো জায়গায় খুব হাওয়া দেয় বায়ুশক্তি, হ্যাঁ এগুলোকে আমার ব্যবহার বাড়াতে হবে, তারপর ব্যাটারি কার, তারপরে হচ্ছে বিএলডিসি মোটর। এই আমি রিসেন্টলি শুনছিলাম বস কোম্পানি এখন পারমিশন পাচ্ছে না, খুব বিখ্যাত কোম্পানি ছিল এই চিমনির জন্য, সব থেকে টপ, তাদের বিএলডিসি মোটর এখনও টেকনোলজি ইন্ডিয়াতে আসেনি যার জন্য পারমিশন পাচ্ছে না, বিএলডিসি মোটরে শব্দ দূষণ কম হয়। তো এই ধরনের প্রযুক্তিগুলোকেও গুরুত্ব দেওয়াটা কিন্তু এই এখনকার মানে বিশ্ব বাণিজ্য চুক্তি বলুন বা এই বিকশিত ভারতের যে বলুন সেখানে কিন্তু অন্তর্ভুক্ত। এখন আমরা এই স্টেজটাই যাচ্ছি।
1: ভারতের অর্থনীতির পুরো বিষয়টা নিয়েই আমরা অনেক কিছু জানতে পারলাম, আপনি আপনার মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে শুনলেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গান। আজ শুরুতে অনুসন্ধান ছবি থেকে গান শুনব দ্বৈত কণ্ঠে কিশোর কুমার এবং আশা ভোঁসলে।

মাংসটা ঝাল হবে মেটে হবে আশুটা কেটে গিয়ে দাদা করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আইবার পাশ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গান অনুসন্ধান। এবং প্রথম কদমফুল এই দুটি ছবি থেকে একটি একটি করে গান শুনলাম আমরা এই মুহূর্তে। মন নিয়ে ছবি থেকে শুনব গান, শিল্পী লতা মঙ্গেশকর।

0: মন নিয়ে ছবি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনলেন বাংলা ছায়াছবির গান। এবার জানিয়ে দিই একটি ঘোষণা সম্পর্কে। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আধুনিক গান, শিল্পী পরিমল ভট্টাচার্য।

0: শুনলেন আধুনিক গান পরিমল ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: দেখেছি অশনির ছায়া দুলছে।

0: ভট্টাচার্য।
1: ও ভাবে বলো না কথা গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
2: আকাশটা ভেঙেছে বাঁধ।
0: দিলাশা চৌধুরী।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 মিনিটে। শারদীয়া পুজোর গান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ঝাপতাল এবং দীপচন্দী রাগে, মাফ করবেন, তালে তবলা পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছিলেন হিরণ্ময় মিত্র।

ಯಂತ್ರಾನ್ ಧನ ನನಗೆ ಯಂತ್ರಾನ್ ಧನ ನನಗೆ ಯಂತ್ರಾನ್ ದೀನ.

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ঝাঁপতাল এবং দীপচন্দে তালে তবলা, শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছিলেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। শুনুন দিল্লি কেন্দ্রের খবর।

0: India's Anand Kumar Velkumar has won bronze in the 500 meter sprint at the World Skate Games 2026 in Asuncion, Paraguay. The 23-year-old speed skater from Tamil Nadu finished on the podium in 40.85 seconds, continuing his incredible run following his unprecedented accomplishments at the 2025 World Speed Skating Championships. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবার জানিয়ে দে, আগামীকাল অর্থাৎ 14ই অক্টোবর 2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6টা বেজে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা বেজে 30 মিনিটে আজকের চাষবাস, কথিকা মাছ চাষে প্ল্যাঙ্কটনের কার্যকারিতা বলবেন ডাক্তার দেবাশিষ দে। 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা সুস্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতায় বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং সৌভিক শাসমল। রবীন্দ্রসঙ্গীতে শুনবেন 7টা বেজে 45 মিনিটে শিল্পী তানিয়া চক্রবর্তী। 8টায় জানা অজানা চেনা অচেনা গাছপালা দ্বিতীয় পর্ব লিখেছেন জয়শ্রী দত্ত। আধুনিক গান 8টা বেজে 5 মিনিটে শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। 8টা বেজে 20 মিনিটে কথিকা বাংলার লোকশিল্পী দুর্গা বলছেন সোমা মুখোপাধ্যায়। 8টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9টা বেজে 25 মিনিটে জেলার চিঠি আলিপুরদুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন। 9টা বেজে 30 মিনিটে গানে গানের পরবর্তী অংশ। 10টায় গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11টায় যুববাণীর অনুষ্ঠান পুজোর বিশেষ অনুষ্ঠান ভাইবি পুজোপিডিয়া উপস্থাপনায় সৃজনী পাল এবং দেবজিৎ অধিকারী। বেলা 12টায় রাগ প্রধান শিল্পী সূর্য তপাধর। 12টা বেজে 15 মিনিটে লোকগীতি শিল্পী সুতপা চন্দ। 12টা বেজে 33 মিনিটে গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন ঢাকে পড়ল কাঠি। আলোচনা চন্দ্রিমা রায়, নাসিম মর্তুজা, নিরুপমা গোস্বামী এবং স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা 1টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 1টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত। 2টা বেজে 5 মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2টা বেজে 30 মিনিটে বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, গুগলি উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5টা বেজে 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য বিষয় সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান জীবন বিজ্ঞান, অংশগ্রহণে মাসাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন সুলতানা এবং দুজন শিক্ষার্থী। 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী মতিলাল হাঁসদা এবং সহশিল্পীবৃন্দ। 6টা বেজে 15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন প্রধানমন্ত্রী সূর্যকর। মুফাত বিজলি যোজনা বলবেন গুরুপদ সোরেন, পরে লোকগীতি শিল্পী কানুরাম সোরেন এবং আন্নারানী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6টা বেজে 38 মিনিটে কৃষিকথার আসরে শুনবেন অপ্রচলিত সবজি চাষ, এ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। গৌণ ফসল কখনই গৌণ নয়, এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7টা বেজে 30 মিনিটে সমীক্ষা, রাত্রি 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8টা বেজে 30 মিনিটে আইনি কথা, আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী আর্থিক সংকটে থাকা MSME ব্যবসার পুনরুজ্জীবন ও ঋণ পুনর্গঠন, এ বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। 9টা বেজে 30 মিনিটে সংগ্রহশালা থেকে কলকাতার পুজো, অংশগ্রহণে দেবাশিস বসু, ছন্দা সেন, কৌশিক সেন, দেবব্রত মুখোপাধ্যায়, নন্দিনী ভট্টাচার্য, সৌম্যকান্তি আচার্য, সৌমেন বসু, রচনা ও প্রযোজনা গৌতম সেনগুপ্ত। রাত্রি 10টায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10টা বেজে 15 মিনিটে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10টা বেজে 30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানিয়া চক্রবর্তী। 10টা বেজে 45 মিনিটে পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। 11টায় আধুনিক গান শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। 11টা বেজে 10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী রত্নদীপ দাস। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শরৎ পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, 6:35 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানিয়া চক্রবর্তী, 6:35 রামচরিত মানস পর্ব 263, ভক্তিগীতি শুনবেন 6:45

মিনিটে শিল্পী সোমা সেন, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় নীনা মোদক। নজরুল গীতি শুনবেন 8:30 শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়, পুরাতনী শুনবেন 8:45 শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়, 9:00 লোকগীতি শিল্পী সুতপাচন্দ, 9:10 রাজধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সংগ্রামী লাহিড়ি এবং পরবর্তীতে সেতার পণ্ডিত সৌমিত্র লাহিড়ি, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা শ্যামল কাঞ্জিলাল, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানিয়া চক্রবর্তী, 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পণ্ডিত সৌমিত্র লাহিড়ি, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক, যাতে এই সময়কালের গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজের দিকগুলো তুলে ধরা হয়েছে, 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে, মূলত বিকেলের পর থেকে মেঘলা হওয়ার আশঙ্কা এবং কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.0 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 54%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:17 হয়ে 22 সেকেন্ড। জয় হিন্দ।